0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: জানে মনে মানে তারে কতদিন কতটুকু জানি, অসীম কালের মাঝে তিলেক মিলনে পরশে জীবন তার আমার জীবনে, যতটুকু লেশমাত্র চিনি দুজনায় তাহার অনন্ত গুণ চিনি না কোহায়, দুজনের একজন একদিন যাবে বারেক ফিরাবে মুখ এ নিখিল ভাবে, আর কব ফিরিবি না মুখোমুখি পথে কে কার পাইবে সারা অনন্ত জগতে, এখন মিলনে তবে ওগো মনোহর তোমার হিরণ কেন এমন সুন্দর, মুহূর্ত আলোকে কেন হিয়ং তরতম তোমারে চিনিন চিরপরিচিত মম। চৈতালি কাব্য গ্রন্থের ক্ষণ মিলন কবিতাটি পাঠ করে শোনালাম। বন্ধুরা, আনন্দধ্বনি অনুষ্ঠানের শেষ লগ্নের দিকে এগিয়ে যাচ্ছি, আর যেতে যেতে চলুন না আরো দুটো রবীন্দ্রসঙ্গীত শুনি অভিক এবং মনোময় ভট্টাচার্যের কণ্ঠে।

মনোময় ভট্টাচার্যের কণ্ঠে গানের মাধ্যমে আজকের মতন আনন্দধ্বনি অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আমি সোহমা চৈতালি কাব্যগ্রন্থ থেকে বেশ কয়েকটি কবিতা পাঠ করে শুনলাম। আবারও আসব আগামী সপ্তাহের মঙ্গলবারে, হ্যাঁ মানে মঙ্গলবার পেরিয়ে বুধবারে অবশ্যই আসব। আপনাদের সঙ্গে গল্প করব, গান শোনাব, কবিতা পাঠ করব। ভালো থাকবেন বন্ধুরা, ভালো রাখবেন সকলকে। আপনাদের আজকের দিন, আগামী দিন মধুর হোক, আনন্দময় হোক।

আকাশবাণী মৈত্রী শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:02 হয়ে 43 সেকেন্ড এবং বাংলাদেশের সময় 6:32 হয়ে 53 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন জানিয়ে রাখি আজকের অর্থাৎ 23 সেপ্টেম্বর 2026 বুধবারের আবহাওয়ার পূর্বাভাস। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26.7 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা, 22 থেকে 25 সেপ্টেম্বর পশ্চিম, মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে, যা ঘণ্টায় 70 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। উত্তর বঙ্গোপসাগরেও ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে, যা সর্বোচ্চ ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। 23 সেপ্টেম্বর থেকে পরিস্থিতি আরও কিছুটা উত্তাল হতে পারে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘণ্টায় 55 থেকে 65 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে, যা ঘণ্টায় সর্বোচ্চ 75 কিলোমিটার পৌঁছতে পারে। এই পরিস্থিতি 24 সেপ্টেম্বর সন্ধ্যা অবধি চলতে পারে। 22 থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উপকূল সংলগ্ন সমুদ্র এলাকায় ঝোড়ো হাওয়া থাকবে। সমুদ্র উত্তাল থেকে অতি উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই এই সময় পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূল এবং সংলগ্ন বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষক বন্ধুদের জন্য সতর্কবার্তা, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দু একটি জায়গায় ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উপ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সব জেলায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই মৎস্যজীবী ও কৃষক উভয়কেই আবহাওয়ার সতর্কবার্তা মেনে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে। এখন শুনবেন সুচিন্তন। আজ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের পাঠ থেকে আমরা শুনবো।

0: লোকের আয় ছিল কম, ব্যয়ও ছিল কম। অল্প আয় নিয়েই তখনকার লোকেরা ছোট বড় সবাই বারো মাসে তেরো পর্ব করত। দিনের যে কোনো সময় অতিথি অভ্যাগত আসুক না কেন, অপরিচিত লোকের বাড়িতেও দু চারটে ডাল ভাত মিলত। ছোট বড় সবাই ভিক্ষুককে দুমুঠো চাল অন্তত দিত, খালি হাতে তাদের ফিরিয়ে দিত না। সারাদিন নিজের নিজের কাজকর্ম করে সন্ধ্যাবেলা তারা কেউ কেউ তাদের সংসারের ছোট ছোট দরকারি কাজগুলো করত, কেউ বা বসে দড়ি পাকাত, কেউ বা বৃষ্টির দিনে কাজে লাগতে পারে বলে গোলপাতার টোকা অর্থাৎ একেবারে ভারতীয় ছাতা বানাত, কেউ কেউ আবার সুতা কাটতে আরম্ভ করত। এগুলি ঠিক কাজ হিসেবে করা হতো না, এগুলি অবসর কাটানোর উপায় ছিল। যারা বুড়ো তারা হয়তো রামায়ণ মহাভারত পড়ত কিংবা গান বাজনা করত। গ্রামে গ্রামে বারোয়ারি উৎসব ছিল কত, যাত্রা, কথকতা, পাঁচালী, রামায়ণ, কবি, জারি, এইসব গান তখন গ্রামে গ্রামে হতো। খোলা জায়গায় এইসব গান হতো, আশেপাশের গ্রাম থেকে অনেক লোক এসে এগুলো শুনত। যারা শুনত তারা এগুলো সত্যি সত্যি বিশ্বাস করত এবং দরকার মতো এইগুলোর সঙ্গে মানিয়ে নিজেদের জীবন চালাত। বিপদে আপদে একজনকে আরেকজন সান্ত্বনা দিত, সহানুভূতি দিয়ে, উপদেশ দিয়ে, কায়িক পরিশ্রম দিয়ে লোকে অন্যকে বিপদ থেকে বাঁচাতে চেষ্টা করত। জীবনে তাদের বিলাস ছিল না, কিন্তু সৌন্দর্য ছিল। প্রাচুর্য না থাকলেও অভাব ছিল না, ধর্ম নিয়ে বিরোধ করত না। বাইরে অনেক রকম তফাত থাকলেও তারা কেউ কাকেও হিংসা করত না। কিন্তু আজকের দিনে অবস্থা গেছে একদম বদলে। আজ যদি পিছনের দিকে ফিরে তাকাই তবে বেশ বুঝতে পারি তফাত কতটা হয়েছে। নিজের চোখে না দেখলে কেউ বুঝতে পারবে না এই পরিবর্তন সত্যি সত্যি কতটা। পেটে ভাত নেই, পরনে ছেঁড়া কাপড়, চোখে নিরাশা নিয়ে হাজার হাজার ছেলে কলকাতা শহরের একদিক থেকে আরেকদিক হা চাকরি হা চাকরি করে ঘুরে বেড়াচ্ছে। এ দেখলে কার না দুঃখ হয়। ভাগ্য বলে দু চারজন যারা চাকরি পেয়েছেন বা ব্যবসায় নাম করেছেন তাদের সংখ্যা এত কম যে আমার মনে হয় সে কয়টাকে বাদ দিয়েই দেশের অবস্থা আলোচনা করা ভালো। পাড়াগাঁয়ের অবস্থা আরও ভয়ানক। বৃত্তিজীবী যারা ছিল তারা আজ নিজের নিজের পৈতৃক ব্যবসা ছেড়ে ধুঁকছে। চল্লিশ বছর হল জীবনযুদ্ধে আমার দেশবাসীর এই পরাজয়ের কথা আমি বলে আসছি। যদি কোনো দিন আমার এই রূঢ় কথায় কারো দৃষ্টি ফেরে তবেই সার্থক হবে আমার এই সমস্ত সাধনা। শেষ বয়সের শেষের কথায় আমার দেশবাসীর কাছে এই আমার একমাত্র আবেদন।
1: শুনলেন সুচিন্তন, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের রচনা থেকে পাঠ। এখন শুনবেন প্রথম আলো সুবত্ত সঙ্গীত রুদ্রবীণা, উস্তাদ আসাদ আলী খান, রাগ যোগিয়া এবং মিয়াকিটোরি। শুরু হচ্ছে প্রথম আলোয় রুদ্রবীণা বাদন।

এতক্ষণ প্রথম আলোয় সুবদ্ধ সঙ্গীতে শুনলেন রুদ্র বীণা বাদন। বাজিয়ে শোনালেন ওস্তাদ আসাদ আলী খান রাগ যোগিয়া ও মিয়াকি টোডি রাগে। এখন শুনবেন সংবাদ কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গুজরাটের ভদোদরায় মহারাজা সয়াজিরাও বিশ্ববিদ্যালয়ের 75তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। আফগানিস্তানে সাম্প্রতিক পাক বিমান হামলার তীব্র নিন্দায় সরব ভারত, নিজেদের স্বার্থে তথ্য বিকৃত করা পাকিস্তানের পুরনো অভ্যাস, বলল বিদেশ মন্ত্রক। মাদকমুক্ত যুব সমাজ গঠনের রোডম্যাপ 2029 প্রস্তুত, বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গে আজ নেশামুক্ত ভারত 2029 কর্মসূচির সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুমেরু ও উত্তর আটলান্টিক অঞ্চলে নিরাপত্তা মজবুত করতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষর মার্কিন যুক্তরাষ্ট্রের। এশিয়ান গেমসে ভারত এখনও পর্যন্ত একটি সোনাসহ 7টি পদক পেয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গুজরাটের ভদোদরায় মহারাজা সয়াজিরাও বিশ্ববিদ্যালয়ের 75তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়াও তিনি ভদোদরায় ব্রহ্মকুমারীদের একটি প্রচারাভিযানের সূচনা করবেন এবং গ্লোবাল স্পিরিচুয়াল প্যালেসের উদ্বোধন করবেন। সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি 12,600 বেশি শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করবেন। অনুষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে অনন্য সাফল্যের জন্য 160 জন শিক্ষার্থীকে মোট 201টি স্বর্ণপদক প্রদান করবেন রাষ্ট্রপতি। এরপর শ্রীমতী মুর্মু ভদোদরায় ব্রহ্মকুমারীদের গ্লোবাল স্পিরিচুয়াল প্যালেস রিট্রিট সেন্টারের উদ্বোধন করবেন। কর্মসূচির অঙ্গ হিসেবে তিনি নতুন বিশ্বের জন্য আধ্যাত্মিক জাগরণ

0: প্রকল্পের উদ্বোধন করবেন এবং বিকশিত ভারতের জন্য যুব সমাজ জাতি গঠনে অভ্যন্তরীণ শক্তির জাগরণ শীর্ষক প্রচারাভিযানের ভার্চুয়ালি সূচনা করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতীয় সিনেমা দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের ব্যাপকতার প্রতিফলন। বহুবিধ ভাষা, আঞ্চলিক দৃষ্টিকোণ এবং সম্মিলিত জাতীয় উচ্চাকাঙ্ক্ষার মধ্যে সিনেমা সেতুবন্ধনের কাজ করে থাকে। তিনি গতকাল 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের হাতে তুলে দিয়ে শিল্পী, চলচ্চিত্র নির্মাতা এবং বিভিন্ন বিভাগের পুরস্কার প্রাপকদের সৃজনশীল অবদানের জন্য অভিনন্দন জানান। আফগানিস্তানের কুনার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা করেছে ভারত। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, একটি সার্বভৌম প্রতিবেশী দেশের বিরুদ্ধে এ ধরনের আগ্রাসন আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার পরিপন্থী। সিন্ধু জল চুক্তি নিয়ে সালিসি আদালতের রায় প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, পাকিস্তান বিষয়টিকে যেভাবে তুলে ধরার চেষ্টা করছে তা আসলে প্রকৃত সত্যকে বিকৃত করা। এই রায় বেআইনিভাবে গঠিত একটি আদালতের রায়। বিদেশ মুখপাত্র বলেন, নিজেদের স্বার্থ চরিতার্থ করতে তথ্য বিকৃত করা এবং মিথ্যা প্রচার চালানো পাকিস্তানের বহুদিনের অভ্যাস।
1: পাকিস্তান হ্যাজ এ হ্যাবিট অফ মিসরিপ্রেজেন্টিং ফ্যাক্টস অ্যান্ড propagating falsehoods to serve its malicious propaganda. For starters, the so-called ruling is not a ruling by the Permanent Court of Arbitration as sought to be projected by the Pakistan minister. It is a ruling by an illegally constituted court. We see this as just one more attempt by Pakistan at distorting the reality. Our position on this issue is very clear and we have reiterated it several times.
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে কঠোর চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার সময় উপস্থিত। নতুন দিল্লিতে গতকাল বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স ANTF এর প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেন, যুব সমাজের কল্যাণের লক্ষ্যে সরকার রোডম্যাপ 2029 প্রস্তুত করেছে। তিনি বলেন, ভারতে অবস্থানরত বিদেশি অভিযুক্তদের নিজ দেশে ফেরত পাঠানো এবং তাদের ব্ল্যাকলিস্ট বা কালো তালিকাভুক্ত করার জন্য একটি বিশেষ অভিযান শুরু করতে হবে। বিদেশ থেকে যারা দেশে মাদক সরবরাহ করছে সেই পলাতক অপরাধীদের ধরে এখানকার আদালতের সামনে হাজির করতে হবে বলেও তিনি মত প্রকাশ করেন। মাদকদ্রব্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে ও এ ব্যাপারে জনসচেতনতা প্রসারে পশ্চিমবঙ্গে আজ নেশামুক্ত ভারত 2029 কর্মসূচির সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধাননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে ইকোপার্ক থানার কাছে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী আগেই পুলিশকে মাদকবিরোধী অভিযান আরও তীব্র করার নির্দেশ দিয়েছিলেন। সীমান্তবর্তী এলাকাগুলিকে নেশামুক্ত করতে ধারাবাহিক অভিযান এবং কঠোর আইন প্রয়োগের কোনো বিকল্প নেই বলেও তাঁর অভিমত। মুম্বাইয়ের রাস্তায় আতশবাজি পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ বলে ঘোষণা করেছে বোম্বে হাইকোর্ট। বিচারপতি গিরিশ কুলকার্ণী ও নীলা গোখলের বেঞ্চ গতকাল জানান, রাস্তায় বাজি পোড়ালে তা যেমন বিপজ্জনক তেমনই এর ফলে বায়ুদূষণের মাত্রা বৃদ্ধি পাবে। আদালতের নির্দেশের অন্যথা হলে কড়া শাস্তির কথাও উল্লেখ করা হয়েছে। অন্যদিকে বোম্বে হাইকোর্ট পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়াকে সমাজ মাধ্যমে আদালতের নথি প্রকাশের ব্যাপারে সতর্ক করেছে। গতকাল বিজয় মালিয়ার আইনজীবীরা বোম্বে হাইকোর্টে তার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আর্জি জানান। ব্যাংক তাদের বকেয়া উদ্ধার করতে পারলেও ব্যবসায়ীর বিরুদ্ধে আর্থিক কারচুপির অভিযোগ মিথ্যে নয় বলে জানায় এনফোর্সমেন্ট নির্দেশালয়। জনসেবা থেকে দেশ সেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় স্টার্টআপ ইন্ডিয়া, একটি প্রতিবেদন।
2: 2016 সালে শুরু হয় স্টার্টআপ ইন্ডিয়া কর্মসূচি। লক্ষ্য ছিল দেশের উদ্যোগপতি সংস্কৃতিতে পরিবর্তন আনা। শুধু চাকরি খোঁজা নয়, বরং নতুন কর্মসংস্থান তৈরি, উদ্ভাবন এবং সমস্যা সমাধানের মাধ্যমে তরুণদের উদ্যোগপতি হিসেবে গড়ে তোলা। প্রায় 400টি স্বীকৃত স্টার্টআপ দিয়ে শুরু হওয়া এই যাত্রা 2026 সালের মার্চে এসে নতুন মাইল ফলক ছুঁয়েছে। সরকারি তথ্য অনুযায়ী দেশে 2 লক্ষেরও বেশি স্বীকৃত স্টার্টআপ তৈরি হয়েছে। দেশে ব্যবসার ক্ষেত্রে তরুণ প্রজন্মের এগিয়ে আসার পেছনে মোদী সরকারের এই স্টার্টআপের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করেন প্রযুক্তিবিদ তথা আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহ।
3: একটা টাইমে বলা হতো যে 100টার উপর এই 1 বিলিয়ন ডলার কোম্পানি ভারতবর্ষে তৈরি হয়েছিল খুব কম সময়ে, এবং যেটা নাকি স্টার্টআপে পৃথিবীতে 3 নম্বর পজিশনে ছিল ভারত। এর জন্য তো নো ডাউট ক্রেডিট দিতে হয় বর্তমান যে সরকার, গত 12 বছর ধরে যারা চেষ্টা করছে মেক ইন ইন্ডিয়া এবং স্টার্টআপে, তাদের এই ব্যাপারে ক্রেডিট দিতে হয়।
2: কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ শুনবেন বিশেষ আলোচনা সেবা ভাবনা ও সরকার। সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক দেবযানী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত

0: 10 মিনিটে গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আগামী শুক্রবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 27 সেপ্টেম্বর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সুমেরু এবং উত্তর আটলান্টিক অঞ্চলে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করেন। গ্রিনল্যান্ডকে ডেনমার্কের নিয়ন্ত্রণে রেখেই সেখানে মার্কিন সেনার উপস্থিতি বাড়ানোর বিষয়ে ট্রাম্পের ঘোষণার কয়েকদিনের মধ্যেই এই পদক্ষেপ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার 4 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানে ওয়াশিংটন সহায়তা করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে জেলেন্সকি বলেন, রুশ ইউক্রেন সংঘাত তীব্রতর হওয়া সত্ত্বেও ইউক্রেন শান্তি চুক্তির প্রচেষ্টায় প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে ইউক্রেনের শীর্ষকর্তারা জানিয়েছেন, গতরাতে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের কয়েকটি অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত 5 জন নিহত হয়েছেন। বিক্ষোভ প্রতিরোধ করতে অতিরিক্ত প্রাণঘাতী বলের প্রয়োগ ও বিক্ষোভকারীদের যথেচ্ছ আটক করার জন্য পাকিস্তানকে দায়ী করেছেন রাষ্ট্রসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক। জনগণের প্রতিবাদের প্রতিরোধে ভারত ও পাকিস্তানের মধ্যে পার্থক্য তুলে ধরেন তিনি। তিনি আরও বলেন, ভারত ছাত্রদের বিক্ষোভে তাদের সঙ্গে কথা বলে সমাধানের পথে হেঁটে উদাহরণ তুলে ধরছে, সেখানে কোনোরকম জোর জবরদস্তি করা হয়নি। এশিয়ান গেমসের চতুর্থ দিনে আজ ভারতের হয়ে পদক জয়ের লড়াইয়ে নামবেন অলিম্পিক পদকজয়ী 2 কৃতি খেলোয়াড় মনু ভাকের এবং মীরাবাই চানু। জাপানের আইশি নাগোয়ায় মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে মনু ভাকের সুরুচি সিং ও এশা সিং এর সঙ্গে দলগত ইভেন্ট ও ব্যক্তিগত বিভাগের বাছাই পর্বে অংশ নেবেন। ব্যক্তিগত বিভাগের ফাইনাল আজই। মহিলাদের 49 কেজি ভারোত্তোলন বিভাগের ফাইনালে আজ নামছেন টোকিও অলিম্পিকের পদকজয়ী মীরাবাই চানু। ব্যাডমিন্টনে কোয়ার্টার ফাইনালে জাপানকে হারিয়ে পদক নিশ্চিত করার পর ভারতীয় পুরুষ দল আজ সেমিফাইনালে চীনের মুখোমুখি হবে। উশুতেও পদকজয়ের সুযোগ রয়েছে ভারতের। মহিলাদের 60 কেজি সান্দা বিভাগের সেমিফাইনালে রশিবিনা দেবী ইন্দোনেশিয়ার থানিয়া কুসুমানিংটিয়সের মুখোমুখি হবেন। এছাড়াও সেপাক টাকরোতে পুরুষদের প্রিলিমিনারি ম্যাচে ভারত ফিলিপিন্সের মুখোমুখি হবে। রোয়িংয়ে পুরুষদের সিঙ্গলস গার্লস ইভেন্টে অংশ নেবেন বলরাজ পানোয়ার। ভারতের স্কিট শুটার অনন্তজিৎ সিং নাড়ুকা, ভবতেক সিং গিল এবং মাইরাজ আহমেদ খান বাছাই পর্বের শেষ দিনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভারতের পুরুষ ও মহিলা হকি দল এবং উভয় কবাডি দল তাদের গ্রুপ পর্যায়ের খেলায় নামবে। প্রতিযোগিতায় ভারত এখনও পর্যন্ত 1টি সোনা, 4টি রূপো, 2টি ব্রোঞ্জ সহ মোট 7টি পদক নিয়ে তালিকার 8ম স্থানে রয়েছে। 32টি সোনাসহ মোট 53টি পদক নিয়ে চীন রয়েছে তালিকার শীর্ষে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গুজরাটের ভদোদরায় মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয়ের 75তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। আফগানিস্তানে সাম্প্রতিক পাক বিমান হামলার তীব্র নিন্দায় সরব ভারত। পশ্চিমবঙ্গে আজ নেশামুক্ত ভারত 2029 কর্মসূচির সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খবর শেষ হল, এর পরের খবর 7:25।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন এই মহাজীবন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জীবন কথা।
2: রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরাধীন ভারতবর্ষে দেশাত্মবোধ ও জাতীয়তাবাদ জাগরণের ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করেছিলেন। তিনি ছিলেন ব্রিটিশদের শাসন, শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে এক বলিষ্ঠ চরিত্র। সুরেন্দ্রনাথ 1848 সালের 10ই নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। অত্যন্ত মেধাবী ছাত্র সুরেন্দ্রনাথ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেন। 1869 সালে তিনি ইংল্যান্ড যান এবং আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন। দেশে ফিরে 1871 সালে সুরেন্দ্রনাথ তৎকালীন পূর্ববঙ্গের শ্রীহট্ট জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে নিযুক্ত হন। 1875 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর নিজের প্রতিষ্ঠিত মেট্রোপলিটন ইনস্টিটিউশনে তাঁকে ইংরেজির অধ্যাপক হিসাবে নিযুক্ত করেন। পরবর্তীকালে তিনি ফ্রি চার্চ কলেজ এবং নিজের প্রতিষ্ঠিত রিপন কলেজে অধ্যাপনা করেন। রিপন কলেজের বর্তমান নাম

0: সুরেন্দ্রনাথ কলেজ। অসাধারণ বাগ্মী সুরেন্দ্রনাথ সেই সময় দেশের বিভিন্ন সভা সমিতিতে ভারতবর্ষের ইতিহাস, ঐতিহ্য, রাজনীতি, জাতীয়তাবাদ ইত্যাদি বিষয়ে ওজস্বী বক্তৃতা দিয়েছেন। ওইসব বক্তৃতার সুবাদে তিনি একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা ও দেশপ্রেমিক হিসেবে সারা ভারতে পরিচিত হয়ে ওঠেন। 1876 সালে সুরেন্দ্রনাথ আনন্দমোহন বসুর সহযোগিতায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানটির মাধ্যমে তাঁরা ব্রিটিশ শাসকের বিভিন্ন জনবিরোধী আইনের বিরোধিতা করতেন। 1879 সালে সুরেন্দ্রনাথ দ্য বেঙ্গলি পত্রিকার মালিকানা ক্রয় করে তার সম্পাদনা এবং সাংবাদিকতা শুরু করেন। 1883 সালের এপ্রিল মাসে একটি মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির একটি আদেশের বিরুদ্ধে দ্য বেঙ্গলি পত্রিকায় মন্তব্য করবার জন্য সুরেন্দ্রনাথের 2 মাসের কারাদণ্ড হয়। সুরেন্দ্রনাথ 1876 থেকে 1899 সাল পর্যন্ত কলকাতা কর্পোরেশনের সদস্য ছিলেন। স্বায়ত্তশাসিত কলকাতা কর্পোরেশন পরিচালনার জন্য যে আইন তৈরি হয় তার মূল কাঠামো তিনিই রচনা করেন। 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর তিনি তাতে যোগ দেন। 1895 সালে কংগ্রেসের পুনা অধিবেশনে এবং 1902 সালে আমেদাবাদ অধিবেশনে সুরেন্দ্রনাথ সভাপতিত্ব করেন। তিনি 1905 সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনেও যোগ দেন। লর্ড কার্জন যখন বলেছিলেন দ্য পার্টিশন ইজ এ সেটেলড ফ্যাক্ট, সুরেন্দ্রনাথ দৃঢ়তার সঙ্গে তাকে বলেছিলেন আই অ্যাম সুরেন্ডেট নট ব্যানার্জি, দ্য সেটেলড ফ্যাক্ট মাস্ট বি আনসেটেলড। পরবর্তীকালে সত্য সত্যই বঙ্গবাসীদের প্রবল প্রতিরোধের মুখে পড়ে বঙ্গভঙ্গ আইন প্রত্যাহার করা হয়েছিল। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীমূলক বই আ নেশন ইন মেকিং ভারতীয় রাজনীতি এবং জাতীয়তাবাদ সম্পর্কে এক মূল্যবান দলিল। 1921 সালে তিনি ব্রিটিশ সরকারের কাছ থেকে স্যার উপাধি লাভ করেন। আইনসভার সংস্কার, স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার উচ্চতর প্রশাসনিক পদে ভারতীয়দের নিয়োগ প্রভৃতি বিষয়ে সুরেন্দ্রনাথের নিরলস প্রয়াস বিশেষভাবে উল্লেখযোগ্য। 1925 সালের 6ই আগস্ট এই মহান দেশপ্রেমিকের জীবনাবসান হয়। ভারতবর্ষের এডমন্ড বার্ক আখ্যায় ভূষিত রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ সারা জীবন ধরে দেশের মানুষের মধ্যে জাতীয়তাবাদ জাগিয়ে তোলার ক্ষেত্রে অনন্য সাধারণ ভূমিকা পালন করেছেন।
1: শুনলেন এই মহাজীবন, আজ শুনলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জীবন কথা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ, প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান, 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

0: 17ই আগস্ট থেকে 16ই নভেম্বর অবধি পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। এরই মধ্যে 26শে অক্টোবর থেকে 1লা নভেম্বর অবধি থাকছে ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইক পালন। 2026 সালের থিম বা মূল ভাবনা সত্যানিষ্ঠা সে সমৃদ্ধি বা প্রবিটি ফর প্রসপ্যারিটি। এ ব্যাপারে মূল উদ্যোগ সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের। পরিষেবার উন্নতির লক্ষ্যে সরকারি কাজে স্বচ্ছতা আনার অভিমুখে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন 17ই আগস্ট থেকে 16ই নভেম্বর 2026। আজকের দিনে পরিষেবা নির্ভর করে ডিজিটাল সুযোগ সুবিধের উপর। নিয়মিতভাবে এই সব সুবিধের পূর্ণ প্রয়োগ নিশ্চিত করতে উদ্যোগে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন 17ই আগস্ট থেকে 16ই নভেম্বর প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। সত্যনিষ্ঠাতেই সমৃদ্ধি। কাজের দ্রুত সমাপ্তি, নানা অভিযোগের দ্রুত নিষ্পত্তি, ডিজিটাল সুবিধার উপযুক্ত সদ্ব্যবহার নিশ্চিত করতে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। প্রশাসনিক কাজে স্বচ্ছতা, পরিষেবা প্রদানে দ্রুততা আনতে সক্রিয় সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন 17ই আগস্ট থেকে 16ই নভেম্বর পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। সমৃদ্ধি আসবে সত্যনিষ্ঠায়।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রত্নদীপ দাস। শুরু হচ্ছে রবীন্দ্রসঙ্গীত।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রত্নদীপ দাস। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
2: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন লঙ্কার পাতা কোঁকড়ানো ও তার প্রতিকার। এ বিষয়ে বলছেন ডক্টর শুভ্রজ্যোতি রায়।
3: লঙ্কা যেহেতু খুব অর্থকরী ফসল, সেহেতু কৃষক ভাইরা লঙ্কা থেকে অনেকটাই ইকোনমিক রিটার্ন, যেটাকে বলে, অনেকটাই লাভ আশা করে থাকেন। কিন্তু এই লাভের প্রায় ছাই দিয়ে বসতে থাকে লঙ্কার পাতা কুঁকড়ানো রোগ। কিন্তু রোগ বলাটা এক্ষেত্রে কতটা ঠিক হবে সেটা আমরা দেখব, কারণ লঙ্কার যখন পাতাটা কুঁকড়ে যায় তখন উপরটা একদম একটা ছোট অবস্থা থেকে দেখা যায় যে কুঁকড়িয়ে গুচ্ছ হয়ে পাতাগুলো ছোট হয়ে একটা অদ্ভুত আকৃতি ধারণ করে এবং লঙ্কার সে গাছটার বার বৃদ্ধি একদম বন্ধ হয়ে যায়, ফলন খুব কমে যায়, প্রায় হয়ই না। এবং দেখা যায় যে একটা গাছে এরকম হলে আস্তে ধীরে ক্ষেতের সমস্ত গাছের একটা বড় অংশই কিন্তু এরকম পাতা কুঁকড়ানো ধরে যায়। এটা একটা বড় চিন্তার ব্যাপার। তো এই এটাকে যদি আমরা একটু গভীরে যাই তাহলে আমাদের চিন্তা করতে হবে যে এই পাতা কুঁকড়ানো রোগটা কিভাবে কুঁকড়ানোটা হয়। যদি আমি কৃষক ভাইকে বলবো, এক্ষেত্রে কিন্তু তিনটে জিনিস একসঙ্গে দেখা যেতে পারে। এটা একটা লিফ কার্ল কমপ্লেক্স বলা হয়, যেটাতে একটা এক ধরনের পোকা

0: একটা মাকড় এবং এক ধরনের কুটে রোগ বা ভাইরাস একসঙ্গে আক্রমণ করে। প্রথমে আপনি যদি পাতা কুকড়ানোটাকে ভালো করে লক্ষ্য করেন, তখন দেখবেন যে এক ধরনের পাতাগুলোর দেখা যায় যে একটু গোলাকৃতি হয়ে যাচ্ছে, লম্বার বদলে একটু গোলাকৃতি হয়ে যাচ্ছে এবং সেখানে কাপের মতো দাবা দাবা অংশ হয়ে যাচ্ছে এবং পাতাটা একটু মোটা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে লিফ কার্ল বা কুটে রোগ। এছাড়া আরেকটা দেখবেন যে ওই একই কোকড়ানো পাতার মধ্যে দেখবেন যে পাশটা মাদুরের মতো গোটানো হচ্ছে, পাতার দুটো পাশ যেন মাদুরের মতো গুটিয়ে রয়েছে। এটা কিন্তু এক ধরনের চিরুনি পোকা বা থ্রিপসের কারণে হয়ে থাকে। এবং এরই মধ্যে দেখবেন যে কিছু পাতা একটু বড় আকৃতি হয়ে উল্টানো নৌকার মতো দেখা যাচ্ছে। এই যে উল্টানো নৌকার মতো পাতাটা হয়ে যাচ্ছে, এটা কিন্তু মাকড়ের জন্য হয়। এবং এই তিনটে কিন্তু সম্পৃক্তভাবে একই সঙ্গে লঙ্কা গাছে দেখা যেতে পারে, যার ফলে এই লিফ কার্ল কমপ্লেক্স বা পাতা কুকড়ানোর যে সমাহার, এটা আমরা দেখতে পাই লঙ্কা গাছে, যেটা চাষির ক্ষেত্রে একটা আতঙ্কের কারণ হয়ে যায়। আমরা নিয়ন্ত্রণ করতে পারি যদি আমরা কিছু ওষুধ সময় মতো স্প্রে করতে পারি। সেই ওষুধগুলোর মধ্যে মূল হল প্রোফেনোফস, সেটা 250 ml প্রতি লিটার যদি দেই, সেই প্রোফেনোফসটা দেওয়ার একটাই কারণ হচ্ছে প্রোফেনোফস হচ্ছে 11 ইনসেক্টিসাইড, অর্থাৎ ওটাই মাকড় বা মাইট এবং সেই সঙ্গে সঙ্গে ওই যে থ্রিপস বা চিরুনি পোকা দুটোকেই একসঙ্গে নিয়ন্ত্রণ করতে পারে। ওটা 250 ml প্রতি লিটার জল দিয়ে যদি আমরা ভালো করে স্প্রে করি, ভালো করে বলতে খালি পাতার উপর দিকটা নয়, নজলটাকে ঘুরিয়ে পাতার নিচের দিকটাও যেন এই ওষুধটা রাসায়নিকটা পড়ে, সেটা আমাদের দেখতে হবে। কারণ হলুদ মাকড় কিন্তু পাতার উপরে কখনো আসে না, ওরা ফটো নেগেটিভ, অর্থাৎ সূর্যালোক যেখানে পাতার যে পিঠে পড়ে তার উল্টো দিকের পিঠে, অর্থাৎ পাতার নিচে শিরা উপশিরার ফাঁকে থাকে। সেই প্রোফেনোফস 250 ml প্রতি লিটার যদি আমরা ভালো করে দিই, তাহলে কিন্তু এটা আমাদের দিতে হবে 10-12 দিন অন্তর অন্তর, তাহলে কিন্তু আমরা অনেকটা নিয়ন্ত্রণ করতে পারব। সব থেকে বড় কথা, এই গুচ্ছমাতা যখন হবে তখন আমরা গাছটাকে ছোট অবস্থাতেই যখন দেখা যাবে যেটা হয়েছে, শিকড় শুধু তুলে নিয়ে যদি বাইরে পুড়িয়ে দিতে পারি, তাহলে ওই গাছ থেকে অন্য গাছে কুটে রোগটা ছড়াতে পারে না। অর্থাৎ আমরা শুরু থেকে যদি নিয়ন্ত্রণ ব্যবস্থাটা নিতে পারি। এছাড়াও সূত্রে ওই থ্রিপস বা চিরুনি পোকা নিয়ন্ত্রণের জন্য থায়ামিথক্সাম বা একতারা ইত্যাদি 1 gram প্রতি লিটার জলে, ইমিডাক্লোপিড বা কনফিডার ইত্যাদি 1 gram প্রতি 5 liter জলে, থায়ামিথক্সামটাও কিন্তু 1 gram প্রতি 5 liter জলে, আর অ্যাসিটামিপ্রিড বা প্রাইড ইত্যাদি যেটা 1 gram প্রতি 10 liter জলে যদি আমরা দিতে পারি, তাহলে চিরুনি পোকাটা নিয়ন্ত্রণ হয়। আর যদি আমরা এই উল্টানো নৌকার মতোটাও দেখি ওই লিফ কার্ল কমপ্লেক্সের মধ্যে, তাহলে বুঝবো যে মাকড় আছে। তাহলে কিন্তু আমরা প্রথমবার প্রোফেনোফস দিয়ে ভালো করে দেবো, প্রোফেনোফসটা 2 বার দেব, তারপর তৃতীয়বার থেকে আমরা এই যে তিনটে ওষুধ বললাম, থায়ামিথক্সাম বা ইমিডাক্লোপ্রিড বা অ্যাসিটামিপ্রিড, এর যেকোনো একটা দিয়ে শুরু করব। প্রেফারেবলি আমরা যদি ইমিডাক্লোপ্রিড দিয়ে শুরু করি, তারপর যদি অ্যাসিটামিপ্রিড দিই, তারপর থায়ামিথক্সাম দিই, কোনো ওষুধই 2 বারের বেশি দেব না। এবং সব থেকে বড় কথা, আমাদের ক্ষতিগ্রস্ত গাছ থেকে তুলে সরিয়ে দিতে হবে। এইটুকু যদি করেন তাহলে কিন্তু কৃষক ভাই অবশ্যই উপকার পাবেন, যাতে লঙ্কার লিফ কার্ল সিন্ড্রোম থেকে রক্ষা পেতে এবং ফসলকে রক্ষা করতে পারবেন।
1: শুনছিলেন লঙ্কার পাতা কোকড়ানো ও তার প্রতিকার, এ বিষয়ে বললেন ডক্টর শুভ্রজ্যোতি রায়।
2: কৃষক বন্ধুদের জন্য এখানে শেষ হল প্রযোজনা, আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী, অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে। এখন জানিয়ে রাখি আমাদের আজকের অর্থাৎ 23 সেপ্টেম্বর 2026 বুধবারের আগামী অনুষ্ঠান পরিচিতি। আজ সকাল 7:05 শুনবেন লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, স্থান ভীমভেটকা মধ্যপ্রদেশ। সকাল 7:35 শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় দীপান্বিতা দাস। 8:30 বুধ সকালে, বিষয় বেড়ানোর প্রস্তুতি, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। সকাল 9:00 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের আসরে খেয়াল, পরিবেশন করবেন প্রদীপ্তনাথ, রাগ মিয়া কিটোরি, তবলায় সহযোগিতা করবেন প্রণব গুহঠাকুরতা, হারমোনিয়ামে রতন নট্ট। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় শ্রাবণী চট্টোপাধ্যায়। সকাল 10:30 শুনবেন রামধনু, আধুনিক দিলাশা চৌধুরী, লোকগীতি সোমা বন্দ্যোপাধ্যায়। 11:00 সংগ্রহশালা থেকে গৃহীত অনুষ্ঠান, নন্দিনী দেবীর সাক্ষাৎকার। 11:30 রম্যগীতি।

বেলা ১২টায় যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায়। ১২টা বেজে ৩০ মিনিটে নজরুল গীতি। ১টায় নাটক মন সাজঘর, রচনা সমরজিৎ গুপ্ত, প্রযোজনা সিদ্ধার্থ মাইতি। ১টা বেজে ৪০ মিনিটে শুনবেন বাংলা ব্যান্ডের গান। ২টা বেজে ৩০ মিনিটে মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতের সময় ২টা বেজে ৩০ মিনিটে। ভারতের সময় ৩টা বেজে ৩৫ মিনিটে শুনবেন অনুরোধের আসর। ৪টা বেজে ৫ মিনিটে মহিলাদের আসর, বিষয় এক কলমে দুই নারী, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত। বিকেল ৪টা বেজে ৩৫ মিনিটে কলকাতা কলতান, বিষয় সন্দেশের ছাঁচ তৈরি, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন উৎসব সিনহা, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। ৪টা বেজে ৫০ মিনিটে লালন গাথা। ৫টা বেজে ৫ মিনিটে আজ সন্ধ্যায়, উপস্থাপনায় অনুক্তা ঘোষাল। ৫টা বেজে ৫০ মিনিটে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন। ৬টা বেজে ২০ মিনিটে শুনবেন ক্ষেত খামারের কথা, ভারতীয় প্রাকৃতিক কৃষি পদ্ধতি বিষয়ে কল্যাণময় দাসের সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী, শব্দগ্রহণ ও সম্পাদনা ডক্টর অঙ্কুশ দাস। ৬টা বেজে ৫০ মিনিটে আপনার স্বাস্থ্য, বিষয় নৈশব্দের শব্দকোষ, বলবেন ডাক্তার সুশোভন দাস। ৭টায় নাটক মন সাজঘর, রচনা সমরজিৎ গুপ্ত, প্রযোজনা সিদ্ধার্থ মাইতি। ৮টায় আশার কথা, ৮টা বেজে ৩০ মিনিটে শুনবেন বাংলা ব্যান্ডের গান। ৯টায় কথায় গানে, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। ৯টা বেজে ১৫ মিনিটে বিশ্ব পরিক্রমা। ৯টা বেজে ৪৫ মিনিটে সিনেমা জগৎ, বাসু মল্লিকের সাক্ষাৎকার গ্রহণে প্রিয়াঙ্কা ভট্টাচার্য। ১০টা বেজে ১৫ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ঠুংরি, শিল্পী অর্ধেন্দু শেখর বন্দ্যোপাধ্যায়, রাগ খামবাজ ও ভৈরবী। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন পার্থ মল্লিক এবং হারমোনিয়ামে প্রদীপ পালিত। ১০টা বেজে ৪৫ মিনিটে শুনবেন উপমহাদেশের খবর। ১১টায় হারানো দিনের গান, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। ১২টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। জানিয়ে রাখলাম আমাদের আজকের অর্থাৎ ২৩শে সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে ৫০৫ মিটারে অর্থাৎ ৫৯৪ কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী এখন শুনবেন লোকগীতি। লোকগীতিতে আজ শুরুতে থাকছে তাপসী রায়চৌধুরীর কণ্ঠে লোকগান।

শুনলেন লোকগীতি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে।

নমস্কার শ্রোতা বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আপনাদের নিয়ে চলেছি ভারতেরই এমন এক আশ্চর্য গন্তব্যে, যেখানে পাহাড়ের গায়ে আঁকা ছবির মধ্যে লুকিয়ে আছে হাজার হাজার বছর আগের মানুষের গল্প। ভাবুন তো, আজ থেকে কয়েক হাজার বছর আগে, যখন ছিল না শহর, ছিল না আধুনিক সভ্যতার এতটুকু চিহ্ন, ছিল না কাগজ কলম, তখন মানুষ তার চারপাশের পৃথিবীকে কীভাবে দেখত? তার উত্তর পাওয়া যায় পাথরের গায়ে আঁকা কিছু ছবিতে। আজ আমরা চলেছি মধ্যপ্রদেশের ভীমবেটকায়, এক এমন জায়গায় যেখানে মনে হয় সময়টা হঠাৎ কয়েক হাজার বছর পিছিয়ে গেছে। আর আজকের এই সফরে আমি দীপান্বিতা, আপনাদের ভ্রমণ গাইড। মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে প্রায় 45 কিলোমিটার দক্ষিণ পূর্বে রায়সেন জেলায় অবস্থিত ভীমবেটকা রক শেল্টার্স। এই জায়গাটি মূলত প্রাকৃতিক পাথরের আশ্রয়স্থল বা রক শেল্টার্সের সমষ্টি, আর সেই পাথরের গায়েই রয়েছে প্রাগৈতিহাসিক মানুষের আঁকা অসংখ্য চিত্র। 1957 সালে প্রত্নতত্ত্ববিদ বিষ্ণু শ্রীধর ওয়াকাঙ্কর এই অঞ্চলের গুহা ও শিলাশ্রয়গুলির গুরুত্ব নতুন করে সামনে আনেন। আর 2003 সালে ইউনেস্কো ভীমবেটকাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয়। এবার আসি ভীমবেটকায় সবচেয়ে আকর্ষণীয় বিষয়, রক পেন্টিংসের বিষয়। এখানে দেখা যায় শিকার, পশু পাখি, মানুষের দল, নাচ, যুদ্ধ, দৈনন্দিন জীবনের নানা দৃশ্য, অর্থাৎ সেই সময় মানুষের জীবনযাত্রার এক অসাধারণ ছবি। লাল, সাদা, হলুদ, সবুজের মতো

বিভিন্ন প্রাকৃতিক রং ব্যবহার করে তৈরি করা হয়েছিল সেই চিত্রগুলি। কিছু ছবিতে দেখা যায় হরিণ, বাইসন, বুনো শুকর, হাতি, আবার কোথাও দেখা যায় দলবদ্ধ মানুষ শিকারে যাচ্ছে। ভাবুন একবার, আজ আমরা ছবি তুলতে মোবাইল বের করি, আর হাজার হাজার বছর আগে মানুষ তার জীবনের গল্প লিখে রাখত পাথরের গায়ে, যা আজও ভাস্বর। সেই কারণেই ভীমবেটকা শুধু বেড়ানোর জায়গা নয়, এটা যেন একটা খোলা আকাশের নিচে প্রাগৈতিহাসিক ইতিহাসের বই। আর এর মধ্যে একটা অন্যরকম মজার ব্যাপারও আছে। ভীমবেটকা নামটির সঙ্গে মহাভারতের ভীমের নাম কোথাও যুক্ত বলে লোকা কথাগতভাবে জানা যায়, তবে প্রত্নতাত্ত্বিকভাবে এই স্থানটির গুরুত্ব তার প্রাগৈতিহাসিক নিদর্শন এবং শিলাচিত্রের জন্যই। এখানে বিভিন্ন সময় পর্বের নিদর্শন পাওয়া গেছে, অর্থাৎ এক সময়ের মানুষই যে সব চিত্রগুলি এঁকেছেন তা নয়, দীর্ঘ সময় ধরে বিভিন্ন মানব গোষ্ঠী এই শিলাশ্রয় ব্যবহার করেছেন এবং নিজেদের জীবনযাত্রার চিহ্ন রেখে গেছেন। এবার নিশ্চয়ই ভাবছেন ভীমবেটকা যাবেন কিভাবে। নিশ্চয়ই উত্তর দিচ্ছি, সবচেয়ে সহজ উপায় হল প্রথমে ভোপাল পৌঁছান। দেশের বিভিন্ন শহর থেকে ট্রেন বা বিমানে ভোপাল যাওয়া যায়। ভোপালে পৌঁছে সড়ক পথে ভীমবেটকা যাওয়া যায়। ভোপাল থেকে গাড়িতে যেতে সাধারণত প্রায় দেড় ঘন্টার মতন সময় লাগতে পারে। অবশ্য রাস্তার পরিস্থিতি ও যাত্রার ধরন অনুযায়ী সময় কিছুটা কম বেশি হতেই পারে। আর যারা ট্রেনে যেতে চান তাদের কাছাকাছি স্টেশন হতে পারে বারখেদা রেলওয়ে স্টেশন। তবে পর্যটকদের জন্য ভোপাল হয়ে সড়ক পথে যাওয়াই সাধারণত বেশি সুবিধাজনক। এবার প্রশ্ন, কত দিনের ট্যুর করবেন? সত্যি বলতে কি, শুধু ভীমবেটকার জন্য আলাদা করে অনেক দিনের ট্যুর করার কোনো দরকার নেই। আপনি চাইলে একদিনের একটি ডে ট্রিপ হিসেবে ভীমবেটকা ঘুরে নিতে পারেন। সকালে ভোপাল থেকে বেরিয়ে ভীমবেটকা রক সেল্টার্স আর আশেপাশের এলাকা দেখে বিকেলের দিকে ভোপালে ফিরে আসা যায়। তবে আমার পরামর্শ থাকবে এটাই যে, সময় যদি হাতে থাকে তবে দুদিন এক রাতের ভোপাল ভীমবেটকা ট্যুর করুন। প্রথম দিন ভোপালের দর্শনীয় স্থানগুলি ঘুরে নিতে পারেন, আর দ্বিতীয় দিন সকালে ভীমবেটকা গিয়ে দুপুর বা বিকেলের মধ্যে ফিরে আসতে পারেন। আর যদি ইতিহাস আর প্রকৃতিকে একটু ধীরে ধীরে উপভোগ করতে চান তাহলে দুরাতের পরিকল্পনাও করা যেতে পারে। ভীমবেটকা ঘুরতে গেলে আরামদায়ক জুতো পরবেন, কারণ সেখানে হাঁটাহাঁটি করতে হবে এবং প্রাকৃতিক পাথুরে পরিবেশের মধ্য দিয়ে বেশ অনেকটা পথ চলতে হতে পারে। অবশ্যই সঙ্গে জল রাখবেন পর্যাপ্ত। রোদ থেকে বাঁচতে টুপি বা ছাতা এবং আরামদায়ক পোশাক রাখাও কিন্তু প্রয়োজনীয়। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই প্রাচীন শিলাচিত্রগুলি আমাদের হাজার হাজার বছরের ঐতিহ্য, তাই ছবি তুলতে গিয়ে কোনো পাথরের গায়ে হাত দেওয়া বা আঁচড় দেওয়া বা কোনোভাবে ক্ষতি করা একেবারেই কিন্তু উচিত নয়। বন্ধু, আমরা দর্শক, এই ইতিহাসের মালিক নই। আমাদের কাজ হলো এটাকে দেখে জেনে পরবর্তী প্রজন্মের জন্য অক্ষত রেখে যাওয়া। শ্রোতা বন্ধুরা, ভীমবেটকায় দাঁড়িয়ে হয়তো আপনার মনে একটা প্রশ্ন আসতেই পারে, হাজার হাজার বছর আগে যারা এই ছবিগুলি এঁকেছিলেন তারা কি কখনো ভেবেছিলেন যে এত বছর পরেও কেউ তাদের ছবি দেখতে আসবে? হয়তো ভাবেননি, কিন্তু সেই অজানা শিল্পীর হাতের আঁচড় আজও আমাদের সঙ্গে কথা বলে। একটি হরিণের ছবি, একটি শিকারের দৃশ্য, একদল মানুষের নাচ, এসব শুধু ছবি নয় বন্ধু, এসব আমাদের সভ্যতার শৈশবের স্মৃতি। তাই ইতিহাস যদি আপনাকে টানে, প্রকৃতি যদি আপনাকে ডাক দেয়, আর প্রাচীন মানুষের জীবন সম্পর্কে যদি আপনার কৌতূহল যথেষ্ট থাকে, তাহলে আপনার ভ্রমণ তালিকায় ভীমবেটকার নাম রাখতেই পারেন। ভোপাল থেকে খুব বেশি দূরে নয়, অথচ সেখানে পৌঁছে আপনার মনে হবে যেন আপনি হঠাৎ চলে গেছেন হাজার হাজার বছর আগের পৃথিবীতে। আজকের আসুন বেড়ে যান ভারতের সফর এখানেই শেষ করছি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি, আপনাদের ভ্রমণ সাথী দীপান্বিতা। আবারও নিয়ে আসবো ভারতের কোনো অচেনা, কোনো বিস্ময়কর, কোনো গল্প বলা গন্তব্যের কথা। আজ বিদায় বন্ধু। শুনলেন

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 505 মিটার অর্থাৎ 594 কিলোহার্টজে। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল

0: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গুজরাটের ভদোদরায় মহারাজা সয়াজিরাও বিশ্ববিদ্যালয়ের 75তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদকমুক্ত যুব সমাজ গঠনে রোডম্যাপ 2029 প্রস্তুত। আন্তর্জাতিক অস্থিরতার মধ্যে চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষিণী বিশ্বের দেশগুলির মধ্যে বৃহত্তর সহযোগিতার আহ্বান জানালেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। সুমেরু ও উত্তর আটলান্টিক অঞ্চলে নিরাপত্তা মজবুত করতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষর মার্কিন যুক্তরাষ্ট্রের। জাপানের টাইফুন দুজোয়ানের প্রভাবে প্রবল বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে 6, খারাপ আবহাওয়ার কারণে 270টি উড়ান বাতিল। এশিয়ান গেমসে ভারত এখনও পর্যন্ত 1টি সোনাসহ মোট 7টি পদক পেয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গুজরাটের ভদোদরায় মহারাজা সয়াজিরাও বিশ্ববিদ্যালয়ের 75তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি 12,600 বেশি শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করবেন। স্নাতক ও স্নাতকোত্তর স্তরে অনন্য সাফল্যের জন্য 160 জন শিক্ষার্থীকে মোট 201টি স্বর্ণপদক প্রদান করবেন রাষ্ট্রপতি। এরপর শ্রীমতী মুর্মু ভদোদরায় ব্রহ্মকুমারীদের গ্লোবাল স্পিরিচুয়াল প্যালেস রিট্রিট সেন্টারের উদ্বোধন করবেন। কর্মসূচির অঙ্গ হিসেবে তিনি নতুন বিশ্বের জন্য আধ্যাত্মিক জাগরণ প্রকল্পের উদ্বোধন করবেন। বিকশিত ভারতের জন্য যুব সমাজ জাতি গঠনে অভ্যন্তরীণ শক্তির জাগরণ শীর্ষক প্রচার অভিযানেরও ভার্চুয়ালি সূচনা করবেন তিনি। রাষ্ট্রপতি বলেছেন, ভারতীয় সিনেমা দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের ব্যাপকতার প্রতিফলন। বহুবিধ ভাষা, আঞ্চলিক দৃষ্টিকোণ এবং সম্মিলিত জাতীয় উচ্চাকাঙ্ক্ষার মধ্যে সিনেমা সেতুবন্ধনের কাজ করে থাকে। তিনি গতকাল 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের হাতে তুলে দিয়ে শিল্পী, চলচ্চিত্র নির্মাতা এবং বিভিন্ন বিভাগের পুরস্কার প্রাপকদের সৃজনশীল অবদানের জন্য অভিনন্দন জানান। আর্টিকেল 370 ছবির জন্য সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেয়েছেন ইয়ামি গৌতম। তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, যে কোনো শিল্পীর জন্যই এই স্বীকৃতির গুরুত্ব অপরিসীম।
1: For a film like Article 370, which gave me so much as an artist, as an actor, everything that I had been wanting to do as an actor for the longest time, that

0: यू नो कई बार बहुत सालों की मेहनत, बहुत सालों की चैलेंजेस, पेशेंस, दे गेट दे ट्रिकल डाउन टू वन मोमेंट एंड आई थिंक फॉर मी दैट वाज आर्टिकल 370।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে কঠোর ও চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার সময় উপস্থিত। নতুন দিল্লিতে গতকাল বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্সের প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেন, যুবসমাজের কল্যাণের লক্ষ্যে সরকার রোডম্যাপ 2029 প্রস্তুত করেছে। তিনি বলেন, ভারতে অবস্থানরত বিদেশি অভিযুক্তদের নিজ দেশে ফেরত পাঠানো এবং তাদের ব্ল্যাকলিস্ট বা কালো তালিকাভুক্ত করার জন্য একটি বিশেষ অভিযান শুরু করতে হবে। বিদেশ থেকে যারা দেশে মাদক সরবরাহ করছে সেই পলাতক অপরাধীদের ধরে এখানকার আদালতের সামনে হাজির করতে হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভূ রাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা, জলবায়ুজনিত বিপর্যয় এবং বহুপাক্ষিক ব্যবস্থার উপর সৃষ্ট চাপ দমনে গ্লোবাল সাউথ বা দক্ষিণী বিশ্বের উন্নয়নশীল দেশগুলির মধ্যে বৃহত্তর সহযোগিতার আহ্বান জানিয়েছেন। গতকাল নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের ফাঁকে আয়োজিত দক্ষিণী বিশ্বের দেশগুলির এক বৈঠকে বিদেশমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি আর্থসামাজিক ও রাজনৈতিক দিক থেকে অত্যন্ত উত্তপ্ত। এ সময় প্রতিকূলতা মোকাবিলায় দক্ষিণী বিশ্বের দেশগুলির একত্রে কাজ করা উচিত। সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডক্টর জয়শঙ্কর ইতালির উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী আন্তোনিও তাজানির সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় মন্ত্রী জানান, তাদের আলোচনায় উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি, ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর এবং ইউক্রেন সংঘাতের কথা উঠে এসেছে। বিদেশমন্ত্রী দক্ষিণ আমেরিকা ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশগুলির গোষ্ঠী সেলাকের মধ্যে আরও শক্তিশালী অর্থনৈতিক ও উন্নয়নমূলক অংশীদারিত্বের আহ্বান জানান। নিউ ইয়র্কে 2026 সালের রাষ্ট্রসংঘের উচ্চ পর্যায় সপ্তাহ বা হাই লেভেল উইক চলাকালীন ভারত সেলাক বিদেশমন্ত্রীদের বৈঠকে ভাষণ দেওয়ার সময় বিদেশমন্ত্রী বলেন, ভারত ও সেলাকের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ এখন 50 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। গত এক দশকে ভারত বিশ্বের অন্যতম প্রধান অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করেছে।
2: India sees CELAC not just as a regional grouping but as a very important partner in shaping a more representative, balanced and inclusive global order. We have much to learn from each other, we have much to offer each other, and above all, we have a shared interest in ensuring that the global south has a stronger voice in determining the future of the international system. I look forward to hearing your views and to a constructive discussion on how India and CELAC can take our partnership forward.
1: কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। উভয় দেশই ডিসেম্বরের মাঝামাঝি সময় হতে চলা G20 সম্মেলনের আগেই এ সংক্রান্ত আলোচনা সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে। গতকাল নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী একথা জানিয়ে আগামী এক দশকের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে কানাডার বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার ইচ্ছা প্রকাশ করেন। স্ট্রবেরি চাষে পথ দেখানো এবং কৃষি ও গ্রামীণ উন্নয়নে ধারাবাহিক অবদানের জন্য দক্ষিণ মিজোরামের লাংতালাই জেলার মহিলা কৃষক জেডডি লালরিথাঙ্গিকে রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংগঠন FAO 100 জন মহিলা অগ্রদূতের একজন হিসেবে স্বীকৃতি দিয়েছে। 131টি দেশ থেকে মনোনীত 600 জনেরও বেশি মহিলা কৃষকের মধ্যে তিনি একজন। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ শুনবেন বিশেষ আলোচনা সেবা ভাবনা ও সরকার। সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক দেবযানী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 10:10 গীতাঞ্জলি, DTH বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আগামী শুক্রবার শোনা যাবে দ্বিতীয় তথা শেষ পর্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সুমেরু এবং উত্তর আটলান্টিক অঞ্চলে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করেন। গ্রিনল্যান্ডকে ডেনমার্কের নিয়ন্ত্রণে রেখেই সেখানে মার্কিন সেনার উপস্থিতি বাড়ানোর বিষয়ে ট্রাম্পের ঘোষণার কয়েকদিনের মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে জোরালো সওয়াল করেছেন। হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার বিষয়ে চুক্তি সম্পাদনের ক্ষেত্রে ইরান গড়িমসি করছে বলে অভিযোগ তোলেন তিনি। এদিকে তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের আলোচনা শুরু হতেই রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভাকক্ষ ছেড়ে বেরিয়ে যান ইরানের কূটনীতিকরা। ইরান আন্তর্জাতিক ফোরামগুলিতে নিজেদের অবস্থান জোরালোভাবে তুলে ধরবে বলে এর আগে স্পষ্ট বার্তা দিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সাধারণ পরিষদে আজ তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। উপসাগরীয় সহযোগিতা পরিষদ GCC ইরান ও তার মিত্র দেশগুলির প্রতি আরব দেশগুলির উপর হামলা বন্ধ করার এবং দুটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথে অবাধ চলাচলের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সুইজারল্যান্ডের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বার্তালাপের সময় GCC-র মহাসচিব জাসেম মোহাম্মদ আল বুদাউই বলেছেন, হরমুজ প্রণালী ও বাবল মান্দা প্রণালী

0: দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে তেলের বাজার ও সরবরাহ ব্যবস্থা অস্থিতিশীল হয়ে পড়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কিউবাকে ব্যর্থ রাষ্ট্র বলে অভিহিত করার পর দেশটি রাষ্ট্রসংঘের একটি অধিবেশন থেকে তাদের প্রতিনিধি দল প্রত্যাহার করে নিয়েছে। কিউবার বিদেশমন্ত্রী ব্রুনো রড্রিগেস ট্রাম্পের মন্তব্যকে মিথ্যে ও অপবাদ বলে প্রত্যাখ্যান করেছেন। প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড় দুজুয়ানের প্রভাবে জাপানের কান্টো অঞ্চল ও ইজু দ্বীপপুঞ্জে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের পর সেখানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ছয়জন নিখোঁজ। টোকিওর পূর্বাঞ্চলীয় চিবা প্রিফেকচারে পাঁচজনের এবং কানাগাওয়া প্রিফেকচারের ইয়াকুসুকা এলাকায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ ও দমকলকর্মীরা নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন। টাইফুনের প্রভাবে চিবা প্রিফেকচারে অন্তত 58,000 পরিবারের বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত। খারাপ আবহাওয়ার কারণে 270টি উড়ান বাতিল করা হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ উপকূল, ওড়িশা ও তেলেঙ্গানায় কিছু এলাকায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, সিকিম, বিহার, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ একাধিক রাজ্যে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। এশিয়ান গেমসের চতুর্থ দিনে আজ ভারতের হয়ে পদক জয়ের লড়াইয়ে নামবেন অলিম্পিক পদকজয়ী দুই কৃতি খেলোয়াড় মনুভাকের এবং মীরাবাই চানু। জাপানের আইশিনাগোয়ায় মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে মনুভাকের সুরুচি সিং ও এশা সিং এর সঙ্গে দলগত ইভেন্ট ও ব্যক্তিগত বিভাগের বাছাই পর্বে অংশ নেবেন। ব্যক্তিগত বিভাগের ফাইনাল আজই। মহিলাদের 49 কেজি ভারোত্তোলন বিভাগের ফাইনালে আজ নামছেন টোকিও অলিম্পিকের পদকজয়ী মীরাবাই চানু। ব্যাডমিন্টনে কোয়ার্টার ফাইনালে জাপানকে হারিয়ে পদক নিশ্চিত করার পর ভারতীয় পুরুষ দল আজ সেমিফাইনালে চীনের মুখোমুখি হবে। উশুতেও পদক জয়ের সুযোগ রয়েছে ভারতের। মহিলাদের 60 কেজি সান্দা বিভাগের সেমিফাইনালে রশিবিনা দেবী ইন্দোনেশিয়ার থানিয়া কুসুমানিং টিয়সের মুখোমুখি হবেন। এছাড়াও সেপাক টাকরোতে পুরুষদের প্রিলিমিনারি ম্যাচে ভারত ফিলিপিন্সের মুখোমুখি হবে। প্রতিযোগিতায় ভারত এখনও পর্যন্ত 1টি সোনা, 4টি রূপো ও 2টি ব্রোঞ্জসহ মোট 7টি পদক নিয়ে তালিকার অষ্টম স্থানে রয়েছে। 32টি সোনাসহ মোট 53টি পদক নিয়ে চীন রয়েছে তালিকার শীর্ষে। আন্তর্জাতিক দাবা অলিম্পিয়াডের সপ্তম রাউন্ড আজ শুরু হচ্ছে। উজবেকিস্তানের সমরখান্দে একদিনের বিরতির পর প্রতিযোগিতার অষ্টম দিনে আজ ভারতের পুরুষ দল ইংল্যান্ডের মুখোমুখি হবে। মেয়েদের বিভাগে ভারত খেলবে জার্মানির বিরুদ্ধে। খেলা শুরু ভারতীয় সময় দুপুর 3:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গুজরাটের ভদোদরায় মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয়ের 75তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। আন্তর্জাতিক অস্থিরতার মধ্যে চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষিণী বিশ্বের দেশগুলির মধ্যে বৃহত্তর সহযোগিতার আহ্বান জানালেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। খবর শেষ হল, এরপরই শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 505 মিটার অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সকালের আড্ডা।

আজ 23শে অক্টোবর, মাফ করবেন, আজ 23শে সেপ্টেম্বর। ইতিহাসের পাতায় এই দিনটি ঘিরে রয়েছে অনেক কিছু উল্লেখযোগ্য অধ্যায়, আর আজকের এই আড্ডায় আমি দীপান্বিতা রয়েছি আপনাদের সঙ্গে। সুস্থ শরীর, শান্ত মন আর দীর্ঘ জীবনের কামনা, এই তো মানুষের চিরকালের চাওয়া। আর সেই চাওয়ার সঙ্গে ভারতের সম্পর্ক বহু প্রাচীন, হাজার হাজার বছর ধরে আমাদের জীবনযাত্রা, খাদ্যাভ্যাস আর সুস্থ থাকার ভাবনার সঙ্গে জড়িয়ে রয়েছে একটি নাম, আয়ুর্বেদ। শ্রোতা বন্ধুরা, আজকের বিশেষ দিনে তাই একটু ফিরে দেখা যাক আমাদের সেই প্রাচীন জ্ঞান ভাণ্ডারের দিকে। আজ 23শে সেপ্টেম্বর, একাদশ আয়ুর্বেদ দিবস। এই দিনটি শুধু একটি চিকিৎসা পদ্ধতির প্রচারের দিন নয়, এটি মনে করিয়ে দেয় সুস্থ থাকা মানে শুধু রোগ না থাকা নয়, শরীর মন এবং দৈনন্দিন জীবনের মধ্যে একটি সুন্দর ভারসাম্য তৈরি করাও কিন্তু সুস্থতার অংশ। আয়ুর্বেদের বিশেষত্ব এখানেই, এটি আমাদের বলে শরীর অসুস্থ হওয়ার পরেই যে শুধু তার যত্ন নিতে হবে এমনটা কিন্তু নয়। খাবার, ঘুম, শরীরচর্চা, পরিচ্ছন্নতা, এমনকি নিয়মিত জীবনযাপন, প্রতিদিনের এই ছোট্ট ছোট্ট অভ্যাস সুস্থ থাকার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আজকের ব্যস্ত জীবনে যখন অনিয়ম, মানসিক চাপ আর অস্বাস্থ্যকর জীবনযাপন আমাদের নিত্য সঙ্গী হয়ে উঠেছে, তখন আয়ুর্বেদের জীবনধারা ভিত্তিক কিছু শিক্ষা নতুন করে আমাদের ভাবতে শেখায়। তবে একটা কথা অবশ্যই মনে রাখা দরকার, প্রাকৃতিক মানেই সবসময় যে নিরাপদ তা কিন্তু ভেবে নিলেই হবে না। ভেষজ ওষুধ বা কোনো আয়ুর্বেদিক চিকিৎসা নিজের ইচ্ছায় শুরু না করে যোগ্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই কিন্তু নিরাপদ। বন্ধু, আয়ুর্বেদ আমাদের অতীতের গর্ব, কিন্তু তার গুরুত্ব শুধু অতীতেই সীমাবদ্ধ নয়। প্রাচীন জ্ঞানকে আধুনিক গবেষণা এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সঙ্গে মিলিয়ে ব্যবহার করলেই তৈরি হতে পারে আরও সচেতন, সুস্থ জীবনযাপনের পথ। তাই আজ আয়ুর্বেদ দিবসে আসুন, শুধু একটি চিকিৎসা পদ্ধতিকে নয়, সুস্থভাবে বাঁচার একটি সচেতন ভাবনাকে সম্মান জানাই আমরা সকলে। আর তার সঙ্গে অনুষ্কা চৌধুরীর কণ্ঠে এই গান।

0: তা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
2: বাংলা চলচ্চিত্রের এক পরিচিত মুখে হারিয়ে শোকস্তব্ধ সিনেমা প্রেমীরা। প্রয়াত হয়েছেন অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। 70-80 দশকের বাংলা ছায়াছবির জনপ্রিয় অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায় 21 সেপ্টেম্বর মুম্বাইয়ে 71 বছর বয়সে প্রয়াত হন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তাঁর মৃত্যু হয়। 1972 সালে শেষ পর্ব ছায়াছবির মাধ্যমে তাঁর চলচ্চিত্র জীবন শুরু। এরপর মর্জিনা আবদুল্লাহ, নিশিকন্যা, মৌচাক, স্বয়ং সিদ্ধা, হোটেল স্নোফক্স, ভাগ্যচক্র এবং সন্ধির মতন ছায়াছবিতে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন তিনি। বাংলার পাশাপাশি হিন্দি ছবিতেও অভিনয় করেছিলেন মিঠু মুখোপাধ্যায়। উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো কিংবদন্তী অভিনেতাদের সঙ্গে তাঁর কাজ বাংলা চলচ্চিত্রের স্মরণীয় অধ্যায়ের অংশ হয়ে রয়েছে। তাঁর প্রয়াণে চলচ্চিত্র জগতের বহু মানুষ শোক প্রকাশ করেছেন। পর্দা থেকে অনেকটা দূরে সরে গেলেও তাঁর অভিনয়ের স্মৃতি বাঙালি দর্শকের মনে থেকে যাবে। তাকে শ্রদ্ধা জানিয়ে মৈত্রী প্রচার তরঙ্গে আমরা পরপর তাঁর অভিনীত দুটি ছায়াছবির গান শুনব। প্রথমটি মৌচাক ছায়াছবি থেকে এবং দ্বিতীয়টি স্বয়ং সিদ্ধা ছায়াছবি থেকে। গান দুটি গেয়েছেন আশা ভোঁসলে।

0: মানে মৈত্রীর সঙ্গে। আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: এবার বিজ্ঞানের দুনিয়া থেকে এক চমকপ্রদ খবর। ভাবুন তো, আমাদের পরিচিত ধান গাছের সাহায্যে যদি অল্প পরিমাণ বিদ্যুৎ তৈরি করা যায়। গবেষকরা এমন একটি পদ্ধতি নিয়ে কাজ করছেন যেখানে ধান ক্ষেতের মাটিতে থাকা অণুজীবের স্বাভাবিক কার্যকলাপকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব। ধানের শেকড় থেকে বেরোনো জৈব পদার্থ মাটির অণুজীব ব্যবহার করে এবং সেই প্রক্রিয়ায় ইলেকট্রন তৈরি করে। গবেষণায় সক্রিয় বায়োচার ব্যবহার করে এই ইলেকট্রন স্থানান্তর আরও কার্যকর করার চেষ্টা করা হয়েছে। এই প্রযুক্তির আরেকটি সম্ভাব্য দিকও রয়েছে।

গবেষকদের মতে ধান চাষের সময় উৎপন্ন হয় মিথেন, যা একটি গুরুত্বপূর্ণ গ্রিনহাউস গ্যাস। এটিও কমাতে এই পদ্ধতি ভবিষ্যতে সাহায্য করতে পারে। অবশ্যই প্রযুক্তিটি এখনও গবেষণার পর্যায়ে এবং বড় পরিসরে ব্যবহার করার আগে আরও পরীক্ষা ও উন্নয়ন দরকার। কিন্তু বিজ্ঞান যে আমাদের প্রতিদিনের পরিচিত জিনিসের মধ্যে নতুন সম্ভাবনা খুঁজে চলেছে, এই গবেষণা তার একটি সুন্দর উদাহরণ। এবারে দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান।

0: আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা। সাইক্লোনের সতর্কবার্তা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনুন, সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে ভুলবেন না। গুজবে কান না দিয়ে গুরুত্ব দিন কেবল প্রশাসনিক সূত্র থেকে আসা সংবাদে।
1: সকালের আড্ডায় এখন শুনবেন দৃষ্টিকোণ। দৃষ্টিকোণে আজ সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের স্মরণে শুনবেন কিছু কথা।

কলম ছিল অনায়াস সাবলীল, ভাষার মাধুর্য সহজ ভাব আর বৈচিত্র্য আজও মোহিত করে রেখেছে পাঠককে। ছোট গল্প, উপন্যাস, ইতিহাস নির্ভর আখ্যান, গোয়েন্দা কাহিনী, সবেতেই তার কালি কলম আর মন।

0: চলেছে তরতরিয়ে। পাঠকরা মুগ্ধ হয়েছেন, চমৎকৃত হয়েছেন বারবার। তার গল্প ও উপন্যাসে এমন নিটোল বুনন নাটকীয়তা থাকত যে বহু কাহিনী নিয়েই তৈরি হয়েছে জনপ্রিয় সব সিনেমা।
1: কোথায় গিয়েছিলেন এত রাত্রে?
2: রানী কস্তুরী বাইয়ের সঙ্গে দেখা করতে।
1: একথা আমাকে জানানো উচিত ছিল।
2: কোনটা উচিত কোনটা অনুচিত সেটা আমি বুঝি।
1: সে বিশ্বাস আমার আছে, কিন্তু একটা কথা আমার মনে রাখবেন, কস্তুরী বাই জিন্দের ভাবি রানী আমাদের মা, আর জিন্দের রাজা একমাত্র শঙ্কর সিং।
2: আর আমি একজন যাত্রা দলের রাজা, তোমাদের এখানে এসে অভিনয় করছি, তাই না? কি উত্তর দাও? আমি আমার প্রশ্নের জবাব চাইছি সর্দার।
1: জবাব দেবার কিছু নেই।
2: তাহলে আমি বলি, শঙ্কর সিংকে যত শীঘ্র পারো খুঁজে বের করো, নইলে পরে পস্তাতে হবে। আর একটা কথা, আমি ছিন্দের বন্দী নই, আমি ছিন্দের রাজা।
0: শরদিন্দু বন্দ্যোপাধ্যায় প্রথিতযশা এই সাহিত্যিকের এক অমর সৃষ্টি ব্যোমকেশ। তার সর্বাধিক পরিচিতি সত্যান্বেষী রূপে। সেই কোন ছয়ের দশক থেকে আজকের বর্তমান সময়, পরিচালকরা ব্যোমকেশকে নিয়ে বারবার হাজির হয়েছেন পর্দায়, তা সে ছোট হোক বা বড়। আবার রিমেকও হয়েছে সেই সব ছবি। সত্যজিৎ রায় ব্যোমকেশের গল্প নিয়ে করেছিলেন চিড়িয়াখানা।
3: আমার নাম ব্যোমকেশ বক্সী। কে খুন হয়েছে?

0: তপন সিংহের ঝিন্দের বন্দি প্রভূত জনপ্রিয়তা পেয়েছিল। তেমনই জনপ্রিয় শরদিন্দুর মিষ্টি মধুর কাহিনী নির্ভর ছবি তরুণ মজুমদারের দাদার কীর্তি।
1: আপনার তো সাহস কম না?
2: না মানে?
1: চুপ করুন। কাদের সঙ্গে করে নিয়ে এসেছিলেন? কি করে ভাবলেন কোন ভদ্র ঘরের মেয়ে এরকম নোংরা অশুভ চিঠি লিখতে পারে?
2: কি আশ্চর্য!
1: আশ্চর্য সবটাতেই আশ্চর্য লাগছে, তাই না? দেখুন দেখুন, পড়ে দেখুন তাহলে, এটাতে কি লেখা আছে দেখুন।

0: শরদিন্দু বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্র পুরস্কার পান তাঁর তুঙ্গভদ্রার তীরে উপন্যাসের জন্য। কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে শরৎ স্মৃতি পুরস্কারে সম্মানিত করে। সদাশিবের তিনকান্ডের জন্য ভারত সরকারও তাঁকে সম্মাননা দেয়। বিভিন্ন পত্রপত্রিকার কাছ থেকেও অজস্র পুরস্কার পেয়েছেন তিনি। তাঁর সম্বন্ধে লেখক সমালোচক সঞ্জয় মুখোপাধ্যায়ের ভাবনা।
1: শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে এক অসামান্য উপস্থিতি। তাকে যে আমরা সেই অর্থে উপন্যাসিক বলবো বা সেই অর্থে গল্প লেখক বলবো তা নয়। তিনি সেই বঙ্কিমচন্দ্র, তারাশঙ্কর বা মানিক বন্দ্যোপাধ্যায় নন, কিন্তু এমন একজন লেখক যিনি 19 শতকের ঘরানা আত্মসাত করেন, যার গদ্য ভাষা অনেকটাই বঙ্কিমের অনুসারে। যখন তিনি ব্যোমকেশ লেখেন তখন 30-এর দশকে কলকাতা যেভাবে পাল্টাচ্ছে এবং সেই কলকাতায় যে নতুন নতুন অপরাধ চেতনা তৈরি হচ্ছে সেইগুলো কি অসামান্য রহস্যে লেখেন, সেটা এখনকার বাংলা ছবি দেখলেই বোঝা যায় যে শরদিন্দু এবং তার ব্যোমকেশ না থাকলে বাংলা ছবি অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে।
0: বয়ঃসন্ধিক্ষণের অনুসন্ধিৎসা, অজানা দুঃসাহসিকতার প্রতি দুর্নিবার আকর্ষণ, তারুণ্যের মধুর প্রেম বা জীবনের রহস্য, রোমাঞ্চ, লোভ, লিপ্সা আর সত্যান্বেষণ, এই সবকিছুর মধ্যেই শরদিন্দু বাঙালি জীবনে জড়িয়ে থাকবেন।

সেপ্টেম্বর মাসের শেষ দিক মানে বাঙালি শ্রেষ্ঠ উৎসব এলো বলি। শিউলি ফুলের গন্ধ, নীল আকাশ, কাশ ফুলের দোলা আর তার সঙ্গে দূর থেকে ভেসে আসা ঢাকের আওয়াজ। বাঙালির কাছে দুর্গাপুজোকে যেন অসম্পূর্ণ মনে হয় এই একটি শব্দ ছাড়া। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি ঢাক আর দুর্গাপুজোর এই সম্পর্ক তৈরি হলো কিভাবে? ঢাক আসলে শুধু পূজোর বাদ্যযন্ত্র নয়, বাংলার লোকসংস্কৃতির সঙ্গে এর সম্পর্ক বহু পুরনো। বাংলায় ঢাকিরা ঐতিহ্যগতভাবে মরশুমি শিল্পী হিসেবেও কাজ করতেন। কৃষিকাজের ব্যস্ত সময়ের বাইরে ঢাক বাজানো ছিল তাদের জীবিকার একটি অংশ। আর ধীরে ধীরে বাংলার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও উৎসবের সঙ্গে ঢাকের ব্যবহার এতটাই জড়িয়ে গেল যে দুর্গাপুজো আর ঢাক দুটি যেন একে অপরের সমার্থক হয়ে উঠল। ভাবুন তো, মহাষষ্ঠীর বোধন, সপ্তমীর সকাল, অষ্টমীর অঞ্জলি, সন্ধি পুজোর মুহূর্ত আর তার সঙ্গে

প্রথম ঢাকের আওয়াজটা কানে আসে, তখন শুধু একটি বাদ্যযন্ত্রের শব্দ আমরা শুনি না, শুনি ছোটবেলার স্মৃতি, শুনি পুজোর ছুটির ডাক, শুনি বাড়ি ফেরার আনন্দ, আর শুনি সেই চিরচেনা আহ্বান। শুনব শর্বরী সেনগুপ্ত এবং কুমার অন্নুর কণ্ঠে এই গানটি।

0: মৈত্রীর সঙ্গে। আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: সকালের আড্ডায় এখন শুনবেন জানা অজানা।

0: করার রীতি কয়েক হাজার বছরের পুরনো। প্রাচীন যুগে কোনো বিশেষ চিহ্ন দিয়ে সই করা হতো, পরবর্তীকালে নিজের নাম দিয়ে সই করার রীতি চালু হয়। কিন্তু বর্তমানে আমরা দেখছি টেকনোলজি কাজে লাগিয়ে কিভাবে ডিজিটাল সিগনেচার করা যায়। আমরা এখন অনেকেই ডঙ্গেল কিনছি ডিজিটাল সিগনেচার করার জন্য। আমরা কোনো লিখিত বক্তব্যের নিচে তার সত্যতা আর সম্পূর্ণতা বোঝানোর জন্য সই করি, তেমনি ডিজিটালভাবে পাঠানো বক্তব্যের সাথে তার সত্যতা আর সম্পূর্ণতা বোঝানোর জন্য ডিজিটাল সিগনেচার প্রয়োজন। এই বিষয়ে প্রথম দিশা দেখান দুই আমেরিকান বিজ্ঞানী। 1976 সালে হুইটফিল্ড ডিফি ও মার্টিন হেলম্যান তাদের গবেষণাপত্র নিউ ডিরেকশন ইন ক্রিপ্টোগ্রাফি প্রকাশ করেন। এই গবেষণাপত্রের প্রথম লাইনেই তারা বলেন, আমরা আজ এক ক্রিপ্টোগ্রাফিক বিপ্লবের সামনে দাঁড়িয়ে আছি। উই স্ট্যান্ড টুডে অন দ্য ব্রিঙ্ক অফ এ রিভলিউশন ইন ক্রিপ্টোগ্রাফি। বাস্তবিকই তাদের গবেষণাপত্র এক বিপ্লব ঘটায়। এরাই দেখান কিভাবে ডিজিটাল সিগনেচার করা সম্ভব। এরা আজ দুজনেই 70 পার করেছেন, কিন্তু তারা যখন জগতের কাছে তাদের যুগান্তকারী ধারণা তুলে ধরেন তখন তাদের বয়স ছিল 30-এর আশেপাশে। ডিজিটাল সিগনেচার করতে প্রথমেই প্রয়োজন একজোড়া পরস্পর গাণিতিকভাবে সম্পর্কিত চাবি। এই চাবির একটি গোপনভাবে রাখতে হবে, যাকে আমরা বলবো প্রাইভেট কি, কিন্তু অপরটির গোপনীয়তার প্রয়োজন নেই, যাকে আমরা বলবো পাবলিক কি। এই চাবি জোড়া সম্পর্ক এমন যে প্রাইভেট কি দিয়ে সই করলে পাবলিক কি দিয়ে তার সত্যতা আর সম্পূর্ণতা যাচাই করা যাবে। এই চাবিগুলি আসলে 0 এবং 1 সংখ্যার সমাহার। ডিজিটাল সিগনেচার এই নিশ্চয়তা দেয় যে এটি স্বাক্ষরকারী নিজেই সই করেছেন, সইটি জাল হয়নি, কারণ স্বাক্ষরকারী তার নিজের কাছে রাখা প্রাইভেট কি দিয়ে সই করেছেন। আমাদের প্রত্যেকের নিজের নিজের সইয়ের একটি বিশেষ নমুনা আছে। এই সই আমরা প্রতিবার একই রকমভাবে কাগজের উপর করি, কিন্তু ডিজিটাল সিগনেচার করা হয় এক গাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে বক্তব্যের সংক্ষিপ্ত সারের উপর। তাই এটি বক্তব্যের পরিবর্তনের সাথে পাল্টে যায়। বক্তব্যের সামান্য পরিবর্তন, এমনকি একটি বর্ণ পাল্টালেও ডিজিটাল সিগনেচার পাল্টে যাবে। অর্থাৎ বক্তব্যের সত্যতা বা সম্পূর্ণতা সামান্য বিঘ্নিত হলেও তা ধরা পড়বে। তার ফলে এক বক্তব্যের সই আর এক বক্তব্যে জুড়ে দেওয়া যাবে না এবং সই জাল করাও যাবে না। স্বাক্ষরকারী ইচ্ছে করলে পাবলিক কি প্রাপককে পাঠাতে পারেন। এই স্বাক্ষরিত বক্তব্য যখন প্রাপক পাবে তখন সে পাবলিক কি দিয়ে যাচাই করে নিতে পারবে। পাবলিক কি স্বাক্ষরকারীর ডিজিটাল সার্টিফিকেট থেকেও পাওয়া যেতে পারে। ডিজিটাল সার্টিফিকেটটি অনলাইনে সার্টিফিকেট অথরিটির ওয়েবসাইটে পাওয়া যায়। প্রাইভেট কি আর পাবলিক কির জোড়া আমরা নিজেরা সিগনেচারের জন্য বানিয়ে নিতে পারি, কিন্তু আইনসিদ্ধভাবে ডিজিটাল সিগনেচার ব্যবহার করতে গেলে তা সার্টিফিকেট অথরিটির কাছ থেকে কিনতে হয়। সার্টিফিকেট অথরিটি আবেদনকারীর নামধাম যাচাই করে প্রাইভেট কি পাবলিক কি আর ডিজিটাল সার্টিফিকেট দেয়। যেহেতু ডিজিটাল সিগনেচার পুরোটাই একটা গাণিতিক প্রক্রিয়া, এটা শুধুমাত্র কোনো ডকুমেন্ট সই করার জন্য নয়, কোনো সংখ্যাকেও সই করা যেতে পারে। সংখ্যাকে সই করার মধ্যে দিয়ে অনলাইন ট্রানজ্যাকশনের সুরক্ষা অনেক বাড়ানো যায়। যেমন ধরুন, অনেক দূর থেকে ইন্টারনেটের মাধ্যমে কেউ কোনো ট্রানজ্যাকশন করতে চাইছেন, তখন দূরবর্তী ব্যক্তিকে চেনার জন্য তাকে একটা সংখ্যা পাঠিয়ে চ্যালেঞ্জ করা হয়। তিনি যদি যথার্থ ব্যক্তি হন, তিনি ওই চ্যালেঞ্জের সংখ্যাটি তার প্রাইভেট কি দিয়ে সই করে পাঠিয়ে দেন। ব্যক্তিটির পাবলিক কি দিয়ে তাকে যাচাই করে ট্রানজ্যাকশন সম্পূর্ণ করা যায়। অর্থাৎ অনলাইন ট্রানজ্যাকশনে ডিজিটাল সিগনেচার সুরক্ষার ভিত প্রস্তুত করে। দিফি ও হেলম্যানের অবদান আমাদের দৈনন্দিন জীবনযাত্রা অনেকটাই সহজ করে দিয়েছে। এদেরকে আমরা জীবন্ত কিংবদন্তী হিসেবে শ্রদ্ধা জানাই।
1: জানা অজানায় শুনলেন ডিজিটাল সই সম্পর্কে, বললেন মালবিকা ঘোষ।
2: শুনলেন জানা অজানা।
3: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
2: এখন শুনবেন চন্দ্রবিন্দু থেকে একটি গান।

0: জানাও জানায় আজকের বিষয় ডিজিটাল সই, বলছেন মালবিকা ঘোষ।
1: মানব সভ্যতায় বক্তব্যের নিচে সই।

0: দেখা দে নয় তো টাকা দে।
1: সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশু পাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন।
2: এবার এক ঝলকে দেখে নেওয়া যাক খেলার দুনিয়ার সাম্প্রতিক খবর। এশিয়ান গেমসে দুর্দান্ত খবর ভারতের জন্য। শ্রীলঙ্কাকে 147 রানে হারিয়ে মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটে সোনা জিতে নিল ভারত। স্মৃতি মান্ধানা রান করেন 79 আর ভারত প্রথমে 216 রান তোলে। জবাবে শ্রীলঙ্কার ইনিংস মাত্র 69 রানে থেমে যায়। এই সোনাই এশিয়ান গেমস 2026 ভারতের প্রথম স্বর্ণপদক। ব্যাডমিন্টনেও এল সুখবর, জাপানকে 3-0 ব্যবধানে হারিয়ে পুরুষদের দল সেমিফাইনালে, ফলে অন্তত একটি পদক নিশ্চিত করেছে ভারত। লক্ষ্য সেন এবং সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি চিরাগ শেট্টির জুটি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে এশিয়ান গেমসে ভারত মোট পদক পেয়েছে এখন অবধি 7টি, একটি সোনা, 4টি রূপো, 2টি ব্রোঞ্জ। আর ক্রিকেটে ভারত ও জাপানের একমাত্র টি টোয়েন্টি ম্যাচটিও হয়েছে, যদিও বৃষ্টির কারণে ম্যাচ থেমে আসে মাত্র 5 ওভারে, সেখানেও ভারত জাপানকে 2 রানে হারায়। এবার শ্রেয়া ঘোষাল, শ্রীতমা এবং সহশিল্পীদের কণ্ঠে একটি গান।

0: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
2: সকালের আড্ডার একদম শেষ পর্বে আমরা এসে পৌঁছেছি এবার আবহাওয়ার খবর। আজকের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের সর্বোচ্চ আর্দ্রতা 96% এবং সর্বনিম্ন আর্দ্রতা 74%। গত 24 ঘণ্টায় 8.9 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মৎস্যজীবীদের জন্য আজ বিশেষ সতর্ক বার্তা রয়েছে। 23 থেকে 25 সেপ্টেম্বর 2026 পর্যন্ত পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আবহাওয়া উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। 23 সেপ্টেম্বর থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘণ্টায় 55 থেকে 65 কিলোমিটার বেগে ঝোড়ো দমকা হাওয়া বইতে পারে, যা সর্বোচ্চ 75 কিলোমিটার প্রতি ঘণ্টা পৌঁছতে পারে। এরপর ধীরে ধীরে হাওয়ার গতি কমলেও 23 থেকে 25 সেপ্টেম্বর অবধি সমুদ্র উত্তাল থেকে অতি উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পূর্ব মধ্য উপকূল, উত্তর বঙ্গোপসাগর, পশ্চিমবঙ্গ উপকূল এবং উড়িষ্যা উপকূল সংলগ্ন সমুদ্র এলাকায় এই

আবহাওয়ার প্রভাব পড়তে পারে। এই পরিস্থিতিতে 23 থেকে 25 সেপ্টেম্বর অবধি মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যারা ইতিমধ্যেই সমুদ্রে রয়েছেন তাদেরও নিরাপদ স্থানে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। তাই এই কদিন সমুদ্র এবং উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার এবং আবহাওয়ার আপডেট নজরে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আজকের সকালের আড্ডা এটুকুই। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি দীপান্বিতা।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শ্রোতাদের বিষয়ভিত্তিক চিঠি নিয়ে অনুষ্ঠান বুধ সকালে। উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। শুরু হচ্ছে বুধ সকালে।

সবাইকে নমস্কার, সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের বুধ সকালে। বুধ সকালে অনুষ্ঠানে সেপ্টেম্বর মাসের জন্য বিষয় ছিল বেড়ানোর প্রস্তুতি। আপনারা লিখেছেন অনেকেই, কেউ লিখেছেন ডাক যোগে, কেউ লিখেছেন মেল মারফত। মেল মারফত যারা লিখেছেন তারা লিখেছেন maitrikatha@gmail.com এই ঠিকানায়, MAITREKATHA maitrikatha@gmail.com। আর যারা ডাক যোগে লিখেছেন তারা লিখেছেন বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত, এই ঠিকানাতে। তাহলে শুরু করি চিঠির পাঠ। হেমন্ত গড়াই লিখেছেন চন্দননগর হুগলি থেকে। বেড়াতে ভালো লাগে সকলের, কিন্তু যাব বললেই তো বেরিয়ে পড়া যায় না, প্রচুর প্রস্তুতি নিতে হয়। আজ আমি বলবো আমাদের এক দুঃসাহসী বেড়ানোর গল্প। বলে রাখি, আমি পরিবারের থেকে বেশি বেড়াতে যাই বন্ধুদের সঙ্গে। আমাদের কলিগদের একটা বেড়ানোর দল আছে। আমরা মাঝে মধ্যেই দু তিন দিনের জন্য বেড়াতে চলে যেতাম। তো সেবার আমাদের ইচ্ছে হল অমরনাথ বেড়াতে যাব। না, দলের সবাই পারল না, আমরা চারজন রাজি হলাম। বয়স 51-56-এর মধ্যে। প্রস্তুতি শুরু হল 3 মাস আগে। ব্যাংকে গেলাম স্লট বুক করতে। শুনলাম মহকুমা হাসপাতালের সুপারের কাছ থেকে শংসাপত্র আনতে হবে। গিয়ে শুনলাম অনেকগুলো কঠিন পরীক্ষা করে তবে সেই শংসাপত্র পাওয়া যাবে। আমাদের হৃৎপিণ্ড, ফুসফুসের অবস্থা, শ্বাসগ্রহণের ক্ষমতা ইত্যাদি নানা রকম পরীক্ষায় পাশ করার পর আমরা কাঙ্ক্ষিত শংসাপত্র পেতে পারি। আমি স্থানীয় পলিক্লিনিকে পাশ করে গেলেও সঙ্গীরা আটকে গেল। তখন আবার কলকাতার একটি ক্লিনিকে পরীক্ষা দিয়ে পাশ করে তার শংসাপত্র দিলে এবং মহকুমা হাসপাতালের বিভিন্ন বিভাগের ডাক্তারবাবুরা দেখে সন্তুষ্ট হয়ে তবে হাসপাতাল সুপার ফিট সার্টিফিকেট দিলেন। সেখান থেকে ব্যাংকে গিয়ে একটি পছন্দের তারিখে স্লট বুকিং পাওয়া গেল অনেক কাঠখড় পুড়িয়ে। তারপর সেই মতো নির্দিষ্ট দিনে ট্রেনের টিকিট কাটা, ঝামেলা আর পর ঝামেলা। সব প্রস্তুতি নিতে নিতে আমরা ক্লান্ত হয়ে পড়লাম।

কিন্তু যখন ওখানে গিয়ে পৌঁছলাম তখন মনে হল পৃথিবীর সমস্ত সৌন্দর্য যেন অমরনাথ যাত্রাপথের সৌন্দর্যের থেকে ম্লান। তখন কোথায় আমাদের প্রস্তুতিকালীন মানসিক উদ্বেগ ও ক্লান্তি? আমরা তখন নব যৌবনের দূত, মনে হবে এমন সৌন্দর্য উপভোগের জন্য শতবার প্রস্তুতি পর্বের ঝক্কি পোহানো যায়। হেমন্ত গড়াই চন্দননগর হুগলি থেকে লিখেছেন। নাতুন পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন নিত্যানন্দ দাস। তখন আমার নবম শ্রেণী, আমার গ্রাম থেকে একজন পুরী ভ্রমণের জন্য রিজার্ভ বাস ছাড়ছিলেন। আমার দাদু ঠাকুমা ওই বাসে যাওয়ার প্রস্তুতি নিতে আমিও নাছোড়বান্দার মতো বললাম, দাদু আমিও কিন্তু তোমাদের সঙ্গে পুরী যাব। ব্যাস দাদু রাজি হয়ে গেলেন। ওদিকে ঠাকুমা তিন চার দিন ধরে বিভিন্ন জিনিসপত্র গোছানো শুরু করেছেন, কাপড় চোপড়, বালতি, থালা, বিস্কিট, মুড়ি সহ পান, সুপুরি ইত্যাদি। তারপর একদিন রাত ১০টার দিকে বাস ছাড়ল, বাস এগিয়ে চলেছে। সবার মনে তখন অজানাকে জানার আর অদেখাকে দেখার এক খুশির খুশবু ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিল। ওদিকে আমার ঠাকুমা এই বাসের মধ্যেই যেন পানের দোকান খুলে সবাইকে এক একটা করে পান দিতে শুরু করলেন। বাস এগিয়ে চলল তীব্র বেগে। তারপর একটু ভোর হতে উড়িষ্যার বালেশ্বরের একটি জঙ্গল লাগোয়া জায়গায় বাস থামিয়ে ম্যানেজারবাবু বললেন, নিন যে যার প্রাতঃকর্ম সেরে নিন। একে একে সবাই ছুটলেন। অবশেষে আবার সবাই ফিরে আসতে বাস ছাড়ল। হঠাৎ এক বয়স্কা মাতাজির চিৎকার, হায় হায় রে, ওই আমার কি সর্বনাশ হলো যে, আমার বাবাজি যে বাসে ওঠেনি গো। ব্যাস সবাই নেমে খোঁজাখুঁজি শুরু করা হলো। অবশেষে ঘণ্টাখানেক পরে এক ঝোপ থেকে বাবাজিকে পাওয়া গেল। আসলে রাস্তায় প্রাতঃকর্ম করতে গিয়ে লোকের তাড়া খেয়ে তার ওই অবস্থা। যাই হোক, আবার বাস চলতে শুরু করল। তারপর চার পাঁচ দিন ধরে পুরীধাম, নন্দনকানন, কোনারক, চিল্কা ইত্যাদিতে ঘুরে খুব মজা করে বাড়ি ফিরেছিলাম। তবে ওই হরি বাবাজির হরণকাণ্ড এখনো ভুলতে পারিনি। লিখেছেন নিত্যানন্দ দাস, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। ভগবতী চরণ দত্ত, আপনার লেখা এসেছে দত্তপাড়া বাঁকুড়া থেকে। সকল কাজের প্রস্তুতি আছে, অতএব বেড়ানোরও প্রস্তুতি থাকবে। বেড়াতে গেলে সাধারণত যে সমস্ত জিনিস নিতে হয় সেগুলো ঠিক ঋতুভেদে গুছিয়ে গুছিয়ে নেওয়া। তাড়াহুড়ো করে ভুল হলে পথে ভীষণ অসুবিধে পড়তে হয়, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে। আমি কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী গিয়ে ভীষণ অসুবিধে পড়েছিলাম। টর্চ নিতে ভুলে গিয়েছিলাম। কেদারনাথ থেকে পায়ে হেঁটে ফেরার পথে অন্ধকারে ঝর্ণার জলে খুব অসুবিধে পড়েছিলাম। কিন্তু কি জানি, ঈশ্বর আমাকে সেই বিপদ থেকে রক্ষা করেছিলেন। আমার পিছনের একদল যাত্রী পায়ে হেঁটে আসছিলেন, তাদের সার্চ লাইটে আমি পথ দেখে দেখে আসতে শুরু করলাম। তারা আমাকে অনেকখানি সাহায্য করেছিলেন। পরে শহরে এসে একটা টর্চ কিনে নিয়েছিলাম। আরেকবার পশ্চিম ভারত বেড়াতে গিয়ে দ্বারকার হোটেলে হোটেল থেকে যে তালাচাবি দিয়েছিলেন সেটা ঠিক না থাকায় আমার এক সঙ্গীর হোটেল ঘরে চাবি দিয়ে খেতে যাবার সময় তাদের মালপত্র কিছু খোয়া গিয়েছিল। কিন্তু ভাগ্যিস আমার রুমে কিছু হয়নি। আমিও তালাচাবি নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম, আর ভুলে গিয়েছিলাম আধার কার্ড নিতেও। খুব সমস্যায় পড়তে হয়েছিল। পরে একজন অফিসার আমার ফটো তুলে একটা আইডেন্টিটি কার্ড করে দিয়েছিলেন, তা দিয়ে আমার অনেক কাজ মিটেছিল। বদ্রীনাথে দিনের বেলায় বেশ ঘুরলাম, কিন্তু রাত্রিবেলায় এত ঠান্ডা আমাকে জমিয়ে দিয়েছিল প্রায়। এক বালতি গরম জলের দাম ৬০ টাকা, তাই দিলাম। গরমের জামা বেশি নিয়ে যাইনি। যাই হোক, হোটেল মালিক একটা মোটা চাদর দিয়েছিলেন, তাই দিয়ে রাত কাটালাম। সকালের সূর্যের রোদ সেদিন খুব মিষ্টি লেগেছিল। ভগবতী চরণ দত্ত, দত্তপাড়া, বাঁকুড়া থেকে লিখেছেন। শুভেন্দু সাউ, হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনার, আপনার লেখা। বেড়ানোর প্রস্তুতি অনেকটা যেন কাকতালীয় ঘটনার মতো। যখনই কোথাও না কোথাও বেড়াতে যাওয়ার প্রস্তুতি নিয়েছি তাতে জল ঢেলে পুরো কাদা। এই তো কয়েক বছর আগে একবার সপরিবারে উত্তর ভারত ভ্রমণের পরিকল্পনা করে প্রস্তুতি একেবারে তুঙ্গে। যাওয়ার দুদিন আগে খবর এলো একজন আত্মীয় মারা গেছেন। ব্যাস যা হওয়ার তাই হল, পুনঃ মুশিক ভব। আমি তখন সপ্তম

বাড়িতে পড়ি। বাবা তার কয়েকজন বন্ধু বান্ধবের সঙ্গে সুন্দরবন বেড়াতে যাবে, আমিও বাবার সঙ্গে যাব। এ মতো অবস্থায় সব কিছু প্রস্তুতি সম্পন্ন, পরদিন সকালে রওনা হব। আগের দিন বিকেলে ক্রিকেট খেলতে গিয়ে পায়ে চোট, আর যাওয়া হলো না। সেজন্য এখন আর কোথাও বেড়াতে যাওয়ার নামই মুখে আনি না, কারণ যখনই প্রস্তুতি সম্পন্ন হবে কোনো না কোনো সমস্যা আসবেই আসবে। লিখেছেন শুভেন্দু সাউ, হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা থেকে। উত্তম কুমার মণ্ডল কাঞ্চননগর পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন। আমাদের বাড়িতে এখন চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি, কারণ আমরা দার্জিলিং বেড়াতে যাব। যাবে তিনজন, আমি, আমার গিন্নি আর আমাদের মেয়ে। কিন্তু মনে হচ্ছে প্রস্তুতি নিচ্ছে গোটা পাড়া, কারণ একে তো গ্রামের বাড়ি, তার উপর পাঁচ ছ দিন আমরা থাকব না। গিন্নি পাড়ার কাউকে বলেছে সবজি বাগান দেখতে, কাউকে ফলের বাগান, আবার একজনকে বলেছে পুকুরে বড় বড় মাছ আছে, কটা দিন একটু লক্ষ্য রাখবে। এবার আসি সুটকেস পুরানের কথায়। আমার গিন্নির ধারণা দার্জিলিং কোনো জায়গা নয়, ওটা সাইবেরিয়া, ওখানে মানুষ থাকে না, পেঙ্গুইন থাকে। তাই তিনটে বিশাল ট্রলি ব্যাগে তিনি যা ভরেছেন তার লিস্টটি শুনলে জাতীয় মহাকাশ সংস্থাও লজ্জা পাবে। ছটা সোয়েটার, চারটে মাফলার, তিনটে টুপি, পারলে দুটো লেপ নিয়ে যেত, ভাগ্যিস অত বড় সুটকেস বাজারে নেই। বাতের তেল, অম্বলের ওষুধ, মাথা ধরার ওষুধ, মোচড়ের মলম, এক কৌটো চানাচুর, এক টিন মুড়ি, নাড়ু, মোয়া, আরো কত কি। আমি বললাম, আমরা তো চার পাঁচ দিনের জন্য যাচ্ছি, তুমি তিন মাসের বাজার করে ফেলেছ। গিন্নি বললেন, তোমার মতো একটা গামছা নিয়ে সারা ভারত ঘুরে আসবে, বিদেশ বিভুই বলে কথা, তোমার ওই হোটেলে কখন কি পাওয়া যাবে কি না যাবে কে জানে, ঠান্ডায় কেঁপে মরব তখন। আর সবচেয়ে ভয়ঙ্কর হলো তার প্রেশার কুকার, দু লিটারের প্রেশার কুকার নেবে, কারণ পাহাড়ে নাকি ভাত সেদ্ধ হয় না। আমি বললাম, তাহলে হোটেলগুলো কিভাবে ভাত রাঁধে, মন্ত্র দিয়ে? গিন্নি বলেন, ওসব তুমি বুঝবে না, বিদেশে নিজেদের খাওয়ার একটা ব্যবস্থা রাখতে হয়। আমি হলাম এই ট্যুরের অর্থমন্ত্রী, বিদেশমন্ত্রী ও রেলমন্ত্রী। সকাল ছটায় উঠে প্রথম কাজ ট্রেনের পিএনআর স্টেটাস দেখা। টিকিট আরএসি 15 ছিল, এখন আরএসি 2 হয়েছে। আশা করছি যাওয়ার দিন কনফার্মড হয়ে যাবে। আনন্দে আমি পাড়ায় মিষ্টি বিলি করতে বাকি রেখেছি। মেয়েকে বলছি, শোন, হোটেলের বিলে জিএসটি আছে কিনা দেখেছিস? মেয়ে বলছে, বাবা তুমি দার্জিলিং যাচ্ছ, কোথাও রেড করতে নয়। আমার ব্রিফকেসে লুঙ্গি, গামছা, তাস আর একটা ছোট রেডিও। গিন্নি দেখে বলল, রেডিও কেন? বললাম, পাহাড়ে ধস নামলে খবর শুনবো, দেখছো না নেপালের কি অবস্থা, ভাগ্যিস নেপাল ট্যুরটা ক্যান্সেল করেছিলাম। গিন্নি বলল, ধস নামলে তুমি রেডিও শুনবে? তা ধস নামলে না থাকবে তোমার রেডিও, না থাকবে, বলতে গিয়ে থেমে গেল। আর আমাদের মেয়ে, সে এক আজব প্রাণী। তার লাগেজ হলো একটা পিঠের ব্যাগ যা 90% জুড়ে পাওয়ার ব্যাংক, চার্জার আর ট্রাইপড। জামাকাপড় একটা জিন্স, যেটা তিন দিন ধরেই পরবে, কারণ ওটাই তো ট্রেন বাবা, বেশি জামা নিলে ছবিতে একই লোককে আলাদা লাগবে না, তার একটাই চিন্তা। মা দার্জিলিংয়ে নেটওয়ার্ক আছে, টাইগার হিলে সানরাইজ দেখার আগেই যদি সোশ্যাল নেটওয়ার্কে লাইভ করতে না পারি তাহলে সূর্য ওঠার কি দাম। আমি বললাম, মা কাঞ্চনজঙ্ঘা দেখবি? সে বলল, হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘার সামনে দাঁড়িয়ে একটা ট্রানজিশন রিল বানাবো, বন্ধুদের শেয়ার করতে হবে। এখন অবস্থা এমন যে বাড়িতে সুটকেস রাখার জায়গা নেই, আমরা মেঝেতে শুচ্ছি। যাওয়ার আগেই আমরা এত ক্লান্ত যে মনে হচ্ছে ঘুরে ফিরে এলাম। পাড়ার রতনদা বলল, কিরে দার্জিলিং কবে যাচ্ছিস? বললাম, যাওয়াটা বড় কথা নয় রতনদা, প্রস্তুতিটাই আসল ভ্রমণ। দার্জিলিং গিয়ে যদি বরফ নাও পাই, বাড়িতে যে বরফ গলা ঝগড়া, মান অভিমান, হাসাহাসি চলছে, ওটাই বা কম কিসের। লিখেছেন উত্তম কুমার মণ্ডল কাঞ্চননগর পূর্ব মেদিনীপুর থেকে। আপনি শুনছেন বুধ সকালে মৈত্রী প্রচার তরঙ্গের এই অনুষ্ঠান। আপনাদের জন্য চিঠি লেখার বিষয় ছিল সেপ্টেম্বর মাসে বেড়ানোর প্রস্তুতি। লিখেছেন আপনারা, লিখেছেন জগন্নাথ দে, রাজশাহী, হুগলি থেকে। প্রিয় বুধ সকালে,
শালটা ঠিক মনে নেই, তবে প্রায়

40-45 বছর আগের কথা। এবারে আমাদের পাখির চোখ পুরী। এর আগে কয়েকবার বিষ্ণুপুর, মুকুটমণিপুর, শান্তিনিকেতন, ম্যাসেঞ্জার ঘুরে এসেছি। সেই যাওয়ার সঙ্গে এবারের বাড়ানোটার অনেক পার্থক্য ছিল। আগের বার ছিল 3 দিন বা 5-6 দিনের, কিন্তু পুরী যাওয়া আসা ছিল প্রায় 18 দিনের। বাড়ি থেকে পুরীর দূরত্ব প্রায় 500 থেকে 550 কিলোমিটার। তবে বন্ধুরা, আমরা কিন্তু মোটর চালিত দ্বিচক্র 4 বা 6 চক্রে চড়ে ভ্রমণ নয়, আমরা 4 জন বন্ধু আমাদের পুরনো সাইকেলেই বেড়ানো মনস্থির করলাম। প্রথমে ঠিক করলাম বড়দিনে ডিসেম্বরে যাত্রা শুরু করা হবে। এবার প্রস্তুতির পালা। প্রথমে প্রস্তুতি হল সাইকেল ভালো করে মেরামত করা, তারপর সারাই করার অতি আবশ্যকীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ নিতে হবে। যেহেতু আমরা কোনো হোটেলে থাকব না, সেজন্য সজ্জাদ্রব্য, মশারি আর রান্না করার আসবাবপত্র, স্টোভ, কেরোসিন, বাতি, দেশলাই ইত্যাদি ছাড়াও ব্যাগে সবসময় জল ও শুকনো খাবার নেওয়া হল। বড় দাদা ও কাকা জেঠুরা কেউ উৎসাহ দিল, আবার কোনো লোক বলল তোরা যেতে পারবি না, মাঝ রাস্তা থেকে ফিরে আসতে হবে। যাই হোক, মনে সাহস ও ঝুঁকি নিয়ে বড়দিনের ভোর 4টে শুভযাত্রা শুরু হল। তখন মোবাইল তো নয়, এমনকি আমাদের গ্রামে ল্যান্ড ফোনেও কোনো ফোন করতে পারা যেত না। আমরা বিকেল 3টে থেকেই আমাদের মাথা গোঁজার আস্তানাটা খুঁজে নিতাম। বেশিরভাগ কোনো স্কুলের ঘর বা মন্দিরের ধর্মশালায় নিশিযাপন করতাম। ভোরবেলা বেরিয়ে সারাদিন সাইকেল চালিয়ে বৈতরণী মহানদী পেরিয়ে বালেশ্বরে গিয়ে রেমুনা মন্দিরে ধর্মশালায় খাওয়া ও থাকার ব্যবস্থা হল। পরদিন কটক যাবার আগে চণ্ডীখোল। বেশ কিছুটা পাহাড়ের মতো শাল সেগুনের গাছের সমারোহে সুন্দর প্রাকৃতিক পরিবেশে এক সাধু বাবার আশ্রমে খাওয়া ও থাকার ব্যবস্থা। আমাদের এই অভিযান আরও সুন্দর হোক এই আশীর্বাদ নিয়ে আবার পুরীর উদ্দেশ্যে রওনা দিলাম। আরও অনেক কথা বাকি রয়ে গেল। আমরা নির্বিঘ্নেই বেড়ানো শেষ করে নিজেদের বাড়ি ফিরলাম। সকলের মঙ্গল কামনায় তোমাদের বন্ধু জগন্নাথ দে, রাজশাহী, হুগলি থেকে লিখেছেন। আনন্দময়ী মুখোপাধ্যায়, কলকাতা, 74। তুমি তো জানোই একবার বেরিয়ে পড়ার পরে আবার ভ্রমণের প্রস্তুতি চলে আমাদের। সবাই মিলে একটা রাউন্ড টেবিল কনফারেন্স, পরবর্তী বেড়ানোর দিনক্ষণ, স্থান, ট্রেন, হোটেল সব ছকে নেওয়া হয়, বাজেট ঠিক করা হয়, রীতিমতো কাগজ কলম নিয়ে সে পরিকল্পনা, প্রস্তুতি শুরু। সকলের সুবিধার কথাই ভাবা হয়, সকলের দায়িত্বও যথেষ্ট। আমাদের 6.5 জনের টিমের প্রস্তুতি ভিন্নতর। লাগেজ তো পরিমিত নিতে হবে, তারই মধ্যে কতটা সুন্দর আর সহজ বহনযোগ্য সেটাই প্রাধান্য পায়। বাবা ভ্রমণসূচি তৈরি করতে বসে যেসব বিশিষ্ট স্থানের ইতিহাস, ভূগোল, আবহাওয়া, খাবার দাবার এইসব বিষয়ে গবেষণা করে রীতিমতো একটা ডকুমেন্টারি তৈরি করে ফেলল, ভ্রমণের অর্ধেক ঘরে বসেই সেরে ফেলি। সব জিনিস শুনে বুঝে বেড়াবার সুবিধা কত, সময় আর শ্রম দুটোরই সাশ্রয়, তাই তো প্রস্তুতি পর্ব এত জরুরি। কাকু ট্রেনের টিকিট কাটা, গাড়ি, হোটেল বুকিং করে সারা নেট ঘেটে আর প্রত্যক্ষদর্শীর অভিজ্ঞতার সাহায্যে। কাকিমার সেই অঞ্চলের বিশিষ্ট হস্তশিল্প সংগ্রহের দিকে নজর, কারণ কেনাকাটার পরিকল্পনাটাও বেড়াবার অঙ্গ কাকিমার কাছে। টুকুনের কাজ শুরু হয়ে যায় দুনিয়ার লোককে বলে বেড়ানো আমাদের পরিকল্পনার সাতকাহন। মায়ের শেষ বেলার চমক, ট্রেন যাত্রা সুস্বাদু, সহজপাচ্য, মুখরোচক খাবার, সব প্রস্তুতির সেরা প্রস্তুতি সেই রসনা তৃপ্তির ব্যবস্থাপনা। আমরা চাই 9 পিসির বিদেশি ক্যামেরাটি, সেটাতেই হাত পাকাচ্ছি, বেরিয়ে ফিরে তোমাদের দেখাব সেই অমর কীর্তি, শুনবে আমার তোলা ছবির বলা কথা, সম্পূর্ণ ভ্রমণের দলিল হয়ে থাকবে, প্রস্তুতি থেকে প্রত্যাবর্তন পর্যন্ত ভ্রমণের। আনন্দময়ী মুখোপাধ্যায় লিখেছেন কলকাতা, 74 থেকে। এবার কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করে নেব। সুখময় মিশ্র, কাঁথি, পূর্ব মেদিনীপুর, ভানুমতি মোদক, অযোধ্যা, বাঁকুড়া, অচিন্ত্য চক্রবর্তী, বিষ্ণুপুর, বাঁকুড়া, উত্তম দালাল, বেগমপুর, হুগলি, ডলি বন্দ্যোপাধ্যায়, দিগবার, বাঁকুড়া, ডক্টর শান্তিদেব জানা, দক্ষিণ কাশিয়াবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা, আলোকেশ পট্টনায়ক, বাসন্তী, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অনেক ধন্যবাদ আপনাদের। লিখেছেন দিলীপ কুমার চন্দ্র, গড়বেতা, পশ্চিম মেদিনীপুর থেকে।
লক্ষ্মী পূজার পরেই আমাদের বেড়াতে যাওয়ার একটা দল ছিল।

0: চার পাঁচটি পরিবার এই সঙ্গে দল বেঁধে বেরিয়ে পড়তাম বিভিন্ন জায়গাতে। সেবার কেরালা যাওয়ার প্রস্তুতি। কেরালাকে দেবভূমি বলা হয়। যাবার দিন গড়বেতা থেকে রূপালি বাংলা এক্সপ্রেসে করে শালিমার যাওয়া হবে। রাতে ট্রেন প্রায় একটার সময় শালিমার থেকে। রাতের খাবারের জন্য অনিমা বৌদি পরোটা মিষ্টি নিয়েছিলেন সকলের জন্য। গল্পগুজব ট্রেনের মধ্যে চলছে এবং যথারীতি সাঁতরাগাছি স্টেশনে সবাই নেমে গেলাম। ওখান থেকে গাড়িতে করে শালিমা স্টেশনে গেলাম। রাতের খাবারের খোঁজ করতে জানা গেল অনিমা বৌদি খাবারের ব্যাগটা ট্রেন থেকে নামাতে ভুলে গেছেন, ফলে ব্যাগ তো হাওড়া চলে গেছে। না, আর খোঁজ করা হয়নি। শালিমা স্টেশনে রুটি ও ডাল খেয়ে রাতের খাওয়া শেষ হল। পরক্ষণেই অরুণদা বলল, যা, আমার ট্রেনের টিকিটগুলো ঘরের কুলুঙ্গিতে ফেলে এসেছি, এরপর কি উপায়? বাড়িতে ফোন করে বলার পর এক সম্পর্কিত ভাই ট্যাক্সি করে রাত তিনটে নাগাদ খড়গপুর স্টেশনে টিকিটগুলো দিয়ে গেল। এত আগের থেকে ব্যবস্থা নিয়েও বেসামাল অবস্থা। যাই হোক, বেড়ানো ভালোই হয়েছিল। মুন্নারের প্রাকৃতিক সৌন্দর্য এবং মশলাপাতির গাছ ও ঔষধি গাছ দেখে সমুদ্রের ঢেউ বেশ ভালোই উপভোগ করেছিলাম। সমস্ত ঝক্কি ভুলে গিয়েছিলাম। লিখেছেন দিলীপ কুমার চন্দ্র, গড়বেতা, পশ্চিম মেদিনীপুর থেকে। চন্দননগর হুগলি থেকে লিখেছেন ইন্দিরা দে। হৈ হৈ করে কেটে গেল কয়েকটা মাস। বর্ষণ মুখর প্রকৃতির ফাঁক দিয়ে উঁকি মারছে সোনালি রোদ আর শুভ্র মেঘের ভেলা। পায়ের পাতায় ছন্দে দুলে উঠেছে নিভৃত নীড় ছেড়ে সুদূরের কোলে ঝাঁপিয়ে পড়ার ইঙ্গিত। প্রভাতে ঘুম ভেঙে যায়, মনটা ছটফটিয়ে ওঠে কোথায় বেড়াতে যাব এই চিন্তায়। পাহাড়, অরণ্য, সমুদ্র, এরা প্রত্যেকেই আমার আনন্দ নিকেতন। এবারে যে কোনো একজনই হোক আমাদের সঙ্গী। কতজন যাব, কতদিনের ট্যুর, কোথায় কোথায় যাব, এসবই থাকলো এবারের ভ্রমণ লিস্টে। গতবারে ভুলো মনটা খুবই বিপাকে ফেলেছিল। এবার মনকে সজীব করে প্রস্তুতির ফাইনাল রুটিন বানিয়ে ফেলেছি। এবারে গন্তব্য সিকিম, আমাদের স্বপ্নের দেশ। পাহাড়, বরফ, ঝর্ণা, নদী, বর্ণময় অফুরান প্রকৃতি, বিচিত্র রঙের বন্যা আমার মনের আঙিনাকে ভরিয়ে নিয়ে আসব। কোন ট্রেন বুক করব, কেমন সিট হবে, গন্তব্যস্থানে পৌঁছনোর সময় যেন রাত্রি না হয়, কারণ হোটেল খুঁজতে অসুবিধে যেন না হয়। যদিও আগে থেকেই বুক করা থাকবে, আগে থেকেই মিটিং করে প্রত্যেকেই কাজের দায়িত্ব কর্তব্য ভাগ করে নেব। প্রত্যেকেই যে যার মতো জিনিস নেবে। তবে ভ্রমণের সময়টা এখনো দেরি থাকার জন্য যখন যা মনে আসবে পূরণ করে নেব। শারদ ষষ্ঠীর দিনই আমাদের শুভযাত্রা। এবারে যাত্রা যেন নির্ভুল এবং সুন্দর হয়। ইন্দিরা দে, চন্দননগর, হুগলি থেকে। অমিতাভ মিত্র লিখেছেন দমদম ক্যান্টনমেন্ট, উত্তর চব্বিশ পরগনা থেকে। দুই মুঠো হাতে দুমুঠো সময় বা আয়ু যাই বলো, তাই নিয়ে ভূমিষ্ঠ আমরা জীবনের রঙ্গমঞ্চে। সংসারের ইনডোর আউটডোরে পারফর্ম করতে এসেছি। বেড়ানোর তাগিদটা তাই মজ্জাগতই। আর প্রস্তুতি, নেপালের রক অ্যান্ড আইস আইল্যান্ডসের উদ্দাম বলগাহীন তাণ্ডব বলছে, থামো, কোথায় যাচ্ছ? এত তোড়জোড় করে উধাও পথের ডাকে উড়ু উড়ু মন বড় উচাটন বুঝি। দেখছ না উন্নয়ন আর উষ্ণায়ন কেমন হাত ধরাধরি করে বিশ্ব ধ্বংসের খেলায় মেতে উঠেছে। আগে তো এসো সুষমামণ্ডিত করি উন্নয়ন আর নিসর্গকে। আগে তো চলো বুঝি, ভুবন না বাঁচলে ভবন বাঁচবে না। তাহলে দেখবে কত আনন্দে আমরা গেয়ে উঠব আমার আহু। তখন আর অত শত প্রস্তুতি আয়োজন প্রয়োজন হবে না। স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম মহাসম্মেলনে যে গেলেন সেও তো এক ভ্রমণ। তার পাথেও কি বা ছিল বলো? আমার তো ওই রাজস্থানি পাগড়িটাই যা মনে আসছে। মনে ভাসছে তার বিশ্বজয়ী ইতিবাচক মনন। লিখেছেন অমিতাভ মিত্র দমদম ক্যান্টনমেন্ট, উত্তর চব্বিশ পরগনা থেকে। আসবো পরের চিঠিতে, কিন্তু তার আগে বুধ সকালে অনুষ্ঠানে অক্টোবর মাসের জন্য যে চিঠি লেখার বিষয় সেটা একটু বলি।
1: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না।

0: কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এ বাড়ি সে বাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসামশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনোদিন। সাত সাগর আর সত্তর দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত দশটা অব্দি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।
1: এবার তাহলে চলে আসি আপনাদের চিঠির পাঠে। বাসুদেব ঘোষ, ঘোষকড়া, পূর্ব বর্ধমান, আপনার লেখা। থাকবো না কো বদ্ধ ঘরে, সত্যি ঘরে আবদ্ধ থাকতে চাই না, বেরোতে চাই প্রান্তরে, পথে, পথই পথিকের অন্তরে স্থান, আর কোথাও সে ঠাঁই পাতে না। ঠাইনারা হতে হতেই জীবনের অর্থ পরমার্থের সন্ধান পায়। মানুষ মাত্রেই পথিক, জীবন পথের পথিক। সে পথে পরিভ্রমণ শেষে উপনীত হতে হয় জীবন সায়াহ্নে। একদিন মাটির ভিতরে হবে ঘর। পথ চলতে চলতে আমরা এগিয়ে চলি সেই অন্তিম গতির দিকে, কিন্তু এর বাইরেও ইতর্জন বেড়ায়, নিজের গণ্ডিটুকুর বাইরে কিছুটা সময় কাটায়, দৈনন্দিনতা ছাড়াই। সেটুকুই বেড়ানো, অবকাশ যাপন, আকছার, সেটুকুই কি ঘটে? কত কিছুর প্রস্তুতি আছে তার মধ্যে, বুঝলে? এইবার ছুটিতে ভাবছি মা বাবাকে একবার বিশ্বনাথ দর্শন করিয়ে আনব। কন্যা লাফিয়ে ওঠে উত্তেজনায়, আবার বেনারস? সেই দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যারতি, অন্নপূর্ণা মায়ের প্রসাদ, নৌকোয় চড়ে এ ঘাট থেকে সে ঘাট দর্শন, গঙ্গা মায়ের কোলে, কবে যাবে? যাব বললেই হল। বিশ্বনাথের স্থান কাশী ধাম, উনি ইচ্ছে করলেই কেবল তার দর্শন মেলে। আগে তার কাছে মনে প্রাণে প্রার্থনা তো করো। হে বীরেশ্বর, বিশ্বনাথ, তোমার দরবারে গিয়ে তোমাকে দর্শন করতে চাই, দাও অনুমতি মোরে। তিনি ভোলানাথ, তিনি আশুতোষ, এইটুকু সমর্পণ, এতেই তিনি খুশি। অনুমতি তো দিয়েই রেখেছেন তিনি, এই যে তাকে দর্শনের ইচ্ছা। তবে আর কি, চলো ট্রাভেল এজেন্সির সৈকতবাবুকে ধরা যাক। স্যার, টিকিট কাটা, হোটেল বুক, সব হয়ে গেল, একেবারে মন্দিরের কাছেই হোটেল। জয় বাবা বিশ্বনাথ। লিখেছেন বাসুদেব ঘোষ, ঘোষকড়া, পূর্ব বর্ধমান থেকে। কর্মব্যস্ত জীবনের এক ঘেয়েমি কাটিয়ে মনকে প্রফুল্ল আনন্দ দিতে কোনো বিকল্প নেই বেড়ানোর। লিখেছেন অজিত কুমার বাগ, ইন্দ্রপুর, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। বেড়ানো শুধু আনন্দের নয়, ক্লান্তি দূর করে নতুন করে কর্মোদ্যোগের বিশুদ্ধ অক্সিজেন যোগায়। সকাল থেকে রাত পর্যন্ত কাজের চাপ, অগাধ দায়িত্ব আর সময় অভাব আমাদের অনেকের সময় ভুলিয়ে দেয়। প্রকৃতির মাঝে একটু সময় কাটানো দরকার। কাছের কোনো নদীর ধার, সবুজ ঘেরা গ্রাম, পাহাড়, আঁকাবাঁকা পথ কিংবা সমুদ্রের বিশাল সুনীল জলরাশি মনে নতুন অনুভূতি এনে দিতে পারে। অচেনা জায়গায় গিয়ে নিত্য নতুন মানুষ, ভিন্ন সংস্কৃতির সাথে পরিচিত হওয়াতেই বেড়ানোর বিশেষ আকর্ষণ। তবে বেড়ানো মানে বহু অর্থ ব্যয় করে বহু দেশ ঘুরে দূরে কোথাও যেতে হবে তা নয়। পরিবার ও বন্ধুদের সঙ্গে কেবল ঘরের বাইরে বেরিয়ে কিংবা নিঃশব্দে প্রকৃতির পাশে বসে থাকাও হতে পারে দারুণ এক ভ্রমণ। বিশ্বকবির রচনাতে তারই ইঙ্গিত, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। বেড়ানো আমাদের শুধু আনন্দ দেয় না, দৃষ্টিভঙ্গিকেও প্রসারিত করে, প্রকৃতিকে কাছ থেকে চিনতে শেখায়, মানুষকে জানতে শেখায় এবং জীবনের ছোট ছোট আনন্দকে

নতুন করে উপলব্ধি করতে সাহায্য করে। সুতরাং সুযোগ পেলেই বেরিয়ে পড়া যাক, অজানাকে জানার, অচেনাকে চেনার, আর স্মৃতির পাতায় কিছু সুন্দর মুহূর্ত জমিয়ে রাখার উদ্দেশ্যে। ঠিকই বলেছেন কবিতাই, কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। অজিত কুমার বাগ, ইন্দ্রপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। আজ তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটির সম্পাদনায় রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।

শুনলেন বুধ সকালে। উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 505 মিটার অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন মিয়া কিটোরি রাগে খেয়াল পরিবেশন, শিল্পী প্রদীপ্ত নাথ। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন প্রণব গুহঠাকুরতা, হারমোনিয়ামে রতন নট্ট। শুরু হচ্ছে খেয়াল পরিবেশন নিয়ে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান।

এতক্ষণ শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের আসরে আজ খেয়াল পরিবেশন করলেন প্রদীপ্ত নাথ, রাগ মিয়া কি টোড়ি। তবলায় শিল্পীকে সহযোগিতায় ছিলেন প্রণব ঘোঠাকর্তা এবং হারমোনিয়ামে রতন নট্ট। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

এপার বাংলা ওপার বাংলা শ্রোতাবন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মনের মতো গান। শ্রোতাবন্ধুরা, বিশ্বকবি সেই কবেই বলে গেছেন, কথা কও কথা কও, অনাদি অতীত অনন্ত রাতে কেন বসে চেয়ে রও, কথা কও কথা কও। যুগ যুগান্ত ঢালে তার কথা, তোমার সাগর তলে কত জীবনের কত ধারা এসে মিশায় তোমার জলে। অর্থাৎ আমাদের অতীত কখনো হারিয়ে যায় না, হৃদয়ের অতলে থেকে নিরন্তর কথা বলে চলে। কথা আশ্চর্য একটি শব্দ, উচ্চারণে ছোট অথচ তার ভিতরে যেন একটা সম্পূর্ণ পৃথিবী লুকিয়ে থাকে। আজকের মনের মতো গানের সফর শুরু হোক সেই কথা দিয়েই।

মৃণাল চক্রবর্তীর কণ্ঠে গানটি আজীবন কাল হয়তো আমাদের কাছে জীবন্ত হয়ে থাকবে। সত্যি তো, কথা দিয়ে মানুষ তার ভাবনাকে অন্যের কাছে পৌঁছে দিয়েছে, অভিজ্ঞতাকে পরের প্রজন্মের হাতে তুলে দিয়েছে, ভালোবাসাকে প্রকাশ করেছে, প্রতিবাদকে উচ্চারণ করেছে, আবার সেই কথাই কখনো হয়ে উঠেছে বিভেদের কারণ, কখনো অভিমানের, কখনো বা বিচ্ছেদের। আসলে কথা শব্দটির ভিতরে যেন ভাষার এক আশ্চর্যের ইতিহাস লুকিয়ে আছে। কথার উল্টোপিঠ অর্থাৎ নীরবতার ভাষা বাংলা গানের একটি চিরন্তন বিষয়, যেখানে মুখ থেমে থাকে অথচ মন তার নিজস্ব সংলাপ চালিয়ে যায়। সেই না বলা কথার আবহেই এবার শুনব জীবন মৃত্যু ছবির গান মান্না দে এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

সম্পর্কের গভীরতা হয়তো অনেকে অনেক বড় বড় ঘোষণার প্রকাশ সেখানে পায় না, প্রকাশ পায় সেই ছোট্ট অথচ দৃঢ় অঙ্গীকারে, যে অঙ্গীকারের অর্থ সময় বদলালেও পাশে থাকার চেষ্টা থাকবে, দূরত্ব এলেও সম্পর্কে স্মৃতি মুছে যাবে না। আর যখন সেই অঙ্গীকার দুজন মানুষের কণ্ঠে পাশাপাশি উচ্চারিত হয়, তখন কথাটি আর একার থাকে না, তা হয়ে ওঠে দুজনের। কথা একদিন বলা হয়, কিন্তু তার প্রতিধ্বনি থেকে যেতে পারে সারা জীবন। সে মনে রেখে দেওয়ার কথার আবেশে এবার শুনব এই রবীন্দ্রসঙ্গীতটি।

মৃগাঙ্ক সরকারের কণ্ঠে শুনলাম এই রবীন্দ্রসঙ্গীতটি। আসলে কিছু কথা বলা হয় খুব সহজে, আর কিছু কথা যত সহজে মনে আসে তত সহজে মুখে আসে না, মনের ভিতরে তারা ধীরে ধীরে জমতে থাকে। একটি বাক্য তার সঙ্গে আরেকটি বাক্য, কখনো অভিমান, কখনো ভালোবাসা, কখনো কোনো পুরনো স্মৃতি, বলা হবে বলে কথাগুলি অপেক্ষা করতে থাকে, অথচ সেই বলার মুহূর্তটি আর আসে না। হয়তো সেই কারণেই কিছু সম্পর্কের শেষ কথাটিও শেষ কথা হয়ে ওঠে না, মনে হয় আরও কিছু বলা বাকি ছিল, আরও কিছু জানানো যেত, আরও কিছু অনুভূতি শব্দ পেতে পারত। সে জমে থাকা বলা হয়ে না ওঠা কথার কাছাকাছি নিয়ে যায় এবারকার গানটি, শিল্পী মৌসুমী ভৌমিক।

কবি প্রেমেন্দ্র মিত্র তার কথা কবিতায় কথা প্রসঙ্গে বলেছেন, তারপরও কথা থাকে, বৃষ্টি হয়ে গেলে পর ভিজে ঠান্ডা বাতাসে মাটি মাখা গন্ধের মতন আবছায়া মেঘ মেঘ কথা, কে জানে তা কথা কিংবা কেঁপে ওঠা রঙিন স্তব্ধতা। সত্যি তো, কথার কি কখনো শেষ হয়? শেষ হওয়ার পরেও কত কথা থেকে যায়, কিংবা শেষ হওয়া কথার রেশ থেকে যায় বহুক্ষণ। প্রতিটি মানুষের যেমন মনের কথা আছে, তেমনি আকাশ বাতাস পাহাড় সমুদ্র অর্থাৎ প্রকৃতিরও মনের কথা আছে। সেই কথাই ধরা পড়েছে আমাদের পরবর্তী গানে, শিল্পী মনোময় ভট্টাচার্য।

সম্পর্কের গভীরতা হয়তো অনেক বড় বড় ঘোষণায় প্রকাশ পায় না, প্রকাশ পায় সেই ছোট্ট অথচ দৃঢ় অঙ্গীকারে, যে অঙ্গীকারের অর্থ সময় বদলালেও পাশে থাকার চেষ্টা থাকবে, দূরত্ব এলেও সম্পর্কের স্মৃতি মুছে যাবে না। আর যখন সেই অঙ্গীকার দুজন মানুষের কণ্ঠে পাশাপাশি উচ্চারিত হয়, তখন কথাটি আর একার থাকে না, তা হয়ে ওঠে দুজনের। বাংলা গানে পারস্পরিক অঙ্গীকারের এক মধুর প্রকাশ আমরা শুনব কিশোর কুমার ও আশা ভোঁসলের কণ্ঠে, যেখানে কথা দেওয়া যেন কেবল একটি প্রতিশ্রুতি নয়, বরং একসঙ্গে পথ চলার ইচ্ছা।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মনের মতো গান। মনের মতো গান আপনারা প্রত্যেক দিন শুনতে পান সকাল 9:30 থেকে 10:30 পর্যন্ত। আজকে মনের মতো গানের বিষয় কথা। কথা সবসময় শব্দের মধ্য দিয়ে প্রকাশ পায় না, আমরা জানি। কখনো কখনো মুখ নীরব থাকে, অথচ চোখ বলে যায় এমন অনেক কথা যার জন্য কোনো অভিধান লাগে না। মানুষের অনুভূতির এই নীরব ভাষা হয়তো সবচেয়ে প্রাচীন। একটু দৃষ্টি কখনো হয়ে ওঠে প্রশ্ন, কখনো উত্তর, কখনো অভিমান, আবার কখনো ভালোবাসার সম্পূর্ণ একটি বাক্য। শব্দের ভাষা যেখানে থেমে যায় সেখান থেকেই শুরু হয়ে যায় চোখের ভাষা, চোখের কথা। সেই না বলা অথচ স্পষ্ট হয়ে ওঠা কথার আবেশেই এবার শুনব যে গানটি গেয়েছেন আশা ভোঁসলে।

কথা প্রসঙ্গে আমরা বলে থাকি কথায় কথা বাড়ে, আবার কেউ কেউ কোনো কথা যাতে না বলতে হয় তাই চুপ করে থাকেন, তাদের মতে বোবার কোনো শত্রু নেই। বন্ধুরা, দেখবেন মনোবিদরা তাদের রোগীদের কথা মন দিয়ে শোনেন, কারণ এই কথা শোনার মধ্যে লুকিয়ে আছে তাদের চিকিৎসার চাবিকাঠি। কথায় বলে ধনুকের বাণ আর মুখের কথা, একবার বেরিয়ে গেলে কিছুতেই আর ফিরে আসে না। তাহলে বুঝতেই পারছেন কথার গুরুত্ব কতখানি। এবারের গানটিতে সেই কথা শোনার কথাই বলেছেন অভিজিৎ এবং আকৃতি কাক্কর। শুনুন।

সময় পেরিয়ে যায়, মানুষ দূরে সরে যায়, তবু সেই কিছু কথা মনের কোনো এক নির্জন কোণে রয়ে যায়, অমলিন, অনুচ্চারিত, কখনো কোনো পরিচিত সুর, কোনো পুরনো স্মৃতি কিংবা হঠাৎ দেখা কোনো মুখ সেই কথাগুলোকে আবার মনে করিয়ে দেয়। আসলে কিছু কথা বলা হয় না বলেই হয়তো তাদের আয়ু এত দীর্ঘ, তারা শব্দ হয়ে বাইরে আসে না কিন্তু মনের ভিতরে বারবার ফিরে আসে, একটি অসমাপ্ত বাক্যের মতো। সে কিছু কিছু কথা, কিছু কিছু অনুভূতির কাছাকাছি নিয়ে যায় এবারের গানটি, অরিজিৎ সিং, আর সেই সঙ্গে কার কণ্ঠে দেখিনি, আর রয়েছেন কৌশিকী চক্রবর্তী। শুনুন।

বাইরে যখন বৃষ্টি পড়ে আর ঘরে যখন একা, তখন এই গান শুনলে মনটা সত্যিই ভীষণ খারাপ হয়ে যায়, তাই না? কেমন কেমন যেন করে ওঠে। আসলে কথা দেওয়া সহজ, কিন্তু সেই কথার মর্যাদা রাখা সবসময় সহজ নয়। কারো আশার অপেক্ষায় যখন একটি মানুষ সময় গুনতে থাকে, তখন সেই প্রতিশ্রুত কথাটি ধীরে ধীরে হয়ে ওঠে তার ভরসা। আর সেই মানুষটি যখন আসে না, তখন শুধু অপেক্ষাটাই দীর্ঘ হয় না, মনের ভিতর জন্ম নেয় এক গ্রাস প্রশ্ন, অভিমান আর না বলা অভিযোগ। তবু আশ্চর্য, অভিমানের মধ্যেও সেই কথাটার গুরুত্ব ফুরিয়ে যায় না। কারণ যে মানুষটির কাছে আমরা কথা রাখার প্রত্যাশা করি, তার কাছেই তো আমাদের অপেক্ষা। সেই অপেক্ষা, সেই অভিমান আর অপূর্ণ থেকে যাওয়া কথা সুরেই এবার আশা ভোঁসলের কণ্ঠে শুনব এই গানটি। ভালো লাগবে, শুনুন।

দেখতে দেখতে একেবারে অনুষ্ঠানের শেষ লগ্নে এসে পৌঁছে গেছি আমরা। শ্রোতা বন্ধুরা, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান তা জানাতে ভুলবেন না। কিন্তু আমাদের চিঠি লিখতে পারেন, আমাদের ঠিকানা আকাশবাণী ভবন, অল ইন্ডিয়া রেডিও, কলকাতা, ইডেন গার্ডেন, কলকাতা 700001, অর্থাৎ 701। আমাদের ইমেল maitribandhu23@gmail.com, maitribandhu23@gmail.com, ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি। সংশ্লিষ্ট পোস্টে মতামত জানাতে একেবারেই ভুলবেন না। আর এই সব কিছুর মধ্যেই যখন আমরা বলে থাকি যে দুটো মানুষ কথা বলতে বলতে সময়ের হিসেব রাখে না, তখন যেন আমাদের মনে হয় কথা যেন ফুরোচ্ছে না, আরও কিছু কথা বাকি রয়ে গেছে। তবে বাকি থাকলে তো চলবে না, কথা বলে যেতে হবে। এই গানটা শুনি মান্না দের কণ্ঠে।

আজকের এই আসরে আমরা কথা বলেছি বলা কথা নিয়ে, না বলা কথা নিয়ে, মনের কথা নিয়ে, চোখের ভাষা নিয়ে, প্রতিশ্রুতির কথা নিয়ে, আর শেষ পর্যন্ত সমস্ত কথাই যেন এসে মিশে যায় স্মৃতির কাছে। পুরনো দিনের মানুষগুলো হয়তো আজ আমাদের পাশে নেই, সময়ও ফিরে আসে না, কিন্তু তাদের সঙ্গে ভাগ করে নেওয়া কথাগুলো, হাসি আনন্দের সেই দিনগুলো মনের মধ্যে থেকে যায়। সেই স্মৃতিকে সঙ্গে নিয়েই আজকের মনের মতো গানের আসর শেষ করছি রবীন্দ্রনাথের সৃষ্টি দিয়ে, পুরনো সেই দিনের কথা দিয়ে। হয়তো গানটি শুনতে শুনতে আপনারও মনে পড়বে কোনো পুরনো মুখ, কোনো প্রিয় মানুষ, কিংবা এমন কিছু কথা যেগুলো সময় পেরিয়েও মনের মধ্যে আজও একই রকম জীবন্ত থেকে যায়।

চট্টোপাধ্যায়, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন নানা রঙের গানের অনুষ্ঠান রামধনু। রামধনু অনুষ্ঠানে আজকে শুরুতেই শুনবেন আধুনিক শিল্পী দিলাশা চৌধুরী।

পরপর তিনটি লোকগীতি শুনলেন সোমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। সেই সঙ্গে শেষ হল আজকের নানা রঙের গানের অনুষ্ঠান রামধনু আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

0: মৈত্রী প্রচার তরঙ্গে এখন সংগ্রহশালা থেকে গৃহীত অনুষ্ঠান নন্দিনী দেবীর সাক্ষাৎকার।
1: এক মাথা রূপলি চুলের কবরি, পরনে কুটির শিল্পের সুন্দর নিদর্শন একটি রেশমি শাড়ি, কপালে সিন্দুর বিন্দু, ছোট্ট খাট্ট ফর্সা মানুষটি, গায়ের রংটি যেন ফেটে পড়ছে, টিকটিকে নাক, উজ্জ্বল দুটি চোখ, আর মুখে সব সময় একটি মধুর হাসি। আচার্য ক্ষিতিমোহন সেনশাস্ত্রীর কন্যা অমিতা সেন এসেছেন পুপে দিদির সঙ্গে কথা বলতে।

0: নন্দনের নন্দিনী গো, এই গানটি শুনে তোমার দাদামশাইয়ের কথা মনে পড়ছে কি?
1: শুধু মনে পড়ছে বললে একটু কম বলা হবে অমিত দাদি? গানটা শুনতে শুনতে মনে হয় যে সত্যি উনি গাছের কত মানুষ, আমাকে নিয়ে বেড়ানো, গাছে সবসময় সেই গানটা করতেন।
0: এই গানটিতে পুপে তোমার স্মৃতি তোমায় যেখানে নিয়ে গেছে, আমি যে ভাই তারও আগে স্মৃতিতে ফিরে গেছি। বেশ মনে পড়ছে তুমি তখন মাত্র কমাসের শিশু, তোমার মা প্রতিমা পাঠান তোমাকে সাজিয়ে গুজিয়ে একটি পেরাম্বুলেটারে করে আমাদের গুরুপল্লিতে বেড়াতে নিয়ে আসতেন। তোমাকে আদর করতে দৌড়ে যেতাম আমরা। কি ফুটফুটে সুন্দর দেখতে ছিলে তুমি! আজ তুমি ঠাকুরমা হয়ে গেলে কি হবে? আজও তুমি আমাদের সেই ফুটফুটে সুন্দরী পুপু দিদিতেই আছো।
1: আমি যখন বড় হলাম, আমার বয়স তখন 8 বছর, তখনই প্রথম আমি জানতে পারলাম যে আমার বাবা গুজরাটি এবং সৌরাষ্ট্রে ছিলেন। তবে রবীন্দ্রনাথের কাছে আসবার জন্য খুব মুগ্ধ হয়েছিলেন, ইচ্ছে ছিল, এবং সেই তখনই উনি আসেন। আমার মা তখন খুব অসুস্থ, আমি তখন সবে জন্মেছি। তখন আমার মা প্রতিমা দেবী একদিন গিয়ে আমাকে দেখে কোলে তুলে নিলেন, তার কোনো সন্তান ছিল না, এবং এনে প্রথমেই রবীন্দ্রনাথের কাছে গেলেন এবং তিনি আশীর্বাদ করলেন। তারপর থেকেই আমি ঠাকুর বাড়ির মেয়ে হয়ে গেছি।
0: তারপর থেকেই তো ভাই পুপে তোমার সৌভাগ্যময় সুন্দর জীবনটি গড়ে উঠল। তোমার দাদামশাই বাবা রথীন্দ্রনাথ, মা প্রতিমা দেবী স্নেহচ্ছায়া, আমরাও তো ছিলাম পাশাপাশি একটা পরিবারের মতো এই শান্তিনিকেতন আশ্রমে। কি আনন্দের সব দিন ছিল, বলো না ভাই পুপে তোমার সেই ছোটবেলাকার সব গল্প।

0: এনে আমার ঘরটা ছিল দাদামশাইয়ের পাশে। আমার ঘরের নাম ছিল ফুপি দিদির ঘর। আর ভোরবেলা আমি উঠে সবার আগে উঠে দাদামশাইয়ের কাছে যেতাম। দাদামশাই থাকতেন কোণার্কের বারান্দায়, সেইখানে গিয়ে এলেই উনি ধানে বসে থাকতেন, সূর্য উদয় দেখতেন, তারপরে পাখিরা সব চারিদিক থেকে ওকে সব গান শোনাতো। তারপরেই বলতেন, কই ফুপু দিদি তুমি এসেছো, খুব ভালো, এবার চলো আমরা দুজনে মিলে চা খাই, কফি খাই, গল্প, কত কবিতা শোনাচ্ছেন, গান শোনাচ্ছেন। তারপরেই আসতেন খিচুমন বাবু, তারপরেই আসতেন নন্দবাবু, শাস্ত্রীজি। তারপরেই খাওয়া দাওয়া হয়ে গেলে আমাকে বলতেন, এইবার তুমি স্কুলে যাও, আমি আমার লেখা নিয়ে বসি। সকালবেলা উনি খুবই ভোরে উঠতেন এবং উঠেই উনি তো আমাদের আমার আমার সঙ্গে চা পর্ব খেতেন, তারপরেই উনি লিখতে বসতেন। সে অনেকক্ষণ লেখা চলতো, কোনোদিন ছবি আঁকতেন, যখন যেটা খুশি ছবি আঁকতেন, কবিতা লিখতে শ্যামলিতে থাকতেন, যেতাম। তারপরে 11টার সময় 11:30টার সময় স্নান করতেন, স্নান করার পরে তারপরে খেতেন। আমার মা আমাদের উত্তরায়ণেই খেতেন, সকলেই বড় বড় অতিথিরা কেউ কেউ থাকলে তার সঙ্গে বসতেন তিনি। তাই এবং আমার মা উনি যা যা খেতে ভালোবাসতেন, উনি এক জিনিস বেশি ভালোবাসতেন না, নানা রকমভাবে সাজিয়ে দিতে হতো যে তারপরে খানিকটা খেয়ে তো তারপরে অতিথিদের সব ইয়ে করতেন। ইয়ে আমের সময় প্রচুর লোকেরা আম দিত, সে আম খেতে ভীষণ ভালোবাসতেন। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে উনি একটু নিজের ঘরে বসে কাগজ পড়তেন, পড়তে পড়তে একটু হয়তো ঝিমুনি ধরতো ইয়ে, তারপরে আবার টেবিলে গিয়ে লিখতে বসতেন।
1: গরমের সময় শুনেছি
0: গরমের সময় সমস্ত দরজা খোলা, পশ্চিমের বৈশাখের রোদ এত ঝাঁঝা করছে, লিখে চলেছে। আমি তোমার কি গরম লাগে বলেন না, পাখা একেবারেই ব্যবহার করতেন না, এবং ওই ওই ঝোড়ো হাওয়া বৈশাখ মাসের ইয়েতে কিছুই ওনার লাগতো না, উনি সেই বসে লিখতেন।
1: আচ্ছা, তোমরা যখন কখনো কখনো লিখছেন গিয়ে পড়তে, কখনো বিরক্তি হয়
0: না? কোনোদিন বিরক্ত একেবারেই নয়। চিঠি, কত চিঠি আসতো, কত লোকের চিঠি, প্রত্যেকটা চিঠি দেওয়া, লেখা, উত্তর দেওয়া, এই করা, কোনোদিন দেখিনি যে রেগে গেছেন কি বিরক্ত হয়েছে। তারপরে বাবা গেলে বাবা ভীষণ ভয় পেতেন ওর কাছে যেতে, সংকোচ হতো, তাও ডেকে পাঠালে বলতেন যে রথি আর একটা বাড়ি হলে বোধ হয় ভালো হয়, এইভাবেই তো বাড়িগুলো গড়ে উঠেছে, কনশ্চ, শ্যামলী, উদীচী, উদীচী তাই শেষ ওনারই বাড়ি। কবি শুধু নিজের নিজের কল্পনা নিজের ইয়েকে তিনি কিন্তু রূপ দান যা করেছেন, শ্রীনিকেতন বলুন বা শান্তিনিকেতন, রথীন্দ্রনাথ ঠাকুরই সমস্ত করেছেন।
1: আর তাছাড়া তোমার দাদামশাইয়ের আরেকটা শুনতাম যে যে যখন খাওয়া নিয়ে বলতেন একটা নতুন খাওয়া, সেটা তোমার মাকে বলতেন, যে
0: দিদির মা নানা রকম খাবার করে পাঠাতেন। উনি ভীষণ সন্দেশ ভালোবাসতেন, সে ক্ষীরের সন্দেশ করে হাতে নিয়ে আসতেন, ভীষণ খুশি হতেন, এবং উনি প্রায় রবীন্দ্রনাথের কাছে আসতেন।
1: আচ্ছা পুপে, তোমার তো বাবারই তুমি ভীষণ, যখন তুমি বলো তোমার জীবনে বাবারই প্রভাব বেশি, আর রথিদা কিরকম নিরলস কর্মী ছিলেন সেটা আমরাও দেখেছি, তবে তুমি তো তার মেয়ে, তার কথা বলো কিরকম ভাবে বাগান করেছেন।
0: সেই বাগান তো সমস্ত বাগান দুজনে, আমার মা আমার বাবা, সমস্ত জাপানি স্টাইলের বাগান করেছে। আর স্টুডিওটাকে এখন খুব সুন্দর করে ওটাকে মিউজিয়াম পিছে সাজানো হয়েছে, উপরে আমার একটা ছবি, আমার মায়ের ছবি, নিচে আমার বাবা কাজ করতেন, বাবা যার বই লিখেছেন, খুব সুন্দর করে সাজানো হয়েছে।
1: কাঠের কাজ,
0: কাঠের কাজ এক্সিবিশন হয় অপূর্ব, মানে সে কেউ বলতে পারে না, সমস্ত ডিফারেন্ট ইনডিফারেন্স সমস্ত কাঠ দিয়ে উনি সে নানান রকম জিনিস তৈরি করেছিলেন, আজগুলো সেগুলো আজ এবার রক্ষিত আছে রবীন্দ্র সদনে। বিদেশে আমার বাবা এগ্রিকালচার পড়তে গেছিলেন,
1: শ্রীনিকেতনে এসে তো উনি শ্রীনিকেতনের জন্যই ওকে পাঠালেন,
0: শিল্প সদনটা উনি উনি হাতে করা। আমার মা খুব শান্ত ছিলেন এবং খুব চমৎকার ছবি আঁকতেন, ঘর সংসার তো দেখতেনই, সবই করতেন, নাচ শেখাতেন মেয়েদের, নানা রকম ভাবে খাওয়াতে লোককে খুব ভালোবাসতেন।
1: তোমার শুনেছি তুমি 3 বছর তোমার যখন বয়স, তুমি দাদামশাই মা বাবা সঙ্গে তুমি বিদেশে গিয়েছিলে জাহাজে করে?
0: হ্যাঁ আমি গিয়েছিলাম, আমার সেই স্মৃতি এখনো মনে আছে। 3 বছর বয়স আমার তখন, দাদামশাই থাকতেন ক্যাপ্টেনের উপরে একদম ডেকে, খোলা ডেকে, তার কোলে বসে জলরাশির দিকে তাকিয়ে কিরকম যে ভালো লাগতো, সন্ধ্যেবেলা জ্যোৎস্নার আলোয় জলরাশির দিকে তাকিয়ে দেখতাম যেন জোনাকির মতো জল জল করছে।
1: এই সময় তো তোমার দাদামশাই চিঠিতে রানী মনোজকে লিখেছেন, পৃথিবীতে আমার প্রিয়সীদের মধ্যে যিনি সর্বকনিষ্ঠ তার বয়স 3, ইনিয়ে বিনিয়ে কথা বলে যেতে তার এক মুহূর্ত বিরাম নেই, তৃতীয় কবি।

0: বাঘের গল্প বলো। দাদামশাই তার গল্প শুরু করে দিতেন। একদিন ছিল বাঘ, তার সর্বাঙ্গে দাগ, আয়নাতে তাই হঠাৎ দেখে হলো ভীষণ রাগ। ঝগড়ুকে যেই বললেন ডেকে, এক্ষুনি তুই ভাগ, যা চলে তুই প্রাগ, সাবান যদি না মেলে তো যা সাজারি বাঘ। কি ভালোই না লাগতো দাদামশাইয়ের মুখে মুখে তখন ওই কবিতা বানানো ছড়া গল্প গান শুনতে। সেই সময় থেকেই তো আমি তাদের আমার নাচও শুরু হয়েছিল। ওই নাচ তো আমি কোথাও শিখিনি, দাদামশাই গান করতে না আমি গানের তালে তালে নাচতাম।
1: তোমার নাচের কথা আমার খুবই মনে পড়ছে। তুমি নাচবে বলেই তো তোমার উপযোগী গান তৈরি করলেন তোমার দাদামশাই, শিউলি ফুল শিউলি ফুল। তোমার মা তোমাকে হলদে রঙের ঝকমকে ঘাগড়া পরিয়ে সাজিয়ে দিতেন, তুমি হাতে একটি ফুল নিয়ে নাচতে নাচতে মঞ্চে ঢুকতে। তোমার নাচের ছন্দে ছন্দে তোমার ঘাগড়াটি দুলে দুলে উঠত। তোমাকে তখন কি ঠিক একটি শিউলি ফুলেরই মতন মনে হতো। মুগ্ধ হয়ে আমরা তোমার নাচ দেখতাম। আচ্ছা পুপে, তোমার পড়াশোনার কথা একটু বলো না ভাই।
0: পড়াশোনা কিছুটা স্কুলে প্রথম করেছি, দাদামশাই যিনি আমাকে পড়াতেন দেখতেন, তারপরে নিজে পড়াতেন। একদিন গিয়ে বললাম, কই তুমি তো বিসর্জন তো আমি কিচ্ছু বুঝতে পারছি না, তুমি কি লিখেছো? সঙ্গে সঙ্গে ওর কাছে বসিয়ে বিসর্জনের কবিতাটা আমাকে পড়িয়ে সহজ করে পড়াতেন। পড়াশোনার দিকে অত্যন্ত লক্ষ্য ছিল, মাঝে মাঝে যেতাম, দুপুরবেলায় চুপ করে বসে আছেন তখন ইংরেজি বই বলে নিয়ে এসো, শেক্সপিয়ার টেনিশন এসবের থেকে আমাকে ব্যাখ্যা করে পড়াতেন। একদিন গিয়ে দেখি ভোরবেলায় সমস্ত কালি তে জব্বা ভরা, আমি একই কাণ্ড তো বললেন, না রাত্রে কবিতা মাথার মধ্যে ঘুরলো অন্ধকারে, পেলাম না কালি পড়ে গেছে। মনোমালিকে বললেন, শিগগিরই তুমি ইয়ে করো, দিদি আসছে। গান দাদামশাই কোনোদিন গান করতেন, কোনোদিন কবিতা বলতেন, কোনোদিন আমাকে বাগানে নিয়ে বেড়াতেন, হাত ধরে বেড়াতেন। এই এই এইভাবেই তো সেই গল্পটা আমার বইটা হয়ে গেল। আমাকে সেই বলতেন শের গল্প, সত্যি রাত্রিঙে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, অন্ধকার মেঘ তারই মধ্যে বসে বলেন, ওই দেখো ও এসছে, দেখেছো তো, ওই দেখো সে এসছে।
1: তুমিও তো সঙ্গে সঙ্গে গল্প শোনাতে, দুজনের মিলে বোধ হয় সে গল্প।
0: সে গল্পটা আমার জন্য লেখাও না, দুজনে মিলে অনেক কিছু গল্প করতাম। তারপরে কবির মনে ইয়েতে কবি নিজেই সেটা কবিতা ইয়ে করে গল্পের আকারে আমার নামই সেটা লিখেছেন।
2: সে, হ্যাঁ, রবীন্দ্রনাথের এক স্বতন্ত্র সৃষ্টি সে। সে কেবল লেখায় নয়, আঁকাতেও এক স্বতন্ত্র রচনা। একটু সে থেকে আপনাদের শোনাই।
3: দাদামশাই, গপ্প
4: গপ্প একদিন ছিল রাজপুত্র, তার পুপে দিদিকে
3: না, আর মানুষের গপ্প।
4: মানুষ, আরে রোসো রোসো, অর্থাৎ যা খিদে পায়, যে বেলা তিনটের সময় আমার কাছ থেকে দাড়ি কামাবার খুঁজ চাইতে আসে, আর খালি বিস্কুটের টিন,
3: আর আমার কাছ থেকে খুশ কাটে,
4: যার দিদির জ্বর হয়, যার আছে টমি কুকুর, যে কলতলায় পিছলে পড়ে বামুন ঠাকুরনের মাটির ঘড়া ভেঙে দেয়, সে।
3: হ্যাঁ সেই সে, যে একদিন আমার সুবাসিত নারকল তেল চেয়ে নিয়ে গেল।
4: পুপে দিদি, সেই সে।
3: আচ্ছা, তার নামের গোড়ার অক্ষরটা তো প দিয়ে।
4: পুপি দিদি, কেউ বলে প্রিয়নাথ, কেউ পঞ্চানন, কেউ বা পাঁচকড়ি, কেউ পীতাম্বর, কেউ বলে পরেশ, পিটার, পেস্কার, পিরবাক, কেউ বা পিওর খ।
3: অর্থাৎ আমরা, শুধু আমরা দুজন তার নাম জানবো, না দাদামশাই? আর কেউ জানতে চাইলে চোখে চোখে যে হাসবো আর বলবো সে তো সে
4: একটা মানুষ। কিন্তু পুপি দিদি, সব গল্পেরই তো শেষ আছে, কিন্তু মানুষের গল্পের যে শেষ নেই, গল্প যে ফুরবে না, কি হবে?
3: বারে চলবে, চলবে গল্প। আচ্ছা দাদামশাই, এমন যদি হয় ওর গল্প চলতেই থাকে আর আমি আমি থেমে যাই?
5: রবীন্দ্রনাথ ঠাকুরের সে, ইন্দ্রের প্রাঙ্গণতলে দেবতার অর্থহীন খেলা,
4: টিটি টম টম টিটি টম টম টিটি টম টম টিটি টম টম, দিলেম উজাড় করে ঝুলি, লও যদি লও তুলি, রাখো ফেলো যাহা ইচ্ছা তাই, কোনো দায় নাই।

0: তুমি আমার লক্ষ্মী ছেলে বিছানার ফাঁকাটা গায়ে জড়াচ্ছ যে?
1: বাবা দেখছো না বৃষ্টিতে ভিজে গেছি? দাদা ও দাদা গান শুনবে?
0: গান
1: শোনো, নব শ্রীকান্ত নরকান্ত করি রে, নিতান্ত কৃতান্ত ভয়ান্ত হবে ভাবে।
0: যা দেখছি পর্যন্ত তোমার গলা সাদা উচিত।
1: দাদা ও দাদা পুপে দিদি তো হিন্দুস্তানি ওস্তাদের কাছে গান শেখে, আমাকে সেখানে বসিয়ে দিলে কেমন হয়?
0: পুপে দিদি যদি রাজি হয় তাহলে কথা নেই।
2: ও বাবা, পুপে দিদিকে আমি বড্ড ভয় করি।
3: ও দাদামশাই, এই সে আমায় খুব ভয় করে বুঝি?
0: তোমায় ভয় করবে না, তুমি দুবেলা দু বাটি দুধ খাও।
3: ও সে তুমি গরম জিলিপি খাবে?
1: আমি জিলিপি খুব ভালোবাসি পুপে দিদি, আর ওই শিকদার পাড়ার সমসম।
3: তোমার বাড়ি কোথায় গো সে?
1: কুননগরে প্রশ্ন চিহ্নের গলিতে।
3: আচ্ছা শোনো, আমি দার্জিলিং যাচ্ছি, ফিরে এলে দেখা হবে।
1: তবে যাই পুপে দিদি।
3: এসো।
1: ও দাদা, আমাকে দার্জিলিং এ পাঠাও।
0: কেন?
1: এই পুপে দিদির কাছে যাব, এই মাথা ঘষার গলিতে আর মন টিকছে না।
0: তাই নাকি?
1: হ্যাঁ, আত্মীয় স্বজন বাড়ি নিন্দে করছে, পুরুষ মানুষ বেকার বসে আছি।
0: দার্জিলিং এ গিয়ে কি করবে তুমি?
1: কেন, পুপে দিদির রান্নার জন্য কাগজ কুচি কুচি করে দেবো।
0: এত মেহনত সইবে না, একটু একটু চুপ করে বসো দেখি।
1: কেন দাদা?
0: আরে দেখছো না আমি হুমহাউ দ্বীপের ইতিহাস লিখছি, বিষয়টা গম্ভীর, কলেজে পাঠ্য হবে আশা করছি।

0: 다다. 오다다. 다다.
1: 나는 그 오천에게.
2: 와와. 나. 이 뱀은 가도 건물이 무라 대가는 소자.
1: 뭐를 소자?
2: 마네?
1: 그는 렉트 잤지.
2: 도말 오리지널리티 되게 쿠시오룸. একেবারে ক্লাসিক্যাল সাজ
1: কিরকম
2: ভূতনাথ যখন বিয়ে করতে গেলেন তার গায়ে ছিল হাতির চামড়া
1: কত রাত বলো দেখি
2: রেড্ডা গুনিকে এখনই দেখা যায়
1: হ্যাঁ
2: চমৎকার
1: কেন চমৎকার
2: আপিসের বড় সাহেবের মুখ দেখা দিনের রোদ্দুরে আর কুনির মুখ মাঝরাত্রির অন্ধকারে
1: দাদা তোমার মুখের কথা অমৃত সমান একটা পৌরাণিক নজির দাও তো
2: মহাদেব মহাকালীর দিকে তাকিয়ে আছেন অমাবস্যার ঘোর অন্ধকার
1: দাদা ওরে বাবা গায়ে কাঁটা দিচ্ছে সাবলাইনার কাকে বলে
2: কোনটিকে আছেন কোথায়
1: আমার বৌদির ছোট বোন
2: চেহারায় বৌদির সঙ্গে কি মেলে
1: সহদারা না মিলবেই তো
2: তাহলে ওর অন্ধকার হতে দরকার কি
1: দরকার আছে দরকার আছে বৌদি বলে দিয়েছেন টর্চ যেন না আনি
2: বৌদির ঠিকানা
1: 27 মাইল দূরে চৌচকলা গ্রামে উনকুণ্ড পাড়ায়
2: কোজন আছে তো
1: আছে বই কি
2: খাওয়াটা কিরকম হবে শুনি
1: অতি উত্তম অতি উত্তম অতি উত্তম
2: অতি
1: উত্তম আমরাত্ব দিয়ে উচ্চে সেদ্ধ আবার কুলের আটি ঢেকিতে কুটে তার সঙ্গে দোক্তার জল মিশিয়ে চাটনি টিটি টম টম টিটি টম টম টিটি টম টম টিটি টম টম টিটি টম টম
2: টিটি
3: বেড়াল
4: ও দাদা মশাই বেড়াল তো না পাল্লারাম ও দাদা মশাই
3: পাল্লারাম
4: ওদের বিয়ে হলো কিনা বললে না তো
3: হ্যাঁ হ্যাঁ হয়েছে বই কি তখন ভোর চারটে রাস্তার গ্যাস নেভেনি দেখা গেল নতুন বউ বরকে ধরে নিয়ে চলেছে
4: কোথায়
3: বাজারে মানকুচু কিনতে
4: মানকুচু
3: হুম

0: বড় অবশ্য আপত্তি করেছিল।
1: কেন?
0: বলেছিল দরকার হলে কাঁঠাল আনতে পারি, মানকুচু পারবো না।
1: তারপর কি হলো?
0: মানকুচু আনতে হলো কাকে করে।
1: খুব জব্দ, খুব জব্দ, খুব জব্দ।

0: দাদামশাই, বাবা মায়ের কাছে শিক্ষা ছাড়াও তুমি তো আশ্রম বিদ্যালয়ে প্রকৃতির মধ্যে ঘুরে ঘুরে পাঠ নিয়েছো, দিনদার কাছে গান শিখেছো। তুমি তো ঠিক আশ্রম কন্যাদেরই মতন।
1: আমি গান দীনেন্দ্রনাথের কাছে শিখেছি, আর মাঝে মাঝে উনি সুর, হয়তো ভোরবেলায় একটা সুর মাথার মধ্যে ঘুরছে, তারপরে আমাকে বললেন, দাদা সুরটা ভুলে যাব, তুমি শিক্ষিত দীনদার কাছে, দীনদাকে তক্ষুনি আমি ডেকে আনতাম। রথীন্দ্রনাথও পড়াতেন, যেটুকু সময় দুপুরবেলা ওই আমাকে ইংরেজি পড়াতেন, আর মাঝে মাঝে দাদামশাই নিজেই পড়াতেন। আর খুব শক্ত শক্ত বিষয় আমার আমাকে কত সহজে বুঝিয়ে দিতেন। এই এছাড়াও অমিতাদি, তুমি তো ভাই জানো দাদামশাই চিঠির মাধ্যমে শিক্ষা দিতেন। একটি চিঠি পড়ে শোনাচ্ছি, কুসুমণি বেশি দেরি করো না, এইবার চলে এসো, কেননা পাণ্ডবদের এবার মুশকিল, বন থেকে ফিরে এলো, 13 মাস কেটে গেল, কিন্তু দুষ্ট দুর্যোধন বলছে কোনো মতেই রাজ্য ফিরে দেবে না, লড়াই করতে হবে, তাই বলছি তাড়াতাড়ি এসো।
0: হ্যাঁ, আমি শুনেছি তোমাকে মহাভারত রামায়ণে কি চিঠিতে মুখেতে এইভাবেই। দাদা, আচ্ছা পুপে, তোমাকে তো এই শিক্ষার জন্যই শুনেছি তোমাকে তোমার মায়ের বন্ধু প্রিয় বন্ধু আন্দ্রে কাপড়ের কাছে ফ্রান্সে রেখে এসেছিলেন, তুমি বেশ কিছুদিন ছিলে সেখানে, তুমি শিখতে ওদের কাছে।
1: আমাকে ছোটবেলায় শুনেছি বিদেশে কোনো বাচ্চাকে কোনো জায়গায় নিয়ে যেতে নিয়ম নেই, সেই জন্য বাপ মায়ের প্রচন্ড চিন্তা হলো। আন্দ্রে কাপলেস এবং তার স্বামী মিস্টার ডাল, এরা, এদের কোনো সন্তান ছিল না, এরা বলে না না, ও আমার মেয়ের মতোই থাকবে। আর উনি ফরাসি ভাষার নাম পুপে মানে ডল, সেই নামেই রাখতেন, এবং আমি এক বর্ণও বাংলা বলতে পারতাম না, সবসময় ফরাসিতে বলতাম। তারপরেই খুব আনন্দে তার লাগতো সেই ভুট্টা এবং দুধ, চকলেটের দুধ খেতে সে মস্ত বড় প্রদীপ জ্বলতো রাত্রির বেলা। আর তারপরে খাওয়া হয়ে গেলেই আস্তে আস্তে উপরে গিয়ে আমার নার্স আমাকে শুয়ে দিত, আর কুকু ঘড়িটা টক করে বেরিয়ে কুকু করতো, আমি বলতাম ওই দেখো কুকু ঘড়িটা ডাকছে, তখন ওনার দিদিমা এসে বলতেন এসো এবার রূপকথার গল্প শোনো। এই করতে করতেই তারপরেই আমি দেশে ফিরে আসি। তখন আমার বয়স 4-5 হবে, এবং ফিরে এসেই বাপ মায়ের মনে হলো যে না, বাংলা তো শেখাতে হবেই ওকে, ও আমাদেরই মেয়ে, বাংলা না শিখলে চলে। তখন থেকে নিজেরাই পড়াতে আরম্ভ করলেন এবং শিক্ষকও ছিলেন, যাতে করে বাংলা শিখলাম, স্কুলে যেতাম, অতিথিদের যত্ন করা, অতিথিদের দেখা। আমার বাবা বলতেন এটা তুমিই করবে, এটা মস্ত বড় একটা শিক্ষার অঙ্গ দিক। কাজেই যারা যারা আসতেন, জওহরলাল, রাধাকৃষ্ণন, সকলকেই আমি দেখতাম। আমাদের ইয়ে আসতেন, সরোজিনী নাইডু আসতেন, তার মেয়ে আসতেন পদ্মজা।
0: হ্যাঁ, তা তো। আর তো মিসেস রুজভেল্ট যখন এসেছিলেন তখনও তো
1: সমস্ত ভার দিয়েছেন, উনি চাইতেন সর্বদাই যে বড় বড় অতিথিরা এলে আমি সবকিছু দেখব। উনি নিজেও শিক্ষা দিতেন সেইভাবে, রান্না করাটা আমার মায়ের কাছে উনি বলতেন শেখা দরকার, সেই জন্যই লোক রেখেছিলেন, মানে বুধবারে বুধবারে রান্না হতো। আমার বাবা খুব লোকজন খাওয়াতে ভালোবাসতেন, মাঝে মাঝে ছেলেরা হল্লা করে আসতো, ফুটবলে জিতেছি খাবো, উনি সেই যত্ন করে বসে খাওয়াতেন।
0: আমারও খুব মনে পড়ছে ওই উত্তরায়ণে তোমাদের খাবার ঘরের বারান্দায় তোলা উনুন পেতে তোমার মা তোমাকে রান্না শেখাতেন, আবার তুমি ভাড়ারে যেতে কিরম করে ভাড়ার বার করতে হয় সব শেখাতে, সেগুলো আমারও খুব মনে পড়ছে। তুমি তো বড় সুন্দর পরিবেশে বড় হয়ে উঠেছ ভাই, বিশ্বকবি দাদামশাই রচনা করছেন, গান কবিতা উপন্যাস আসরে বসে পাঠ করছেন, অভিনয়ে মহড়া দিচ্ছেন, নৃত্যের নির্দেশনা দিচ্ছেন, সবার মধ্যেই যে তুমি তার আদরের নাতনিটি উপস্থিত ছিলে সেসব দিনের কথা মনে পড়ে বই কিনা?
1: হ্যাঁ হ্যাঁ ভাই অমিতাদি, এমন সুন্দর সুমন পরিবেশে মানুষ হয়েছি বলেই তো আজকের দিনে এতটুকু অশোভন অসুন্দর অশোভন পরিবেশে এত কষ্ট পাই।
0: আচ্ছা পুপে, তুমি তো দাদামশাইয়ের সঙ্গে সঙ্গে বাবা মার সঙ্গে সঙ্গে থাকতে উত্তরায়ণে, আর উত্তরায়ণে তো সবাই আসতেন গান শিখতে করতে, তোমার সেই গান শেখাচ্ছেন কি এসব কথা যে একটু একটু মনে পড়ে একটু বলো না আমাদের, আমরা শুনতে এখন এদের সবাই খুব ভালো।
1: আমার ইয়ে ছিল যে সন্ধ্যাবেলায় আমাদের কিছু একা লাগতো না, সেই পশ্চিমের বারান্দায় সে কোনোদিন চিত্রাঙ্গদা হচ্ছে, কোনোদিন শ্যামা হচ্ছে, কোনোদিন কিছু পড়তেন ক্ষিতবন বাবু, নন্দবাবু, সুরেনবাবু, কত লোক বসতেন।

0: আর সব থেকে এই লাগতো নাচের টাইমে আমার মাকে পাশে বসিয়ে মেয়েদের নাচ হচ্ছে, বলছেন বৌমা একটু দেখিয়ে দাও, একটু ছন্দটা দেখিয়ে দাও। খুব সুন্দর সেই পরিবেশ। এবার ইন্টারভিউ দিয়েছিলাম, তখন পরে জিজ্ঞেস করেছিলেন আপনি কেন টিভি নিয়েছেন। আমি বললাম যে দেখুন দাদামশাইয়ের সময় টিভির কোনো দরকার হয়নি, কারণ উত্তরায়ণে তখন প্রচণ্ডভাবে নানা রকম জিনিস হলো, এখন তো ভীষণ একা লাগে।
1: শুনেছি পুপে তোমার লেখা চিঠি থেকেই তোমার দাদামশাই কাটাকুটির ছবি আঁকার উৎসাহটি খুব বেড়ে যায়।
0: সে এক ভারী মজার গল্প। দাদামশাই যখন আর্জেন্টিনা যান, দাদামশাই আমি একটা চিঠি লিখেছিলাম, অজস্র কাটাকুটি ছিল চিঠিতে, দাদামশাই সেই কাটাকাটির উপর নানা রকমের আগযোগ করেন, আজকে একটা ছবি আঁকার নেয়। ওকাম্প দেখে বললেন তো চিঠি হয়নি, এটা তো একটা ছবি হয়েছে, বললেন আমি পাঠিয়ে দেবো, বলে উনি নিজেই ওর মাকে পাঠিয়ে দিলেন ছবিটা। তাহলে লিখলেন বৌমা তোমার মেয়ে যে কি হিজিবিজি লিখেছে আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু আমিও হিজিবিজি করেই উত্তর দিয়েছি তাকে। এইভাবেই প্রথম কাটাকুটির মধ্যে দিয়ে ওনার উনি ছবি আঁকতে আরম্ভ করলেন।
1: হ্যাঁ, সেই চিঠিটা আমাদের খুব মনে আছে, পড়েছি আমরা। লিখছেন উনি, বৌমা পুপের চিঠি পেলুম, ভাগ্যে তোমরা ব্যাখ্যা করে দিয়েছ তাই ভাবার্থটি বোঝা গেল, কিন্তু ভাবার্থটি ওর আসল অর্থই নয়, ওটা বাজে কথা। ও নাচ যেমন নিরর্থক ওর লেখাও তেমনি হিজিবিজির নৃত্য। এই হিজিবিজি বিদ্যায় আমারও শখ আছে তোমরা জানো, তাছাড়া গোড়ায় আমি কাগজটার ওপর যত আদরের নাম সব লিখলুম, পুপে পুপু পুপসি ম্যাডাম পাবলোবাদি সেকেন্ড রূপসী উর্বশী রম্ভা মেনকা তিলোত্তমা ইত্যাদি ইত্যাদি।

0: নন্দিনীর সঙ্গে অমিতা সেনের সাক্ষাৎকার শুনলেন।
1: এতক্ষণ শুনছিলেন সংগ্রহশালা থেকে গৃহীত অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

রোমগীতিতে আজকে শুরুতেই অরুণ ইন্দুর কথায় মানস মুখোপাধ্যায় সুরে শুনবেন অনিতা মজুমদারের কণ্ঠে একটি গান।

এর পরের গানটির গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার অসীমা মুখোপাধ্যায়, শিল্পী মান্না দে।

রোমগীতিতে এবারের গানটির গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার জয়দেব সেন, গেয়েছেন অরুণ দত্ত।

এবারের গানটির গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার জ্ঞান প্রকাশ ঘোষ, গেয়েছেন ললিতা ঘোষ।

রোমগতিতেই আজকের শেষ গানটির গীতিকার বরুণ বিশ্বাস, সুরকার রতু মুখোপাধ্যায়, গেয়েছেন দ্বৈতকণ্ঠে দেবকুমার লাহিড়ী এবং জয়শ্রী গুপ্ত।

আকাশবাণী স্টুডিও রেকর্ডেড গানের অনুষ্ঠান রুম্মগীতি। মৈত্রী প্রচার তরঙ্গে এখন যুববাড়ির অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায়।

কি বন্ধুরা, কেমন আছো সকলে? নিশ্চয়ই ভালো আছো, তাই না? কারণ এই যে আমাদের সারা দিনের এত দৌড়ঝাঁপ, আমি বারবারই বলি, সেটা কিন্তু আমাদের নিজেদেরকে ভালো রাখার জন্য। আর দেখো, এখন তো ঘড়ির কাঁটা বলছে বেলা ঠিক 12টা, মানে ভারতীয় সময় অনুযায়ী বেলা 12টা, এবং বাংলাদেশের, মানে যারা ওপার বাংলা থেকে আমাকে যে সমস্ত বন্ধুরা শুনছেন, তাদের কাছে সময়টা এখন বেলা 12:32:48, তাই তো? তো এই সময়টা কিন্তু সকালের ব্যস্ততাটা খানিকটা ক্ষান্ত হয়েছে, মানে সকালের কাজবাজ সেরে আমরা প্রত্যেকেই এই সময়টা হয়তো একটু নিজেদের জন্য রাখি, কিংবা ওই অফিসের ফাঁকে, কাজের ফাঁকে এই সকাল থেকে দৌড়ঝাঁপ করে এই সময়টা একটু নিজেকে মনোরঞ্জন করি, মানে কাজের ফাঁকে হেডফোনটা কানে গুঁজে হয়তো এই যে আমার মতন যারা রয়েছে আর কি, তারা তাদের প্রিয় বন্ধুদের সঙ্গে একটু গল্প করে নাও। আর ঠিক তাই তো, তোমাদের সঙ্গে আড্ডা দেব বলে আমি তোমার যুববাণীর বন্ধু আঁখি কিন্তু একেবারে সঠিক সময়ে এসে হাজির হয়েছে আজকের আকাশবাণী মৈত্রীর স্টুডিওতে। আর দেখো, আমাদের এই যে গল্প, মানে আমাদের এই যে অল্প অল্প গল্প কথার যাত্রাপথ, সেইখানে কিন্তু যে গল্প হয় তা মোটেই অল্প নয়। এখানে আমরা তুলে ধরি নানান রকম বিষয়ের কথা। ইতিমধ্যেই যারা সকালবেলায়, যে সমস্ত বন্ধুরা আমাদের সকালবেলায় সুপ্রভাতে শুনেছো, তারা তো জেনেই গিয়েছো যে আজকের দিনটা কত রকমভাবে ঘটনাবহুল, আজকের দিনে কী কী ঘটেছে, কে কে জন্মেছেন। তো সেই যে যাত্রাপথ সকালে শুরু হয়েছিল অল্প অল্প গল্পকথার আসরে, কিন্তু সেইখানেরই কোনো একটা বিষয় লুকিয়ে রয়েছে, মানে যেটা সকালবেলা তোমাদের আমরা শুনিয়ে দিয়েছিলাম, সেরকমই আজকে কোনো একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব সেটা আমাদের পোস্টার যারা ফেসবুকে দেখে নিয়েছো তারা তো বুঝেই গেছো। এবং দেখো, অগস্ট মাস পেরিয়ে এসে আজকে সেপ্টেম্বর, কিন্তু আমার মনটা কিন্তু এখনও, মানে এই যে আমাদের এত সংগ্রাম করে স্বাধীনতা পাওয়া, এত যে যুদ্ধ, এত লড়াই, নানান রকম ব্যক্তিত্ব নানান রকমভাবে আমাদের মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটিয়েছেন, আমাদের মধ্যে কেউ শিক্ষার আলো দিয়েছেন, কেউ আবার তার লেখনীর মধ্যে দিয়ে আমাদেরকে কিভাবে ব্রিটিশদের এইরকম একটা ঘেরাটোপ থেকে আমরা বেরিয়ে আসতে পারি সেই রকম শিখিয়েছেন, আবার কেউ তো যুদ্ধের ময়দানে সোজাসুজি একেবারে ব্রিটিশদের চোখে চোখ রেখে লড়াই করেছেন। তো সামনে পুজো আসছে, পুজো নিয়ে আমাদের সকলের মনে একটা আলাদাই উত্তেজনা উন্মাদনা থাকে, তবে এই আগস্ট মাসটা পেরিয়ে এলেও কিন্তু এই স্বাধীনতা সংগ্রামের যে গল্প, সেটা মনে কোথাও না কোথাও আমাদের নানা বেঁধেই থাকে। এবং আজকে যখন আজকে কী নিয়ে গল্প করা যায় এইটা আমি ভাবছিলাম, তখন তো আমাকে মানে আজকের দিনে কী কী ঘটেছে, কী হয়েছে না হয়েছে, এই সব তথ্য একটু ঘেঁটে দেখতে হলো, কারণ যুববাণীর অনুষ্ঠান মানে তো শুধুই গল্প নয় বন্ধু, তাতে থাকে নানান রকম তথ্য। তো সেই দেখতে গিয়ে এমন একজনের আজকে জন্মদিন, মানে কার জন্মদিন সেটা তো বলবো তোমাদেরকে, সেই নিয়ে আজকে পুরো আসরে আমরা গল্প করব। তবে যখন আমি বিষয়টাকে দেখলাম, তখন আমার মনে পড়লো যে বাহ, আগস্ট মাস পেরিয়ে সেপ্টেম্বরে এসে গেলেও এমন একজন মানুষকে নিয়ে আমরা আজকে কথা বলবো, যেই কথা বলতে বলতে আমরা আবারও আগস্ট মাসের যে বাতাবরণটা, স্বাধীনতার যুদ্ধের, সেটাই কোথাও না কোথাও গিয়ে ফিরে যাব। তো সেই গল্প শুরু করার আগে, তোমাদের এই যে সকালবেলার কাজকর্ম সেরে এখন তোমরা তোমার যুববাণীর বন্ধুর সঙ্গে আড্ডা দেবে বলে একটু মন শান্ত করে ঘরের বারান্দায় কিংবা অফিসের কোনায় গিয়ে হেডফোনটা কানে গুঁজে দাঁড়িয়েছো, তো আড্ডার শুরুতে যদি একটা সুন্দর গান না শোনায় তাহলে কি করে হয়? তোমার এবং আমার

যে অনেক কথা সেগুলো সবই হবে, তবে আপাতত অরিজিৎ সিং এবং কৌশিকী চক্রবর্তীর কণ্ঠে কিছু কিছু কথা তোমার আর আমার কানে বেজে উঠুক। তাহলে চলো, তোমাদের জন্য রইল এই সুন্দর গানটা। ফিরে আসছি গানের পর, সঙ্গে থাকো, শুনতে থাকো।

তার চিন্তা ভাবনার জগৎ ছিল অনেক বড়। তিনি বুঝতে পেরেছিলেন, শিক্ষা শুধু নিজের ভবিষ্যৎ গড়ে তোলবার জন্য নয়, শিক্ষা মানুষের চিন্তা ভাবনা বদলাতে পারে, সমাজকে বদলাতে পারে, আর সেই ভাবনায় তার পরবর্তীকালে তার গোটা জীবনকে পরিচালিত করেছিল। প্রথম জীবনে তিনি কলকাতায় এলেন এবং সেখানে এসে, মানে কলকাতায় এসে তিনি উচ্চশিক্ষা গ্রহণ করলেন, এবং তার যে অসাধারণ মেধা, সেই মেধার জোরে কিন্তু তিনি পাড়ি দিলেন সুদূর ইংল্যান্ডে। এবং আজকের দিনে হয়তো বিমানে আমরা কয়েক ঘন্টায় এদেশ থেকে ওদেশে চলে যেতে পারি, কিন্তু সেই সময় ভাবো তো, সেই সময় বিদেশ যাত্রা ঠিক কতটা কঠিন ছিল। হ্যাঁ, একে তো ব্যয়বহুল ছিলই, তবে তার থেকেও বেশি ছিল সময়। অনেক দীর্ঘ এক পথ অতিক্রম করে যেতে হতো এবং সেই পথের যাত্রাও কিন্তু ছিল অনিশ্চিত। তবুও আনন্দমোহন বসু কিন্তু থেমে থাকলেন না, তিনি ভর্তি হলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে এবং সেইখানে তিনি পড়াশোনা শুরু করলেন। তার বিষয় ছিল গণিত, এবং কি হলো জানো, তিনি গণিতে এক ঐতিহাসিক সাফল্য লাভ করলেন। 1874 সালে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ম্যাথামেটিক্সে সর্বাধিক নাম্বার পেলেন, এবং তার এই যে অসাধারণ ফল, সেটা কিন্তু ভারতবাসীর কাছে একটা গর্বের বিষয় হয়ে দাঁড়ালো। তার এই যে সাফল্য, সেটা শুধু তার একার সাফল্য নয়, সেই সময়ে ভারতীয়দের একটা সাফল্য হয়ে সকলের কাছে নিদর্শন হয়ে দাঁড়ালো। এবং তারপর তিনি কি করলেন, তিনি ব্যারিস্টার হবেন বলে ঠিক করলেন, এবং তিনি বিদেশে থেকেই ব্যারিস্টারি শিক্ষাও কিন্তু গ্রহণ করলেন। তবে তার স্বপ্ন এখানেই শেষ নয়, কারণ আনন্দমোহন বসু শুধু নিজের জীবন, নিজের সফলতা একেবারেই চাননি। তিনি চেয়েছিলেন দেশের মানুষ কিভাবে এগিয়ে যেতে পারে, দেশের মানুষকে কিভাবে তিনি তার এই শিক্ষার আলোয় আলোকিত করতে পারেন। তিনি ভেবেছিলেন যে তার বাড়িতে এরকম সুযোগ সুবিধা রয়েছে, কিংবা তার বাড়ির লোকজনেরা চেয়েছেন বলেই তিনি এত দূরে বিদেশে পাড়ি দিয়ে পড়াশুনো করতে পেরেছেন। কিন্তু এমন অনেক ছেলে মেয়ে বা মানুষ রয়েছেন, তাদের মধ্যে এই ইচ্ছা রয়েছে কিন্তু ক্ষমতা নেই শিক্ষার আলোয় আলোকিত করবার নিজেকে। তো তিনি এই ভাবনায় কিন্তু একেবারে জর্জরিত ছিলেন, আর তাই তিনি ঠিক করলেন যে তিনি তার যে কেরিয়ার, সেটা বিদেশে নয়, দেশে তৈরি করবেন। তিনি ফিরে এলেন দেশে এবং বললেন যে আমি যে শিক্ষা পেয়েছি, যে সুযোগ পেয়েছি, সেই শিক্ষা যদি আমার দেশের মানুষের কাজে না লাগে, তাহলে আর আমার সার্থকতা কোথায়? আর এই ভাবনাই তাকে নিয়ে গেল সমাজ ও দেশের উন্নতির কাজে। দেশে ফিরে তিনি শিক্ষার প্রসারের কাজে নেমে গেলেন, সমাজ সংস্কারের মধ্যে দিয়ে মানুষের মধ্যে গড়ে তুললেন জাতীয়তাবোধের চেতনা। আর তার অন্যতম একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হল তার জীবনে ভারত সভা। হ্যাঁ, 1876 সালে আনন্দমোহন বসু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ভারত সভা প্রতিষ্ঠিত হয়। সেই সময় ভারতীয়দের রাজনৈতিক অধিকার ও স্বার্থ নিয়ে সাংগঠনিকভাবে কথা বলার এই একমাত্র মঞ্চই ছিল ভারত সভা। সেখানে সকল মানুষেরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আসতেন এবং সাধারণ মানুষের মধ্যে জাতীয়তাবোধের চিন্তার বিকাশ ঘটানো হতো, মানুষকে সুযোগ দেয়া হতো কথা বলবার জন্য। ইংরেজদের এই যে অত্যাচার, তার বিরুদ্ধে তারা কিভাবে রুখে দাঁড়াতে পারে, সে সব কিছু নিয়ে একটা খোলা মনে আলোচনা করবার দরবারই ছিল এই ভারত সভা। এবং এর উদ্দেশ্য ছিল শিক্ষিত ভারতীয়দের মধ্যে রাজনৈতিক সচেতনতাকে আরও বাড়িয়ে তোলা, দেশের বিভিন্ন শ্রেণীর মানুষ একটি বৃহত্তর জাতীয় চেতনার অধিকারে আসুক, এটাই ছিল এখানকার মোটো। তো এই যে আনন্দমোহন বসুর রাজনৈতিক চিন্তা, এটাও কিন্তু তার জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক, এবং তিনি বিশ্বাস করতেন যে দেশের উন্নতি শুধু কয়েকজন মানুষের চেষ্টাতেই হয় না, দেশের উন্নতি করতে গেলে দেশের সমগ্র জনতাকে, আপামর ভারতবাসীকে হতে হবে সচেতন, এবং নিজের অধিকার সম্পর্কে, দেশের ভালো সম্পর্কে তাদের প্রত্যেককে জানতে হবে। এবং কিভাবে জানবে, জানতে হলে তাদেরকে ভারত সভার মতন এক একটি রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হতে হবে, এবং মানুষ কিন্তু সেই ডাকে সাড়া দেয়। এবং সেই সময় মানুষের মধ্যে জাতীয়তাবোধের যে চেতনা গড়ে উঠেছিল, তার অন্যতম একটি কারণ হলো এই ভারত সভা। সেখানে খোলা মনে সকলে আসতেন এবং আলাপ আলোচনার মধ্যে তাদের মধ্যে জাতীয়তাবোধের চেতনার প্রকাশ ঘটে, এবং ইংরেজদের এই অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিন্তু একতার যে ইউনিটির দরকার, সেই কথাটি প্রথম বুঝতে পারেন। তো এই যে দেশের কথা, যুদ্ধের কথা, স্বাধীনতা সংগ্রামের কথা বলতে গেলে আমাদের মনে মনে কিন্তু একটা গান গুনগুন করে বেজে ওঠে, তাই তো? তোমার মনেও নিশ্চয়ই সেই মনটা, গানটা কোথাও না কোথাও গিয়ে উকিঝুঁকি দিচ্ছে। তাহলে চলো
দেরি আর কিসের, আমরা না

এইবার নির্মল রয় এবং শোভন গাঙ্গুলির কণ্ঠে একটা সুন্দর গান শুনে নি। যুদ্ধাংদেহী গানটা রইল তোমাদের জন্য, ফিরে আসছি গানের পর। সঙ্গে থাকো, শুনতে থাকো যুববাণী।

সত্যি দেশকে স্বাধীন করবার জন্য কত যুদ্ধ, কত সংগ্রাম, তাই না? মানুষকে সচেতন করা, তাদের মধ্যে জাতীয়তাবোধের উন্মেষ ঘটানো, তাদেরকে এক ছাতের তলায় নিয়ে আসা, তারপর তো ব্রিটিশদের সঙ্গে সর্বসমক্ষে দাঁড়িয়ে লড়াই করা। তো এই আনন্দমোহন বসুর গল্প যখন বলছি, তার জীবনের আরও একটি গুরুত্বপূর্ণ দিকের কথা কিন্তু আমাদের বাদ দিলে একেবারেই চলবে না। এবার আসি তার জীবনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থাৎ ব্রাহ্ম সমাজের কথায়। উনিশ শতকে বাংলার সমাজ সংস্কারের ক্ষেত্রে ব্রাহ্ম সমাজ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আনন্দমোহন বসু এই আন্দোলনের সঙ্গে যুক্ত হন। তিনি সমাজের বিভিন্ন কুসংস্কার এবং অন্যায়ের বিরুদ্ধে ছিলেন। নারী শিক্ষা, আধুনিক শিক্ষা এবং সমাজের অগ্রগতির পক্ষে তিনি কাজ করতেন। 1878 সালে প্রতিষ্ঠিত হয় এই সাধারণ ব্রাহ্ম সমাজ। শিবনাথ শাস্ত্রী, শিবচন্দ্র দেব, উমেশচন্দ্র দত্ত সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আনন্দমোহন বসুও এই সংগঠন গড়ে তোলার কাজে নিযুক্ত হন। তিনি এরপর এখানের সভাপতিও হন। একদিকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতজ্ঞ, অন্যদিকে ব্যারিস্টার, আবার সেই মানুষটি সমাজ সংস্কারক এবং শিক্ষার প্রসারের একজন কর্মী, আবার ভারত মায়ের এই যে সন্তান, সেই সন্তানের এই যে আত্মবলিদান, মানে নিজের কথা না ভেবে কেবলমাত্র মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি কিন্তু তার স্বার্থ ত্যাগ করলেন। একজন মানুষের জীবনে এতগুলো পরিচয় কিভাবে একসঙ্গে সম্ভব বলতো? সম্ভব তো হয়েছিল, কারণ তার কাছে শিক্ষা ছিল শুধু নিজের সাফল্যের সিঁড়ি নয়, শিক্ষা ছিল সমাজ পরিবর্তনের অস্ত্র। আর তাই শিক্ষাক্ষেত্রেও তার অবদান ছিল উল্লেখযোগ্য। কলকাতায় আধুনিক শিক্ষা প্রসারে তার গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আজও অনস্বীকার্য। তার উদ্যোগে এবং সহযোগিতায় সিটি স্কুল এবং পরবর্তীকালে সিটি কলেজ গড়ে ওঠে। তিনি চেয়েছিলেন এমন এক শিক্ষা ব্যবস্থা তৈরি করতে যেখানে সাধারণ পরিবারের ছেলেমেয়েরাও আধুনিক শিক্ষার সুযোগ পাবে, কারণ তিনি বুঝেছিলেন যে জাতি শিক্ষিত নয় সে জাতি নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে পারে না, আর যে মানুষ নিজের অধিকার সম্পর্কে সচেতন নয় সে নিজের সমাজ এবং দেশের পরিবর্তনেও সক্রিয়।

ভূমিকা নিতে পারবে না। আর তার এই চিন্তা তার কাজের মধ্যে দিয়ে বার বার ফিরে এসেছে। এবার একটু তার রাজনৈতিক জীবনের কথায় ফিরে যাওয়া যাক, তাই না? আনন্দমোহন বসু ভারতীয় জাতীয় আন্দোলনের প্রথম যুগের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। ভারতীয়দের রাজনৈতিক অধিকার এবং প্রশাসনের ভারতীয়দের যে অংশগ্রহণ করা, সেই দাবিটি কিন্তু তিনি তুলেছিলেন। পরবর্তীকালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। 1898 সালে মাদ্রাসে যে জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছিল, সেখানে সভাপতিত্বের দায়িত্ব কিন্তু তিনি পেয়েছিলেন। একজন মানুষ যিনি একদিন গ্রামের মাটি থেকে উঠে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিলেন, তিনিই কিন্তু ভারতের জাতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে দাঁড়ান, তাই না? সত্যি এক অসাধারণ যাত্রাপথ। তবে তার জীবনের যাত্রাপথের গল্প তো আমরা আরও শুনব। এই যে দেশের কথা শুনতে শুনতে, দেশের এত গণ্যমান্য ব্যক্তিদের কথা বলতে বলতে, কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে যে আমার এই পবিত্র দেশের মাটিতে আরও একবার আমরা সকলে মিলে যদি মাথা নোয়াতে পারতাম, তাহলে চলো ইন্দ্রনীল সেনের কণ্ঠে গানে গানেই না হয় আমরা এখন দেশমাতৃকার মাটিতে আমাদের মাথা ঠেকাই। ফিরে আসছি গানের পর, সঙ্গে থাকো।

সত্যি দেশের মাটিতে বারবার তো মাথা ঠেকাতেই হবে, আর যখন আমরা এইসব দেশমাতৃকার এমন বীর সন্তানদের নিয়ে কথা বলছি, তাদের ইতিহাস সম্পর্কে আরও একবার আমরা জানছি, তখন তো সত্যি না সত্যি কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে এই দেশ, এই বীরেদের জন্মভূমি আমার গর্ব, তাই না? আর যেমনটা শুরুতে বলেছিলাম যে সেপ্টেম্বর মাসে দাঁড়িয়ে থেকেও আজ এমন এক মানুষকে নিয়ে গল্প করলাম, তার জীবন সম্পর্কে জানলাম যে কোথাও না কোথাও গিয়ে আগস্ট মাসে স্বাধীনতা সংগ্রামের যে যুদ্ধ, সেই যুদ্ধের কথা আরও একবার আমাদের মনে পড়ে গেল, তাই তো? আমার যে সমস্ত বন্ধুরা আমাকে শুনছে এপার বাংলা এবং ওপার বাংলা থেকে, তাদের অনুভূতিটাও ঠিক একই রকম। সে যাই হোক, এই সমস্ত কথা তো আমাদের মনের মণিকোঠায় চিরকালই রয়ে যাবে, কিন্তু ঘড়ির কাঁটা আমাকে ইতিমধ্যেই চোখ রাঙাচ্ছে, মানে আমাকে বলছে যে এবার তোমাদের থেকে বিদায় নিতে হবে, মানে আমাদের গল্পটা একেবারে শেষ অধ্যায়ে এবার চলে যেতে হবে। হ্যাঁ, তো সেই শেষ অধ্যায়টাই একটু উল্টে পাল্টে এবার দেখি। দেখো, রাজনৈতিক জীবনের কথা তো আমরা আনন্দমোহন বসুর শুনলাম, কিন্তু তার জীবনের অন্যতম লক্ষ্যই ছিল ভারতবাসীকে শিক্ষার আলোয় আলোকিত করা। এবং যেই সময়টা বঙ্গভঙ্গ হয় 1905 সালে, সেই সময়ও কিন্তু তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি বিদেশি পণ্য বর্জন করতে সমস্ত মানুষকে বুঝিয়েছিলেন, এখন যেটাকে বলে ক্যাম্পিং করা, তিনি কিন্তু সেই সময়ে সেই কাজটি করেছিলেন। যে কোনো জায়গায় মাঠের ধারে কিংবা বড় গাছের নিচে মানুষকে একত্রিত করে তাদেরকে জনসচেতনতা গড়ে তুলেছিলেন। এবং 1905 সালের 16ই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার দিন কলকাতায় একটি বড় সভায় তিনি বক্তব্য রাখেন। তখন কিন্তু তার শরীর আর আগের মতন নেই, তবে ওই যে দেশমাতৃকার প্রতি তার যে ভালোবাসা, সেটা কোথায় যায়, তাই না? তো এইরকমই নানান মানুষের গল্প আমরা কিন্তু অল্প অল্প গল্প কথার আসরে বলেই থাকি, আজও তার ব্যতিক্রম হলো না। তবে যেতে যেতে আরও একবার আজ আনন্দমোহন বসুর জন্মদিনে তাকে জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম। আর তোমরা যারা আমাকে শুনছো, তারা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন তোমাদের থেকে এখানেই বিদায় নিতে হচ্ছে, টাটা। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল, আর কানে অবশ্যই রেখো যুববাণী।

এতক্ষণ শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন আখি মুখোপাধ্যায়, আকাশবাণী মৈত্রী। মৈত্রী প্রচার তরঙ্গে এখন নজরুল গীতি। শুরুতেই সতীনাথ মুখোপাধ্যায়।

শুনছেন নজরুল গীতির অনুষ্ঠান। এবারের গানটির শিল্পী মনোময় ভট্টাচার্য এবং দেবজ্যোতি বোস।

এতক্ষণ শুনছিলেন নজরুল গীতির অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন নাটক মন সাজঘর, রচনা সমরজিৎ গুপ্ত, প্রযোজনা সিদ্ধার্থ মাইতি। শুরু হচ্ছে নাটক মন সাজঘর।

0: তাপ সূর্যমুখীও ছিল, তবুও একলা মন ভিড় ঠেলে চলে যায়। বলাকারা বুক পাতে কোনো নীল ঠিকানায়, বিষণ্ন বাষ্পের গুমট মধ্যরাত, প্রতিফলে খোঁজে অঝোর বৃষ্টিপাত। আমিও ভাবছি এই আধারটা পেরিয়ে নরকটা দেখা যাবে, স্বর্গটা এড়িয়ে সুন্দর রূপ আর সাজসজ্জার রঙে, ক্যানভাসে জল ছবি অর্ধ নগ্ন ঠঙে, ফাঁকাটা যে ভরছে নগ্নতা সাজছে, এলোমেলো বেশ বাস সুন্দর দেখাচ্ছে।
1: দাদা, এই নিন চা।
0: ও ও, তুমি? কিন্তু আমি তো চা চাইনি।
1: আরে আর কতক্ষণ শুকনো গলায় পদ্য বলবেন? আমি তো অনেকক্ষণ দোকান থেকে দেখছি, আপনি চোখ বন্ধ করেছিলেন বলেই বুঝতে পারিনি। তা দাদা, নতুন লিখলেন?
0: না, আমি এখন আর লিখি না, ওই গলা দিয়ে যা শব্দ বেরোয় তাই বল। কিন্তু তুমি যে আমায় চা দিচ্ছ, আগের গুলোর দাম নেবে না?
1: আরে নেবো নেবো, আপনি তো আর পালিয়ে যাচ্ছেন না, প্রতিদিনই তো এখানে দেখা হয়। এই নিন, এই নিন চা।
0: হ্যাঁ হ্যাঁ।

0: আরেকটা
1: আরে এই তো চা দিলে, আবার ঢালছো কেন?
0: দিদিমণি খাবে না?
2: দিদিমণি?
1: কে দিদিমণি?
0: ওই যে আপনার পাশে বসে।
3: ওই কাপটা নষ্ট করবেন না, আমাকে দিয়ে দিন।
0: আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি দিদিমণির মুখটা কেমন যেন থমথম করছে। ভাবলাম যাক পরে আলাপটা করে নিলেই চলবে, তাই নিন দিদিমণি চাটা নিন, চাটা খেয়ে ঝগড়াটা মিটিয়ে ফেলুন।
2: আরে এটা কে কানা?
3: পবন, এতক্ষণ পাশাপাশি বসে আছি বুঝতেই পারিনি।
2: কে কি ভাবলো ওর পাশে বসে ভাব করতে এসেছি? না তা কেন হবে, আমি তো রোজই এখানে বসি।
3: কি বোকা বোকা লাগছে, পবন ভাবলো হয়তো ওর চোখে পড়ার জন্য এখানে বসে আছি।
2: আজ আজ কে কাকে দারুণ লাগছে।
0: দিদিমণি চেঞ্জটা নিন।
3: দুটোর দাম নিয়েছেন তো?
0: হ্যাঁ হ্যাঁ দুটোরই নিয়েছি।
1: দুটো আপনি আবার আমার দাম কেন দিচ্ছেন? আপনি তো আমায় চেনেন না, জানেন না।
3: চিনবো না কেন, আপনি তো আমাদের পাশের বাড়ির অরুণের বন্ধু, আপনি তো ওই বাড়িতে মাঝে মাঝেই আসেন।
1: ও তার মানে আপনি আমাকে প্রায় দেখেন?
3: হ্যাঁ।
1: তাহলে তখন কথা বলেননি কেন?
3: একটা সত্যি কথা বলবেন, আপনি তো আমাকে একটু চেনেন, আমার দিকে মাঝে মাঝে হা করে তাকিয়ে থাকতেন।
1: মানে?
3: তাহলে আপনি বলুন আপনি কেন কথা বলেননি?
1: আসলে আমি তো বুঝতেই পারিনি যে আপনি আমার পাশে বসে আছেন।
3: হ্যাঁ অনেকক্ষণ বসে বসে আপনার আবৃত্তি শুনছিলাম।
1: লুকিয়ে লুকিয়ে?
3: এই উন্মুক্ত স্টেশনে কোনো কিছু লুকিয়ে করা যায়? এখানে সব কিছু সবার, কারো একার নয়, সে অনুযায়ী আবৃত্তিও আপনার একার নয়। যাই হোক, যখন চিনলেন তখন ওরকম হাঁ করে থাকলেন কেন?
1: মানে আসলে আপনার সাথে তো কোনোদিন মুখোমুখি হয়নি, লজ্জা ঠিক নয়, ওই কেমন যেন একটু কেমন কেমন লাগছিল আর কি।
3: ইচ্ছে করছিল তো?
1: ইচ্ছে করলেও তো ইচ্ছা প্রকাশ করা যায় না সবার কাছে, বিশেষ করে মহিলাদের কাছে।
3: মুখোমুখি কথা বলতে অসুবিধে, কিন্তু আপনি তো আমার সম্বন্ধে অন্যকে অনেক কথা বলেছেন।
1: আমি বলেছি? কাকে বলেছি?
3: আপনার বন্ধু অরুণ, সে কিন্তু আমারও বন্ধু, সেই আমাকে সব বলে দিয়েছে।
1: অরুণ বিশ্বাসঘাত? না না না হাসবেন না, হাসবেন না, হাসবেন না, কি লজ্জার কথা বলুন তো।
3: আমি নাকি দেখতে খুব সুন্দর, ম্যাক্সি পড়লে নাকি আমায় বাজে লাগে, সালোয়ার কামিজে নাকি বনে দিয়ানা চলে যায়, আর শাড়ি পরলে
1: অপূর্ব অপূর্ব।

0: অপূর্ব, একা সত্যি যে কি অপূর্ব লাগতো আপনাকে যখন আপনি শাড়ি পরে চুল খুলে পড়াতে যেতেন, তখন তখন তখন আমি হাঁ করে চেয়ে থাকতাম,
1: হাঁ করে চেয়ে থাকতাম, লজ্জা করে না? সেই জন্য আমি যতটা পারতাম আপনার থেকে লুকিয়ে লুকিয়ে চলাফেরা করতাম।
0: না না না না না না, এটা কিন্তু আপনি অন্যায় করেছেন, হ্যাঁ খুব অন্যায় করেছেন।
1: আচ্ছা, মেয়েদের অমন মুখের উপরে ভালো বললে লজ্জা করে না বুঝি?
0: আজব তো, সে তো আমি আমার বন্ধুকে বলতাম।
1: মশাই, সেগুলোই তো আমি শুনতাম।
0: একটা সত্যি কথা বলবো?
1: মিথ্যে বলে দেখুন না।
0: না মানে আমারও না আপনাকে দেখে খুব লজ্জা লাগতো।
1: লজ্জা লাগতো? আপনি না ছেলে?
0: না, আপনি যখন আমার চোখের সামনে দিয়ে যেতেন তখন লজ্জায় আমি তাকাতেই পারতাম না, ভাবতাম আপনি কি ভাববেন।
1: এটা লজ্জা নয়, ভয়, বুঝলেন মশাই, ভয়।
0: আসলে আসলে সব সুন্দরী বোধহয় মানুষকে ভয় লজ্জা সম্ভ্রম আনায়, আর সেটা লজ্জা বা ভয় আপনি যেটাই বলুন, তার জন্য আমরা পরস্পরের সঙ্গে কথা বলতাম না। অবশ্য এটাও ঠিক যে আমি অরুণের কাছ থেকে জেনেছি আপনিও আমার সম্পর্কে বিভিন্ন কথা জানতেন।
1: ছি ছি, অরুণটা যে কি!
0: না না না না, একদম লজ্জা পাবেন না, একদম লজ্জা পাবেন না, লজ্জা আসলেই আমাদের মধ্যে দূরত্ব আবার বাড়বে। আর এটাও সত্যি যে দূরত্ব কমলে আপনার সৌন্দর্যটা কমে যাবে।
1: ওমা, তাও আবার হয় নাকি?
0: হ্যাঁ হয়, আপনি বুঝতে পারছেন না, আসলে তো আমি তো আপনার উপরে রূপটা নিয়ে বিভোর, আপনার ভিতরটা তো দেখতে পাইনি, তাই বড় ভয় হতো। আর সেই জন্য আমার মনে হয়েছিল যে আপনার সাথে কথা বললেই বোধহয় আপনার স্বর্গীয় রূপটা কমে যাবে।
1: এখন তো কথা বললেন, আমার স্বর্গীয় রূপটা কতটা কমলো বলুন তো।

0: অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে।
1: বাবু দুটো পয়সা বাবু, অন্ধ মানুষকে দু পয়সা সাহায্য করুন বাবু।
2: হ্যাঁ হ্যাঁ, এখনো তো আমরা কথা মানে কথা বলিনি।
3: কথা বলিনি, তাহলে আমরা কি করছি?
2: কিছু শব্দের আদান প্রদান করছি। কথা কথা অনেক অনেক বড় জিনিস, যেটা দিয়ে একটা আস্ত দাবানলকে নিভিয়ে দেওয়া যায়, আবার একটা শান্ত সুন্দর সবুজ অরণ্যকে দাবানলে পরিবর্তন করা যায়।
3: তাহলে আপনি কথা বলতে ভয় পান?
2: আর পাই বলে অগোছালো সুন্দরকে সুন্দর করে সাজিয়ে নিতে হয়। ওই ওই আপনি ভাবুন, যখন আপনি ওই সালোয়ার পরেন তখন আপনাকে খুব বাস্তববাদী বলে মনে হয়, তখন মনে হয় সমস্ত ভোঁতা জিনিসগুলো মানে ভোঁতা কথাবার্তাগুলো আপনার জন্য। আর আপনি যখন শাড়ি পরেন, কপালে লাল টিপ, চুলগুলো কপালের ওপর এলো মেলো, তখন মনে হয়।
3: কি মনে হয় বলুন না, কি মনে হয়?
2: আসলে আপনার সাথে আমার অনেক দিনের ইচ্ছে একটু কথা, মানে শব্দ নয় কথা বলব। আর তার জন্যই আমি আপনাকে আপনাকে আমি মনে মনে অনেক সাজাতাম।
3: সে কি আপনি আমাকে সাজাতেন আর আমি জানতাম না?
2: সরাসরি বললে তো আপনি সাজতেন না। দেখুন না, আমি আমার বন্ধুকে বলেছি আপনাকে কিভাবে সাজলে কি পরলে ভালো লাগবে, আর আপনি ওর কাছ থেকে শুনে অবচেতন মনে চেষ্টা করতেন ঠিক সেইভাবে সাজতে। কি ঠিক কিনা বলুন।
3: না মশাই, আমার ইচ্ছে হতো

0: আত্মসম্মান, অহং, জানেন এসব কিন্তু আপনার নিজস্ব রূপ এখন থেকে নষ্ট করতে শুরু করেছে। ঢাকবেন না, ঢাকবেন না, মন থেকে যা চাইবে তাকে ঢেকে নিজেকে মন হারা করছেন। ভালো লাগে না, একদম ভালো লাগে না। এই যে দেখুন, এই স্টেশনে কত মেয়ে ঘুরে বেড়াচ্ছে, সবাই সেজেছে যে যার নিজের মতো করে। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, এদের মধ্যে কয়েকজনই একটু অসাধারণ সুন্দরতার কাছাকাছি পৌঁছে গেছে। কেন জানেন? ওই কটি মেয়ে নিশ্চয়ই কারোর কথাতে সেজেছে যে ওদের সুন্দর দেখে। কি দেখছেন?
1: আপনাকে।
0: পাগল মনে হচ্ছে? মনে মনে রাগ হচ্ছে না? আপনার তো রাগ হবার কথা নয়। যেমন আজ বিকেলের সৌন্দর্য আপনার শরীর ঘিরে।
1: আমি রাগ করিনি, কিন্তু আপনি আমাকে নিয়ে এত চিন্তা করতেন।
0: আপনার সামনের রূপটা যদি আপনার হয় তাহলে আপনাকে নিয়ে।
1: আমাকে খুব সুন্দর দেখতে না?
0: দেখুন কেকা, আমার মনে হচ্ছে আপনি আমার কথাতে অসন্তুষ্ট হয়েছেন। আসলে আমি
1: বলুন না, আমি সুন্দর কি না?
0: আর কেউ বলেনি আপনাকে?
1: আর কেউ না, আর কেউ না, শুধু আপনি। আপনি বলুন আমি সুন্দর কি না? আমি সুন্দর?
0: আমার কথায় কি কোনো অবিশ্বাস আছে?
1: কোনো কিছুতেই অবিশ্বাস না, কাউকে না, আপনাকে না, কাউকে, কাউকে না, কাউকে না, কাউকে না।
0: সরি কেকা, সরি, আমি বোধহয় অজান্তে আপনাকে আঘাত দিয়ে ফেলেছি।
1: না ঠিক আছে, আসলে আমি অনেকটাই অনামী স্টেশনটার মতন। বুকের উপর দিয়ে কত ট্রেন বয়ে যায়, কেউ দাঁড়ায়, কেউ একবারও দাঁড়ায় না।
0: না না, অরুণ আপনার সম্পর্কে সব বলেছে। প্রকাশ বলে একটি ছেলের সাথে আপনার দীর্ঘদিনের প্রেম, বর্তমানে মনোমালিন্য।
1: প্রকাশ, ও আমাকে সুন্দর বলতো।
0: কেকা, ও যখন আপনাকে সুন্দর বলেছে তখনই সম্পর্ক ভাঙার নয়, আপনি দেখবেন।
1: কিন্তু প্রকাশ আমাকে কখন সুন্দর বলতো জানেন? যখন ওর কথাতে আমি সাজতাম, সেজে থাকতে হতো, এখনো সেজে থাকতে হয়। ওর চাহিদা মতন আমি থাকলে আমি কুৎসিত হয়ে যাব, কুৎসিত।
0: কেকা কেকা, সামলে ভাই, সামলে। ও ঘাটে জল না নিতে যাব না, যাব না। ও সখী, অন্য ঘাটে চল না। আরে কেকা, সুন্দরীরা কাঁদলে ভালো লাগে না। না না না, আরে লজ্জা পাবার কিচ্ছু নেই। আরে আমার কাছে লজ্জা কি? আরে আমি হলাম গিয়ে আপনার রূপের কথা শিল্পী।
1: আপনি একটু চুপ করবেন, আমার ভালো লাগছে না।
0: দেখলেন তো কোথা থেকে আমরা কোথায় চলে এলাম। এই জন্যই আমি আপনার সাথে কথা বলতে চাইছিলাম না।
1: সরি, আপনি অন্যভাবে নেবেন না।
0: আমি জানি কেকা, আমি জানি হৃদয়ে কাউকে বসালে তাকে ভোলা খুব কষ্ট। আসলে সবচেয়ে মজার কথা কি জানেন, আমরা সবাই সবাই এক। এক একজন মানুষকে হৃদয়ে বসিয়ে সারা জীবন তাকে বাদ দিয়ে অভিনয় করে যাই, যেন কত ভালোবাসি, মনটাকে শক্তভাবে চেপে ধরে আমরা বাঁচতে চেষ্টা করি। কেকা, একে কি বাঁচা বলে?
1: আজ ওর আসার দিন।
0: কার? ও প্রকাশের, মানে আপনার প্রকাশের।
1: হ্যাঁ, প্রকাশ কেন আসছে জানেন?
0: এই দেখো, আপনার প্রকাশ কেন আসছে না আমি কি করে বলবো বলুন তো।
1: আমার সাথেও কথা বলতে চায়।
0: আবার সেই কথা, ভালো তো, তাহলে আজ আপনার খুশির দিন। তাহলে আমি বলবো কেকা, আজকের দিনটা আপনি হাসি মুখে থাকুন। মানুষের জীবনে হাসাটা হলো ক্লান্ত।

0: অন্তমুখে জলের ছিটের মতন, দুচোখে ক্লান্তির ছাপ, কিন্তু সারা মুখে জলের বিন্দু চকচক করে বলে দেয়, ভালো আছি হে, ভালো আছি।
1: এখন আমায় হাসলে বোকা বোকা লাগে।
0: তা বললে তো হবে না, এক্ষুনি আপনার প্রকাশের অনারে এক কাপ করে চা হয়ে যাক। হবে না, থাক তাহলে। আচ্ছা, প্রকাশ কখন আসবে?
1: তারই অপেক্ষাতে তো বসে আছি।
0: আচ্ছা কেকা, আমার একটা জিনিস জানতে খুব ইচ্ছে করছে না, মানে প্রকাশের সাথে দেখা হলে কি বলবেন? মানে প্রকাশের চাহিদা মতো সাজলে যে আপনি।
1: আসলে আমাদের মধ্যে যে অমিল, তা আমরা স্পষ্ট করে দেখতে চাইছি না। হয়তো হয়তো ভালোবাসি বলে একসাথে থাকার জন্য বারে বারে থমকে গিয়েও এরকম এক একটা দিন আসে দুজন দুজনকে দেখার, দেখা হয়, কিন্তু আপনার মতে কথা হয়ে ওঠে না, সবই শব্দ থাকে।
0: না না না না, শব্দ নয়, শব্দ নয়, সম্পর্কে শব্দগুলোকে জুড়ে মালা তৈরি করে কথা বলতে হবে, কথা। আচ্ছা কেকা, আপনি আপনি আমায় বলুন তো, আপনার চোখে প্রকাশের কি কি ভালো লাগে বলুন, চুপ করে থাকবেন না।
1: সব কিছু।
0: তা সাজানো অবস্থায় না না সাজানো অবস্থায়?
1: মানে
0: মানে আপনি প্রকাশের অবর্তমানে, প্রকাশকে তো মনে মনে সাজান, এই আমার মতো। আচ্ছা ঠিক আছে, যদি না সাজান অসুবিধা নেই, অসুবিধা নেই, আজকে সাজাবেন। হ্যাঁ আজকে সাজাবেন, যদি দেখেন প্রকাশ আপনার মনোমতো সেজে নেই, তবে তৎক্ষণাৎ তৎক্ষণাৎ তাকে সাজিয়ে নেবেন।
1: সাজিয়ে নেব
0: মনে মনে, দেহ থেকে মন, মন থেকে দেহ। আপনি যখন তাকে সাজিয়ে ফেলতে পারবেন নিজের মতো করে, তখন দেখবেন আপনি তার সাথে কথা বলতে পারছেন। হ্যাঁ কি কা, কথা, কথা, কথার মাধ্যমে কত কাজের কাজ আপনি করে ফেলেছেন। এমন সময় আসবে আপনি তাকে খুব টানবেন, সেও আপনাকে টানছে। আসলে এই টানাটানির খেলা খুব ভয়ঙ্কর জানেন, দেবলাল এক সময় আমাকে মনে প্রাণে টানত, আমি সারা হৃদয় দিয়ে তাকে টানতাম, দুজনের টান অসম্ভব শক্ত। হঠাৎ হঠাৎ দুজনের টানাটানিতে সুতোটা ছিঁড়ে গেল। যদি দেখেন আপনার প্রকাশ আপনাকে খুব বেশি করে চাইছে, বা আপনি প্রকাশকে, তাহলে বুঝবেন সুতো ছেঁড়ার সময় হলো।
2: তোমার মালা খান,
0: অপেক্ষা, দীর্ঘ অপেক্ষায় সম্পর্কগুলো ঘুরপাক খায়।
1: আমার ভিতরে আপনি অপেক্ষা করেন না দেবলার জন্য?
0: করতাম, এখন আর করি না।
1: কেন করেন না? কেন
0: দেবলা অপেক্ষা করছে বলে?
1: তাহলে আপনি
0: আমার জন্য নয়, অন্য কারো জন্য।
1: একটা কথা বলবো?
0: হ্যাঁ বলুন।
1: আপনি মনে মনে সাজিয়ে কি মজা পান?
0: স্বপ্ন মজা বুঝেন, স্বপ্ন মজা
1: না,
0: স্বপ্ন মজা। আমার স্বপ্নে এক সাজঘর আছে, তার মধ্যে অনেক সাজ, অনেক, আমি সেই সব দিয়ে এক একটা মানুষকে সাজাই। সাজানোর পর চেয়ে দেখি, দেখি
1: কি,
0: দেখি দেবলার মতো লাগছে কিনা।
1: তার মানে, তার মানে আপনি যেসব কথাগুলো বললেন সব দেবলার জন্য?
0: হ্যাঁ,
1: আপনি আপনি স্বার্থপর
0: হয়তো। আসলে আমি দেখি আমার সাজানো সুন্দর মানুষগুলোকে, দেখি দেখি তাকে ঠিক দেবলা, দেবলা লাগছে কিনা। আর লাগলেই, আর লাগলেই
1: হ্যাঁ

0: লাগলে কি?
1: লাগলেই তক্ষণে চলে যাব সেখান থেকে। আমি কারো মধ্যে, কোন সুন্দরের মধ্যে আমি দেবলাকে চাই না, চাই না।
0: সেদিন অরুণের কাছে শুনে আমি কিন্তু নীল শাড়ি পরেছি। আপনি বলেছিলেন
1: দেবলা নীল রং পছন্দ করে না।
0: দেখুন, আমি কিন্তু চোখে কাজল দিয়েছি।
1: দেবলা কাজলকে ঘৃণা করে।
0: সবচেয়ে মজার কথা হলো কি জানেন, ঠিক এই কারণেই আমি আপনাকে ঘৃণা করি।
1: আমায়?
0: হ্যাঁ, আপনাকে। আপনি দিনে দিনে আমাকে আপনার সাজঘরের একজন অংশীদার করে ফেলেছিলেন। প্রকাশের যেটা ভালো লাগে না, ঠিক সেটা দিয়েই আমাকে সাজান বলে।
1: কিন্তু আপনি তো আমার কথা মতো নাও সাজতে পারতেন।
0: পারি পারি, তবু আমি সাজবো, আমি সাজবো। প্রকাশকে ভুলতে, চিরদিনের মতন ভুলতে।
1: কেকা, চোখের জল মুছুন, ধীরে ধীরে নিজেকে তৈরি করুন। ভালোবাসি যারে, শত অন্যায় কাজে রেখে দিব তারে। কেকা, আপনার প্রকাশ বলে গেছে। ওই দেখুন, এখনই যে ট্রেনটা ঢুকলো, ওই যে দরজার কাছে দাঁড়িয়ে আপনার দিকেই চেয়ে আছে।
0: আমি তাহলে চাই।
1: হ্যাঁ,
0: একটা কথা বলবো। আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন না, প্রকাশের সাথে কথা বলার সময় তাকে নিজের মতো করে সাজিয়ে নিতে। আমি সাজিয়েছি পবন, আমি সাজিয়েছি তাকে ঠিক আপনার মতন করে, আপনার মতন মুখ, আপনার মতন চেহারা, আপনার মতন স্বপ্ন মনে, ঠিক আপনার মতন সাজিয়েছি। এখন ওকে পেতে আমার কোনো কষ্ট হবে না। আপনি আমার একটা অনুরোধ রাখবেন?
1: বলুন।
0: আপনি আর একবার আপনার দেবলাকে সাজান। আমি বলছি, মন থেকে নতুন করে সাজান, ঠিক আমার মতো করে। আসি।
1: কি করে বোঝাই তোমায়, তোমার প্রকাশের ট্রেন তবুয়ে স্টেশনে থামে, দেবলার ট্রেন তো দূরপাল্লার, শুধু ধুলো উড়িয়ে চলে যায় শব্দ করতে করতে। আমার দেবলা স্টেশনে নামতেই পারল না।

0: মনসাজঘর নাটকটি এখানেই শেষ হল। রচনা সরজিৎ গুপ্ত, অভিনয় করেছেন চাওয়ালা, কাঞ্চন সাহা, পবন শুভব্রত দে এবং কেকা নীলাঞ্জনা বিশ্বাস। শব্দ সংযোজনা রফিউদ্দিন, প্রযোজনা সিদ্ধার্থ মাইতি।
1: এতক্ষণ শুনছিলেন নাটক মনসাজঘর, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
2: ১৭ই অগস্ট থেকে ১৬ই নভেম্বর অবধি পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। এরই মধ্যে ২৬শে অক্টোবর থেকে ১লা নভেম্বর অবধি থাকছে ভিজিল্যান্স।

0: অ্যাওয়ারনেস উইক পালন। 2026 সালের থিম বা মূল ভাবনা সত্যানিষ্ঠা সে সমৃদ্ধি বা প্রবিটি ফর প্রসপ্যারিটি। এ ব্যাপারে মূল উদ্যোগ সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের।
1: সেপ্টেম্বর মাসে সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।
0: পরিষেবার উন্নতির লক্ষ্যে সরকারি কাজে স্বচ্ছতা আনার অভিমুখে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন 17 আগস্ট থেকে 16 নভেম্বর 2026। আজকের দিনে পরিষেবা নির্ভর করে ডিজিটাল সুযোগ সুবিধের উপর। নিয়মিতভাবে এই সব সুবিধের পূর্ণ প্রয়োগ নিশ্চিত করতে উদ্যোগী সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন 17 আগস্ট থেকে 16 নভেম্বর প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন। সত্যনিষ্ঠাতেই সমৃদ্ধি। পরিষেবার উন্নতির লক্ষ্যে সরকারি

আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, দেশের কর প্রশাসনকে তথ্যচালিত এবং ডিজিটাল মাধ্যমের কাজের উপযুক্ত এক ব্যবস্থায় পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গুজরাটের ভদোদরায় মহারাজা সয়াজিরাও বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্প দেশের 60 কোটি মানুষের জনস্বাস্থ্য পরিষেবা প্রদানের ব্যবস্থা করেছে। আজ এই প্রকল্পের 8ম বার্ষিকী পালন করা হচ্ছে। আন্তর্জাতিক রেটিং সংস্থা ফিচ চলতি অর্থবর্ষে ভারতে জিডিপি বৃদ্ধির হার 6.9% হবে বলে পূর্বাভাস দিয়েছে। S&P রেটিং সংস্থা আর্থিক বৃদ্ধির হার 7% পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে। এশিয়ান গেমসে মহিলাদের 49 কেজি ভারোত্তোলনে মীরাবাই চানু রৌপ্যপদক পেয়েছেন, প্রধানমন্ত্রীর অভিনন্দন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, দেশের কর প্রশাসনকে তথ্যচালিত এবং ডিজিটাল মাধ্যমে মধ্যস্থতা করার উপযুক্ত এক ব্যবস্থায় পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত দেশের কর ব্যবস্থা কাগজভিত্তিক এবং মানবিক সম্পর্ক নির্ভরভাবে পরিচালিত হতো। আজ নতুন দিল্লিতে ব্রিক্স দেশগুলির কর প্রশাসনের প্রধানদের এক বৈঠকে উদ্বোধনী ভাষণে শ্রীমতী সীতারমন বলেন, ভারতের কর মূল্যায়নের ব্যবস্থা আগে থেকে পূরণ করা রিটার্ন, তাৎক্ষণিক ইনভয়েস যাচাই এবং কৃত্রিম মেধা চালিত করদাতা সহায়ক ব্যবস্থা ব্রিক্স দেশগুলির মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। তিনি বলেন, চলতি

0: বছরে ব্রিক্সের কর ব্যবস্থায় যে তিনটি প্রধান বিষয় উঠে এসেছে তা হল প্রযুক্তি, প্রশাসন এবং সাধারণ মানুষ।
1: Look at what has emerged from the BRICS tax track this year. Technology, the use of data and digital infrastructure to make tax administration more precise, more accessible and less dependent on the discretionary powers of individuals. Administration, the governance structures, the shared standards and the practical tools that give a cooperation like ours a durable institutional shape.
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গুজরাটের ভদোদরায় মহারাজা সয়াজিরাও বিশ্ববিদ্যালয়ের 75তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। রাষ্ট্রপতি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দেশের কল্যাণে কাজের আহ্বান জানান।
2: ক্লাইমেট চেঞ্জ কেবল এনভায়রনমেন্টাল স্টাডি কা বিষয় নেই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেবল কম্পিউটার সায়েন্স কা বিষয় নেই, হেলথ কেবল মেডিকেল সায়েন্স কা বিষয় নেই, পভার্টি এলিভেশন কেবল ইকোনমিক্স কা বিষয় নেই, ডেমোক্রেসি কেবল পলিটিক্যাল সায়েন্স কা বিষয় নেই। আজ কি সবই মহত্বপূর্ণ সমস্যাকে সমাধানকে লিয়ে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ কি আবশ্যকতা। আজকে যুবা, আজকে বিদ্যার্থী এসব হাসল করতে কি হকদার হে, কেবল হাসল নেই, ইসকো সমাজকে অন্দর লোককে অন্দর বিতরণ করতে কি এ সময় হে।
0: সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি 12,600 বেশি শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্প দেশ জুড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা প্রদানে সক্ষম হয়েছে। এই প্রকল্পের অষ্টম বার্ষিকীতে শ্রী নাড্ডা বলেন, আয়ুষ্মান ভারত প্রকল্প উচ্চমানের স্বাস্থ্য পরিষেবা এবং সাধারণ মানুষকে আর্থিক সুরক্ষা প্রদানের প্রতিশ্রুতিকে বাস্তব করে তুলেছে। সারা দেশে 60 কোটিরও বেশি মানুষ এই প্রকল্পের অধীনে স্বাস্থ্য পরিষেবার সুযোগ পাচ্ছে। সমাজমাধ্যমের এক পোস্টে তিনি এই প্রকল্পকে বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য পরিষেবা প্রদানের কর্মসূচি বলে মন্তব্য করেন। উল্লেখ্য, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পটি আজ 8 বছর পূর্তি হয়েছে। দেশ জুড়ে আজ পালিত হচ্ছে আয়ুর্বেদ দিবস। শরীর সুস্থ নিরোগ রাখতে ভারতের প্রাচীনতম চিকিৎসা আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা প্রসারের লক্ষ্যে ভারত সরকারের আয়ুষ মন্ত্রক দিনটি পালনের কথা ঘোষণা করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়ুর্বেদ দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ শুনবেন বিশেষ আলোচনা সেবা ভাবনা ও সরকার। সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক দেবযানী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 10:10 গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আগামী শুক্রবার শুনতে পাবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় স্টার্টআপ ইন্ডিয়া, একটি প্রতিবেদন।
3: 2016 সালে শুরু হয় স্টার্টআপ ইন্ডিয়া কর্মসূচি। লক্ষ্য ছিল দেশের উদ্যোগপতি সংস্কৃতিতে পরিবর্তন আনা। শুধু চাকরি খোঁজা নয়, বরং নতুন কর্মসংস্থান তৈরি, উদ্ভাবন এবং সমস্যা সমাধানের মাধ্যমে তরুণদের উদ্যোগপতি হিসেবে গড়ে তোলা। প্রায় 400টি স্বীকৃত স্টার্টআপ দিয়ে শুরু হওয়া এই যাত্রা 2026 সালের মার্চে এসে নতুন মাইল ফলক ছুঁয়েছে। সরকারি তথ্য অনুযায়ী দেশে 2 লক্ষেরও বেশি স্বীকৃত স্টার্টআপ তৈরি হয়েছে। দেশে ব্যবসার ক্ষেত্রে তরুণ প্রজন্মের এগিয়ে আসার পেছনে মোদী সরকারের এই স্টার্টআপের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করেন প্রযুক্তিবিদ তথা আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহ।
4: একটা টাইমে বলা হতো যে 100টার উপর এই $1 বিলিয়ন কোম্পানি ভারতবর্ষে তৈরি হয়েছিল খুব কম সময়ে, এবং যেটা নাকি স্টার্টআপের পৃথিবীতে 3 নম্বর পজিশনে ছিল ভারত। এর জন্য তো নো ডাউট ক্রেডিট দিতে হয় বর্তমান যে সরকার, গত 12 বছর ধরে যারা চেষ্টা করছে মেক ইন ইন্ডিয়া এবং স্টার্টআপের, তাদের এই ব্যাপারে ক্রেডিট দিতে হয়।
3: কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আন্তর্জাতিক রেটিং সংস্থা ফিচ চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার 6.9% হবে বলে পূর্বাভাস দিয়েছে।

0: এর আগে এই সংস্থা জিডিপি বৃদ্ধির হার 6.4% হওয়ার পূর্বাভাস দিয়েছিল। জুন মাসে তাদের বিশ্ব অর্থনৈতিক সম্ভাবনা শীর্ষক প্রতিবেদনে এই সংস্থা বলেছে যে ভারতের জিডিপি বৃদ্ধির হার প্রথম ত্রৈমাসিকে যেভাবে অগ্রগতি ঘটিয়েছে তাতে ভারতের অর্থনীতির স্থিতিস্থাপকতা প্রমাণিত হয়েছে। তবে অর্থবর্ষের দ্বিতীয় পর্বে ভারতের আর্থিক বৃদ্ধির হার মাঝারি হবে বলে এই সংস্থা পূর্বাভাস দিয়েছে। এছাড়াও অক্টোবর মাসে আর্থিক নীতিতে ভারতের রিজার্ভ ব্যাংক সুদের হার 25 বেসিস পয়েন্ট বাড়াতে পারে বলে সংস্থা বলেছে। এদিকে S&P রেটিং সংস্থাও চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার 7% পৌঁছবে বলে পূর্বাভাস দিয়েছে। আগে এই বৃদ্ধির হার 6.6% হবে বলে জানানো হয়েছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মাদকের বিরুদ্ধে লড়াইয়ে রাজ্যে জিরো টলারেন্স নীতির কথা বলেছেন। কলকাতার নিউ টাউনে আজ বিধাননগর সিটি পুলিশের আয়োজনে নেশামুক্ত ভারত 2029 কর্মসূচির সূচনায় তিনি বলেন, তার সরকারের আমলে গত 5 মাসে মাদক বিরোধী অভিযানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, এদিন বিধাননগরে প্রায় 3,10,000 নিষিদ্ধ কাপ সিরাপ ধ্বংস করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় 31 কোটি টাকা। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভূরাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক চ্যালেঞ্জ, জলবায়ুজনিত বিপর্যয় এবং বহুপাক্ষিক ব্যবস্থার উপর সৃষ্ট চাপ মোকাবিলায় গ্লোবাল সাউথ বা দক্ষিণী বিশ্বের উন্নয়নশীল দেশগুলির মধ্যে বৃহত্তর সহযোগিতার আহ্বান জানিয়েছেন। গতকাল নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের ফাঁকে আয়োজিত দক্ষিণী বিশ্বের দেশগুলির এক বৈঠকে বিদেশমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি আর্থসামাজিক ও রাজনৈতিক দিক থেকে অত্যন্ত উত্তপ্ত। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও বলেছেন, ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। উভয় দেশই ডিসেম্বরের মাঝামাঝি সময়ে হতে চলা G20 সম্মেলনের আগে এ সংক্রান্ত আলোচনা সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে। কার্নিও আরও জানান, ওই সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কানাডা সফর করার কথা, যদিও সফরের সুনির্দিষ্ট সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি। গতকাল নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী একথা জানিয়ে আগামী এক দশকের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে কানাডার বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার ইচ্ছা প্রকাশ করেন। এশিয়ান গেমসে মহিলাদের 49 কেজি ভারোত্তোলনে মীরাবাই চানু রৌপ্য পদক পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমসে ভারোত্তোলনে রৌপ্য পদক জেতার জন্য মীরাবাই চানুকে অভিনন্দন জানিয়েছেন। পুরুষদের সফট টেনিসে ভারতের জয় মীনা ব্রোঞ্জ পদক পেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। এই প্রথম ভারতের কোন প্রতিযোগী সফট টেনিসে পদক জয় করলেন। এদিকে মহিলাদের স্কিট ইভেন্টে ব্রোঞ্জ পদক জয়ের জন্য ভারতের 3 প্রতিযোগী পরিণজ ঝালিওয়াল, রাইজা ধিলো এবং মহেশ্বরী চৌহানকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, দেশের কর প্রশাসনকে তথ্যচালিত এবং ডিজিটাল মাধ্যমের কাজের উপযুক্ত এক ব্যবস্থায় পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গুজরাটের ভদোদরায় মহারাজা সয়াজিরাও বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন। এশিয়ান গেমসে মহিলাদের 49 কেজি ভারোত্তোলনে মীরাবাই চানু রৌপ্য পদক পেয়েছেন প্রধানমন্ত্রীর অভিনন্দন। খবর শেষ হলো, এখন শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন বাংলা ব্যান্ডের গান। বাংলা ব্যান্ডের গানের ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের গান শুধু শোনা যায় না, শহরের কোনো একটা সময়, কোনো একটা রাস্তা, কোনো একটা বিকেল কিংবা নিজের জীবনের কোনো একটা স্মৃতির সঙ্গে জড়িয়ে যায়। শহর তেমনই একটি ব্যান্ডের নাম। নামটাই যেন অনেক কিছু বলে দেয়। শহর, যে শহরে আমরা জন্মাই, বড় হই, প্রেমে পড়ি, বিচ্ছেদ দেখি, স্বপ্নের পেছনে ছুটি, আবার কখনো ভিড়ের মধ্যেও নিঃসঙ্গ হয়ে যাই, সেই শহরই শহরের গানের অন্যতম প্রধান চরিত্র। শুনিনি প্রথমেই শহরের একটি গান।

শহরের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে থাকা নাম অনিন্দ বসু। তার সঙ্গীত জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্ব ছিল পরশ পাথর। পরে সেই অভিজ্ঞতা থেকে বেরিয়ে এসে শহরের মাধ্যমে তিনি নিজের মতো করে শহুরে জীবন ও মানুষের গল্প বলতে শুরু করেন। বাংলা ব্যান্ড নিয়ে একটি আলোচনায় উল্লেখ পাওয়া যায়, পরশ পাথরের পর অনিন্দ বসুর লেখা গান পরবর্তী সময় শহরের মাধ্যমেই শ্রোতাদের কাছে পৌঁছেছিল। শুনব আরও একটি শহরের গান।

শহরের গানকে শুধুমাত্র ব্যান্ডের গান বলে আলাদা করে রাখা যায় না। সেখানে একটা সময়ের কলকাতা আছে, একটা প্রজন্মের অভিজ্ঞতা আছে, আছে সেই তরুণ তরুণীদের জীবন, যারা একদিকে আধুনিক শহরের দ্রুততার সঙ্গে ছুটছে, অন্যদিকে নিজের ভেতরের কথাগুলোকেও কোথাও যেন ধরে রাখতে চাইছে। আর এই জায়গাতেই শহরের গান হয়ে ওঠে একেবারে আলাদা।

শহরের গান শুনতে শুনতে মনে হয় এই ব্যান্ড আসলে কোনো অচেনা পৃথিবীর কথা বলেনি, বলেছে আমাদের চারপাশের পৃথিবীর কথা, যে পৃথিবীতে আমরা প্রতিদিন হাঁটি অথচ সবসময় তাকে নতুন করে দেখতে পাই না। 90-এর দশকে যে বাংলা ব্যান্ডের জোয়ার তৈরি হয়েছিল তার সঙ্গে বেড়ে ওঠা একটি প্রজন্মের কাছে তাই শহর শুধু একটি ব্যান্ডের নাম নয়, এটি তাদের সময়ের একটি শব্দ, একটি অনুভূতি, একটি শহরের স্মৃতি। শহর বদলায়, রাস্তা বদলায়, মানুষ বদলায়, কিন্তু প্রজন্ম বদলায় না। শুনব শহরের একটা ভীষণ

আকাশবাণী মৈত্রী শুরু হলো দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 8 সেকেন্ড এবং বাংলাদেশ সময় বিকেল 4:01 হয়ে 15 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন শোনান।
1: এখন শুনবেন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় কলকাতা ও তার নিকটবর্তী অঞ্চলের আবহাওয়ার খবর। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1.6 ডিগ্রি সেলসিয়াস কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 0.2 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে সর্বোচ্চ ও সর্বনিম্ন আর্দ্রতা থাকবে যথাক্রমে 96% এবং 74%। বিগত 24 ঘন্টায় 009.4 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং আজ সকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ 001.9 মিলিমিটার। 24 সেপ্টেম্বর সন্ধে পর্যন্ত পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে 55 থেকে 65 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার সর্বোচ্চ গতিবেগ পৌঁছতে পারে 75 কিলোমিটার প্রতি ঘণ্টায়। এরপর থেকে বাতাসের তীব্রতা ধীরে ধীরে কমতে পারে। 25 সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন অঞ্চলে 45 থেকে 55 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যা সর্বোচ্চ 65 কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে। 24 সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীতে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হতে পারে। এছাড়া 25 সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্র উত্তাল থেকে অতি উত্তাল হতে পারে। মৎস্যজীবীদের 25 সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল, ওড়িশা উপকূল, উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

এখন শুনবেন আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। তিনটে বেজে ৩৫ মিনিট অনুরোধের আসর, ৪টে বেজে ৫ মিনিট মহিলাদের আসর, বিষয় এক কলমে দুই নারী, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত। বিকেল ৪টে বেজে ৩৫ মিনিট কলকাতা কলতান, বিষয় সন্দেশের ছাঁচ তৈরি। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন উৎসব সিনহা, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। ৪টে বেজে ৫০ মিনিট লালন গাথা, ৫টা বেজে ৫ মিনিট আজ সন্ধ্যায় উপস্থাপনায় অনুক্তা ঘোষাল, ৫টা বেজে ৫০ মিনিট ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন। ৬টা বেজে ২০ মিনিট ক্ষেত খামারের কথা, ভারতীয় প্রাকৃতিক কৃষি পদ্ধতি বিষয় কল্যাণময় দাসের সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী, শব্দগ্রহণ ও সম্পাদনা ডক্টর অঙ্কুশ দাস। ৬টা বেজে ৫০ মিনিট আপনার স্বাস্থ্য, বিষয় নৈঃশব্দের শব্দকোষ, বলবেন ডক্টর সুশোভন দাস। সন্ধ্যা ৭টায় নাটক মন সাজঘর, রচনা সমরজিৎ গুপ্ত, প্রযোজনা সিদ্ধার্থ মাইতি। ৮টায় আশার কথা, রাত সাড়ে ৮টায় ব্যান্ডের গান, রাত ৯টায় কথায় গানে, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। ৯টা ১৫ বিশ্ব পরিক্রমা, ৯টা ৪৫ সিনেমা জগৎ, বাসব মল্লিকের সাক্ষাৎকার গ্রহণে প্রিয়াঙ্কা ভট্টাচার্য। ১০টা ১৫ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান ঠুংরি, অর্ধেন্দুশেখর বন্দ্যোপাধ্যায় রাগ খামবাজ ও ভৈরবী, তবলায় পার্থ মল্লিক এবং হারমোনিয়ামে প্রদীপ পালিত। ১০টা ৪৫ উপমহাদেশের খবর, রাত ১১টায় হারানো দিনের গান, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য, রাত ১২টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে মৈত্রী প্রচার তরঙ্গে আপনাদের অন্যতম পছন্দের অনুষ্ঠান অনুরোধের আসর। প্রথমেই যে গানটি আপনাদের শোনাবো তা হল বেশ করেছি প্রেম করেছি করবই তো, শিল্পী আশা ভোসলে, ছবি মৌচাক, অনুরোধ করেছেন অমিতা বিশ্বাস, সন্দীপ বিশ্বাস, পার্থসারথী বিশ্বাস, অন্তরা বিশ্বাস, ঠিকানা হাজরাপাড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে।

0: অনুরোধের আসরে এখন শুনবেন মৌচাক ছবি থেকে মান্নাদের কণ্ঠে এবার মোলে সুত হব। অনুরোধে রাসমণি কর্মকার, শ্রাবণী কর্মকার, অগ্রদীপ আরএস পূর্ব বর্ধমান থেকে।
1: এবার মোলে সুত হব।

অনুরোধের আসরে এখন শুনবেন মিলন হবে কতদিনে। শ্রী দীপক চক্রবর্তী, শ্রী বিথি রানী চক্রবর্তী, ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাব, হাজরাডাঙ্গা, সুন্দর দীঘি, দেবীগঞ্জ, পঞ্চগড়, বাংলাদেশ থেকে।

অনুরোধের আসরে এখন শুনবেন আলো আর আলো নিয়ে গানটি শিল্পী আশা ভোসলে অনুরোধ করেছেন করবীনে নার্সারি রোড আদর্শনগর বৈদ্যবাটি হুগলি থেকে।

অনুরোধ করেছেন মিলন কুমার মণ্ডল, সাথে আছেন অনুরাগ কুমার, উন্নতি বিশ্বাস ও নূপুর মণ্ডল, উত্তরপাট্টা পালপাড়া, জোনাপাট্টা, পাংশা রাজবাড়ি, বাংলাদেশ থেকে।

অনুরোধের আসরে এখন শুনবেন পাগলা গারদ কোথায় আছে, বিখ্যাত গান ছবি মৌচা, কণ্ঠে মান্না দে ও আশা ভোসলে, গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, অনুরোধ করেছেন আলাউল মল্লিক, দেওড়া, আমতা হাওড়া পশ্চিমবঙ্গ ভারত থেকে।

0: ಅವಳು
1: নারী পুরুষ সমান সমান অনিচ্ছাতেও মানতে পারি লক্ষ্য ব্লেডেও কামালে যে উঠবে না তোমার দাড়ি বুঝলে নারী ওই লক্ষ্য ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি

অনুরোধের আসরে এখন শুনবেন ও তোতা পাখিরে। শিল্পী নির্মলা মিশ্র, অনুরোধ করেছেন সৌমেন্দু সামন্ত, ঋতজা সামন্ত, বৈভব সামন্ত ও কল্পনা সামন্ত, পূর্ব মেদিনীপুরের ব্যবত্তার হাট নাড়াদাঁড়ি থেকে।

মৈত্রী প্রচার তরঙ্গে এতক্ষণ শুনলেন আপনাদের অন্যতম পছন্দের অনুষ্ঠান অনুরোধের আসর। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আমার কিছু বন্ধু আছে, ভালো মন্দ পাঁচমিশালি, রোগা মোটা অসীম বলি। আমার কিছু বন্ধু আছে, রোজ নামচার ধন্ধ আছে, ভালোবাসার গন্ধ আছে, তাঁদের মনে ছন্দ আছে। আমার কিছু বন্ধু আছে, দুই বাংলার মৈত্রী বন্ধু। শ্রোতা বন্ধুরা, আজকের মহিলাদের আসরের এক কলমে দুই নারী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। কথায় বলে, কালি কলম মন লেখে তিনজন, এই তিনের সমন্বয় ঘটিয়ে এই মুহূর্তে যা আমার হাতে এসে পৌঁছেছে তা নিয়েই বসে পড়েছি আজকের এক কলমে দুই নারীর অনুষ্ঠানে। হ্যাঁ, আপনাদের চিঠির কথা বলছি, আপনাদের পাঠানো চিঠির কথা। আর আপনারা তো জানেনই, এই যে চিঠির ঝাঁপি এই মুহূর্তে এক কলমে দুই নারী অনুষ্ঠানে, আপনাদের পাঠানো চিঠির ঝাঁপি আমার হাতে এসে পড়েছে, তার বিষয়বস্তু কী ছিল? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রসকলি গল্পে গোপিনী এবং মঞ্জরী, এই দুই নারী চরিত্রের বৈপরীত্য আপনাদের অনুভূতিতে কীভাবে ধরা পড়েছিল? তাহলে প্রথম যে চিঠিটি এই মুহূর্তে আমার হাতে এসে পৌঁছেছে, দেখি কার চিঠি। সোমা মুখোপাধ্যায়, নিহারিকা ভবন, দুর্গাপুর এক, জেলা পশ্চিম বর্ধমান থেকে পাঠিয়েছেন। সোমাদেবী লিখছেন, প্রিয় বান্ধবী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রসকলি গল্পে গোপিনী এবং মঞ্জরী, এই দুই নারী চরিত্রের এক মনস্তাত্ত্বিক

ত্রিকোণ প্রেমের সম্পর্কের উপর ভিত্তি করে রচিত রসগুলি গল্পটি। গোপিনী পুলিনীর বিবাহিতা স্ত্রী। গোপিনী জানত যে শৈশব থেকে পুলিন আর মঞ্জুরি একে অপরকে ভালোবাসত। তার স্বামীর মনের গভীরে মঞ্জুরির বাস, সেখানে গোপিনীর স্থান নেই। সংসারে থেকেও স্বামীর ভালোবাসা না পাওয়ার এক তীব্র যন্ত্রণা এবং হীনমন্যতা তাকে প্রতিনিয়ত দগ্ধ করত। এই জন্যে মঞ্জুরিকে সে তীব্র ঈর্ষা করত, তাকে অসহ্য লাগত। গোপিনী চরিত্রটিকে দেখা যায় ভালোবাসা না পেয়েও স্বামী হিসেবে যাকে গ্রহণ করতে হয়েছে তার কাছ থেকে অবহেলা পেয়ে তার আচরণে রুক্ষতা এবং রূঢ়তা প্রকাশ পেয়েছে। মঞ্জুরি পুলিনকে ভালোবাসে, তার আচরণে মহত্ব প্রকাশ পায়। গল্পের শেষ ভাগে পুলিন যখন জমিদারের রোষানলে পড়ে চরম সংকটে পড়ে, তখন মঞ্জুরি নিজের আত্মমর্যাদা এবং দেহ বিসর্জন দিয়ে পুলিনকে রক্ষা করে। মঞ্জুরির আকাশ ছোঁয়া ত্যাগ এবং ভালোবাসার মহত্বের সামনে গোপিনীর জাগতিক অধিকার এবং ঈর্ষা এক প্রকার ম্লান ও পরাজিত হয়ে যায়। চিঠিটি পাঠিয়েছেন সোমা মুখোপাধ্যায়, নিহারিকা ভবন, দুর্গাপুর ১, জেলা পশ্চিম বর্ধমান থেকে। চলে যাই পরের চিঠিতে। পরের চিঠিটি পাঠিয়েছেন শিলা পাল, ১৯০২, বদন রায় লেন, কদমতলা, হাওড়া থেকে। তিনি লিখছেন, প্রিয় সাথী মহিলা মহল, বৈপরীত্যময় দুই নারী চরিত্রই অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঞ্জুরি অন্যতম কেন্দ্রীয় চরিত্র, সে স্পষ্টভাষিনী, লাবণ্যময়ী, প্রেম প্রত্যাশী নারী। বৈষ্ণব জীবন এবং মানুষের শাশ্বত প্রেমের পটভূমিতে মঞ্জুরি বিচিত্র রহস্যময়তা ও স্নিগ্ধতায় পরিপূর্ণ। সে প্রেয়সী, উন্মাদিনী, আবার কখনো শান্ত সমাহিত। বাল্যসাথী পুলিনের সাথে প্রেম, বিবাহকে তার মা এবং সমাজ মেনে নেয়নি। তারা পুলিনের সাথে গোপিনীর বিবাহ দিলেও মঞ্জুরি পুলিনের প্রেমে অবিনশ্বর থাকে। উৎসাহ, কটাক্ষ, ঘৃণা, উপহাসকে উপেক্ষা করেও সে সদা হাস্যময়। গল্পের শেষে কীর্তন গাইতে গাইতে বৃন্দাবনের আত্মিক ভক্তিমূলক সত্তায় লীন হয়ে যায়। এই গল্পের দ্বিতীয় নারী চরিত্র হল গোপিনী। তরুণী গোপিনী পুলিনের বৈধ স্ত্রী হলেও সংসারের সমস্ত প্রাপ্তি এবং স্বামীর ভালোবাসা থেকে সে বঞ্চিত। গোপিনী জটিলতা, স্বার্থপরতা এবং ঈর্ষার প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করে। মঞ্জুরির সাথে সম্পর্কের টানাপোড়েনে এবং মানসিক দ্বন্দ্বে সে ক্ষত বিক্ষত। পুলিনের সাথে মঞ্জুরির সম্পর্কের কারণে মনে ক্ষোভ, ঘৃণা নিয়ে বাস্তব পরিস্থিতির শিকার। হতভাগিনী মঞ্জুরিকে আপনার বিশ্বে জর্জরিত হয়ে মরতে দেখতে চাইলেও সে নিজের ব্যর্থতা এবং অভিশপ্ত দাম্পত্য জীবনের জ্বালায় নিজেই জর্জরিত এবং ক্ষুব্ধ এক নারী চরিত্র। মহিলা মহলের সকলকে শুভেচ্ছা জানিয়ে চিঠিটি পাঠিয়েছেন শিলা পাল, ১৯০২, বদন রায় লেন, কদমতলা, হাওড়া থেকে। চলে যাই পরের চিঠিতে। পরের চিঠিটি পাঠিয়েছেন কাকুলি সামন্ত, বালিচক, পশ্চিম মেদিনীপুর থেকে। তিনি লিখছেন, প্রিয় মহিলা মহল, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রসগোলি গল্পে দুই নারী চরিত্র মঞ্জুরি এবং গোপিনী। পুলিনের বাল্যসাথী মঞ্জুরি বয়সে পুলিনের থেকে ৪ বছরের ছোট। মঞ্জুরির অসুচ্ছলা, সুশ্রী, হাসলে গালে টোল পড়ে। ছোটবেলায় খেলার ছলে দুজনে রসগোলি পাতায়, বিপদের সময় একে অপরের পাশে থাকে। তাদের ভাব ভালোবাসা দেখে মঞ্জুরির মা পুলিনের একমাত্র অভিভাবক রামদাসের কাছে বিয়ের প্রস্তাব রাখলে প্রথমে তিনি নাকচ করে দিলেও পরে রাজি হয়েছিলেন। কিন্তু ঘটনাচক্রে পুলিন

বিভিন্ন বাক্যবাণে বিদ্ধ করে। পরবর্তীতে গোপিনী এবং মঞ্জুরি একে অপরকে রসকলি পাতায় ও বোন বলে কাছে টেনে নেয়। এইভাবে লেখক দুটি নারী চরিত্রই অসামান্য দক্ষতায় ফুটিয়ে তুলেছেন। শিউলি শুভেচ্ছা সহ কাকলি সামন্ত বালিচক পশ্চিম মেদিনীপুর পাঠিয়েছেন এই চিঠিটি।

চলে যাই পরের চিঠিতে। পরের চিঠিটি পাঠিয়েছেন মিতুল ঘটক, সিহারশুল রাজবাড়ি, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে। তিনি লিখছেন পত্র সহচরী, একগুচ্ছ সৌন্দর্যের সূক্ষ্ম প্রকাশে মনোহারিণী মঞ্জুরী এবং স্বামীর প্রতি নিঃশর্ত ভালোবাসায় অভিমানিনী গোপিনী, উভয় নারী পুলিন নামক এক নির্বুদ্ধি অথচ নয়ন মোহিত পুরুষের প্রেম ও সমুদ্রের বালুচরে ঝিনুক আহরণে উন্মুখ। শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রসকলি আখ্যানটি যেহেতু বৈষ্ণব সম্প্রদায়কে কেন্দ্র করে, তাই প্রস্ফুটিত কুসুমকলির চিত্রণে কপাল নাসিকা সমন্বিত এই তিলকের ইঙ্গিতে পুলিন এবং মঞ্জুরীর বাল্য বন্ধুত্বের এহেন নামকরণে গল্পটি মেধহীন প্রাসঙ্গিক। গল্পটি রূপায়ণে অন্যান্য চরিত্র ব্যঞ্জনাও অত্যন্ত পক্ষপাতহীন। বাল্যবান্ধবী ও পূর্ব বাগদত্তা মঞ্জুরী সামাজিক কুৎসা তুচ্ছ করে পুলিনের প্রতি ভালোবাসায় হৃদয় আবেগে সৎ, কিন্তু সমাজ স্বীকৃত প্রণয় গণ্ডিতে আবদ্ধ পুলিন পত্নী গোপিনী মঞ্জুরীর প্রতি স্বামীর আসক্তি অবগত হওয়ায় হীনমন্যতায় জর্জরিত এবং নীরব জিঘাংসাপরায়ণ। স্ত্রী গোপিনীর ভাবনায় আমারও বধুয়া আনো বাড়ি যায়, আমারও আঙিরা দিয়া। মঞ্জুরী চিন্তনে, কাঁঠার পথে ধায় সে তোমার অভিসারে। পরিণতিতে অবশ্য গোপিনীর মহৎ নারী সত্তা মঞ্জুরীর প্রতি অঙ্গীকারবদ্ধ হয়ে বলে ওঠে, আমরা দুজনা স্বর্গ রচনা করিব এ ধরনীতে। কিন্তু মঞ্জুরীর আত্মত্যাগের উদারতা সুদূর পাড়ির আকুলতায় গিয়ে ওঠে, ভেঙে এলেম খেলার বাঁশি, চুকিয়ে এলেম কান্না হাসি। এ গল্প শেখায় বৈপরীত্য সত্ত্বেও নারী মনস্তত্ত্বের জয়গাথা। নলিনী নলিন মিলন অভিসারী চিঠিটি পাঠিয়েছেন মিতুল ঘটক, সিহারশুল রাজবাড়ি, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে। চলে যাব পরের চিঠিতে। পরের চিঠিটি পাঠিয়েছেন সাধনা ঘোষ, বাড়ির নাম আনন্দ সাধনা, 67 ব্রাহ্মণপাড়া লেন, মানকুণ্ডু, হুগলি থেকে। সাধনা দেবী লিখছেন, প্রিয় মহিলা মহল, রসগুলি হল বৈষ্ণব সম্প্রদায়ের ভক্তদের ললাট থেকে নাসিকা পর্যন্ত অঙ্কিত পুষ্পকুলির আকৃতির একটি তিলক। কিন্তু লৌকিক ক্ষেত্রে রসগুলি পাতানো বোঝাতে বোঝায় রসাত্মক সম্পর্কের সূচনা, বিশেষ করে কারোর সাথে বন্ধুত্ব বা প্রেমের সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে রসাত্মকভাবে এই প্রবাদটি ব্যবহার করা হয়। রসগুলি গল্পের নায়ক পুলিন এবং প্রধান নায়িকা মঞ্জুরী সেই শৈশব থেকে নিজেদের মধ্যে রসগুলি সম্পর্কে আবদ্ধ হয়েছিল। মঞ্জুরী চরিত্রটি রসগুলি গল্পের প্রধান কেন্দ্রবিন্দু। মঞ্জুরী সদা লাস্যময়ী, তার চলনে বলনে এক অদ্ভুত মাদকতা, সমাজের চোখে যা নিন্দনীয়, কিন্তু

জুড়ে এইসব লোক নিন্দাকে কোনো গুরুত্বই দেয় না। তার মননে গভীরভাবে বেড়ে ওঠা বৈষ্ণবীয় সহজিয়া প্রেমের সমস্ত অনুভূতি ওই পুলিনকে ঘিরে। পুলিনের স্ত্রী গোপিনীও সমাজের ঘৃণা কটাক্ষ অবহেলা কোনো কিছুর প্রভাবেই পুলিনের প্রতি তার প্রেমের জোয়ারে ভাটা পড়তে দেয়নি। তবু গোপিনীর সুখের কথা চিন্তা করে সে তার প্রাণপ্রিয় পুলিনকে গোপিনীর হাতে সমর্পণ করে বৃন্দাবনের পথে যাত্রা করে। সমাজে একজন নারীর এমন নিষ্কলুষ প্রেম এবং আত্মত্যাগের দৃষ্টান্ত সত্যি বিরল। গোপিনীর চরিত্রটিও লেখক এক অদ্ভুত রসায়নে সৃষ্টি করেছেন। গোপিনী বিয়ের পর থেকেই বুঝেছিল তার স্বামী পুলিন মঞ্জুরির প্রেমে আসক্ত। তবু সে হাল ছাড়েনি, স্বামীকে নিজের করে পাওয়ার প্রাণপণ চেষ্টা করেছে। যতবার ব্যর্থ হয়েছে ততবার মঞ্জুরিকে নানাভাবে বাক্যবাণী জর্জরিত করেছে, অপমানিত করেছে। কিন্তু জমিদারের বিচার সভায় যখন মঞ্জুরির আসল রূপটি তার চোখে ধরা পড়ে, তখন সে মঞ্জুরির সাথে রসকলি পাতায় এবং পুলিনের সাথে মঞ্জুরিকে নিয়ে একসাথে সংসার করার প্রস্তাব রাখে। মৌন মানসিকতায় গোপিনীও কোনো অংশেই মঞ্জুরির থেকে কম নয়। একজন পুরুষকে ঘিরে দুই নারীর প্রেমের এক অদ্ভুত রসায়ন সৃষ্টি করেছেন সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ধন্য কলম লেখকের। অনেক অনেক কৃতজ্ঞতা জানাই শুভেচ্ছান্তে সাধনা ঘোষ, বাড়ির নাম আনন্দ সাধনা, 67 ব্রাহ্মণপাড়া লেন, মানকুণ্ডু, হুগলি থেকে পাঠিয়েছেন এই চিঠিটি। আপাতত চিঠি পড়া সাঙ্গ রেখে একটু গান শুনি। অনেকক্ষণ কথা হলো, প্রেম নিয়ে কথা হলো, আর আজকের এই মেঘলা বিকেলে একটু শুনি না প্রেমের গান। কার গান শোনাবো? হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই মেঘলা বিকেলের একটি প্রেমের গান শোনাই আপনাদের।

সত্যি এই সব গান যতই শুনি না কেন পুরনো হয় না কিছুতেই। শুধু কি মেঘলা দিন, শুধু কি ঝিরঝিরে বাতাস, সঙ্গে থেকে থেকে পাগলা হাওয়াও বইছে কোথাও কোথাও, যেখানে যেখানে এই নিম্নচাপের আবহে পাগলা হাওয়া বইছে। সেখানকার বন্ধুদের জন্যে আরেকটি গান শুনিয়ে তারপরে আসব এ মাসের চিঠির বিষয়ে। এই গানটি শুনতে শুনতে বন্ধু হাতের কাছে প্রস্তুত রাখবেন কাগজ কলম।

পাগলা হওয়ার বাদল দিনে বন্ধুর মন জেগে উঠে কি বলে আন্দাজ করতে পারি, বলবো কি বলে? শাওন গগনে ঘোর ঘন ঘাটা, কি তাই তো? কারণ সূর্য তো একটু একটু করে পাটে বসছে, অর্থাৎ নিশি নামছে। দেখুন তো এই কথাগুলো বন্ধুর মন বলে উঠে কিনা।

এই দুই নারীর বিষয় ছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রসকুলি গল্পে মঞ্জুরি এবং গোপিনী চরিত্র, এই দুই নারী চরিত্রের বৈপরীত্য আপনাদের অনুভূতিতে তা লিখে পাঠানোর শেষ দিন ছিল আজ, অর্থাৎ 30 সেপ্টেম্বর। একই রকমভাবে আমার কলমে বিষয় ছিল ঘণ্টার ধ্বনি, আপনাদের অনুভূতিতে তা লিখে পাঠানোরও শেষ দিন ছিল আজ, অর্থাৎ 30 সেপ্টেম্বর। আমরা এবং আপনারা, আমরা সকলেই অপেক্ষায় রইলাম পরবর্তী চিঠির বিষয় আমার বন্ধু জানাবেন। আর আজকের মতো স্টুডিওর ঘড়ি বলছে মহিলাদের আসর এখানেই শেষ করতে হবে। আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রবল দুর্যোগের মধ্যে সতর্ক থাকুন, আর নিয়ম করে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 1:45 মহিলা মহল এবং আকাশবাণী মৈত্রীতে 4:05 মহিলাদের আসরের সঙ্গে থাকুন। আজকের মতো টাটা।

আকাশবাণী মৈত্রী। এতক্ষণ শুনলেন মহিলাদের আসর, উপস্থাপনায় ছিলেন সঙ্গীতা দত্ত। আকাশবাণী মৈত্রী এখন শুনবেন কলকাতা কলতান, বিষয় সন্দেশের ছাঁচ তৈরি। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন উৎসব সিনহা এবং প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন কলকাতা কলতান। আজকের অনুষ্ঠানে থাকছে সন্দেশের ছাঁচ তৈরির নেপথ্য কথা, সাক্ষাৎকার সংগ্রহ ও সম্পাদনা উৎসব সিনহা।

0: যদি জিজ্ঞাসা করা হয় আপনার কেমন মিষ্টি পছন্দ, আর তার উত্তর যদি হয় সন্দেশ, তাহলে স্বাভাবিকভাবেই পরের প্রশ্ন আসবে, কেমন সন্দেশ? সেটা নরম পাকের, কাঁচাগোল্লা ধরনের, নাকি বেশ একটু শক্ত, মানে ছাঁচে ফেলা কিছু? এইভাবে আলাপচারিতা চলতে থাকলে একসময় এই সন্দেশের ছাঁচ তৈরির কথা কি না এসে আর থাকতে পারে? আমাদের আজকের বিষয় এই নিয়েই, সন্দেশের ছাঁচ। এই সুন্দর ও রকমারি সন্দেশের ছাঁচ, যা এই বিশেষ মিষ্টান্নের সৌন্দর্যের চাবিকাঠি, তা তৈরি হয় কিছু বিশেষ শিল্পীদের হাতে। নিশ্চিতভাবেই একটি ভীষণ নিখুঁত শিল্পদ্রব্য এটি। শিল্পীরা জানেন কিভাবে কাঠের ওপর সূক্ষ্ম খোদাই করে ছাঁচ তৈরি করতে হয়, কিভাবে সন্দেশের আকার এবং গঠনকে এক অনন্য এবং শিল্পসম্মত রূপ দেওয়া যায়। প্রথমেই আমরা শুনে নেব উজ্জ্বলবাবুর কথা। উজ্জ্বল দাস, তিনি এই পেশারই একজন। প্রচলিত প্রথা অনুযায়ী প্রতিটি কাঠের ছাঁচ তৈরির জন্য প্রয়োজনীয় কাঠ প্রথমে নির্বাচন করা হয়। এই কাঠটি হতে হয় শুষ্ক এবং মসৃণ, যাতে খোদাইয়ের সময় কোনো সমস্যা না হয়। এরপর শিল্পী তাঁর দক্ষ হাতে শুরু করেন কাজ। উজ্জ্বলবাবুর কাছ থেকে শুনে নেব তাঁর এই পেশায় আসা থেকে শুরু করে এখনো পর্যন্ত এই পেশাকে সমৃদ্ধ করা ও নানা প্রাসঙ্গিক কথা।
1: 40-42 বছর হলো এই কাজ করছি। আমার বাবারা এইসব কাজ করতেন, আর স্কুল লাইফে এইসব কাজ করতে করতে দেখতে দেখতে কিছুটা আইডিয়া হয়, মানে প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে এই লাইনে চলে এলাম। দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, এই লাইনটা ভালো, আর প্রিন্টিং লাইনটাও ভালো ছিল তখন, আর তারপরে ছাঁচের লাইনটাও ভালো, এইভাবে এসেছি আস্তে আস্তে।
0: আপনার সেই শুরুর সময়টা কেমন ছিল? তখনের বাজার আর এখনের বাজার, বা তখন যেসব যন্ত্রপাতিতে কাজ করতেন এখন যেসব যন্ত্রপাতিতে কাজ করেন, সেগুলোর মধ্যে কীরকম তফাত যদি একটু তুলে ধরেন?
1: তখন বাজারটা ভালোই ছিল, এখন সেই অনুপাতে সেরম বাজার নেই। আর যন্ত্রপাতির দিক দিয়ে বলছেন, যন্ত্রপাতি সব ছিল ইংল্যান্ডের যন্ত্রপাতি, বাবার যন্ত্রপাতি,

0: কিছু আমিও তৈরি করেছিলাম, সেই যন্ত্রপাতি দিয়েই কাজ করতে করতেই কাজ হচ্ছে এই পর্যন্ত। যন্ত্রপাতি যেটা নষ্ট হয়ে যায় কাজ করতে করতে, নষ্ট হয়ে যাওয়ার পর ছোট হয়ে যায়, ওগুলো বেকার হয়ে যায়, তো চেষ্টা করি ওগুলোকে দিয়ে কাজ চালাবার জন্য। আবার ওর সেইটা থাকতে থাকতে আবার তার বিকল্প তৈরি করে নিতে হয় বা মার্কেট থেকে খুঁজে ওটা বার করে নিয়ে আবার ওইটাকে আবার কাজ করতে করতে এইটা তখন অ্যাডজাস্টমেন্টে চলে আসে। পুরোনোটা কাজ করতে করতে নতুনের আবার অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়, তখন আবার পুরোনোটা সাইডে রেখে দেওয়া হয়।
1: এই কাজের জন্য কি কি যন্ত্রপাতি লাগে যদি নামগুলো একটু বলেন, আর সেগুলো দিয়ে কি কাজ হয় সেগুলো যদি একটু বুঝিয়ে বলেন।
0: হাফ রাউন্ড করবো তাহলে হাফ রাউন্ড মাটালি আছে, আবার যদি ফ্ল্যাটের কাজ হয় তাহলে ফ্ল্যাটের আলাদা নরুনের মতন মাটালি আছে, আবার এক সুতো, আধ সুতো, দেড় সুতো, দু সুতো, আড়াই সুতো, এরকম সব সুতো হিসাবে ফোল্ডিং মাটালি আছে, মানে কাট পড়া মাটালি বিভিন্ন রকম আছে, সেভাবেই আমরা কাজ করি।
1: আপনি এই কাজ কার কাছ থেকে শিখেছেন?
0: অ্যাকচুয়ালি প্রথম যে কাজটা শিখেছি সেটা আমার বাবার থেকে শিখেছি, কারণ উনি শিল্পের লোক ছিলেন আর ব্লক মেকার ছিলেন, ওনার কাছে ভ্যারাইটি রকমের যন্ত্র ছিল, আর ওই যন্ত্র কাজ করতে করতেই আমি একটু একটু করে খোঁচাখুচি করতে করতেই মোটামুটি শিখেছি, যত শিক্ষা ওনার থেকে নেওয়া। আর কিছুটা বাইরের লোকের সঙ্গে যেসব আশেপাশে পুরনো যেসব কারিগর ছিল তাদের ওখানে বসে গল্প টল্প করে একটু একটু নজর করে কিছুটা আয়ত্ত করা, মানে এক লোকের থেকে সব পাওয়া যায় না, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে একটা নতুন জিনিস নিজের আইডিয়ায় কাজ করা হয়। ইচ্ছের উপর সবটাই নির্ভর করে, ইচ্ছে না থাকলে কিছু হয় না, যদি ইচ্ছে না থাকে তবে সে কাজ করতে পারবে না, যেভাবেই হোক আমাকে এই কাজটা করতে হবে। কেউ তো কাউকে সব কিছু শেখায় না, নিজের চেষ্টার উপর লুকিয়ে ছুড়িয়ে এই সব কাজ শিখতে হয়।
1: এই ছাঁচ কত রকমের হয়?
0: এই ছাঁচ বহু রকমের হয়, তারা যেরম যেরম অর্ডার দেয় সেরমভাবে তাদের পছন্দ মতন করে দিতে হয়, আবার কিছুটা নিজেদের আইডিয়ায় নতুনত্ব কিছু বার করতে হয়। যখন যখন যেরকম মৌসুম আসে, যেমন দীপাবলির সময় দীপাবলির হিসাবে করতে হয়, শারদীয়ার সময় শারদীয়া করতে হয়, বিয়ের লগ্নসা যখন হয় ওই সময় তাদের মাছ প্রজাপতি গায়ালু ফুলসজ্জা শুভবিবাহ এইসব ছাঁচগুলো সেগুলো তৈরি করতে হয়, যখন যেমন তখন সব তৈরি করা হয়। আবার কিছু কিছু মাল আমাদের কমন থাকে, সেগুলো আমাদের রেডি করে রাখতে হয়, আসলে পরে বিক্রি হয়, কারণ সবসময় তো আর আমাদের পক্ষে সম্ভব হয় না আমাদের কিছু মাল স্টক করতে। যেমন ভাইফোঁটা ভ্যারাইটির ব্যাপারে 10 টাকা পিসের, 15 টাকা পিসের, 20 টাকা পিসের, 30 টাকা পিসের।
1: এই ডিজাইনগুলো আপনি এগুলো নিজের মাথা থেকেই বের করেন নাকি এগুলো নকশাটা বানিয়ে দেবার আলাদা কোনো লোকজন রয়েছেন?
0: এইসব নকশা বানাবার কোনো লোক নেই, আমাদের মাথা খাটিয়ে এটা করতে হয় এবং রিস্ক নিয়ে করতে হয়, করছি। যদি কাস্টমার চায় তখন খেয়ে গেলো সেইটা, পছন্দ হয়ে গেলো তখন ভাবলো যে হ্যাঁ এটা বাজারে চলবে, তখন আমরা ওটা ওপরে চাপ দিয়ে আরও ভ্যারাইটির রকমের সাইজ করতে আরম্ভ করি। ডিজাইন সম্বন্ধে তো আইডিয়া থাকে চাই, কেননা প্রিন্টিং লাইনে ডিজাইন, অফসেট ডিজাইন প্রিয়ন করতাম, আর তারপরে ব্লক মেকারের আছে ব্যাপারটা আছে, জড়িয়ে আছে, সুতরাং ডিজাইনের দিক দিয়ে আমাদের অসুবিধা হয় না, ওই কাজ করতে করতেই খানিকটা এসে যায়।
1: নতুন করে যদি এই পেশায় কেউ আসতে চায় তাকে কি বলবেন?
0: নতুন করে যদি কেউ এই পেশায় আসতে চায় আমার মতো তাকে বলবো না আসাটাই ভালো, কেননা এখানে এটা শিখতে গেলে আমাদের চুলটা যেমন পেকে গেছে কাজ করতে করতে, তার অত ধৈর্য থাকবে না, ধৈর্য নেই, আর এর ভিতরে অনেক কিছু ব্যাপার জড়িত থাকে, যেমন একটা আইডিয়ার ব্যাপার থাকে, আঁকার ব্যাপার থাকে, পয়সা পাচ্ছি না বলে কাজ করবো না তা নয়, এখানে পয়সার কোনো ব্যাপার নয়, কাজ করতে করতে করতে করতে তখন একটা সময় এলে তখন সে পয়সা রোজগার করতে পারবে, সেই সময়টুকু কিন্তু তার আর পাবে না, কাজ শিখবার জন্য সময় সে দিতে পারবে না, অধৈর্য, একটা কথা একবার বেশি চারবার বললে পরে তখন মন খারাপ হয়ে যাবে, তার চাইতে না শেখাটাই ভালো, এই হচ্ছে ব্যাপার। যে শিখবে তার নিজের ইচ্ছের উপর শিখতে পারবে।
1: এখন তো বাজারে মেশিন এসে গেছে, সেখানে তো কম সময়ে আরও অনেক বেশি এরকম ছাঁচ তৈরি করা যাচ্ছে, তো সেগুলোর সঙ্গে কিভাবে আপনাদের কম্পিটিশন?
0: আমাদের একটা দৃঢ় বিশ্বাস আছে যে বাজারে ডুপ্লিকেট ছাঁচ বেরিয়েছে, ডুপ্লিকেট মানে আমরা যেমন কাঠের করছি ওটা হয়তো দেখা যাচ্ছে অ্যালুমিনিয়াম বেরিয়েছে বা লোহার বেরিয়েছে, কিন্তু আমাদের যেটা আইডিয়া হচ্ছে অ্যালুমিনিয়ামের যে কেমিক্যালটা দেওয়া থাকে সেটা খাবার জিনিসের দিক দিয়ে এটা খারাপ, এক নম্বর, আর দু নম্বর হচ্ছে সাইজের ব্যাপার আছে, সন্দেশের দাম, ক্ষীরের দাম সবসময় ওঠানামা করে, তার উপরে ডাইসকে ছোটো বড়ো করতে হয়, কিন্তু অ্যালুমিনিয়ামের যে ডাইসটা যেটা বাজারে বেরিয়েছে এখন সবাই নকল করছে, অনেকে দেখছি ছাঁচওয়ালারা কাঠ থেকে, কাঠের থেকে ফর্মা করে অ্যালুমিনিয়াম করে বাজারে বিক্রি করছে, কিন্তু তাতে দেখা যাবে কিন্তু ওই ফর্মাটা ধরেই তাকে চলতে হবে, ধরুন ক্ষীরের দাম বেড়ে গেল তখন থেকে ছাঁচের দাম সেইভাবে তাকে কমাতে হবে, আবার তো বাড়ানো কমানোর যে একটা ব্যাপার আছে সেটা কিন্তু অ্যালুমিনিয়ামের ডাইসে হবে না, কিন্তু কাঠের ডাইসের পক্ষে সেটা সম্ভব, আর শুধু তাই নয় কাঠটা ফট করে আজকে বললে কালকে পাওয়া যাবে কিন্তু অ্যালুমিনিয়ামের তো তা পাওয়া যাবে না, তারা যে কাঠেরটা কী হচ্ছে সুবিধে যখন যা বলবো তখন তাই বসে থেকে করে দেওয়া যাবে, কিন্তু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তা নয়, যদি হট করে এখন 30 টাকা পিসের সন্দেশটা দেখা গেলো যে 50 টাকা পিস হয়ে গেছে তখন তার সন্দেশের ডাইসটা ছোটো করতে হবে, তখন সে পাটি একটা বললো যে আমাকে এই মাপের মধ্যে করে দাও, আমরা বসে থেকে কাজটা করে দিতে পারবো, কিন্তু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তা নয়, তাকে আবার সেই ফর্মা করতে হবে, ফর্মা করে ঢালাই করতে হবে, ঢালাই তো আর এক পিস করলে হবে না, তাকে কমসে কম 50 পিস 60 পিস করতে হবে, লাভের গুড পিম্পলেস হয়ে গেলো, ব্যাপারটা হচ্ছে তাই, সেজন্য এই কাঠের তো সুবিধে এবং কম খরচের মধ্যে জিনিসটা দাঁড়িয়ে যাচ্ছে।
1: একটা নকশা এরকম বানাতে ধরুন 3 ইঞ্চি কি 5 ইঞ্চি সাইজের যদি একটা সন্দেশের ছাঁচ এরকম বানান তো সেক্ষেত্রে সময় কীরকম লাগে?
0: সময় কাজ হিসাবে যদি দেখা যাচ্ছে খুব জটিল কাজ আছে সেখানে হয়তো 3 ঘন্টা 4 ঘন্টাও লাগতে পারে, 6 ঘন্টাও লাগতে পারে, আবার 15-20 মিনিট আধ ঘন্টাও লাগতে পারে।

0: এরকম ব্যাপার, কাজের উপর নির্ভর করে। এই কাজটা আগে দেখতে হবে কি কাজ, তার উপরে নির্ভর করে সময়।
1: আচ্ছা, একটা ছাঁচ তৈরির পদ্ধতি ধাপে ধাপে আমাদের শ্রোতা বন্ধুদের জন্য একটু সহজ ভাষায় বুঝিয়ে দিন।
0: ধরুন আমি একটা 50 টাকা পিসের ভাই ফোটা করবো, দেখলাম যে ওটাও একটা কাগজে ওই রকম আমাদের এঁকে নিতে হবে ছবিটা। ছবিটা এঁকে নিলাম বা কাগজে না এঁকে নিলে কাঠের উপর ডাইরেক্ট করে দেওয়া যায়। ডাইরেক্ট ফার্স্টে কাঠটাকে চেঁচানো হলো, চেঁচে নিয়ে কভার কম্পাস দিয়ে গোল করে দেওয়া, যে তারপরে ছবিটা পেন্সিলে উল্টো স্কেচ করালো যে আমরা ছাঁচটা করবো, সেটা ডানাতে ফোঁটাটা দিচ্ছে, কিন্তু ফোঁটা দেওয়া নিয়ম হচ্ছে বাঁচে, ডানাতে ফোঁটা দিচ্ছে, সেই ছবিটা আমরা তৈরি করবো আগে। তারপর যখন খোদাই করালো, খোদাই করার পর যখন সন্দেশটা তোলা হলো, ওটা অপোজিট দেখা গেলো, বাঁচতে ফোঁটাটা দিচ্ছে। এটা সবসময় উল্টোভাবে তৈরি হয়, যে কোনো লেখা হলে লেখাও উল্টো তৈরি হয়। এইভাবেই কিন্তু তৈরি করা, তৈরি করাটা হয়ে তারপর 5 টাকা মাটালি দিয়ে কেটে গোল করে ফিনিশ করে দেওয়া হলো।
1: আচ্ছা, এই যে ছবি উল্টানোর ব্যাপারটা, এটা খুব আকর্ষণীয়। এই উল্টানোর ব্যাপারটা কি এখন তো ধরুন কম্পিউটার এসে গেছে যেখানে আমরা কোনো ছবিকে সহজেই উল্টে নিতে পারি, আপনারা কি সেরকমই কোনো পদ্ধতি ব্যবহার করেন, নাকি একটা সোজা ছবিও যদি আপনাকে দেওয়া হয় সেখান থেকে আপনি নিজে নিজেই পুরো ছবিটাকে উল্টে নিতে পারেন?
0: ছবিটা সোজা দেখে আমরা অটোমেটিক উল্টে নিতে পারবো, একদম অবিকল ওই রকমই করে দিতে পারবো। যেমন আমরা ক্যালেন্ডারে ব্লক বা প্রিন্টিংয়ে যেসব কাঠের ব্লকগুলো করি, কাঠের উপর ধরুন 8 ইঞ্চি বা 10 ইঞ্চি একটা কোনো চানাচুরের বা সার্ফেল লেভেল হবে, তখন তো আমরা ওটার সোজা উল্টো করতে গেলে তা তো আমার মানে সময় অনেক বেশি খেয়ে যাবে। আমাদের ওই কাজ করে করে অভ্যেস হয়েছে, তখন আমরা ডাইরেক্টই উল্টো করতে থাকি, আর উল্টো এমনই করবো প্রিন্টিং করলে সোজার মতনই লাগবে। ওইটাই হচ্ছে কারিগরি বিদ্যে, ভগবানের।

0: একটা সোজা ছবিও যদি আপনাকে দেওয়া হয়, সেখান থেকে আপনি নিজে নিজেই পুরো ছবিটাকে উল্টে নিতে পারেন।
1: ছবিটা সোজা দেখে আমরা অটোমেটিক উল্টে নিতে পারবো, একদম অবিকল ওই রকমই করে দিতে পারবো। যেমন আমরা ক্যালেন্ডারে ব্লক বা প্রিন্টিং এ যেসব কাঠের ব্লকগুলো করি, কাঠের উপর ধরুন 8 ইঞ্চি বা 10 ইঞ্চি একটা কোনো চানাচুরের বা সার্ফেল লেভেল হবে, তখন তো আমরা ওটার সোজা উল্টো করতে গেলে তা তো আমার মানে সময় অনেক বেশি খেয়ে যাবে। আমাদের ওই কাজ করে করে অভ্যেস হয়েছে, তখন আমরা ডাইরেক্টই উল্টো করতে থাকি, আর উল্টো এমনই করবো প্রিন্টিং করলে সোজার মতনই লাগবে। ওইটাই হচ্ছে কারিগরি বিদ্যে ভগবানের।

0: একটা সোজা ছবিও যদি আপনাকে দেওয়া হয়, সেখান থেকে আপনি নিজে নিজেই পুরো ছবিটাকে উল্টে নিতে পারেন।
1: ছবিটা সোজা দেখে আমরা অটোমেটিক উল্টে নিতে পারবো, একদম অবিকল ওই রকমই করে দিতে পারবো। যেমন আমরা ক্যালেন্ডারে ব্লক বা প্রিন্টিং এ যেসব কাঠের ব্লকগুলো করি, কাঠের উপর ধরুন 8 ইঞ্চি বা 10 ইঞ্চি একটা কোনো চানাচুরের বা সার্ফেল লেভেল হবে, তখন তো আমরা ওটার সোজা উল্টো করতে গেলে তা তো আমার মানে সময় অনেক বেশি খেয়ে যাবে। আমাদের ওই কাজ করে করে অভ্যেস হয়েছে, তখন আমরা ডাইরেক্টই উল্টো করতে থাকি, আর উল্টো এমনই করবো প্রিন্টিং করলে সোজার মতনই লাগবে। ওইটাই হচ্ছে কারিগরি বিদ্যা, ভগবানের বিদ্যা, এটাই হচ্ছে শিল্পের কাজ। আমার পছন্দ না হলে কারোর পছন্দ হবে না। এবার আমি কতটা কাজ শিখেছি বা কতটা শিল্পী হয়েছি সেটা কাজের উপর নির্ভর করে লোক পাবলিক যখন দেখবে বুঝবে তখন সে তার গুণাবলী বিচার করবে। আমি ভালো করতে পারি, আমি নিজে ভালো কাজ জানি বলে বিচার করলে হবে না, আমারটা বিচার করবে পাবলিক। আমি নিজে ভালো বলে ভালো বললাম না, পাবলিক যদি বলে হ্যাঁ এটাই ভালো হয়েছে তাহলেই আমার আনন্দ, আর কিছু না।
2: আর এক শিল্পী অসীম দাসবাবু শোনালেন সাধারণ কাঠের নকশার সাথে এই ধরনের কাজের বৈপরীত্য।
0: আচ্ছা, সাধারণ কাঠের কাজে আমরা দেখি নকশা হয়, সেই কাঠের নকশার কাজ আর এই কাজ কতটা আলাদা বা কতটা একরকম?
3: ওটা সম্পূর্ণ আলাদা, কারণ আমাদের কাজটা হচ্ছে সবসময় ডেপ্থের মধ্যে করা এবং উল্টো করা, তবে জিনিসটা সোজা হবে। কিন্তু ওদের কি ঘা মেরে মেরে নকশাটাকে কেটে কেটে বার করা, ওদের থেকে আমাদের পার্থক্য অনেক।
0: যে নকশাগুলো বানিয়ে দেন ওইগুলো দীর্ঘদিন ভালো রাখার আলাদা কোনো পদ্ধতি অবলম্বন করা উচিত?
3: যখন সন্দেশ তুললেন, তোলার পর সেটাকে গরম জলে ভালো করে ধুয়ে আবার মুছে রেখে দিলে যত্ন করে তাই থাকবে।
0: আজ পর্যন্ত আপনি যে যে নকশা বানিয়েছেন সবচেয়ে মনে রাখার মতো নকশা আপনি এখন মনে করতে পারছেন কোনটা?
3: একজন কাস্টমার একটা অর্ডার দিয়েছিলেন, উনি রেডিওর সঙ্গে যুক্ত আছেন, একটা অন এয়ার লেখা আমাকে করতে দিয়েছিলেন। এরা আমার মনের মতো হয়েছিল, পছন্দ হয়েছিল এবং এটা আমার মনে রাখার মতো জিনিস, অত ছোট্টর মধ্যে যে অত সুন্দর হবে আমি কল্পনাও করতে পারিনি। ড্রয়িংটা কাস্টমারই করে দিয়েছিলেন আমাকে, আর সেইভাবেই করেছিলাম, কিন্তু যখন করে ওনার হাতে দিচ্ছি তখন উনি আবার একটু আমায় বলে দিলেন এইটাকে একটু বাইরে করুন, এটা ডেপ্থ করুন, সেভাবে করেছিলাম, খুব ভালো হয়েছিল জিনিসটা।
2: আদিম পদ্ধতিতে তৈরি কাঠের ছাঁচের শিল্প আমাদের ঐতিহ্যের এক অকৃত্রিম ও অমূল্য রূপ, যা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে ছড়িয়ে যাচ্ছে। শিল্পী সম্প্রদায়ের এই অবিশ্বাস্য দক্ষতা, শৃঙ্খলা এবং সৃজনশীলতা আমাদের সংস্কৃতির এক অমূল্য সম্পদ।

শুনলেন কলকাতা কলতান। আজকের অনুষ্ঠানে ছিল সন্দেশের ছাঁচ তৈরির নেপথ্য কথা। সাক্ষাৎকার সংগ্রহ ও সম্পাদনা উৎসব সিনহা, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাশ।

এতক্ষণ শুনলেন কলকাতা কলতান, বিষয় সন্দেশের ছাঁচ তৈরি। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন উৎসব সিনহা, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।

ওর পৌঁছেছে। কেউ ভেবেছে গায়ে বটে লোকটা, গানের কী যে কথা আর ভাব, কী যে সেসবের মানে সবটা তারা বোঝে না অবশ্য, তবে সেসব গানের শব্দ তরঙ্গ যেন জাদু সাগর থেকে উঠে আসে, বড্ড মন টানা সেসব গান। লোকটা কি ফকির, দরবেশ নাকি সাধু, ঠিক বোঝা যায় না। আর মানুষটা এলোই বা কোত্থেকে? ছেউরিয়া গ্রামের অধিকাংশ মানুষই গরিব, পেশা তাদের তাঁত বোনা, পদবী কারিগর, তবু তারাও তো মানুষ, আর অচেনাকে চিনে নেওয়াই মানুষের স্বভাব ধর্ম। সেই স্বভাববশেই এক দুই করে তারা হাজির হয় আম গাছতলায়, অচেনা সেই মানুষটার কাছে, এক রাশ কৌতূহল নিয়ে। নাম কি? এই প্রশ্নের উত্তরে লোকটা কি বলেছিল বলুন তো? লালন ফকির, লালন সাঁই নাকি লালন শাহ?

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন লালন গাথা। 200 বছরেরও আগের কথা, ততদিনে ব্রিটিশরা নিজেদের দখল করা সুবে বাংলার পুরোটা কব্জায় এনে ফেলেছে। নদিয়া জেলা তখন অবিভক্ত। এই জেলার কুষ্টিয়া মহকুমার এক ঘন জঙ্গল। পাশের ছেউরিয়া গ্রামের পথ চলতি মানুষজনের কেউ কেউ কদিন ধরেই দেখছিল সেই জঙ্গলের এক আমতলায় কে একজন মানুষ কোত্থেকে এসে আশ্রয় নিয়েছে। দীর্ঘদেহী, উন্নত ললাট, মাথায় অযত্নের বাবরি চুল, গৌরবর্ণ মুখে বসন্তের ক্ষত, গালে দাড়ি, উপরন্তু কারো বা নজরে পড়েছে এটা চোখ নাকি লোকটা অন্ধ। জঙ্গলে মানুষটা নিজের মনেই থাকে, সারাটা দিন নিজের মনেই গান গায়, কি যে খায় কেউ জানে না, রাত এলে গাছতলাতেই ঘুমোয়, যেন ওটাই তার ঘরবাড়ি। কারো কারো কানে সেই সব গানের কথা আর

কে তিনি? আমরা নির্ভুলভাবে বলতে পারি শুধু এটুকুই, তিনি লালন। কেউ বলেন লালন ফকির, কেউ বা লালন সাঁই অথবা লালন শাহ, আবার কেউ বলেন লালন শাহ বাউল বা লালন শাহ ফকির। তিনি নিজেও দীর্ঘ জীবনে কোনো কোনো গানের ভণিতায়, কখনো বা নিজেকে নানা নামের ঘূর্ণিতে অতি কৌতূহলী মানুষদের ঘুর পাক খাইয়েছেন। কিন্তু কি তার আসল পরিচয়, আর কেনই বা তিনি সে পরিচয়কে নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন? নানা লালন গবেষকদের সিদ্ধান্তের ভিড় থেকে অধিকাংশ পণ্ডিত যে মতামতটি গ্রহণযোগ্য মনে করেছেন, তারা সেটাকেই গ্রহণ করেছেন। আনুমানিক 1774 খ্রিস্টাব্দে অধুনা বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় চাপড়া ইউনিয়নের ভাঁড়ারা গ্রামে এক কায়স্থ পরিবারে তাঁর জন্ম। জানা যায় বাবার নাম মাধব কর, মা পদ্মাবতী। একমাত্র সন্তানটি শৈশবেই পিতৃহীন হলে সংসার বিপাকে পড়ে, শিক্ষা দীক্ষার সুযোগ পাননি লালন। কি করে দুবেলা ভাত জোগাড় হবে, কেটেছে সেই ব্যস্ততায়। চাপড়া ভাঁড়ারা এলাকাটি ছিল লোকসংস্কৃতির একটি বিশিষ্ট ক্ষেত্র, বলতে গিয়ে গোটা নদিয়া জেলাটাই ছিল আউল বাউল ফকির দরবেশ সাঁইদের বিচরণভূমি। নানা লোকসঙ্গীতের বিশেষ চর্চা ছিল ওইসব অঞ্চলে। ছোটবেলা থেকে ওইসব গানে লালনের অল্প বিস্তার খ্যাতিও ছড়িয়ে পড়ে, তাতে স্বল্প হলেও কিছু আয় হতো। এরই মধ্যে বিয়ে হয়ে যায় তাঁর। সংসারে থেকেও বারবার ছিলেন বারমুখী। জ্ঞাতিদের সঙ্গে বনিবনা না হওয়ায় মা আর স্ত্রীকে নিয়ে নিজেদের পাড়া ছেড়ে দাসপাড়ায় আশ্রয় নেন। ওই যে বললাম, সংসারে থেকেও বরাবর তিনি ছিলেন বারমুখ, মানে বাইরে বাইরে ঘুরে বেড়াতেন। এই ঘটনাটি লালনের জীবনে কম গুরুত্বপূর্ণ নয়, কিন্তু নিজে কায়স্থ সন্তান ছিলেন, কিন্তু তা সত্ত্বেও দাসপাড়ায় উঠে যাওয়াটা বেশ ইঙ্গিতবাহী। সেবার দাসপাড়ার এক দলের সঙ্গে গঙ্গা স্নানে যান তিনি। কেউ বলেন বহরমপুরে, কেউ বলেন নবদ্বীপে, কেউ বা বলেন শ্রীক্ষেত্রে গিয়েছিলেন তীর্থ করতে। সে যাই হোক, ফেরার পথে লালন বসন্ত রোগে আক্রান্ত হন। রোগ গুরুতর আকার নিলে তিনি অচৈতন্য হয়ে যান। সঙ্গীরা মৃত ভেবে লালনকে নদীতে ভাসিয়ে দেয়। ভাঁড়ারায় ফিরে তারা বাড়িতে খবর দিলে সন্তানহারা মা আর স্বামীহারা স্ত্রী আকুল পাথারে পড়েন। এদিকে ভাসতে ভাসতে লালনের সংজ্ঞাহীন দেহ নদীর কূলে ভিড়লে তন্তুবাই এক মহিলা তাকে জল থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। সেই মহিলা দিবারাত্র শুশ্রূষা করে তাকে সুস্থ করে তোলেন, কিন্তু সুস্থ হলেও বসন্ত রোগে একটা চোখ নষ্ট হয়ে যায় তার। বাড়ি ফিরে আসেন তিনি। বাড়ি ফিরলে মা আর স্ত্রী মৃত লালনকে দেখে চমকে ওঠেন। এই অবিশ্বাস্য আগমনে তাঁরা আনন্দে বিমূঢ় হয়ে পড়েন। বিস্ময়ে তারা বুঝতে পারেন না কি করণীয়, কিন্তু জ্ঞাতিরা একজোট হয়ে রুখে দাঁড়ায়, লালনকে সমাজচ্যুত করে। তাদের অভিযোগ,

মুখাগ্নি হয়েছে যার, তার সমাজে কোনো স্থান নেই, সে মৃত। সেই যে তিনি ছাড়লেন সমাজের সমস্ত বাঁধন, তারপর বিধি নির্দেশিত কোনো সমাজ সারা জীবন তাকে আর বাঁধতে পারেনি। সমাজপতিদের সেই মর্মান্তিক আঘাত লালন জীবনে ভুলতে পারেননি। পরে বহু গান তিনি বেঁধেছেন, সেসব গানে সাম্প্রদায়িক জাত, ধর্ম আর গোত্রকুল সম্বন্ধে তাঁর তীব্র অনীহা ফুটে উঠেছে। সমস্ত বাঁধন ছিঁড়ে বরং নিজেই তিনি তৈরি করতে চেয়েছেন এমন এক সমাজ যেখানে সমাজ প্রচলিত বিধি কেউ মানবে না। বাউল মঠে দীক্ষা নেওয়ার পর লালন কোনরূপ প্রাতিষ্ঠানিক ধর্মের দিকে আর ফিরে তাকাননি। তার নিজের কথায়, জাত ধর্মকে তিনি বেচে দিয়েছেন সাত বাজারে। সবে বলে লালন ফকির কোন জাতের ছেলে, কারে বা কি বলি আমি দিশে না মেলে। তখন তার নাম এবং কর্মপ্রবাহ চারিদিকে ছড়িয়ে পড়ে। কিছু শিক্ষিত আর বিখ্যাত মানুষজনের সঙ্গে পরিচয় হয় তার, আবার কারো কারো সঙ্গে বন্ধুত্বও হয়। এমন বহু আলোচিত গ্রামবার্তা প্রবেশিকার সম্পাদক কাঙাল হরিনাথ মজুমদার, বিষাদ সিন্ধু খ্যাত লেখক মীর মোশাররফ হোসেন, অক্ষয় কুমার মৈত্র, জলধর সেন সকলের সঙ্গে তার সাক্ষাৎ হয়। এমনকি জমিদারির তত্ত্বাবধানে শিলাইদহে গিয়ে পদ্মা বোটে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর তাকে ডেকে পাঠান। লালনের তখন শেষ বয়স, মৃত্যুর বছরখানেক আগের ঘটনা, 1889 সালের 5ই মে। হাতে লাঠি, দীর্ঘ শরীর নুব্জ হয়ে গুটিয়ে গেছে। সুদৃশ্য চেয়ারে সামনে বসিয়ে নিজে লালনের একটি প্রতিকৃতি আঁকেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। জীবদ্দশায় ওটি লালনের একমাত্র প্রতিকৃতি যা সময়কে পরাজিত করে আজও রয়ে গেছে।

মৈত্রী প্রচার তরঙ্গে এতক্ষণ শুনলেন লালন গাথা। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান আজ সন্ধ্যায়। উপস্থাপনায় অনুক্তা ঘোষাল।

স্বাগত জানাই আকাশবাণী মৈত্রীর নিয়মিত অনুষ্ঠান আজ সন্ধ্যায়। রহস্যের জগৎ যেন সবার দৃষ্টির আড়ালে থাকা এক অদৃশ্য দরজা। সেই দরজার ওপারে কি আছে আমরা কেউ জানি না, শুধু অনুভব করি সেখানে এমন কিছু অপেক্ষা করছে যা আমাদের পরিচিত বাস্তবতার সীমা ছাড়িয়ে যেতে পারে। মানুষের কৌতূহলই রহস্যের সবচেয়ে বড় চালিকা শক্তি, আমরা সেটা জানি। অজানা কোনো শব্দ, নির্জন বাড়ির বন্ধ দরজা, বহু পুরনো কোনো চিঠি কিংবা হঠাৎ হারিয়ে যাওয়া একজন মানুষ, প্রতিটি ঘটনায় মনে জন্ম দিতে পারে অসংখ্য প্রশ্ন। রহস্য কখনো ভয়ের, কখনো রোমাঞ্চের, আবার কখনো বিস্ময়ের। রহস্যের ছোট্ট সূত্র ধীরে ধীরে খুলে দিতে পারে বড় কোনো ঘটনার জট। আবার অনেক সময় সত্যের কাছাকাছি গিয়েও মানুষ নতুন রহস্যের মুখোমুখি হয়। ইতিহাসের পাতায় প্রকৃতির গভীরে, মহাকাশের অসীমতায় কিংবা মানুষের মনের অন্ধকার কোণে রহস্য সর্বত্র ছড়িয়ে আছে। আর তাই আজ সন্ধ্যায় শুনব পৃথিবীর অদ্ভুত এক উৎসবের কথা, শুনব পৃথিবীর বিবর্তনের বিস্ময়, এক রহস্যময় অদ্ভুত প্রাণীর গল্প, শুনব দুই নারীর আশ্চর্য জীবন যুদ্ধের কাহিনী। আর আর আজ সন্ধ্যায় আমার ঝুলিতে কি কি গল্প আছে তা জানতে হলে বন্ধুদের কিন্তু থাকতে হবে আমার সঙ্গে। এখন প্রথমটা শুরু করি একটা মনের মতো গান দিয়ে।

ভারতের প্রাচীন চিকিৎসা ও জীবন দর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহ্য হল আয়ুর্বেদ। মানুষের সুস্থতা শুধু রোগমুক্ত থাকার মধ্যে সীমাবদ্ধ নয়, শরীর, মন, খাদ্যাভ্যাস, জীবনযাপন ও পরিবেশের মধ্যে ভারসাম্য বজায় রাখাও সুস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ অংশ। এই ধারণাকে সামনে রেখে প্রতি বছর 23শে সেপ্টেম্বর আয়ুর্বেদ দিবস পালিত হয়। আর আজ 2026 সালের 23শে সেপ্টেম্বর পালিত হচ্ছে একাদশ আয়ুর্বেদ দিবস। এবছর দিবসটির মূল প্রতিপাদ্য সুস্থ ভবিষ্যতের জন্য অঙ্গীকারবদ্ধ হওয়া। আগে ধনতেরাসের দিন আয়ুর্বেদ দিবস পালিত হতো। 2025 সাল থেকে সরকার 23শে সেপ্টেম্বরকে প্রতি বছর আয়ুর্বেদ দিবস হিসেবে পালন করার জন্য ঘোষণা করেছেন। এই তারিখটি শরৎ বিষুবের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ দিন ও রাত প্রায় সমান সমান। প্রকৃতির এই ভারসাম্যকে আয়ুর্বেদের শরীর ও মনের সামঞ্জস্যের ধারণার সঙ্গে প্রতীকীভাবে যুক্ত করা হয়েছে। 2026 সালের আয়ুর্বেদ দিবসের বিশেষ গুরুত্ব হল ঐতিহ্যকে আধুনিক গবেষণা ও প্রমাণের সঙ্গে যুক্ত করা। এবারের কর্মসূচিতে প্রমাণভিত্তিক গবেষণা, উদ্ভাবন, সমন্বিত স্বাস্থ্য পরিচর্যা, জনকল্যাণ এবং সুস্থ জীবন

জীবনযাপনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। নাগপুরে জাতীয় অনুষ্ঠানে আয়ুষ পরিষেবা ক্ষেত্রের প্রথম প্রতিবেদন, বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত নথি, মানসম্মত চিকিৎসা নির্দেশিকা এবং গবেষণা ভিত্তিক বিভিন্ন উদ্যোগ প্রকাশের পরিকল্পনা রয়েছে। সুতরাং একাদশ আয়ুর্বেদ দিবস কেবল প্রাচীন ঐতিহ্য উদযাপনের দিন নয়, এটি সুস্থ জীবনযাপন, গবেষণা, উদ্ভাবন এবং জনস্বাস্থ্যের প্রতি সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

আজ কিন্তু কথা দিয়েছি নানা রহস্যের কথা বলবো, নানা বিস্ময়কর বিষয় নিয়ে কথা বলবো, আর অদ্ভুত সব জিনিসের কথাও বলবো। এখন বলবো এক অদ্ভুত উৎসবের কথা। প্রতি বছর আগস্ট মাসের শেষ বুধবার স্পেনের বুনল শহরে মহা সমারোহে উদযাপিত হয় এই উৎসব। উৎসবের স্থায়িত্বকাল হয় মাত্র 2 ঘন্টা। তবে এই ছোট্ট সময়ের জন্য সাগ্রহে অপেক্ষারত থাকে বিশ্বের বিভিন্ন দেশের হাজারো মানুষ। এখানে কোনো জয় পরাজয় নেই, কেবল আনন্দ করাই এর মুখ্য উদ্দেশ্য। এজন্য এর নিয়মও বেশ সহজ। নির্ধারিত স্থানে ট্রাকের পর ট্রাক ভর্তি পাকা টসটসে টমেটো আনা হয়। কাজ কেবল একটাই, সেগুলো হাত দিয়ে চাপ দিয়ে ফাটিয়ে আপনার বন্ধু বা পরিবারের সঙ্গে একে অপরের গায়ে ছুঁড়ে মারা। উৎসব শুরুর কয়েক মিনিটের মধ্যেই অংশগ্রহণকারীরা আপাদমস্তক লাল হয়ে যান, আর বুনদের রাস্তায় হয় টমেটো সসের বন্যা। উৎসবটি এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে এখানে যোগ দিতে হলে অন্তত 3-4 মাস আগে থেকেই আবেদন করতে হয়, কারণ বুনল শহরটি ছোট হওয়ায় একাধিক মানুষের জায়গা সংকুলান করা সবসময় সম্ভব হয় না। কর্তৃপক্ষ তাই আবেদনপত্রের ভিত্তিতে দেশ এবং বিদেশের বিভিন্ন পর্যটকদের উৎসবে অংশগ্রহণ করার সুযোগ করে দেয়।

কথায় বলে, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কিন্তু নারীর এই অর্ধেক ভাগও এ সমাজ বহু ক্ষেত্রে কেড়ে নেয়। তবে জ্ঞান, ইচ্ছে, শিক্ষাই একমাত্র পথ সবটা অর্জন করার, আর সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন ডক্টর নন্দিনী ভৌমিক। কন্যাদান তো দূরের কথা, সিঁদুরও উঠবে স্বামী স্ত্রীর দুজনের কপালে। কথা বলে সমাজের গতে বাঁধা নানা নিয়ম ভেঙে বহু নারীকে পথ দেখিয়েছেন প্রথম মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রাক্তন শিক্ষক। তিনি এবং তার সঙ্গীদের নিয়ে গঠিত দল প্রথাগত নিয়ম ভেঙে বিবাহ ও দুর্গোৎসব সহ বিভিন্ন পূজায় পুরোহিতের দায়িত্ব পালন করছেন। তিনি বিবাহ অনুষ্ঠানে কন্যাদান ও সম্প্রদান প্রথা বাদ দিয়ে নতুন ধারার সূচনা করেছেন।

কুমোরটুলির অলিগলি বেয়ে যত এগিয়ে যাবেন তত চোখে পড়বে নারী শক্তির রূপ। নারীশক্তি এখানে শুধু দেবলোকেই সীমিত নেই, পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিমা বানাচ্ছেন মহিলারাও। চায়নাপাল, মালাপাল ও কাকলিপালরা আজ সমান তালে প্রতিমা বানিয়ে যাচ্ছেন কুমোরটুলিতে। প্রতিমা তৈরিতে আজ কুমোরটুলির নাম উজ্জ্বল করেছেন।

তিন নারী। একটা সময় ছিল যখন মনে করা হতো পুরুষরাই শুধু প্রতিমা তৈরি করতে পারেন, মহিলাদের ধারে কাছে ঘেঁষার সুযোগও দেওয়া হতো না। কিন্তু পুরুষ প্রধান মৃৎশিল্পীদের এই সমাজের ধ্যান ধারণাকে পাল্টে দিয়ে এগিয়ে চলেছে মহিলা মৃৎশিল্পীরা, আর তাঁদের কাছেই এই তিন নারী দৃষ্টান্ত স্থাপন করেছেন। আজ তারা মৃৎশিল্পী হিসেবে শুধু যে নিজেদের প্রতিষ্ঠা করেছেন তাই নয়, পুরুষদের রীতিমতো টেক্কা দিচ্ছেন প্রতিমা তৈরিতে। চায়না পাল, মালা পাল, কাকলি পাল কুমোরটুলির উজ্জ্বল নক্ষত্র। কলকাতা, রাজ্য, দেশের গণ্ডি পেরিয়ে তাঁদের হাতে প্রতিমা দেশে বিদেশের মাটিতেও সমাদৃত হয়েছে। দেশ বিদেশের একাধিক সম্মানে পুরস্কৃত হয়েছেন তাঁরা।

গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে। দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব। আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে। বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন। রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক রাস্তার দুদিকের খোঁজ রাখতে। আসুন একে

অদ্ভুত আশ্চর্য রহস্যময় জায়গার কথা। হ্যাঁ, তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমির মধ্যে অবস্থিত দোয়াজ গ্রাম, এই গ্রামে একটা গর্ত রয়েছে যেখানে 47 বছর ধরে আগুন জ্বলছে। পৃথিবীর মানুষের কাছে নরকের দরজা নামে পরিচিত এই গর্ত। আসলে এই গর্ত প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ স্থান। 1971 সালে সোভিয়েত বিজ্ঞানীরা এই অঞ্চলে প্রাকৃতিক সম্পদের খোঁজে এসেছিলেন। দোয়াজ গ্রামে খনন করার সিদ্ধান্ত নেন তাঁরা। খনন শুরুর কিছু সময় পর উপরের অংশ ভেঙে পড়ে যায় এবং বিশাল গর্ত সৃষ্টি হয়, যা 200 ফুট চওড়া এবং 66 ফুট গভীর। ফলে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস বের হতে থাকে, যা মানুষ এবং প্রকৃতি উভয়ের জন্যই ক্ষতিকর। এই নির্গত হওয়া বন্ধ করার প্রয়োজন ছিল 70, তাই বিজ্ঞানীরা এই গর্তে আগুন লাগিয়ে দিয়েছিল। বিজ্ঞানীরা ভেবেছিল সপ্তাহখানেক পর এই আগুন নিভে যাবে, কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণিত করে 47 বছর যাবৎ এই আগুন প্রতিনিয়ত জ্বলে চলেছে। প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক এই গর্ত দেখতে আসেন।

0: বলেছিলাম না, অবাক করা সব জায়গা, অবাক করা সব জিনিসের নাম বলবো যার মধ্যে নানা রহস্য লুকিয়ে রয়েছে। এখন বলবো এক চমৎকার জিনিসের কথা, মানে মিরাকল। হ্যাঁ, মিরাকল বেরির নাম শুনেছেন কখনো? এটি একটি আশ্চর্যজনক ফল যা পশ্চিম আফ্রিকায় মূলত জন্মায়। এই বেরির বিশেষত্ব হলো এটি খাওয়ার পর মুখের স্বাদ গ্রন্থিগুলোর সাথে এমনভাবে মিথস্ক্রিয়া করে যে টক ঝাল বা তেঁতো খাবারকেও মিষ্টি মনে হয়। কি অবাক লাগছে তো! এই অদ্ভুত বৈশিষ্ট্যের কারণে এটি বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে। মিরাকল বেরিতে একটি প্রোটিন রয়েছে যাকে বলা হয় মিরাকুলিন। এই প্রোটিনের কাজ হল এটি স্বাদ গ্রন্থিগুলোর সাথে এমনভাবে যুক্ত হয় যাতে টক জাতীয় খাবার যেমন লেবু বা ভিনিগার খেলে তা মিষ্টি লাগে। তবে এটি কোনো স্থায়ী প্রভাব সৃষ্টি করে না, বরং সাধারণত 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত এই প্রভাব বজায় থাকে। ডায়াবেটিস রোগীদের জন্য এটি কিন্তু ভীষণ উপকারী। যারা মিষ্টি খাবার পছন্দ করেন কিন্তু চিনি পরিহার করতে চান, তাদের জন্য মিরাকল বেরি একটি প্রাকৃতিক সমাধান হতে পারে। এতে উচ্চ মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীর থেকে টক্সিন বের করতে সহায়তা করে। মিষ্টি স্বাদ পাওয়ার জন্য যদি মিরাকল বেরি ব্যবহার করা হয় তাহলে অতিরিক্ত ক্যালোরি গ্রহণের প্রয়োজন আর কিন্তু পড়ে না, ফলে ওজন নিয়ন্ত্রণেও সহায়ক হতে পারে এই ফল।
1: দেখ বাবাজি, দেখবি নাকি, দেখ রে খেলা, দেখ চালাকি, ভোজের বাজি ভেলকি ফাঁকি, পড় পড় পড়বি পাখি ধপ, লাফ দিয়ে তাই তালতি ঠুকে, তাক করে যাই তীর ধনুকে, ছাড়ব সটান ঊর্ধ্ব মুখে, হুস করে তোর লাগবে বুকে খপ, গুড় গুড় গুড় গুড়িয়ে হামা, খাপ পেতেছেন গোষ্ঠ মামা, এগিয়ে আছেন বাগিয়ে ধামা, এইবারে বান চিড়িয়া নামা চট, ওই যা গেল ফসকে ফেসে, হেই মামা তুই খেপলি শেষে, ঘ্যাচ করে তোর পাঁচড়ে ঘেসে, লাগলো কিবার ছটকে এসে।

আজ সন্ধ্যায় তো অনেক রহস্যজনক জায়গা, অনেক আশ্চর্য বিষয়, অনেক মজার মজার জিনিস সম্পর্কে অনেক কথা বললাম। এখন সময় একদম শেষের দিকে, কিন্তু যেতে যেতে আরও একটা বিস্ময়কর প্রাণীর কথা বলে যাই, কাঁটাযুক্ত ড্রাগন। শুনে অবাক লাগছে জানি। হ্যাঁ, সাধারণত থর্নি ডেভিল বলা হয় বৈজ্ঞানিক পরিভাষায়। এরা অস্ট্রেলিয়ার মরুভূমিতে বসবাসকারী এক অদ্ভুত চমৎকার টিকটিকি প্রজাতি। এদের পুরো শরীর জুড়ে ছোট বড় তীক্ষ্ণ কাঁটা থাকা এদের দেখতে রূপকথার ড্রাগনের মতো লাগে। এদের আসল মাথার ঠিক পেছনে ঘাড়ের ওপর একটা নরম চর্বি ও কাঁটা দিয়ে তৈরি নকল মাথা থাকে। শিকারী প্রাণী আক্রমণ করলে এরা আসল মাথাটা দুই পায়ের মাঝখানে লুকিয়ে ফেলে আর নকল মাথাটা সামনে বাড়িয়ে দেয়। কি আশ্চর্য! এরা সাধারণত সর্বোচ্চ 20 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। পরিবেশের তাপমাত্রা ও আত্মরক্ষার তাগিদে এরা শরীরের রং হালকা হলুদ থেকে গাঢ় বাদামি বা কালো রঙেও পরিবর্তন করতে পারে। মরুভূমির শুষ্ক পরিবেশে বেঁচে থাকার জন্য এদের ত্বকে বিশেষ এক ক্যাপিলারি বা সূক্ষ্ম নালী পদ্ধতি রয়েছে। এরা মুখ দিয়ে সরাসরি জল পান করে না, বরং ভেজা বালিতে শরীর ছুঁয়ে বা ভোরের শিশির থেকে ত্বকের মাধ্যমে জল চুষে নেয়। সেই জল ত্বক থেকে সরাসরি প্রবাহিত হয়ে তাদের মুখের কোনায় পৌঁছয়। আজকে অসাধারণ সব রহস্যের কথা জানলাম। পৃথিবীর অনেক কিছুই আমাদের অজানা, কিন্তু তার মাঝে ওই যে আমরা মানুষ, তো অজানাকে জানার আর অচেনাকে চেনার প্রবল ইচ্ছা কিন্তু আমাদের মধ্যে সবসময়ই থাকে। আজকে যতটা পারলাম বললাম, চেষ্টা করলাম, আর আজ সন্ধ্যায় বেশ মজার মজার কিছু গল্প, চমৎকার ফলের কথাও আমরা শুনলাম। যাক, সব মিলিয়ে আজ সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে দারুণ সুন্দর গল্পে গানে কাটলো সময়টা। এখন বিদায় নেওয়ার পালা। এতক্ষণ মৈত্রী প্রচার তরঙ্গে আপনাদের পছন্দের অনুষ্ঠান আজ সন্ধ্যায় আমি ছিলাম মৈত্রী বন্ধু অনুক্তা। যেতে যেতে আরও একটা গান আপনাদের জন্য।

পরিষেবার উন্নতির লক্ষ্যে সরকারি কাজে স্বচ্ছতা আনার অভিমুখে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন 17 আগস্ট থেকে 16 নভেম্বর 2026। আজকের দিনে পরিষেবা নির্ভর করে

0: ডিজিটাল সুযোগ সুবিধার উপর নিয়মিতভাবে এই সব সুবিধার পূর্ণ প্রয়োগ নিশ্চিত করতে উদ্যোগে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন 17 আগস্ট থেকে 16 নভেম্বর প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন সত্যনিষ্ঠাতেই সমৃদ্ধি।
1: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন।

নমস্কার বন্ধুরা, ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর উপভোগ করছেন দেশ বিদেশের খেলা। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে রীতিমতো জমজমাট এশিয়ান গেমস জাপানের নাগোয়াতে। এই এশিয়ান গেমসের আসর বসেছে এবং এবার কিন্তু দারুণ জমে উঠেছে এই প্রতিযোগিতা। আমরা এই প্রতিযোগিতার সর্বশেষ খবর আপনাদের অবশ্যই দেব, সেই সঙ্গে দেব অন্যান্য খেলার খবর, সেই সঙ্গে আজ থাকবে আজকের দিনের কথা, থাকবে ভারতীয় ক্রিকেট দলের চূড়ান্ত সাফল্যের ওপর বিশ্লেষণ, বিশেষজ্ঞের মতামত এবং সেই সঙ্গে থাকবে একটি বেতার প্রতিবেদন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন মৈত্রী ক্রীড়াঙ্গন।

0: তবে শুরুতেই দেশ বিদেশের খেলার খবর এক নজরে। আজ এশিয়ান গেমসে মহিলাদের 49 কিলোগ্রাম বিভাগে ভারোত্তোলনে রূপো পেলেন ভারতের মীরাবাই চানু। টোকিও অলিম্পিক্সের রূপো জয়ী এই ভারোত্তোলক এশিয়ান গেমসে তার প্রথম পদকটি পেলেন। প্রসঙ্গত, ভারোত্তোলনে ভারতের শেষ পদক এসেছিল কর্ণম মল্লেশ্বরের হাত ধরে। এদিকে ভারতের হয়ে প্রথম সফট টেনিসে পদক পেলেন জয় মিনা। তিনি আজ ব্রোঞ্জ পেয়েছেন জাপানের টাকুয়া কুরোসাকার বিরুদ্ধে। সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলেন তিনি, কিন্তু 26 বছর বয়সী মিনা 3 গেমে পিছিয়ে থেকেও দারুণভাবে ফিরে আসেন লড়াইয়ে, কিন্তু শেষ রক্ষা হয়নি তার, কারণ তিনি পরাজিত হন 2-4, 3-5, 1-4, 4-1, 6-4, 1-4 গেমে। 45 মিনিট চলে এই হাড্ডাহাড্ডি লড়াই। তবে সফট টেনিসের খবর দিলাম, সফট টেনিস সম্পর্কে একটু জেনে নেব, তারপরে চলে যাব পরের খবরে।
1: শাম কুড়াদরা হুম, অ্যামেচার সফট টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া সে, আই এম দি স্পেশাল অ্যাডভাইজার ফর ইন্টারন্যাশনাল সফট টেনিস ফেডারেশন এন্ড কাউন্সিল মেম্বার অফ এশিয়ান সফট টেনিস ফেডারেশন। सर, अगर सॉफ्ट टेनिस की बात करें, ये सॉफ्ट टेनिस जो है वो टेनिस के जैसा एक गेम है जो सेम टेनिस कोर्ट पे खेला जाता है, और आज की डेट में करीब करीब 64 कंट्रीज प्लेइंग सॉफ्ट टेनिस सिंस इट्स बीन इंट्रोड्यूस्ड इन 18th सेंचुरी एंड इट्स बीन प्लेड बाय 64 कंट्रीज। इट्स बीन इंक्लूडेड इन एशियन गेम्स सिंस लास्ट 1994 एशियन गेम्स। और यहाँ पे अगर मैं बात करूँ तो जो यहाँ पे हम लोग एशियन गेम्स अभी खेल रहे हैं, यहाँ
0: সফট টেনিস 1994 সাল থেকে এশিয়ান গেমসে অন্তর্গত হয়েছে, যদিও এই খেলাটি যথেষ্ট প্রাচীন খেলা।

কিন্তু এতটা জনপ্রিয়তা লাভ করেনি হয়তো আমাদের দেশে বা আমাদের উপমহাদেশে, কিন্তু পরবর্তীকালে নিশ্চয়ই জনপ্রিয়তা বাড়বে। এবং ইতিমধ্যেই একটি পদকও আমরা পেয়ে গেছি এবং এই সফট টেনিসে জয় মিনার হাত ধরে।

ভারতীয় শাটলার ব্রোঞ্জ পেলেন আজ দলগত বিভাগে। পুরুষদের ব্যাডমিন্টন দল পরাজিত হয়েছে চীনের কাছে 1-3 ম্যাচে। লক্ষ্যসেন পরাজিত হয়েছেন আয়ুষ শেট্টি, কিন্তু গত ম্যাচে লক্ষ্যসেন অসাধারণভাবে ফিরে এসেছিলেন, কিন্তু আজ শেষ রক্ষা হয়নি। আজকের ম্যাচের পর শুনে নেব লক্ষ্যসেনের কী প্রতিক্রিয়া ছিল।

0: Wednesday. अच्छा मैच था एक आई थिंक शिव के भी काफ़ी एक्सपीरियंस्ड खिलाड़ी हैं तो आई थिंक जो टुवर्ड्स द एंड जो पॉइंट्स थे एंड आई थिंक जब मैच बराबर बराबर पे था आई थिंक वो टाइम पे आई थिंक वो आज के दिन पे बेहतर प्लेयर थे तो यस आई थिंक वही एक चीज़ मुझे लगा मैच में.
1: आज के दिन प्रतिद्वंदी भालो खेले छे ভালো ব্যাডমিন্টন খেলেছে এবং দিনে যে ভালো খেলবে অর্থাৎ ওই দিনে ওই ম্যাচে যিনি ভালো খেলবেন তিনি জিতে যাবেন. তার কারণ ব্যাডমিন্টনের এই চূড়ান্ত পর্যায়ে বিশেষ করে এশিয়ার এই দেশগুলির মধ্যে যারা ব্যাডমিন্টনের খেলোয়াড় রয়েছেন তারা প্রত্যেকেই খুব কাছাকাছি স্তরের কাছাকাছি মানের এবং তারা প্রত্যেকেই বিশ্বমানের শাটলার. তাই যে কোনো দিন যে কোনো কেউ জিততেই পারেন. আজ লক্ষ্য সেন পরাজিত হয়েছেন কিন্তু গত ম্যাচে তিনি অসাধারণভাবে খেলেছিলেন. যাই হোক একটি ব্রোঞ্জ পদক পেয়েছে ভারতীয় শাটলাররা অর্থাৎ ভারতীয় ব্যাডমিন্টন দল পুরুষদের দলগত বিভাগে.

0: ডাবল সে সাত্বিক সাইরাজ, রানকি রেড্ডি এবং চিরাগ সেটি জয়ী হয়েছেন। সাত্বিক সাইরাজ কি বলেন খেলার পর, শুনে নেব।
1: হ্যাঁ, কাফি 18-13 লিড থা হামারা, বট উনকা সার্ভিস জো থা ও কাফি ডিপ হো রা থা, তো কাফি 3-4 স্ট্রোক কে পয়েন্ট চলে গে, তো হম লোক ম্যানেজ নি কর পায়ে, বট লাকিলি ইন দি এন্ড হম লোক নে থোড়া কাম রাখা আর ফির জো ট্যাকটিক্স থা ও আপনায়া আর ও ফাইনালি পে অফ কিয়া।
0: এবং তিনি বলেন তারা অবশেষে ম্যাচ জয়ী হন এবং তাদের যে স্ট্র্যাটেজি ছিল তা কাজে দেয়। ব্রোঞ্জ পদক পেল ভারতীয় ব্যাডমিন্টন দল। এদিকে ইউশুতে ফাইনালে উঠেছেন রশিবিনা দেবী নাওরেম। সেমিফাইনালে তিনি হারিয়েছেন ইন্দোনেশিয়ার থানিয়া কাসুমান কিটিয়াসকে 60 কিলোগ্রাম বিভাগে। সোনার পদকের জন্য তিনি এবার লড়বেন চীনের জিয়াও জাংয়ের বিরুদ্ধে। এর আগে এশিয়ান গেমসে তিনি একটি রূপো ও একটি ব্রোঞ্জ পেয়েছেন। এদিকে চীনের ইউ জিরি, মাত্র 13 বছর বয়সী এই খেলোয়াড় তার 3 নম্বর সোনার পদকটি পেয়ে রীতিমতো আলোড়ন সৃষ্টি করলেন এশিয়ান গেমস প্রাঙ্গণে। আজ সাঁতারে 400 মিটার ব্যক্তিগত মেডলেতে তিনি সোনার পদক পান। উত্তর কোরিয়ার ভারোত্তোলক রি সংগুম 49 কিলোগ্রাম বিভাগে বিশ্ব রেকর্ড করে সোনার পদক জিতলেন। এটাই তার দেশের প্রথম সোনার পদক এবারের এশিয়ান গেমসে।

আইএফএ শিল্ডে আজ মোহনবাগান প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পেল শ্রীনিধি ড্রিকানের বিরুদ্ধে। প্রথমার্ধে 2-0 গোলে এগিয়েছিল মোহনবাগান এবং ম্যাচের শেষে তারা

বড় ব্যবধানে জয় পেল 6-0 গোলে, জয়ী হয়েছে মোহনবাগান। সবুজ মেরুন দল এরপর খেলবে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে, এ নিয়ে আমরা বিস্তারিত পর্যালোচনা শুনব একটু পরে। ক্রিকেটের খবর, ভারতীয় এ দল অস্ট্রেলিয়া এ দলের মুখোমুখি। অস্ট্রেলিয়া এ দল পিছিয়ে রয়েছে 163 রানে, ভারতীয় এ দল করেছে 334 রান। এটি একটি আনঅফিশিয়াল টেস্ট ম্যাচ এবং 334 রান করে ভারতীয় এ দল, অস্ট্রেলিয়া মাত্র 171 রানে শেষ হয়ে যায়। ভারতীয় এ দলের হয়ে একটি অসাধারণ 100 রান করেছেন কুমার কুসাগরা, 113 রান করেছেন তিনি 240 বল খেলে, তার ইনিংসে ছিল 12টি 4। সাই সুদর্শন ওপেনিং ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন এবং তিনি 57 রান করেন 103 বল খেলে। এছাড়া 69 রান করেছেন তনুষ কোটিয়ান। অস্ট্রেলিয়া এ দলের হয়ে সর্বোচ্চ রান করেন জেসন সাঙ্গা, তিনি 46 রান করেছেন। ভারতের হয়ে 4টি উইকেট নিয়েছেন শামসুম মুলানি, তিনি 4 উইকেট নিয়েছেন 67 রান দিয়ে। তুষার দেশপাণ্ডে নিয়েছেন 2টি উইকেট, তনুষ কোটিয়ান নিয়েছেন 2টি উইকেট। ভারতীয় মহিলা এ দলও খেলছে অস্ট্রেলিয়া মহিলা এ দলের বিরুদ্ধে এবং এটি একটি আনঅফিশিয়াল একদিনের আন্তর্জাতিক ম্যাচ। বেসরকারি একদিনের আন্তর্জাতিক ম্যাচে অবশ্য ভারত পরাজিত হল, এটি দ্বিতীয় ম্যাচ। অস্ট্রেলিয়া জিতেছে 2 উইকেটের ব্যবধানে, 3 বল বাকি থাকতে অস্ট্রেলিয়া ম্যাচ জেতে। ভারত করে 338 রান 6 উইকেট হারিয়ে, অস্ট্রেলিয়া নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় একেবারে শেষ ওভারে, 341 রান করে 8 উইকেটে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-19 দলও খেলছে ভারতের বিরুদ্ধে। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-19 দল তৃতীয় একদিনের ম্যাচে আজ ভারতের কাছে পরাজিত হয়েছে। ভারতীয় অনূর্ধ্ব-19 দল আজ 6 উইকেটে জয়ী হয়েছে। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া করে 254 রান, নির্ধারিত লক্ষ্যে মাত্র 4 উইকেট হারিয়ে ভারতীয় অনূর্ধ্ব-19 দল পৌঁছে যায় 41.2 ওভার খেলেই।

0: আতশ কাঁচের তলায়।
1: এশিয়ান গেমসে ভারতের প্রথম স্বর্ণপদক এল ক্রিকেটের হাত ধরে। মহিলা ক্রিকেটাররা প্রথম সোনার পদকটি নিয়ে এলেন ভারতের জন্য, এবং বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে, ফাইনাল ম্যাচে বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারালো ভারত। 147 রানের ব্যবধানে জয়ী হলেন হরমনপ্রীত কাউর স্মৃতি মন্ধানারা। অসাধারণ ব্যাট করলেন স্মৃতি মন্ধানা, শেফালি বর্মা, রিচা ঘোষরা। এই ম্যাচের বিশ্লেষণ করলেন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার ও প্রাক্তন জাতীয় নির্বাচক লোপামুদ্রা বন্দ্যোপাধ্যায়। শুনে নেব তাঁর বিশ্লেষণ।
2: দেখো, আমি বিশ্লেষণ করতে চাইছি, আমি বলতে চাইছি যে আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হব, ম্যাক্সিমাম টাইমই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এই মুহূর্তে এশিয়ান কান্ট্রি হিসাবে ভারতবর্ষ সবচেয়ে, ইন্ডিয়া সবচেয়ে বেটার টিম, হ্যাঁ কোনো সন্দেহ নেই। আর ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর তো ইন্ডিয়া মোটামুটি এখন বেশ স্পিরিটে আছে, সেই জন্য এশিয়ান কান্ট্রির সাথে আমরা যখন খেলি আমরা বেটার খেলি, এবং এশিয়ান গেমসে, এশিয়া কাপে যেভাবে জিতেছি এশিয়ান গেমসেও আমরা সেভাবে জিতেছি, বড় মার্জিনে জিতেছি। সুতরাং এটা এক্সপেক্টেড ছিল আমরা জিতবো। তারপর শেফালির খেলা, শেফালি তো অসাধারণ ক্রিকেট খেলছে, শেফালি সে আগের খেলা চলে গেছে, শেফালি এখন নতুন করে ফিরে এসেছে এবং অসম্ভব ভালো খেলছে মেয়েটি, এবং যে ওকে আগে বডি লেন্থে বল দিলে সে বলটা ও একটু ভয় পেত, কিন্তু এখন ও নিজেকে তৈরি করে নিয়েছে। আগে আমি ওকে স্কোয়ার কাট মারতে দেখতাম না, ইদানিং কালে দেখছি ও স্কোয়ার কাট মারছে, ও আগে

0: ছেড়ে চলে যেত লেগ সাইডের বাইরে, কিন্তু এখনো বলের কাছে গিয়ে খেলছে এবং অ্যাকর্ডিং টু ফিল্ডার ও ব্যাটিং করছে, সেটা দেখতে খুব ভালো লাগছে। আর রিচা তো কখন খেলে দেবে কেউ জানে না, যেদিন রিচা খেলবে সেদিনকে দুরন্ত খেলবে। আর স্মৃতির কথা আর কি বলবো, ও যত আর যত বয়স বাড়ছে ও নিজেকে ডেভেলপ করে নিচ্ছে, অনেক অনেক মানে উপরে চলে গেছে ওয়ার্ল্ড এর অন্যান্য ব্যাটসম্যান থেকে, স্মৃতি একটা বিশাল জায়গায় গেছে। আর হারমানের ক্যাপ্টেন্সি ডেফিনেটলি ভালো, অনেকদিন ধরে করছে সব নিয়ে। আর কালকে একটা জিনিস ভালো লাগলো, এবারে এশিয়ান গেমসে ইন্ডিয়া কোন ইভেন্টে সোনা পায়নি, মানে সোনা কাল অব্দি সোনা ছিল না, সেটা ইন্ডিয়ার মেয়েরা আনলো, ক্রিকেটাররা আনলো, এটা একটা খুবই ভালো জিনিস, এটা খুব ভালো লাগলো। যখন ইন্ডিয়ার ন্যাশনাল অ্যান্থাম বাজছিল আর ফ্ল্যাগটা উঠছিল, কি যে আনন্দ হচ্ছিল বলে বোঝাতে পারবো না।
1: হ্যাঁ, আপনি ব্যাটারদের কথা বললেন দিদি, বোলিং এ দীপ্তি শর্মার কথা কিভাবে?
0: দীপ্তি তো খুবই ভালো বল করছে, আর আরেকটি প্লেয়ার দারুণ ভালো স্ট্রিচার নি। এখন যদি দীপ্তির সাথে আরেকটা স্পিনার, দারুণ স্পিনার হিসেবে ধরা যায় শ্রীচার নিকে আমি ধরবো। শ্রেয়াঙ্কা পাটিল ঠিক আছে, আর কালকের উইকেট প্রচন্ড টার্নিং উইকেট ছিল এবং সেকেন্ড হাফে আরো টার্ন করেছে, ইন্ডিয়ান বোলাররা ভালো টার্ন করাতে পারে। সুতরাং এখন শ্রীচার্নি আর দীপ্তি শর্মার যুগলবন্দির একবার মতন, দেখবার মতন, খুব ভালো লাগছে। ইন্ডিয়া আস্তে আস্তে নিজেকে ওয়ার্ল্ড ক্লাস টিমে টিমের জায়গায় নিয়ে গেছে। আমার তো মনে হচ্ছে এই মুহূর্তে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা বা ইংল্যান্ডের সাথে এই মুহূর্তে খেলা হলে ইন্ডিয়ান প্লেয়াররা অনেক ভালো ক্রিকেট খেলবে।
1: অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার কথা বললেন, 2028 অলিম্পিক্সের কিন্তু ক্রিকেট রয়েছে, কতটা আশাবাদী আপনি?
0: আমি অসম্ভব আশাবাদী, কারণ আমাদের মেন প্রতিদ্বন্দ্বী হলো অস্ট্রেলিয়া, কিছুটা ইংল্যান্ড আর সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা ইদানিংকালে একটু ভালো খেলে ফেলছে, কিন্তু আমরা বরাবরই সাউথ আফ্রিকাকে হারাতাম, ঠিক আছে। এখন আমাদের টিমটা ভালো সেট হয়ে গেছে, আশা করছি অলিম্পিকে, এই অলিম্পিকে এই যখন ফ্ল্যাগটা উঠবে আর ন্যাশনাল অ্যান্থাম হবে, ওটাই দেখবার জিনিস, যেটা খুব প্রয়োজন আমাদের এই মুহূর্তে।
2: অবশ্যই আমরা সকলেই আশা করে থাকবো সেই দিনটির জন্য, যেদিন অলিম্পিক্সে জাতীয় পতাকা উঠবে এবং জাতীয় সঙ্গীত বাজানো হবে। ক্রিকেটাররা সেই লক্ষ্যে এগিয়ে চলেছেন এবং এই মুহূর্তে ভারতীয় মহিলা ক্রিকেটাররা কিন্তু দারুণ সাফল্য পাচ্ছেন। কিছুদিন আগে এশিয়া কাপ জিতেছে ভারত এবং এবার এশিয়ান গেমসেও চ্যাম্পিয়ন হল। কালকের ম্যাচ নিয়ে এবং ভারতীয় মহিলা দল নিয়ে পর্যালোচনা করলেন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার এবং প্রাক্তন জাতীয় নির্বাচক লোপামুদ্রা বন্দ্যোপাধ্যায়। একটু আগে বললাম প্রাচীন ফুটবল প্রতিযোগিতা আইএফএ শিল্ড শুরু হল এবং প্রথম ম্যাচে মোহনবাগান বড় জয় পেল, শ্রীনিধির বিরুদ্ধে 6-0 গোলে জয়ী হল মোহনবাগান। কেমন হলো আজকের ম্যাচ শুনে নেব ধারাভাষ্যকার পল্লব বসু মল্লিকের কাছে।
3: মোহনবাগানের সিজনের শুরুটা তো ভালো হয়নি, ডুরান্ড কাপ ফাইনালে ওরকম হেরে যাওয়ার পর সমর্থকদের মধ্যে অনেক অনেক হতাশা ছিল। কলকাতা লিগ একটু সিনিয়র জুনিয়র মিলিয়ে খেলার চেষ্টা করেছে এবং শেষ পর্যন্ত জিতেওছে, সুতরাং এই টুর্নামেন্টটা আইএফএ শিল্ডটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল ওদের কাছে এবং সম্পূর্ণ বড় মানে টিমের সমস্ত সিনিয়র এবং বিদেশি খেলোয়াড়দের নিয়ে স্টার্ট করেছে। 6 জন ভারতীয় নেই, জাতীয় দায়িত্ব পালন করার জন্য তারা চলে গেছে, সেইখানটায় যারা অ্যাভেলেবল ছিল একমাত্র সামির জেনকোভিচ চোট থাকার জন্য তিনি খেলেননি, বাকিরা যারা ছিলেন তারা সবাই নেমেছেন এবং এমনকি আজকে প্রথমবারের জন্য ইংল্যান্ডের ফুটবলার লি আরভিন সেও নেমে এবং গোলও করেছে ডেবিউ ম্যাচে এবং ভীষণ অ্যাটাকিং ব্র্যান্ড অফ ফুটবল খেলেছে। এই ফুটবলটাই মোহনবাগানকে মানায়, এই ফুটবলটাই মোহনবাগান সমর্থকরা আশা করে এবং সেটাই তারা করতে পেরেছে। নলিনজওয়ালা চাংতে ভীষণ ইম্পর্টেন্ট ছিল, ডুরান্ড কাপে প্রপারলি পারফর্ম করতে পারেনি, প্রিসিজন করেনি এবং অনেক অনেক পরে জয়েন করেছে স্কোয়াডে, লেট এসছে, কিন্তু তার আজকের পারফরমেন্সটা কোথাও বোধ হয়

0: a fel de-a găbi, mă pot eu, nu ne conec, dar nu vorbim. Cum e așa să vorbim?
1: বলো দা ফাইনাল স্কোর কি হলো আজকে?
0: ফাইনাল স্কোর 6-0 হারিয়েছে এবং সন্দীপ মালিক যে গোটা কলকাতা ফুটবল লীগে দুর্দান্ত পারফরমেন্স করেছে, সন্দীপও একটা বিউটিফুল কনভার্ট করেছে দারুণ ভাবে এবং সন্ধানে একটা গোল বক্সের মধ্যে থেকে ছিটকে আসা বলে এবং জিনকাপ প্লেটা ভালো হয়েছে। মিগেল ফিগুয়েরা এখনো অব্দি দেখে মনে হচ্ছে যে পুরো সম্পূর্ণভাবে যে ফর্মটা আশা করতে চায় বা ফিটনেসটা সেটা বোধ হয় একটু কোথাও ঘাটতি আছে, কিন্তু লি আরভিনকে দেখে প্রথম দিন ভালো লাগলো, বড় স্বাস্থ্য, সকল দুই উচ্চতা এবং স্কটিশ প্রিমিয়ারশিপে 110টার মতো ম্যাচ খেলা আছে তার, সুতরাং সেটা কিন্তু এবারে কাজে লাগবে। কারণ জেমি ম্যাকারেন এখনো ঠিক গোলের যে ফর্মে থাকেন তিনি বা যেরকম গোল করেন সেটা এখনো অব্দি যেহেতু হচ্ছে না, সুতরাং এখানে একটা বিকল্প স্ট্রাইকার মোহন বাগান কিন্তু পেয়ে গেল এবং
2: আইএফএ শিল্ড দুর্দান্ত ভাবে শুরু করলো মোহনবাগান, আর সেই ম্যাচের যে ম্যাচ কিছুক্ষণ আগে শেষ হয়েছে তার পর্যালোচনা করলেন ধারাভাষ্যকার পল্লব বসু মল্লিক। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মৈত্রী ক্রীড়াঙ্গন। স্টুডিও থেকে এবার আপনাদের নিয়ে যাব স্টুডিওর বাইরে, সঙ্গে অঞ্জন চট্টোপাধ্যায়।
3: আন্তর্জাতিক ক্রিকেট অ্যাসোসিয়েশন ও বেঙ্গলের উদ্যোগে সেবিতে হয়ে গেল রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষার কর্মসূচি। একই সঙ্গে প্রাক্তন আইসিসি চেয়ারম্যান তথা প্রাক্তন বিসিসিআই ও সিএবি সভাপতি প্রয়াত জগমোহন ডালমিয়ারও প্রয়াণ দিবস ছিল। এদিন ডালমিয়ার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো হলো। হাজির ছিলেন প্রাক্তন সিএবি সভাপতি তথা রঞ্জিজয়ী ক্রিকেটার স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সহ সিএবির বাকি কর্তারা। বিভিন্ন জেলা থেকেও আম্পায়াররা এসেছিলেন। এখন শুনে নেব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এই উদ্যোগ নিয়ে কি বললেন।
4: এটা অনেকদিন ধরেই হচ্ছে, গত কয়েক বছর ধরে আমরা যেহেতু দে আর পার্ট অফ সিএবি, পার্ট অফ আওয়ার ক্রিকেট, তো এখানেই আমরা আয়োজন করার জন্য বলেছিলাম ওনাদের, বিকজ এভরিথিং শুড বি প্রপারলি অর্গানাইজ, বাট এটা আস্তে আস্তে খুব সুন্দরভাবে এটা অর্গানাইজ করে, কারণ এই চেক আপ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ ওদের মাঠে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, হেলথ চেক আপ ইজ সো ইম্পর্ট্যান্ট, খালি আম্পায়ার না, ফর এভরি পিপল ইন দ্য কমিউনিটি 6 months চেক আপ ইজ ভেরি মাচ রিকোয়ার্ড, এভরি 6 months মনে হয় আমার সবার করা উচিত, বিকজ এই কনসিয়াসনেসটা সবার আসা অব্দি। আর এরা যেরকমভাবে করছে এবছর, ওনারা চোখের এবং কানেরও চেক আপ করছে, বিকজ দ্যাট ইজ সো ইম্পর্ট্যান্ট ফর দ্য আম্পায়ার্স। সো ওভারঅল ইটস ভেরি ওয়েল অর্গানাইজড, এখানে অনেক আম্পায়াররা পার্টিসিপেট করছে, অনেকে হেলথ চেক আপে এসছেন, প্রতি বছরই এদের হেলথ চেক আপটা চলতে থাকে, সো ইটস ওয়েল অর্গানাইজড।
3: সিএবি সভাপতি কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথায়,
5: আমি আম্পেস কমিটির চেয়ারম্যান যেমন, তেমন এই অর্গানাইজেশনের দীর্ঘদিনের ভাইস প্রেসিডেন্ট। তো এটা দীর্ঘদিন ধরেই ব্লাড ডোনেশন ক্যাম্প ইউসিএবি করে। আমি যবে থেকে চেয়ারম্যান হয়ে এসেছিলাম, আসার পর থেকে আমার মাথায় এলো যে ইউসিএবির সঙ্গে সিএবির একটা মেলবন্ধন করে দেওয়া। তদানীন্তন কাল থেকে যারা যারা প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন তাদের রিকোয়েস্ট করার পর এখন লাস্ট 5-6 বছর ধরে এই প্রোগ্রামটা সিএবি টোটাল জায়গা দেওয়া থেকে, প্রোগ্রামের খাওয়া দাওয়ার খরচা দেওয়া থেকে সমস্ত কিছু সিএবি উদ্যোগ নিয়ে করে দেয়, যার জন্যে লাস্ট 5-6 বছর আমরা এই সিএবির ভেতরে এই প্রোগ্রামটা করতে পারছি এবং সিএবির সমস্ত অফিসিয়ালরা এই ব্যাপারে উদ্যোগ নিয়েই সাহায্য করেন। এবছর যেটা নতুন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান হিসেবে আমরা করছি, যে প্রত্যেকবারই স্ক্যাটার্ড ওয়েতে আম্পায়াররা এখানে চোখ আর কান পরীক্ষা হতো, সেটা অফিসিয়ালি আমাদের কাছে রেকর্ড থাকতো না, মানে সিএবির কাছে আম্পায়ারদের, এবার এটা সেক্রেটারিকে দিয়ে আমরা এটা ম্যান্ডেটরি করেছি যে সমস্ত আম্পায়ারকে এখান থেকে চোখ কান পরীক্ষা করতে হবে, পরীক্ষা করে সেই রিপোর্ট আমরা সিএবিতে নেব, তাদের চোখ এবং কানের পরীক্ষার পর যে সিদ্ধান্তে আসা যায় সেটা আমরা দেখব। আর যারা আজকে এই প্রোগ্রামে, সবাই তো আসতে পারে না, অনেকে দূরে থাকে, অনেকের কাজ পড়ে যায়, তাদের কান আর চোখ পরীক্ষাটা আমরা আবার সিএবির ভেতরে দুজন ডাক্তারকে নিয়ে এসে আম্পায়ারদের করিয়ে নেব। আম্পায়ারদের শারীরিক মানসিক সব দিক থেকে সিএবি অতন্ত্র প্রহরীর মতো দেখে।

0: আমন্ত্রণ জানানো হয়েছিল এবং কারণ মাঠ করতে গেলে আম্পায়ার অবজারভার ওরা তিনজনেরই দরকার এবং তাদের যাতে শারীরিক সুস্থতা বজায় থাকে তারই ব্যবস্থা করা, সেই সঙ্গে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, সামাজিক দায়বদ্ধতাও পালন করছে। এখানে আমাদের উপস্থিত ছিলেন CK9 রঞ্জি ট্রফি জয়ী দলের ক্যাপ্টেন সম্রাট ব্যানার্জি এবং দলের সদস্য স্নেহাশিস গাঙ্গুলি যিনি প্রাক্তন সভাপতি ছিলেন সিএবির। আর এই অনুষ্ঠানটা একটা সামাজিক দায়বদ্ধতা আমরা সবাই মিলে পালন করি, রক্তদানের মাধ্যমে একটা মানুষ একজন মানুষ তার জীবন ফিরে পায়। তো সব কিছু মিলিয়েই আমি সবসময় একটা জায়গায় বলি যে কর্মজীবন পারিবারিক জীবনের বাইরে গিয়ে আমরা একটা সামাজিক দায়িত্ব পালন করার সুযোগ পাই। প্রত্যেকটা মানুষের উচিত সমাজের জন্য কিছু দায়িত্ব পালন করা। তো প্রতি বছর সেবির এই যে অনুষ্ঠান আম্পায়ার যে দায়িত্ব পালন করছেন সামাজিক, তার সঙ্গে আমি সামিল হতে পারে নিজেকে ধন্য মনে করি।
1: সিএবির সিনিয়র আম্পায়ার সুবীর বন্দ্যোপাধ্যায় সিএবিকে ধন্যবাদ জানিয়ে বললেন,
2: আমাদের এটা 26তম বর্ষ কিন্তু সিএবি 2019 থেকে আমাদের এখানে জায়গা দিচ্ছে, তার ফলে সেটাকে এখন এটা আমাদের একটা বিশাল বড় কর্মযজ্ঞে রূপান্তরিত হয়েছে। গত বছর আমাদের এসেছিল 19 জন সংস্থা, এবার এসছে আমাদের 24 জন সংস্থা। আস্তে আস্তে দিন দিন যেভাবে বাড়ছে হয়তো একদিন হয়তো পুরো ইডেন গার্ডেন্সটাই আমাদের দিতে হবে। আর আপাতত যা দেখলাম আমি 19 জন রক্ত দিয়েছে, গতবার 71 জন দিয়েছিল। সকালবেলা একটু প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেছে বলে লোকজন কম আসছে, কিন্তু আমাদের প্রচুর আর আলটিমেটলি প্রচুর হবে প্রচুর। আর এবারে একটা প্লাস পয়েন্ট, সিএবি কিন্তু আমাদেরকে অথেন্টিসিটি দিয়েছে যে চোখ এবং কান আমরা যেটা যাকে পরীক্ষা করে নেবো সেটাই ফাইনাল হবে, এবং সে কেউ যদি পরীক্ষা না করে তাকে কিন্তু নিজের থেকে কোনো গভর্নমেন্ট হাসপাতালে গিয়ে করিয়ে নিয়ে আসতে হবে। আমাদের এটাই অ্যাচিভমেন্ট, সিএবি আমাদের স্বীকৃতিটা দিয়েছে, তার জন্য সিএবি যে পরিচালনা সমিতি আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আগামী দিনে আশা করি বলেছেন, সবাই বলেছেন যে এইভাবেই আমাদের পাশে থাকবেন, আমরা আগামী দিনে আরও বড় করে করবো এটা বলে।
3: আজকে একই সঙ্গে জগমোহন ডাল মিয়া, তো
2: এই দিনটা কিন্তু আমাদের কাছে একটা ঐতিহ্যের দিন, কারণ ক্রিকেট প্রশাসক হিসেবে জগমোহন ডালমিয়াকে কিন্তু সারা পৃথিবী চেনে। এই যে একটা মাথায় রাখতে হবে যে এই ক্রিকেটটাকে যে বাণিজ্যিকভাবে করেছিল কিন্তু জগমোহন ডালমিয়া, কিন্তু আগে কিন্তু আমরা পয়সা দিয়ে খেলা দেখতাম, এখন কিন্তু ওরা পয়সা দেয় আমাদের, তখন আমরা টিভিতে খেলা দেখি। এই যে জিনিসটা করেছিলেন জগমোহন ডালমিয়া এর জন্য আমরা কৃতজ্ঞ, এবং ওনার মতো অ্যাডমিনিস্ট্রেটর তো ক্রিকেটে আদৌ আর কোনো দিন আসবে কিনা সন্দেহ আছে। সেই জন্যই বলছি এই শুভ দিনে আমরা এটা করতে পেরেছি, ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি আমরা, এবং আগামী দিনেও আমরা আমাদের ঠিক হয়ে গেছে 20 তারিখেই হবে, প্রতি বছর 20 সেপ্টেম্বরই হবে এটা।
1: এতক্ষণ শুনলেন বাইরে থেকে রেকর্ড করে আনা একটি বেতার প্রতিবেদন, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়।
4: শ্রোতা বন্ধুরা, একেবারে শেষে চলে যাব অতীতের কথায়, আজকের দিনের কথায়। আজকের দিনে 2022-এ টেনিস বিশ্বের মহাতারকা, সর্বকালের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় রজার ফেডারার তাঁর পেশাদার টেনিস জীবনের শেষ ম্যাচটি খেলেন লন্ডনের লেভার কাপে। ওই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে সঙ্গী করে ডাবলসে খেলতে নেমেছিলেন ফেডারার। তবে সেদিন মার্কিন জুটি জ্যাক সক ও ফ্রান্সিস টিয়াফোর কাছে পরাজিত হন নাদাল ফেডারার। তবে ফেডারারের বর্ণময় টেনিস জীবনে পরাজয় শব্দটি ছিল প্রায় অজানাই। 310 সপ্তাহ বিশ্বের 1 নম্বর খেলোয়াড় হিসেবে থাকা এই সুইস তারকা টানা 237 সপ্তাহ 1 নম্বরে থেকে নজির স্থাপন করেন। 20টি গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া ফেডারার প্রতিটি মেজরেই খেতাব অর্জন করেন। তবে উইম্বলডনের ঘাসের কোর্টে তার কবজির পেলবতা টেনিস শিল্পকে পৌঁছে দেয় এক নতুন উচ্চতায়। অল ইংল্যান্ড টেনিস অ্যান্ড ক্রিকেট ক্লাবে রেকর্ড 8 বার চ্যাম্পিয়ন হন ফেডারার। আজকের দিনে 1988 সালে সোল অলিম্পিক্সে মার্কিন সাঁতারুরা 4x100 মিটার ফ্রি স্টাইল রিলেতে বিশ্ব রেকর্ড করে সোনা জেতেন। সাঁতারের পুলেই আরেকটি বিশ্ব রেকর্ড হয় একই দিনে, সাবেক পূর্ব জার্মানির সাঁতারু ওয়েই ড্যাসলার রেকর্ড সময় 400 মিটার ফ্রি স্টাইল শেষ করেন। আজকের দিনে বেশ কয়েকজন ক্রীড়াবীরের জন্ম হয়। 1952 সালে ভারতের প্রাক্তন ক্রিকেটার ও প্রশিক্ষক অংশুমান গায়কোয়াড জন্মগ্রহণ করেন। 1956 সালে জন্ম হয় আজকের দিনে পাওলো রোসির। ইটালির এই তারকা ফুটবলার প্রয়াত হন 2020-তে। 1965-তে মার্ক উডফোর্ড এবং 1988-তে ইউয়ান মার্টিন ডেল পোট্রো, দুই টেনিস তারকার জন্ম হয় আজকের দিনে। শ্রোতা বন্ধুরা, আজ সময় একেবারেই নেই, সময় শেষ, তাই শেষ করতে হবে ক্রীড়াঙ্গন। আবার ফিরবো আগামীকাল ঠিক এই সময়, শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী এতক্ষণ শুনলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন নীলাদ্রি সেন। শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের আমাদের আলোচনার বিষয় ভারতীয় প্রাকৃতিক কৃষি এবং কৃষি উদ্যোক্তা। আমাদের আলোচনার বিষয়ের মধ্যে একটা ব্যতিক্রমী কথা আপনারা নিশ্চয়ই খেয়াল করলেন, যে কৃষি উদ্যোক্তা বা খুব প্রচলিত কথায় যদি আমরা বলি যে এগ্রি স্টার্ট আপ, এই যে কৃষি উদ্যোক্তা বা উদ্যোগপতি যারা হবেন বা হওয়ার ইচ্ছা রয়েছে কিন্তু কোথাও একটা দিশা দেখতে পাচ্ছে না। বিশেষ করে আমাদের যদি তরুণ প্রজন্ম বা তরুণ বন্ধুদের কথা বলি, তারা বোধহয় এখন কৃষিকাজে সে অর্থে আসতে চান না বা কৃষিকাজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, যে কৃষিতে লাভ নেই, প্রচুর খাটুনি রয়েছে। কিন্তু যদি একটু পরিকল্পনা করে আমরা কৃষিটাকে এগিয়ে নিয়ে যেতে পারি বা পরিকল্পনা মাফিক কৃষিতে অংশগ্রহণ করতে পারি, তাহলে বোধহয় কৃষিকাজে যে লাভ রয়েছে এবং কৃষিকাজ করেও যে আর্থিকভাবে সচ্ছল হওয়া যেতে পারে বা সমাজের একজন উদ্যোগপতি হিসেবে নিজেকে দেখা যেতে পারে, সেটা বোধহয় সম্ভব। আর সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, ভারতীয় প্রাকৃতিক কৃষি এবং কৃষি উদ্যোক্তা। এবার এর মাঝখানে রয়েছে ভারতীয় প্রাকৃতিক কৃষি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন বিগত জুন মাস থেকে শুরু করে এখনও পর্যন্ত এবং আগামী দিনেও হয়তো চলবে, বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্র, কৃষি গবেষণা সংস্থা, তারা বিভিন্নভাবে জেলার বিভিন্ন প্রান্তে গিয়ে কৃষকদেরকে সচেতন করছেন যে প্রাকৃতিক কৃষি কেন গুরুত্বপূর্ণ, কেনই বা আমরা প্রাকৃতিক কৃষির দিকে ঝুঁকব। সেই বিষয়টি নিয়ে আরও একবার আমাদের মধ্যে আলোচনার জন্য পেয়েছি একজন তরুণ উদ্যোগপতি, যিনি কিনা নিজ উদ্যোগে একটি সংস্থা গড়ে তুলেছেন এবং নিজ উদ্যোগে তার বিভিন্ন প্রোডাক্ট তিনি আবিষ্কার করেছেন এবং সেগুলো বাজারে বিক্রি করেন, এবং তার মাধ্যমে কিছু তরুণ প্রজন্ম থেকে শুরু করে অনেক মানুষ আয়ের দিশা দেখেছেন বা জীবন জীবিকার সন্ধান খুঁজে পেয়েছেন, এমন একজন তরুণ উদ্যোগপতি কল্যাণময় দাস। তাকে পেয়েছি আজকের আমাদের অনুষ্ঠানে। শুরুতে আমি কল্যাণবাবু আপনাকে আকাশবাণীতে স্বাগত জানাই, নমস্কার।
2: নমস্কার।
1: আর সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আমাদের আলোচনার মধ্যে একটা নতুন জিনিস আমরা পেয়েছি, যে কৃষি উদ্যোক্তা, এবং বিগত কয়েক মাস ধরে চলে আসছে আরও একটি টার্ম, যে প্রাকৃতিক কৃষি বা ন্যাচারাল ফার্মিং। আমি শুরুতে এই ন্যাচারাল ফার্মিং ব্যাপারটা সেরে নিই, তারপরে আমি কৃষি উদ্যোক্তার কথায় আসব। যদি একটু আপনার দৃষ্টিভঙ্গি থেকে আপনি বলেন যে প্রাকৃতিক কৃষিটা কি বা কেন আমরা এত জোর দেব।
2: প্রাকৃতিক কৃষি বলতে প্রকৃতিকে বিঘ্নিত না করে, প্রকৃতিকে ব্যবহার করে সুস্থিত কৃষি পদ্ধতি।
1: আচ্ছা।
2: এবং সেখান থেকে যে খাদ্যের আহরণ করা হয় তাকেই প্রাকৃতিক কৃষি বলা হয়।
1: মানে প্রকৃতিকে বিঘ্নিত না করে, তার মানে কি আমাদের এতদিন যে সমস্ত কৃষক বন্ধুরা চাষ করছেন, তারা নিজের অজান্তে হোক বা স্বজ্ঞানে হোক কোনোভাবে প্রকৃতিকে বিঘ্নিত করছে?
2: হ্যাঁ, অবশ্যই। কারণ আমরা যখন রাসায়নিক ব্যবহার করি বা কীটনাশক ব্যবহার করি, তাতে প্রকৃতির ব্যাপক ক্ষতি হচ্ছে। সেই ক্ষতি অপূরণীয়, কোনোদিন পূরণ হওয়া সম্ভব নয়।
1: সেখান থেকে দাঁড়িয়ে যদি আমরা প্রাকৃতিক কৃষির দিকে ঝুঁকি, তাহলে এই ক্ষতিটা হওয়ার সম্ভাবনা কম,
2: অনেক কম।
1: তাহলে যদি প্রাকৃতিক কৃষির এই যে পরিবর্তন, মানে কৃষির ক্ষেত্রে যে পরিবর্তন, এবং সেখানে আপনি বলছেন রাসায়নিক বা প্রথাগত যে চাষ পদ্ধতি তারা করে আসছেন দীর্ঘদিন ধরে, সেখান থেকে বেরিয়ে এসে আমাদের দরকার এখন প্রাকৃতিক কৃষি।
2: প্রাকৃতিক কৃষি খুবই খুবই প্রয়োজনীয়,
1: প্রয়োজনীয়তা। এই প্রাকৃতিক কৃষির দিকে আমাদের কৃষক বন্ধুরা ঝুঁকতে গেলে তাদেরকে কিভাবে প্রস্তুত হতে হবে? কারণ এখন তার একটা মাইন্ডসেট আপ হয়ে রয়েছে যে অধিক ফলন ফলাতে গেলে আমাদের অধিক রাসায়নিক সার প্রয়োগ করতে হবে, কিন্তু সহজে তো তারা এই প্রাকৃতিক কৃষির দিকে আসবেন না।
2: আসলে বিষয়টা হচ্ছে প্রাকৃতিক কৃষি পদ্ধতি মানে জৈব কৃষির উন্নত রূপ। আসলে জৈব কৃষি বলতে আমরা যে সমস্ত জৈব পদার্থ দেখি দোকান থেকে কিনে নিয়ে আসি, জৈব সার, ভার্মি কম্পোস্ট বা অন্যান্য জৈব বস্তু যখন থেকে কিনে নিয়ে এসে কৃষি প্রক্রিয়াতে লাগানো হয়, সেখানেই কৃষক এই সমস্ত কিছু নিজের হাতে তৈরি করবে, তৈরি করে

0: তার প্রয়োজনীয় সার, কীটনাশক, যা কিছু প্রয়োজন সেগুলো প্রাকৃতিক উপায়ে তৈরি করে কৃষিতে প্রয়োগ করবে। এতে তার যেমন সাশ্রয়ী হবে, খরচ কমবে, তেমনই একটা আমরা খাদ্যের সুরক্ষা পাবো, ফসলের সুরক্ষা পাবো এবং মাটির সুরক্ষা পাবো। আগামী ভবিষ্যতের জন্য এটা খুবই প্রয়োজনীয়। মাটি আস্তে আস্তে নষ্ট হচ্ছে, প্রকৃতি তার ভারসাম্য হারাচ্ছে।
1: বাহ, খুব সুন্দর কথা বললেন যে মাটি তার ভারসাম্য হারিয়ে ফেলছে বা মাটি নষ্ট হয়ে যাচ্ছে এবং প্রকৃতিও আস্তে আস্তে নানান কারণে, নানান আমাদের কৃষক বন্ধুদের নানান অজ্ঞতার কারণে হোক বা অসচেতনতার কারণে হোক, আমরা প্রকৃতিকে শেষ করছি তিলে তিলে। এবং আপনারা যারা ভাবছেন যে অধিক ফলন মানে অধিক সার প্রয়োগ করতে হবে, এই ভ্রান্ত ধারণা থেকে যতক্ষণ না বেরোতে পারবেন ততক্ষণ বোধ হয় এই যে আমরা পরোক্ষভাবে একটা এক প্রকার দোষী হয়ে উঠছি প্রকৃতির কাছে।
0: অবশ্যই, আসলে আমরা যদি মাটিটা ঠিক না রাখতে পারি, পরবর্তী প্রজন্মের হাতে আমরা যে মাটিটা রেখে যাব তাতে তো ফলন হবে না, জমিটা বন্ধা হয়ে যাবে। আর প্রতিনিয়ত এই অত্যাধিক রাসায়নিক, এর মধ্যে কি আছে, জমির মাটি অ্যাসিডিক হয়ে যাচ্ছে অত্যাধিক রাসায়নিকের প্রয়োগে, আর কীটনাশকের প্রয়োগে জমির যে বাস্তুতন্ত্র সেটা নষ্ট হচ্ছে, পুকুরের বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে, প্রত্যেক দিন আমরা যে খাচ্ছি সেই খাবারটা বিষ খাচ্ছি। তাই অধিক ফলনের আশা থেকে বেরিয়ে এসে আমাদেরকে খাদ্যের একটা সুরক্ষা তৈরি করতে হবে, সুরক্ষা বলয় তৈরি করতে হবে,
1: এবং তার জন্য বোধ হয় আমাদের প্রাকৃতিক কৃষির দিকে
0: একমাত্র পথ,
1: প্রাকৃতিক কৃষি হলেই একমাত্র পথ। মানে এটাও আরেকটা খুব ভালো কথা বললেন যে আমরা প্রত্যেকদিন কিন্তু একটু একটু করে বিষ পান করে যাচ্ছি, সেটা নিজের অজান্তেই,
0: নিজের অজান্তেই।
1: তাহলে যারা রাসায়নিক ভাবে এতদিন চাষাবাদ করে আসছেন তাদেরকে আমরা প্রাকৃতিক কৃষির দিকে ঝুঁকতে বলছি, এর ভবিষ্যৎ ঠিক কতটা কি রয়েছে? কারণ তারা, আমি এই অ্যাঙ্গেল থেকে বলতে চাচ্ছি যে তারা সহজে আসতে চাইবেন না, প্রথমে হয়তো একটু ফলন কম হবে, সেই জন্য বলছি যে এই প্রাকৃতিক কৃষি বা রাসায়নিক কৃষির ভবিষ্যৎটা কেমন দেখছেন?
0: প্রাকৃতিক কৃষি বা জৈব কৃষি, এর ভবিষ্যৎ নিশ্চিত। কারণ আগামী ভবিষ্যতে এই রাসায়নিক দেওয়া খাবার, কীটনাশক দেওয়া খাবার বিভিন্ন দোকানেই বিক্রি হবে না, কারণ এর যে প্যারামিটার থাকা উচিত সেটা নষ্ট হচ্ছে, মানে ফসলের যে প্যারামিটার থাকা উচিত সেটা নষ্ট হচ্ছে। তার ফলে এটা আগামী দিনে কোনো মানুষই আর কিনবে না, যখন সে জানবে এ থেকে আমার ক্যান্সার বা দুরারোগ্য রোগ তৈরি হচ্ছে, এই ফসলটাই মেন কারণ, তখন সেই ফসলটা মানুষ বিরত থাকবে। এবং যেখানে যে সমস্ত মানুষজন অর্গানিকভাবে, মানে জৈবভাবে বা প্রাকৃতিকভাবে ন্যাচারাল উপায়ে যে সমস্ত ফসল ফলাবে, সেই ফসলের দাম অনেক বেশি পাবে এবং বাজারে তার মূল্য খুব ভালোভাবে নির্ধারিত হবে এবং সেই ফসলটাই মানুষ কিনতে চাইবে। কারণ যে ক্রেতা সে কখনোই নিজের টাকা খরচা করে বিষাক্ত জিনিসটা কিনে নিয়ে যাবে না।
1: স্বাভাবিক, টাকা দিয়ে আমি কেন বিষ কিনতে যাব? এবং বর্তমানে বোধ হয় এখন বিভিন্ন জায়গায় এই আস্তে আস্তে যে অর্গ্যানিক হাব বা অর্গ্যানিক মার্কেট গড়ে উঠছে এবং মানুষের মধ্যে সচেতনতা আস্তে আস্তে বাড়ছে, এটা লক্ষ্য করা যাচ্ছে আর কি। আমরা তাহলে একটু প্রাকৃতিক কৃষির গুরুত্ব বা তার ভবিষ্যৎ কি রয়েছে কল্যাণবাবু তো তিনি বললেন, এবার যে বিষয়টা আজকের মূল প্রতিপাদ্য বিষয় ছিল যে এগ্রি স্টার্টআপ, কৃষি উদ্যোক্তা, একজন তরুণ প্রজন্মের কৃষি উদ্যোক্তা হিসেবে আপনি এই কৃষি ব্যবস্থাপনা বা কৃষির উদ্যোগপতি হতে গেলে সেখান থেকে যারা আমাদের আজকের শ্রোতা বন্ধুরা যারা শুনছেন তাদেরকে কিভাবে প্রস্তুত হতে বলবেন, বা আপনার যদি কথা আমি একটু জানতে চাই, আপনি কবে থেকে শুরু করলেন বা কি চিন্তা ভাবনা থেকে এরকম মাথায় এলো?
0: আসলে আমরা গ্রাম বাংলায় যারা থাকি তাদের প্রধান উপার্জনের মূল রাস্তাই হচ্ছে কৃষি। কৃষি থেকে প্রথম যেটা মাথায় আসে সেটা হচ্ছে কৃষির যে সার, ওষুধ, এটা ব্যাপক হারে রাসায়নিক এবং কীটনাশকের বহুল ব্যবহার। সেখান থেকেই প্রথম আমাদের মাথায় আসে যে আমরা যদি এটাকে জৈব বা প্রাকৃতিক কৃষির মাধ্যম দিয়ে নিয়ে আসি এবং সেখানে যদি ন্যাচারালি কোনো কিছু প্রোডাক্ট তৈরি করা যায় প্রাকৃতিক উপায়ে, তাহলে সেইটা কৃষিকে অনেক বেশি নিরাপত্তা দেবে। সেখান থেকেই আমাদের এই প্রথম সূচনা। এখানে আমাদের ব্লক কৃষি দপ্তরের অনেক সহযোগিতা পেয়েছে, আর ডিস্ট্রিক্ট কৃষি দপ্তর চুঁচুড়ো অনেক সহযোগিতা করেছে। তারপর আমরা আস্তে আস্তে করে নিজেদেরকে গড়েছি। প্রতি মুহূর্তে একটা চ্যালেঞ্জ ছিল আমাদের কাছে যে আমরা যে প্রোডাক্ট তৈরি করছি সেটা মানুষ কতটা অ্যাকসেপ্ট করবে, এবং সেখান থেকে আমাদের উপার্জনের যে রাস্তা বা মার্জিন, প্রফিট মার্জিনটা কিভাবে নির্ধারণ হবে, এই সমস্ত কিছু ছিল। আমরা আস্তে আস্তে করে প্রত্যেকটা বাধা কাটিয়েছি। এখন আমাদের প্রোডাক্টের অনেক, মানে বহুল বহিত হয় বিভিন্ন সমবায় সমিতি, এফপিও, এফপিসিস এবং যে সমস্ত ব্লক এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে সেখানেও আমাদের এই প্রোডাক্ট ব্যবহার।

0: করা হয়।
1: খুবই ভালো কথা। তবে এবার আপনার ব্যক্তিগত গল্পটা শুনি একটু, যে আপনি এই এগ্রিকালচার নিয়ে কাজ করবেন বা এগ্রি একটা স্টার্ট আপ শুরু করবেন, এই চিন্তা ভাবনাটা আপনার মাথায় এলো কবে থেকে?
0: আসলে আমি এগ্রিকালচার ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত অনেক বছর ধরে, ওদের অনেক রকম ট্রেনিং প্রোগ্রাম বা অনেক রকম ভাবে ওদের সঙ্গে যুক্ত।
1: এটা তো বোধহয় আপনার হুগলিতে? তো
0: হুগলিতে,
1: বেশ বেশ,
0: হুগলির হরিপালে। এবার আমি অনেক বছর ধরে যুক্ত, সেখান থেকে ব্লক কৃষি দপ্তর থেকে চুঁচড়ো এবং স্টেট লেভেলেও অনেক প্রোগ্রাম, অনেক কিছুতে পার্টিসিপেট করা, সেখান থেকেই আমি লক্ষ্য করি যে এগ্রিকালচার নিয়ে কোনো কিছু যদি করা যায়, মানে স্টার্ট আপে, তাহলে এটার একটা সুনিশ্চিত ভবিষ্যৎ আছে। কারণ যে কোনো ব্যবসায়ী তার একটা নিশ্চয়তা প্রয়োজন, মানে আর্থিক নিশ্চয়তা যেমন প্রয়োজন, ব্যবসায়িক নিশ্চয়তা প্রয়োজন। সেই ব্যবসায়িক নিশ্চয়তা শুধুমাত্র লুকিয়ে আছে এই এগ্রিকালচার সেক্টরেই। কারণ আদি অনন্তকাল ধরে এগ্রিকালচার থেকে মানুষ বিভিন্ন খাবার থেকে শুরু করে সমস্ত কিছু আহরণ করছে এবং আগামীতেও তা চলতে থাকবে। তাই এগ্রিকালচার একটা সুনিশ্চিত ভবিষ্যৎ দেয়।
1: এবং সেই চিন্তা ভাবনা থেকে আপনার মনে হলো যে না, আমি তাহলে এরকম যদি কিছু
0: একটা স্টার্ট আপ করি।
1: এই যে একটা কথা বললেন যে সুস্থায়ী, এবং আরেকটা কথা যদি আমি যোগ করি যে দীর্ঘমেয়াদী।
0: দীর্ঘমেয়াদী,
1: কারণ এটা তো সুস্থায়ী তো বটেই, সেই সঙ্গে একটা লং টার্ম চলতেই থাকবে, এবং উত্তর তো আরো বাড়বে বা কমবে না। প্রয়োজনে যারা রাসায়নিক সার ব্যবহার করছেন বা রাসায়নিক ভাবে যারা ফসল ফলাচ্ছেন, তাদের হয়তো আগামী দিনে একটু কিছুটা খারাপ দিন এলেও আসতে পারে।
0: অলরেডি এসে গেছে, কারণ হচ্ছে রাসায়নিক সারের দাম বিভিন্ন কারণে বাড়ছে, যুদ্ধের কারণে বেড়েছে, বিভিন্ন ভাবে রাসায়নিক সারের দাম প্রতিনিয়ত বাড়ছে, চাষের খরচা বাড়ছে তার সঙ্গে। আর আমরা যখন জানতে পারছি যে আমরা বিষটা খাচ্ছি, তাহলে আমরা তো সেখান থেকে বিরত থাকবো, এবং আস্তে আস্তে করে চাষিরাও এটা বুঝতে পারছে। যেভাবে চাষের খরচা বেড়েছে রাসায়নিক সারে এবং কীটনাশকে, সেখানে দেখা যাচ্ছে চাষি আর লাভ পায়, মানে কৃষক বন্ধু আর লাভ পাচ্ছেন না। যেভাবে গত বছরই আলু, পাট এবং ধান, আমাদের যে এখানকার তিনটে ফসল, এবং চা বাগানে চা শিল্প, আমাদের হুগলির কিছু জায়গায় আম এবং কলা, এসব প্রত্যেকটা জায়গাতেই চাষি কিন্তু ব্যাপক হারে লোকসানের মুখ দেখেছেন। তার একটাই কারণ, চাষের খরচা ওনারা বাড়িয়ে ফেলেছেন কিন্তু লাভের মুখ দেখতে পাচ্ছেন না।
1: আচ্ছা, চাষের খরচা ওনারা যে বাড়িয়ে ফেলেছেন, সেটা কিসের আশায়? মানে অধিক ফলন পাওয়ার আশায় কি অধিক রাসায়নিক সার ব্যবহার করছেন, না কি আপনার কি মনে হয়?
0: প্রথমত তো এটা একদম আপনি ঠিকই বলেছেন, 100% ঠিক, যে অধিক ফলন একটা, মানে আমি ভেবেই দেখছি যে আলুর মতো একটা ফসল, যেখানে অন্যান্য বছর বিঘেতে আমরা দেখি 80টা চন্দ্রমুখী আলু হয়, আর যদি জ্যোতি আলু হয় 90টার উপর হয়।
1: বেশ,
0: কিন্তু গত বছর এত পরিমাণে ওয়েদার সাপোর্ট দিয়েছে, তারপরেও এরা এত রাসায়নিক ব্যবহার করার ফলে সেই আলুর পরিমাণটা ডবল হয়েছে। মানে যেটা 80 হওয়ার কথা সেটা 150-160 ফলন হয়েছে এক বিঘেতে। এবং এই ব্যাপক ফলন যখনই হয়েছে তখনই কিন্তু তার গুণগত মান কমেছে, ফসলের গুণগত মান কমেছে, মাটির সুরক্ষা নষ্ট হয়েছে, মাটি নষ্ট হয়ে গেছে, অত্যাধিক রাসায়নিক ব্যবহার হয়। এক একটা দেখা যাচ্ছে এক একটা বিঘেতে যেখানে 10-26-26 যে এনপিকে ব্যবহার করা হতো একটা, সেখান থেকে বেড়ে 2-3, গত বছর 5 পর্যন্ত ব্যবহার করা হয়েছে। এই অত্যাধিক মাত্রার রাসায়নিক সার প্রয়োগের ফলে মাটি থেকে ফসল সবই নষ্ট হচ্ছে।
1: মেন লক্ষ্য ভারত সরকার বা রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বিভিন্ন কৃষকদেরকে কৃষি খাতে যাতে তাদের সুরাহা হতে পারে, আর্থিকভাবে সচ্ছলতা ফিরতে পারে, কিন্তু এই সমস্ত মানুষগুলো বা এই সমস্ত কৃষক বন্ধুরা তারা হয়তো অধিক ফলনের আশায় প্রচুর পরিমাণে সার ব্যবহার করেছেন যে অধিক ফলন পাবো, এবং ফলনও হয়েছে, আশানুরূপ ফলন হয়েছে, কিন্তু এই ব্যাপারটা তো তারা মাথায় রাখেননি বা ভেবে দেখেননি, আমার যদি বাজারে 10 কেজি মালের প্রয়োজন হয়, আমি সেখানে যদি 50 কেজি মাল যোগান দিই, তা আমার তো যেখানে 5 টাকা বিক্রি হতো সেখানে তো 1 টাকাই বিক্রি হবে,
0: বিক্রি হবেও
1: না কখনো কখনো।
0: এখন তো অলরেডি আলু আস্তে আস্তে করে যে জায়গায় দাঁড়িয়েছে স্টোর থেকে, একটার পর একটা যে হুগলিতে স্টোর রয়েছে, আস্তে আস্তে কিছুদিন পর হয়তো আলুটা নিলামে করতে হবে, মানে বের করে দিতে হবে,
1: বের করে দিতে হবে,
0: এতটাই পরিমাণ,
1: মানে এত পরিমাণে ফলনটা ফলেছে,
0: ফলনটা ফলেছে। এখানেই আমি একটা কথা বলতে পারি, যদি চাষি তার প্রয়োজনের বাইরে, যে ধরুন কোনো চাষি তার নিজের ব্যক্তিগত প্রয়োজন হচ্ছে 10টাই আলু বস্তা, 10 বস্তা আলু সারা বছর লাগে, তার থেকে হয়তো সে কিছুটা বেশি ফলিয়ে বিক্রি করলো, সেখানে যে সে লাভটা পাবে, সে যদি তার থেকে অনেক গুণ বেশি ফলায়, সে তখন তো লাভটা পাবে না।
1: একদম একদম, এবং সেটাই হয়েছে। আমাদের কিছু হুগলি জেলার প্রগতিশীল কিছু কৃষক বন্ধুর সঙ্গে কথা হচ্ছিল এবং তারাই জানালেন যে গত বেশ এক দু বছর আলু চাষে তাদের খুব লোকসান চলছে।
0: লোকসানটা

0: একটা কারণে হয়েছে যে চাষে অত্যাধিক খরচ বেড়েছে, মানে রাসায়নিকের অত্যাধিক ব্যবহার,
1: যেহেতু সারের দাম বেড়েছে তাহলে খরচ তো স্বাভাবিক
0: বেড়েছে, এবং ওনারা সারটাও পরিমাণটাও বাড়িয়েছে যার জন্য ওনারা লাভটা দেখতে পাচ্ছে না। যদি এটাই হতো যে ফলন বেড়েছে কিন্তু সারের পরিমাণটা কম থাকতো, দামটা সারের হয়তো বাড়লো কিন্তু দামটা যদি বাড়ার সঙ্গে সারের পরিমাণটা আমি না বাড়িয়ে সারের পরিমাণটা কম রাখি, তাহলে কিন্তু সেখানে দাম মূল্যটা অনেক বেশি পেত, মানে প্রফিটটা হয়তো অনেকটাই দেখতে পেতেন।
1: এবং সেটা তারা করেননি, এবং সেই কারণে ওনারাই ওনাদের সঙ্গে যখন কথা হয়েছিল বলছিলেন যে আমাদের আলু চাষ করে খুবই ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, তারপর প্রাকৃতিক বিপর্যয় তো রয়েছে, তার উপর তো কারোর হাত নেই। কিন্তু আমাদের এই যে সচেতনতার অভাব বা অতিরিক্ত লোভ, এটা বোধহয় কখনো কখনো আমাদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে বা ক্ষতির সম্মুখীন করছে। যাই হোক, তবে এই জায়গা থেকে বাঁচতে গেলে আমাদেরকে এই প্রাকৃতিক কৃষি, যেটা নিয়ে আজকের আমাদের আলোচনা হচ্ছে, সেখানেই ফিরে আসতে হবে,
0: সেখানেই ফিরে আসতে হবে।
1: আমরা বারবার আমাদের বিভিন্ন আলোচনায়, বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন বিশেষজ্ঞরাও বলছেন যে আমাদের জৈব চাষ বা প্রাকৃতিক কৃষিতে আবার ফিরতে হবে, মানে সেই ফিরে চল মাটির টানে, সেই কল হয়েছে যে আমাদের মাটির টানেই ফিরতে হবে। আমরা যেখানে যত দালান কোঠা করি না কেন, গড়ে তুলি না কেন, সেই মাটির কাছাকাছি থাকতে হবে এবং সেটা একটু জেনে বুঝে করতে হবে। এবারে এইরকমভাবে কিছু এগ্রি স্টার্ট আপ করা যেতে পারে, এবারে আপনার যেটা মনে হলো যে এরকম নতুন কিছু করা যেতে পারে বা করতে চাই, আপনি কি কি প্রোডাক্ট শুরু করলেন?
0: প্রথম যে প্রোডাক্টটা আমরা শুরু করি সেটা হচ্ছে জৈব সার এবং ভার্মি কম্পোস্ট, কেঁচো সার, এই দুটো দিয়ে আমরা প্রথম শুরু করি। কারণ খুব সহজেই কেঁচো সার এবং জৈব সার বানানো যায় এবং সেটা দিয়ে আমরা প্রথম শুরু করেছি, এবং তারপরে আমরা আস্তে আস্তে করে ডেভেলপ করতে শুরু করি, এবং আমরা একটা ব্যাকটেরিয়া ডেভেলপ করি।
1: আচ্ছা,
0: ওয়েস্ট ডিকম্পোজার ব্যাকটেরিয়া, যেটা ICAR দিল্লি ডেভেলপ করার পর আমরা ওখান থেকে একটা স্যাম্পেল নিয়েছে, ওটা থেকে আমরা আস্তে আস্তে করে সেটাকে আরো মাদার কালচার করে ডেভেলপ করেছি এবং সেটা অনেক বেশি এফেক্টিভ। এবং আমরা এটা ফলো করেছি যে আমরা যে পদ্ধতি অবলম্বন করছি তাতে জৈব সারটা খুব সহজেই তৈরি করা সম্ভব। যে আগে কেঁচো সার বা অন্যান্য জৈব সার তৈরি করতে 65-70 দিন সময় লাগতো, সেখানে আমরা যে ওয়েস্ট ডিকম্পোজার নিজেরা তৈরি করে যখন সেটাকে ইউজ করছি, 40-45 দিনের মধ্যে জৈব সার তৈরি হয়ে যাচ্ছে। মানে এখন যদি কোনো চাষি নিজের বাড়ির গোবরটাকে বা অন্যান্য খাবারের অবশিষ্টাংশ বা গাছের অবশিষ্টাংশকে একটা জায়গায় বেড তৈরি করে, মানে গোবরের সঙ্গে মিশিয়ে রেখে সেখানে যদি ওই ওয়েস্ট ডিকম্পোজার লিকুইডটাকে স্প্রে করে দেয়, তাহলে সে মোটামুটি 50 দিনের মধ্যে একটা ভালো জৈব সার নিজের জমির জন্য ব্যবহার করতে পারবে।
1: আচ্ছা, এখানে এই যে শুধুমাত্র এই কটাই উপাদান হলেই হয়ে যাবে?
0: মোটামুটি এতে লাগবে গোবর সারের সঙ্গে গোবর লাগবে, যদি কেউ কেঁচো সার তৈরি করতে চায় তাহলে কেঁচো লাগবে, আর তাছাড়া সবুজ অংশ লাগবে, যেমন কলা গাছ, যেমন লাগবে ধনচে গাছ, তার সঙ্গে লাগবে কচুরি পানা, মানে প্রত্যেকটাই খুব সহজেই অ্যাভেলেবল গ্রামগঞ্জে।
1: হ্যাঁ, গ্রামগঞ্জে এগুলো তো পাওয়া যায় এখনো পর্যন্ত,
0: এবং এর জন্য খুব বেশি খরচা হয় না। দেখা যাচ্ছে যে দোকান থেকে যে জৈব সারটা কিনতে চাষির হয়তো 700 টাকা খরচা পড়ছিল 50 কেজিতে, সেই জৈব সারটা চাষি খুব সহজেই 100-150 টাকার মধ্যে 50 কেজি তৈরি করে ফেলবে, মানে এতে চাষি অনেক বেশি লাভবান হবে।
1: একদম স্বাভাবিক, যেহেতু নিজস্ব যে সমস্ত উপাদান রয়েছে সেগুলো তিনি হাতের কাছে পেয়ে যাচ্ছেন এবং নিজের আশপাশে মাঠে ঘাটে রয়েছে, সেগুলো শুধু জাস্ট একটু পরিশ্রম করে কালেকশন করে নেওয়া,
0: কালেকশন করে নিজেকে একটু সময় দিলেই হবে, খুব সহজেই তৈরি হয়ে যায়।
1: আচ্ছা, এক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় আসছে যে আমাদের কৃষক বন্ধুদের মধ্যে একটা ধারণা থাকে যে কীটনাশক প্রয়োগ করে যে সমস্ত কীট শত্রু দমন করা হোক, কিন্তু এই যে প্রাকৃতিক কৃষির কথা আমরা বারবার বলছি বা জৈব সারের কথা বলছি, এগুলো দ্বারা কিভাবে এই যে কীট শত্রুগুলোকে দমন করতে পারবেন?
0: আচ্ছা, কীট শত্রুকে দমন করতে গেলে আমরা মূলত দুটো উপায়কে খুব সহজেই আমরা অ্যাডপ্ট করেছি, এখনো মধ্যে নিতে পেরেছি। একটা হচ্ছে নিম তেল, নিম খোল, যেটা জমিতে ব্যাপকভাবে প্রয়োগ করা উচিত কীট শত্রু দমনের জন্য। আর দ্বিতীয়টা হচ্ছে জীবাণু, ব্যাকটেরিয়া, যেমন এই ওয়েস্ট ডিকম্পোজার পচাতে সাহায্য করে, আর এটাই জলে মিশিয়ে গাছে স্প্রে করলে, এটা ব্যাকটেরিয়া থাকার জন্য এ অন্যান্য কীট শত্রুকে দমন করে। এর সঙ্গে টাইকোডার্মা ভিরিটি, সিউডোমোনাস, বিভিন্ন রকম যে ব্যাকটেরিয়া রয়েছে, জীবাণু সার জীবাণু রয়েছে, ব্যাকটেরিয়া রয়েছে, সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি।
1: ঘরোয়া পদ্ধতিতেও আমরা অনেক কিছু করতেও পারি, এগুলো করা সম্ভব এবং সেটা খুবই ন্যূনতম খরচে।
0: হ্যাঁ, এবং করঞ্জার তেল রয়েছে, নিশিন্দা পাতা রয়েছে, গ্রামে পাওয়া যায় নিশিন্দা গাছে, তার নির্যাস ব্যবহার করতে পারি।
1: আমরা বিভিন্ন অনুষ্ঠানে এইগুলো নিয়ে বারবার বলছি বা আমাদের কৃষক বন্ধুদেরকে সচেতন করার চেষ্টা করছি যে আপনাদের সুস্থায়ী কৃষির লক্ষ্যে বা দীর্ঘমেয়াদী কৃষির লক্ষ্যে প্রাকৃতিক কৃষির

0: জোর দিতে হবে। তবে এ প্রসঙ্গে আরো একটি জিনিস, যেহেতু আপনি একজন কৃষি উদ্যোগপতি বা উদ্যোক্তা হয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে বা আরো আগামীতে কাজ করবেন, সেখানে দাঁড়িয়ে আমাদের যারা তরুণ প্রজন্ম রয়েছে, আমি বারবার তরুণ ইয়াং জেনারেশনে জোর দিচ্ছি এই কারণে যে এখন তরুণরা অনেকটা বিভ্রান্ত, কি করবেন না করবেন বুঝে উঠতে পারেন না। সেখানে তাদের মতো একজন আপনি বন্ধু হয়ে এই যে একটা কৃষি বিষয়ে একটা ব্যবসা করা যেতে পারে বা উদ্যোগপতি হওয়া যেতে পারে, তাই যদি আমাদের কোনো কৃষক বন্ধুরা বা তরুণ বন্ধুরা উদ্যোগী হতে চান, যে হ্যাঁ আমি ঠিক আছে এই ব্যাপারটা আলোচনাটা শুনলাম এটা যদি করতে চাই, সেক্ষেত্রে কিভাবে তিনি পূর্ব প্রস্তুতি নেবে বা মানসিক প্রস্তুতি নেবেন?
1: প্রথম কথা হচ্ছে এখানে তিনটে বিষয়ে বিজনেস ব্যবসা করা যেতে পারে, যেমন জৈব সার, তার সঙ্গে রয়েছে কিছু ভেষজ গাছের চাষ, তার সঙ্গে রয়েছে অর্গানিক প্রোডাক্ট, বিভিন্ন রকম ফসল যেগুলো শেড নেটের মধ্যে তৈরি করা সম্ভব, এবং এয়ারোফোনিক পদ্ধতিতে কিছু মাশরুমস তৈরি করা যেতে পারে যেগুলো থেকে ওনারা করতে পারেন। এবার বিষয়টা এরকমই যে ব্লক এগ্রিকালচার ডিপার্টমেন্ট খুব সহযোগিতা করেন, ওনাদের সঙ্গে একবার প্রথম আলোচনা করা যে আমি এই বিষয়টা নিয়ে কাজ করতে চাইছি, এগ্রিকালচারের কোন বিষয়টা নিয়ে কাজ করতে চাইছেন ওনারা, যদি সেটা ব্লক এগ্রিকালচার ডিপার্টমেন্টকে বলেন, ওনারা খুব সহজেই একটা প্রজেক্ট ওনাকে স্যাংশন করে দেন এবং সেখান থেকে কিছুটা আর্থিক সহযোগিতাও পাওয়া যায়।
0: বাহ, এটা তাহলে তো খুবই ভালো উদ্যোগ বা ভালো ব্যবস্থা আর কি। যদি একটু কিছু সরকারি উদ্যোগে তাদেরকে সাহায্য করা যায় তাহলে বোধহয় তারা একটা সুরাহা পেতে পারে। আচ্ছা, এই যে গ্রাম বাংলার কৃষি যে আর্থ সামাজিক অবস্থা বা তার উন্নয়নের কথা, এবং সেই সঙ্গে এই যে প্রাকৃতিক কৃষির সম্ভাবনা, কৃষিজাত পণ্যের যেগুলো আপনি করছেন বা আপনি বলছেন আমাদের শ্রোতা বন্ধুদেরকে আগ্রহ দেখাচ্ছেন, এগুলো কি অর্থনৈতিক উন্নয়নের জন্য একটা নতুন দিগন্ত খুলতে পারে?
1: অবশ্যই, গ্রাম বাংলার কৃষি আমাদের অর্থনৈতিক পরিকাঠামো তৈরি করে, এবং সেখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে সমস্ত প্রথম আসি কৃষকদের যে সমস্ত ফসল ওনারা ফলাচ্ছেন, সেই সমস্ত ফসলগুলো যদি প্রাকৃতিক কৃষি পদ্ধতির মাধ্যম দিয়ে হয় বা জৈব কৃষির মাধ্যম দিয়ে হয় তাহলে সেটার অনেক মূল্য রয়েছে এবং আন্তর্জাতিক স্তরে তার মূল্য রয়েছে, ওনারা রপ্তানি করতে পারবেন। এবং সেখানে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট খুব সহযোগিতা করে, এগ্রিকালচারে মার্কেটিং ডিপার্টমেন্ট সহযোগিতা করে, যাতে ওই প্রোডাক্টটার অর্গানিক ভ্যালুটাকে, গুণগত মানটাকে বিচার করে ওটাকে এক্সপোর্ট করা যায়। এছাড়াও যারা এগ্রি স্টার্ট আপ করতে চাইছেন, তারা যদি এগ্রিকালচারে জৈব সার, জৈব প্রক্রিয়ার বিভিন্ন রকম এই ব্যাকটেরিয়া তৈরি করা থেকে শুরু করে বা বিভিন্ন ওষুধ বা ভিটামিন বিভিন্ন রকম রয়েছে, বিভিন্ন রকম মিনারেলস, ক্লে মিনারেলস রয়েছে, ক্যালসিয়াম কার্বোনেট রয়েছে, এগুলোর উপর যদি কোনো কাজ করতে চান তাহলে আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন।
0: বেশ, তাহলে আপনাদের সঙ্গে যদি যোগাযোগ করতে চান কিভাবে করবেন?
1: আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন বা ইমেল আইডিতে মেল করতে,
0: সেটা যদি একটু বলে দেন আপনার না সমস্যা থাকলে।
1: হ্যাঁ, 9674077131।
0: আরো একবার,
1: 9674077131। এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন।
0: এই নাম্বার তো রইল, যে সমস্ত শ্রোতা বন্ধুরা বা কৃষক বন্ধুরা বা উদ্যোগপতি হওয়ার কোন হয়তো স্বপ্ন দেখছেন বা ভাবছেন, তাহলে সরাসরি এই নাম্বারে কথা বলে কল্যাণময় বাবুর সঙ্গে কথা বলতে পারেন বা তার কাছ থেকে সুপরামর্শ পেতে পারেন। আমাদের ঘড়ির কাঁটা বলছে আজকের এখানে থামতে হচ্ছে। আমাদের আজকের আলোচনার বিষয় ছিল ভারতীয় প্রাকৃতিক কৃষি এবং কৃষি উদ্যোগপতি বা কৃষি উদ্যোক্তা। এই বিষয় নিয়ে এতক্ষণ বিস্তারিত জানালেন একজন তরুণ উদ্যোগপতি কল্যাণময় দাস। কল্যাণবাবু, আপনাকে অশেষ ধন্যবাদ, এবং আপনার এই যে উদ্যোগী ভূমিকা এটা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, আমাদের পক্ষ থেকে এই শুভকামনা রইল।
1: একটাই বলতে চাইছি, কারণ হচ্ছে আগামী ভারতের ভবিষ্যৎ হচ্ছে কৃষি, তার একটাই কারণ এগ্রিকালচারে এলন মাস্ক থেকে শুরু করে বিল গেটস, এমনকি আমাদের মুকেশ আম্বানি, এরা সবাই ভারতীয় কৃষিতে ব্যাপকভাবে ইনভেস্টমেন্ট করছেন। তার কারণ ভারতীয় কৃষি আগামী ভবিষ্যৎ, এবং যে সমস্ত এগ্রি স্টার্ট আপ আজকে শুরু হচ্ছে তারা আগামীতে বিলিয়নিয়ার হবেন, এই বলে আমি নমস্কার জানাচ্ছি।
0: বাহ, খুব সুন্দর বলেছেন এবং একটা আশার আলো দেখালেন আপনি। যাই হোক, আমাদের সময় বলছে এবার থামতেই হবে। আমরা আজকে আলোচনা করছিলাম ভারতীয় প্রাকৃতিক কৃষি এবং কৃষি উদ্যোগপতি বা উদ্যোক্তা, আর এই নিয়ে এতক্ষণ বললেন তরুণ উদ্যোগপতি কল্যাণময় দাস। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাইকে নমস্কার, ভালো থাকুন।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: বিনোদনের খোঁজে আমরা ছুটে যাই মেলা থেকে মহোৎসবে, মাল্টিপ্লেক্স থেকে ময়দানে। এদিকে বিনোদনের আসরে কখনো এমন পরিবেশন দেখা যায় যা কেবল হাসি মজার গণ্ডিতে আবদ্ধ নয়। থিয়েটারে অনেক সময় এমন অনুভব হয় আমাদের, পূজোর মুখে অনেক থিয়েটার দেখার সুযোগ সামনে। আগামীকাল অর্থাৎ 24 সেপ্টেম্বর সন্ধ্যা 6:30 রবীন্দ্রসদনে মঞ্চস্থ হবে নাটক যুদ্ধবিরতি, পরিবেশনে শোভাবাজার প্রতিবিম্ব থিয়েটার গ্রুপ। এই একই নাটকের অভিনয় আগামী 5ই অক্টোবর সন্ধ্যা 6:30 একাডেমি অফ ফাইন আর্টসে দেখা যাবে।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আপনার স্বাস্থ্য বিষয়, নৈঃশব্দের শব্দকোষ, বলবেন ডক্টর সুশোভন দাশ।

0: আজ ওয়ার্ল্ড সাইন ল্যাঙ্গুয়েজ ডে, আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে সেই উপলক্ষে নৈঃশব্দের শব্দকোষ, এ বিষয়ে বলছেন বাক ও শ্রবণ বিশেষজ্ঞ চিকিৎসক সুশোভন দাস।
1: আমরা অনেকেই হয়তো জানি না, আমাদের মধ্যে প্রতিটা সমাজে এরকম অনেক মানুষ আছেন যারা মুখে শব্দ না করেই কথা বলেন, অর্থাৎ তারা তাদের মনের ভাবও প্রকাশ করেন। আজ থেকে প্রায় 50-55 বছর আগে এই ভাষা নিয়ে অনেক গবেষণার পর ভারতবর্ষে 2001 সাল থেকে এই ভাষায় প্রশিক্ষণ দেওয়া শুরু হয়। এবার নিশ্চয়ই ভাবছেন তো, এ আবার কোন ভাষা? আজকের বিষয়, এর নামকরণটাও তার বিশেষজ্ঞের ইঙ্গিত দিচ্ছে। নৈঃশব্দের শব্দকোষ, অর্থাৎ নীরব শব্দকোষ, যাতে নেই কোনো কোলাহল, ফিসফিস বা চিৎকার, নেই হুমকি, নেই অপভাষার কোনো ব্যবহার। এই যে আমি আপনি মুখ আছে বলে যা খুশি বলি, কান আছে বলে শুনি, কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জন্ম থেকে শুনতে পান না, বা ছোটবেলাতেই কোনোভাবে বা কোনো কারণে তাদের শ্রবণ শক্তি হারিয়েছেন। একবারও ভেবেছি আমরা যে তারা কিভাবে তাদের মনের ভাব প্রকাশ করছেন? খিদে পেয়েছে খাবো মা, এই সাধারণ কথাটুকু কিভাবে বোঝাচ্ছে? কিভাবে পড়াশুনো করছে তারা? কিভাবে জীবিকা নির্বাহের সময় তারা তাদের মনের ভাব প্রকাশ করছে? তারাও পারে বই কি, কিন্তু একটু অন্যভাবে। তাদের এই ইচ্ছা মনের ভাব প্রকাশের ভাষাই হল সাইন ল্যাঙ্গুয়েজ। সাইন কথার অর্থ সংকেত বা ইঙ্গিত। এই সাইন ল্যাঙ্গুয়েজ কথার মূল অর্থ হল সাংকেতিক ভাষা, যা মূলত শ্রবণ শক্তিহীন বা শ্রবণ বধিরতা আছে এরকম কিছু মানুষের মুখের ভাষা। সত্যি কথা বলতে কি, এখন বিজ্ঞান অনেক এগিয়ে গেছে, স্বাস্থ্য ব্যবস্থাও উন্নত হচ্ছে। অনেক দেশে মিলে জয়েন্ট কমিটি অব ইনফ্যান্ট হিয়ারিং বলে একটি সংস্থা গঠন করেছে তারা। এখন তারা প্রত্যেকে জোর দিচ্ছে প্রত্যেকটি বাচ্চার জন্মের পরেই যেন কানের পরীক্ষা হয়। আমাদের দেশেরও প্রত্যেক জেলার সরকারি হাসপাতালে বাচ্চা হলেই অডিওলজিস্ট দিয়ে কানের পরীক্ষা করার প্রথা শুরু হয়েছে। ধরা পড়লে তার ম্যানেজমেন্ট হচ্ছে, কানের সঠিক শ্রবণযন্ত্র দিচ্ছে, তারপরে স্পিচ থেরাপি, কানের কক্লিয়ার ইমপ্ল্যান্ট, আরও অনেক কিছু। আগে তো এই ব্যাপারগুলো এতটা উন্নত ছিল না, বা এখনো যারা লেট আইডেন্টিফাইড হচ্ছে বা যারা দেরি করে ধরা পড়ছে, যখন ধরা পড়ছে তখন আমরা দেখছি যে তাদের ভাষা বিকাশের ওই সময়টা পেরিয়ে গেছে। মূল সময়টা যখন পেরিয়ে যায়, তাদের ক্ষেত্রে মনের ভাব প্রকাশের মাধ্যম হয়ে দাঁড়ায় এই সাইন ল্যাঙ্গুয়েজ। এই ভাষাই একমাত্র মাধ্যম তাদের প্রতিদিনের জীবনের, পড়াশুনোর, একজনের সাথে আরেকজনের ভাব বিনিময়ের। এক কথায় বলতে গেলে, যারা শুনতে পায় না বা শ্রবণ বধিরতাযুক্ত মানুষদের ক্ষেত্রে এই ভাষাই তাদের শক্তি, এই ভাষাই তাদের আইডেন্টিটি। যেহেতু সাংকেতিক ভাষা, তাই প্রতিটা বর্ণ অর্থাৎ লেটার, প্রত্যেকটা নাম্বার অর্থাৎ সংখ্যা ও প্রত্যেকটা শব্দের না একটা সংকেত বা সাইন আছে। দুটো হাত দিয়ে মাথা থেকে বুক পর্যন্ত এই জায়গাটার মধ্যে সংকেতগুলো করে দেখানো হয়। একটা কথা বলে রাখা দরকার যে শ্রবণ শক্তিহীন মানুষদের কিন্তু দৃষ্টিশক্তিও থাকতে হবে, না হলে সে কিন্তু এই ভাষাটা করতেও পারবে না, বা যে করছে দেখতেও পাবেন না। এবং ওই যে জায়গাটা যেখানে এই ভাষাটা উনি দেখাচ্ছেন, সেখানে অবশ্যই কিন্তু আলোটা থাকতে হবে। এটা শেখে কিভাবে? যেহেতু এটা সহজভাবেই শেখা যায় এবং এতে খরচও তেমন কিছু নেই, তাই শিখতে বেশিদিন সময়ও লাগে না। শব্দ, বর্ণ, সংখ্যার আলাদা আলাদা সংকেত থাকে। বর্ণের মধ্যে ধরুন ইংরেজি এ, বি, সি, এগুলোর প্রত্যেকটা একটা সংকেত আছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, রেডিওতে তো আর দেখিয়ে বলাটা সম্ভব নয়। সিটা কিছুটা আমরা হাতে যদি আঙুলগুলোকে জড়ো করি সি এর মতোই, আবার 1, 2, 3, 4, 5 আমরা যেমন হাতের একটা একটা আঙুল করে দেখাই ঠিক তেমন, কিন্তু ছয়টা একটু অন্যরকম। ছয়টা হাতটা মুঠো করে ছোট আঙুলটা বা কোড়ে আঙুলটাকে উপরের দিকে উঠালে যেটা হয় সেটা হলো ছয়। নমস্কার, বাই বাই, এগুলো একদম আমাদের মতো, আমরা যেভাবে দেখাই। তর্জনীটা নিচের দিকে করলে এটা আমি, তর্জনীটা অন্যের দিকে করলে এটা ইউ। এবারে আসি আমরা এটা শিখি কিভাবে। এর অনেকগুলো ভাষা হয়, অনেক আগে থেকেই চলে আসছে। আমেরিকার সাইন ল্যাঙ্গুয়েজ যাকে বলে ASL, ব্রিটিশদেরটাকে আমরা বলি BSL, ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ ISL। এই ভাষা মূলত শিখতে হয় থেরাপির মাধ্যমে। আমাদের রাজ্যে আলী আকবর জাং ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পিচ অ্যান্ড হিয়ারিং, বনহুগলিতে কেন্দ্রীয় সরকারের যে প্রতিষ্ঠান আছে, ওখানে আবার এই ভাষার ওপরে ডিপ্লোমা ইন টিচিং ISL এর 2 বছরের কোর্স হয়। এই ভাষার ওপরে যারা ট্রেনিং নিচ্ছে, তারা শ্রবণ বধিরতাযুক্ত মানুষদেরকে গিয়ে ট্রেনিং দেয়। শেষে যেটা বলা দরকার, একজন বাক শ্রবণ বিশেষজ্ঞ হিসেবে যেটা

0: মূল জায়গা এখনো বিজ্ঞান অনেক এগিয়ে গেলেও সব মানুষ তো বিজ্ঞান চিকিৎসার সংস্পর্শে আসেন না, তাই আমাদের সবাইকেই সচেতন হতে হবে এই ব্যাপারে। একজন বাচ্চার তার সিচুয়েশনের উপর নির্ভর করে এই ডিসিশনটা নেওয়ার, যে সে হিয়ারিং এড পরে স্পিচ থেরাপির দিকে যাবে নাকি তার এখন সাইন ল্যাঙ্গুয়েজ ছাড়া কোনো অপশনস নেই। তাছাড়া যারা আগের, যারা এখন অলরেডি 20 বছর 20 বছর 15 বছর হয়ে গেছে, তাদের কাছে তো সাইন ল্যাঙ্গুয়েজ ছাড়া আর কোনো পথই খোলা নেই, তাই আমাদেরকে সেই সঠিক পথটা দেখিয়ে দিতে হবে।
1: ওয়ার্ল্ড সাইন ল্যাঙ্গুয়েজ ডে উপলক্ষে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন নৈঃশব্দের শব্দকোষ, বললেন বাক ও শ্রবণ বিশেষজ্ঞ চিকিৎসক সুশোভন দাস। এতক্ষণ শুনলেন আপনার স্বাস্থ্য, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন সন্ধ্যা 7টা থেকে রাত 12টা অবধি মৈত্রীর অধিবেশনের অনুষ্ঠান সূচি। সন্ধ্যা 7টায় নাটক মন সাজগর, রচনা সমরজিৎ গুপ্ত, প্রযোজনা সিদ্ধার্থ মাইতি। 8টায় আসার কথা, রাত 8:30 ব্যান্ডের গান। রাত 9টায় কথায় গানে উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। রাত 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সিনেমা জগৎ, বাসব মল্লিকের সাক্ষাৎকার গ্রহণে প্রিয়াঙ্কা ভট্টাচার্য। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসর, শুনবেন ঠুংরি, অর্ধেন্দুশেখর বন্দ্যোপাধ্যায়, রাগ খাম্বাজ ও ভৈরবী, তবলায় পার্থ মল্লিক, হারমোনিয়ামে প্রদীপ পালিত। 10:45 উপমহাদেশের খবর। রাত 11টায় হারানো দিনের গান উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। রাত 12টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।

আজকের নাটক মনসাজঘর, রচনা সরজিৎ গুপ্ত, প্রযোজনা সিদ্ধার্থ মাইতি, নাটক মনসাজঘর।

0: সেখানেতে মন ছিল, কান ছিল, প্রাণ ছিল, হৃদয়ের উত্তাপ সূর্যমুখীও ছিল, তবুও একলা মন ভিড় ঠেলে চলে যায়। বলাকারা বুক পাতে কোনো নীল ঠিকানায় বিষণ্ন বাষ্পের গুমট মধ্যরাত, প্রতিফলে খোঁজে অঝোর বৃষ্টিপাত। আমিও ভাবছি এই আধারটা পেরিয়ে নরকটা দেখা যাবে, স্বর্গটা এড়িয়ে সুন্দর রূপ আর সাজসজ্জার রঙে, ক্যানভাসে জল ছবি অর্ধ নগ্ন ঠঙে, ফাঁকাটা যে ভরছে নগ্নতা সাজছে, এলোমেলো বেশবাস সুন্দর দেখাচ্ছে।
1: দাদা, এই নিন চা।
0: ও ও, তুমি? কিন্তু আমি তো চা চাইনি।
1: আরে, আর কতক্ষণ শুকনো গলায় পদ্য বলবেন? আমি তো অনেকক্ষণ দোকান থেকে দেখছি, আপনি চোখ বন্ধ করেছিলেন বলেই বুঝতে পারিনি। তা দাদা, নতুন লিখলেন?
0: না, আমি এখন আর লিখি না, ওই গলা দিয়ে যা শব্দ বেরোয় তাই বলি। কিন্তু তুমি যে আমায় চা দিচ্ছ, আগের গুলোর দাম নেবে না?
1: আরে নেবো নেবো, আপনি তো আর পালিয়ে যাচ্ছেন না, প্রতিদিনই তো এখানে দেখা হয়। এই নিন, এই নিন চা।
0: হ্যাঁ হ্যাঁ।

0: আরেকটা
1: আরে এই তো চা দিলে, আবার ঢালছো কেন?
0: দিদিমণি খাবে না?
2: দিদিমণি?
1: কে দিদিমণি?
0: ওই যে আপনার পাশে বসে।
3: ওই কাপটা নষ্ট করবেন না, আমাকে দিয়ে দিন।
0: আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি দিদিমণির মুখটা কেমন যেন থমথম করছে। ভাবলাম যাক পরে আলাপটা করে নিলেই চলবে, তাই নিন দিদিমণি চাটা নিন, চাটা খেয়ে ঝগড়াটা মিটিয়ে ফেলুন।
2: আরে এটা কে কানা?
3: পবন, এতক্ষণ পাশাপাশি বসে আছি বুঝতেই পারিনি।
2: কেকা কি ভাবলো? ওর পাশে বসে ভাব করতে এসেছি। না তা কেন হবে, আমি তো রোজই এখানে বসি।
3: কি বোকা বোকা লাগছে, পবন ভাবলো হয়তো ওর চোখে পড়ার জন্য এখানে বসে আছি।
2: আজ আজ কেকাকে দারুণ লাগছে।
0: দিদিমণি চেঞ্জটা নিন।
3: দুটোর দাম নিয়েছেন তো?
0: হ্যাঁ হ্যাঁ দুটোরই নিয়েছি।
1: দুটো আপনি আবার আমার দাম কেন দিচ্ছেন? আপনি তো আমায় চেনেন না, জানেন না।
3: চিনব না কেন, আপনি তো আমাদের পাশের বাড়ির অরুণের বন্ধু, আপনি তো ওই বাড়িতে মাঝে মাঝেই আসেন।
1: ও, তার মানে আপনি আমাকে প্রায় দেখেন।
3: হ্যাঁ।
1: তাহলে তখন কথা বলেননি কেন?
3: একটা সত্যি কথা বলবেন, আপনি তো আমাকে একটু চেনেন, আমার দিকে মাঝে মাঝে হা করে তাকিয়ে থাকতেন।
1: মানে?
3: তাহলে আপনি বলুন আপনি কেন কথা বলেননি?
1: আসলে আমি তো বুঝতেই পারিনি যে আপনি আমার পাশে বসে আছেন।
3: হ্যাঁ, অনেকক্ষণ বসে বসে আপনার আবৃত্তি শুনছিলাম।
1: লুকিয়ে লুকিয়ে?
3: এই উন্মুক্ত স্টেশনে কোনো কিছু লুকিয়ে করা যায়? এখানে সব কিছু সবার, কারো একার নয়, সে অনুযায়ী আবৃত্তিও আপনার একার নয়। যাই হোক, যখন চিনলেন তখন ওরকম হাঁ করে থাকলেন কেন?
1: মানে আসলে আপনার সাথে তো কোনোদিন মুখোমুখি হয়নি, লজ্জা ঠিক নয়, ওই কেমন যেন একটু কেমন কেমন লাগছিল আর কি।
3: ইচ্ছে করছিল তো?
1: ইচ্ছে করলেও তো ইচ্ছা প্রকাশ করা যায় না সবার কাছে, বিশেষ করে মহিলাদের কাছে।
3: মুখোমুখি কথা বলতে অসুবিধে, কিন্তু আপনি তো আমার সম্বন্ধে অন্যকে অনেক কথা বলেছেন।
1: আমি বলেছি? কাকে বলেছি?
3: আপনার বন্ধু অরুণ, সে কিন্তু আমারও বন্ধু, সেই আমাকে সব বলে দিয়েছে।
1: অরুণ বিশ্বাসঘাত! না না না, হাসবেন না হাসবেন না হাসবেন না, কি লজ্জার কথা বলুন তো।
3: আমি নাকি দেখতে খুব সুন্দর, ম্যাক্সি পড়লে নাকি আমায় বাজে লাগে, সালোয়ার কামিজে নাকি বনে দিয়ানা চলে যায়, আর শাড়ি পরলে
1: অপূর্ব অপূর্ব। রেখা সত্যি যে কি অপূর্ব লাগতো আপনাকে যখন আপনি শাড়ি পরে চুল খুলে পড়াতে যেতেন, তখন তখন তখন আমি হাঁ করে চেয়ে থাকতাম,
3: হাঁ করে চেয়ে থাকতাম, লজ্জা করে না? সেই জন্য আমি যতটা পারতাম আপনার থেকে লুকিয়ে লুকিয়ে চলাফেরা করতাম।
1: না না না না না, এটা কিন্তু আপনি অন্যায় করেছেন। হ্যাঁ, খুব অন্যায় করেছেন।
3: আচ্ছা, মেয়েদের অমন মুখের উপরে ভালো বললে লজ্জা করে না বুঝি?
1: আজব তো, সে তো আমি আমার বন্ধুকে বলতাম।
3: মশাই, সেগুলোই তো আমি শুনতাম।
1: একটা সত্যি কথা বলবো?
3: মিথ্যে বলে দেখুন না।
1: না মানে আমারও না আপনাকে দেখে খুব লজ্জা লাগতো।
3: লজ্জা লাগতো? আপনি না ছেলে?
1: না, আপনি যখন আমার চোখের সামনে দিয়ে যেতেন তখন লজ্জা আমি তাকাতেই পারতাম না, ভাবতাম আপনি কি ভাববেন।
3: এটা লজ্জা নয়, ভয়, বুঝলেন মশাই, ভয়।
1: আসলে আসলে সব সুন্দরী বোধহয় মানুষকে ভয় লজ্জা সম্ভ্রম আনায়, আর সেটা লজ্জা বা ভয় আপনি যেটাই বলুন, তার জন্য আমরা পরস্পরের সঙ্গে কথা বলতাম না। অবশ্য এটাও ঠিক যে আমি অরুণের কাছ থেকে জেনেছি আপনিও আমার সম্পর্কে বিভিন্ন কথা জানতেন।
3: ছিছি, অরুণটা যে কি!
1: না না না, একদম লজ্জা পাবেন না, একদম লজ্জা পাবেন না, লজ্জা আসলেই আমাদের মধ্যে দূরত্ব আবার বাড়বে। আর এটাও সত্যি যে দূরত্ব কমলে আপনার সৌন্দর্যটা কমে যাবে।
3: ওমা, তাও আবার হয় নাকি?
1: হ্যাঁ হয়, আপনি বুঝতে পারছেন না। আসলে তো আমি তো আপনার উপরে রূপটা নিয়ে বিভোর,
2: আপনার ভিতরটা তো দেখতে পাইনি, তাই বড় ভয় হতো। আর সেই জন্য আমার মনে হয়েছিল যে আপনার সাথে কথা বললেই বোধ হয় আপনার স্বর্গীয় রূপটা কমে যাবে।
3: এখন তো কথা বললেন, আমার স্বর্গীয় রূপটা কতটা কমলো বলুন তো।
4: ভালো আছি, ভালো থেকো।

0: অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে।
1: বাবু দুটো পয়সা, বাবু অন্ধ মানুষকে দু পয়সা সাহায্য করুন বাবু।
2: হ্যাঁ হ্যাঁ, এখনো তো আমরা কথা মানে কথা বলিনি।
3: কথা বলিনি, তাহলে আমরা কি করছি?
2: কিছু শব্দের আদান প্রদান করছি। কথা কথা অনেক অনেক বড় জিনিস, এটা দিয়ে একটা আস্ত দাবানলকে নিভিয়ে দেওয়া যায়, আবার একটা শান্ত সুন্দর সবুজ অরণ্যকে দাবানলে পরিবর্তন করা যায়।
3: তাহলে আপনি কথা বলতে ভয় পান?
2: আর পাই বলে অগোছালো সুন্দরকে সুন্দর করে সাজিয়ে নিতে হয়। ওই ওই আপনি ভাবুন, যখন আপনি ওই সালোয়ার পরেন তখন আপনাকে খুব বাস্তববাদী বলে মনে হয়, তখন মনে হয় সমস্ত ভোঁতা জিনিসগুলো মানে ভোঁতা কথাবার্তাগুলো আপনার জন্য। আর আপনি যখন শাড়ি পরেন, কপালে লাল টিপ, চুলগুলো কপালের উপর এলো মেলো, তখন মনে হয়।
3: কি মনে হয়?

0: বলুন না কি মনে হয়।
1: আসলে আপনার সাথে আমার অনেক দিনের ইচ্ছে একটু কথা, মানে শব্দ নয় কথা বলব, আর তার জন্যই আমি আপনাকে আপনাকে আমি মনে মনে অনেক সাজাতাম।
0: সে কি আপনি আমাকে সাজাতেন আর আমি জানতাম না?
1: সরাসরি বললে তো আপনি সাজতেন না। দেখুন না, আমি আমার বন্ধুকে বলেছি আপনাকে কিভাবে সাজলে কি পড়লে ভালো লাগবে, আর আপনি ওর কাছ থেকে শুনে অবচেতন মনে চেষ্টা করতেন ঠিক সেইভাবে সাজতে। কি ঠিক কিনা বলুন।
0: না মশাই, আমার ইচ্ছে হতো তাই আমি সাজতাম।
1: কেকা, আজ আপনি যেভাবে সেজে এসেছেন, যে শাড়ি পরে এসেছেন, আপনার মন, সেই মনটা যেভাবে সেজেছে সেটা সেটা সবটা সবটা আমার কল্পনা প্রসূত।
0: না না, এটা আপনি জোর করছেন,
1: নিজেকে ঢাকছেন।
0: ঢাকছি কি দিয়ে?
1: লজ্জা, আত্মসম্মান, অহং, জানেন এসব কিন্তু আপনার নিজস্ব রূপ এখন থেকে নষ্ট করতে শুরু করেছে। ঢাকবেন না, ঢাকবেন না, মন থেকে যা চাইবে তাকে ঢেকে নিজেকে মনহারা করছেন। ভালো লাগে না, একদম ভালো লাগে না। এই যে দেখুন, এই স্টেশনে কত মেয়ে ঘুরে বেড়াচ্ছে, সবাই সেজেছে যে যার নিজের মতো করে। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, এদের মধ্যে কয়েকজনই একটু অসাধারণ সুন্দরতার কাছাকাছি পৌঁছে গেছে। কেন জানেন? ওই কটি মেয়ে নিশ্চয়ই কারোর কথাতে সেজেছে যে ওদের সুন্দর দেখে। কি কি দেখছেন?
0: আপনাকে।
1: পাগল মনে হচ্ছে? মনে মনে রাগ হচ্ছে না? আপনার তো রাগ হবার কথা নয়। যেমন আজ বিকেলের সৌন্দর্য আপনার শরীর ঘিরে।
0: আমি রাগ করিনি, কিন্তু আপনি আমাকে নিয়ে এত চিন্তা করতেন।
1: আপনার সামনের রূপটা যদি আপনার হয় তাহলে আপনাকে নিয়ে।
0: আমাকে খুব সুন্দর দেখতে না?
1: দেখুন কেকা, আমার মনে হচ্ছে আপনি আমার কথাতে অসন্তুষ্ট হয়েছেন। আসলে আমি
0: বলুন না, আমি সুন্দর কি না?
1: আর কেউ বলেনি আপনাকে?
0: আর কেউ না, আর কেউ না, শুধু আপনি। আপনি বলুন আমি সুন্দর কি না? আমি সুন্দর?
1: আমার কথায় কি কোনো অবিশ্বাস আছে?
0: কোনো কিছুতেই অবিশ্বাস না, কাউকে না, আপনাকে না, কাউকে, কাউকে না, কাউকে না, কাউকে না।
1: সরি কেকা, সরি, আমি বোধহয় অজান্তে আপনাকে আঘাত দিয়ে ফেলেছি।
0: না ঠিক আছে, আসলে আমি অনেকটাই অনামি স্টেশনটার মতন, বুকের উপর দিয়ে কত ট্রেন বয়ে যায়, কেউ দাঁড়ায়, কেউ একবারও দাঁড়ায় না।
1: না, অরুণ আপনার সম্পর্কে সব বলেছে। প্রকাশ বলে একটি ছেলের সাথে আপনার দীর্ঘদিনের প্রেম বর্তমানে মনোমালিন্য।
0: প্রকাশ, ও আমাকে সুন্দর বলতো।
1: কেকা, ও যখন আপনাকে সুন্দর বলেছে তখনই সম্পর্ক ভাঙার নয়, আপনি দেখবেন।
0: কিন্তু প্রকাশ আমাকে কখন সুন্দর বলতো জানেন? যখন ওর কথাতে আমি সাজতাম, সেজে থাকতে হতো, এখনো সেজে থাকতে হয়। ওর চাহিদা মতন আমি থাকলে আমি কুৎসিত হয়ে যাব, কুৎসিত।
1: কেকা কেকা, সামলে ভাই সামলে, ও ঘাটে জল না নিতে যাব না, যাব না। ও সখী, অন্য ঘাটে চল না। আরে কেকা, সুন্দরীরা কাঁদলে ভালো লাগে না। না না না, আরে লজ্জা পাবার কিচ্ছু নেই। আরে আমার কাছে লজ্জা কি? আরে আমি হলাম গিয়ে আপনার রূপের কথা শিল্পী।
0: আপনি একটু চুপ করবেন, আমার ভালো লাগছে না।
1: দেখলেন তো,

0: ও, প্রকাশের মানে আপনার প্রকাশের।
1: হ্যাঁ, প্রকাশ কেন আসছে জানেন?
0: এই দেখো, আপনার প্রকাশ কেন আসছে না আমি কি করে বলবো বলুন তো।
1: আমার সাথেও কথা বলতে চায়।
0: আবার সেই কথা, ভালো তো, তাহলে আজ আপনার খুশির দিন। তাহলে আমি বলবো কেকা, আজকের দিনটা আপনি হাসি মুখে থাকুন। মানুষের জীবনে হাসাটা হলো ক্লান্ত মুখে জলের ছিটের মতন, দু চোখে ক্লান্তির ছাপ, কিন্তু সারা মুখে জলের বিন্দু চকচক করে বলে দেয়, ভালো আছি হে, ভালো আছি।
1: এখন আমায় হাসলে বোকা বোকা লাগে।
0: তা বললে তো হবে না, এক্ষুনি আপনার প্রকাশের অনারে এক কাপ করে চা হয়ে যাক। হবে না, থাক তাহলে। আচ্ছা, প্রকাশ কখন আসবে?
1: তারই অপেক্ষাতে তো বসে আছি।
0: আচ্ছা কেকা, আমার একটা জিনিস জানতে খুব ইচ্ছে করছে না, মানে প্রকাশের সাথে দেখা হলে কি বলবেন? মানে প্রকাশের চাহিদা মতো সাজলে যে আপনি।
1: আসলে আমাদের মধ্যে যে অমিল, তা আমরা স্পষ্ট করে দেখতে চাইছি না। হয়তো হয়তো ভালোবাসি বলে একসাথে থাকার জন্য বারে বারে থমকে গিয়েও এরকম এক একটা দিন আসে দুজন দুজনকে দেখার। দেখা হয়, কিন্তু আপনার মতে কথা হয়ে ওঠে না, সবই শব্দ থাকে।
0: না না না না, শব্দ নয়, শব্দ নয়, সম্পর্কে শব্দগুলোকে জুড়ে মালা তৈরি করে কথা বলতে হবে, কথা। আচ্ছা কেকা, আপনি আপনি আমায় বলুন তো, আপনার চোখে প্রকাশের কি কি ভালো লাগে বলুন, চুপ করে থাকবেন না।
1: সব কিছু
0: তা সাজানো অবস্থায় না না সাজানো অবস্থায়?
1: মানে
0: মানে আপনি প্রকাশের অবর্তমানে, প্রকাশকে তো মনে মনে সাজান, এই আমার মতো। আচ্ছা ঠিক আছে, যদি না সাজান অসুবিধা নেই, অসুবিধা নেই, আজকে সাজাবেন। হ্যাঁ, আজকে সাজাবেন, যদি দেখেন প্রকাশ আপনার মনোমতো সেজে নেই, তবে তৎক্ষণাৎ তৎক্ষণাৎ তাকে সাজিয়ে নেবেন।
1: সাজিয়ে নেব
0: মনে মনে, দেহ থেকে মন, মন থেকে দেহ, আপনি যখন তাকে সাজিয়ে ফেলতে পারবেন নিজের মতো করে, তখন দেখবেন আপনি তার সাথে কথা বলতে পারছেন। হ্যাঁ কি কা, কথা, কথা, কথার মাধ্যমে কত কাজের কাজ আপনি করে ফেলেছেন। এমন সময় আসবে আপনি তাকে খুব টানবেন, সেও আপনাকে টানছে। আসলে এই টানাটানির খেলা খুব ভয়ঙ্কর জানেন, দেবলাল এক সময় আমাকে মনে প্রাণে টানত, আমি সারা হৃদয় দিয়ে তাকে টানতাম, দুজনে টান অসম্ভব শক্ত, হঠাৎ হঠাৎ দুজনের টানাটানিতে সুতোটা ছিঁড়ে গেল। যদি দেখেন আপনার প্রকাশ আপনাকে খুব বেশি করে চাইছে, বা আপনি প্রকাশকে, তাহলে বুঝবেন সুতো ছেঁড়ার সময় হলো।
2: তোমার মালা খান,
0: অপেক্ষা
2: দিও তোমার মালা,
0: দীর্ঘ অপেক্ষায় সম্পর্কগুলো ঘুরপাক খায়।
2: আমার ভিতরে
1: আপনি অন্তরে অপেক্ষা করেন না দেবলার জন্য?
0: করতাম, এখন আর করি না।
1: কেন করেন না? কেন
0: দেবলা অপেক্ষা করছে বলে?
1: তাহলে আপনি
0: আমার জন্য নয়, অন্য কারো জন্য।
1: একটা কথা বলবো?
0: হ্যাঁ বলুন।
1: আপনি মনে মনে সাজিয়ে কি মজা পান?
0: স্বপ্ন মজা বুঝেন, স্বপ্ন মজা
1: না,
0: স্বপ্ন মজা। আমার স্বপ্নে এক সাজঘর আছে, তার মধ্যে অনেক সাজ, অনেক, আমি সেই সব দিয়ে এক একটা মানুষকে সাজাই। সাজানোর পর চেয়ে দেখি, দেখি
1: কি
0: দেখি দেবলার মতো লাগছে কিনা।

0: তার মানে তার মানে আপনি যেসব কথাগুলো বললেন সব দেবলার জন্য?
1: হ্যাঁ,
0: আপনি আপনি স্বার্থপর।
1: হয়তো। আসলে আমি দেখি আমার সাজানো সুন্দর মানুষগুলোকে, দেখি দেখি তাকে ঠিক দেবলা দেবলা লাগছে কিনা, আর লাগলেই আর লাগলেই
0: হ্যাঁ লাগলে কি
1: আর লাগলেই তক্ষণে চলে যাব সেখান থেকে। আমি কারো মধ্যে কোনো সুন্দরের মধ্যে আমি দেবলাকে চাই না, চাই না।
0: সেদিন অরুণের কাছে শুনে আমি কিন্তু নীল শাড়ি পরেছি, আপনি বলেছিলেন
1: দেবলা নীল রং পছন্দ করে না।
0: দেখুন আমি কিন্তু চোখে কাজল দিয়েছি।
1: দেবলা কাজলকে ঘৃণা করে।
0: সবচেয়ে মজার কথা হলো কি জানেন, ঠিক এই কারণেই আমি আপনাকে ঘৃণা করি।
1: আমায়?
0: হ্যাঁ আপনাকে। আপনি দিনে দিনে আমাকে আপনার সাজঘরের একজন অংশীদার করে ফেলেছিলেন, প্রকাশের যেটা ভালো লাগে না ঠিক সেটা দিয়েই আমাকে সাজান বলে।
1: কিন্তু আপনি তো আমার কথা মতো নাও সাজতে পারতেন।
0: পারি পারি, তবু আমি সাজবো, আমি সাজবো। প্রকাশকে ভুলতে, চিরদিনের মতন ভুলতে।
1: কেকা কেকা, চোখের জল মুছুন, ধীরে ধীরে নিজেকে তৈরি করুন। ভালোবাসি যারে শত অন্যায় কাজে রেখে দিব তারে। কেকা আপনার প্রকাশ ভুলে গেছে। ওই দেখুন, এক্ষুনি যে ট্রেনটা ঢুকলো, ওই যে দরজার কাছে দাঁড়িয়ে আপনার দিকেই চেয়ে আছে।
0: আমি তাহলে চাই,
1: হ্যাঁ
0: একটা কথা বলবো, আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন না প্রকাশের সাথে কথা বলার সময় তাকে নিজের মতো করে সাজিয়ে নিতে। আমি সাজিয়েছি পবন, আমি সাজিয়েছি তাকে ঠিক আপনার মতন করে, আপনার মতন মুখ, আপনার মতন চেহারা, আপনার মতন স্বপ্ন মনে, ঠিক আপনার মতন সাজিয়েছি। এখনো কে পেতে আমার কোনো কষ্ট হবে না। আপনি আমার একটা অনুরোধ রাখবেন?
1: বলুন।
0: আপনি আর একবার আপনার দেবলাকে সাজান, আমি বলছি মন থেকে নতুন করে সাজান, ঠিক আমার মতো করে। আসি।
1: কি করে বোঝাই তোমায়, তোমার প্রকাশের ট্রেন তবুয়ে স্টেশনে থামে, দেবলার ট্রেন তো দূরপাল্লার, শুধু ধুলো উড়িয়ে চলে যায় শব্দ করতে করতে। আমার দেবলা স্টেশনে নামতেই পারল না।

মনো সাজঘর নাটকটি এখানেই শেষ হল। রচনা সরজিৎ গুপ্ত, অভিনয় করেছেন চাওয়ালা কাঞ্চন সাহা, পবন শুভব্রত দে এবং কেকা নীলাঞ্জনা বিশ্বাস, শব্দ সংযোজনা রফিউদ্দিন, প্রযোজনা সিদ্ধার্থ মাইতি।

স্বাধীন ভারতের বয়স তখন মাত্র 10। শুধু হলিউডের ছবির জন্য নির্দিষ্ট মেট্রো সিনেমায় 1957-র 15ই নভেম্বর মুক্তি পেল প্রথম ভারতীয় তথা বাংলা ছবি চন্দ্রনাথ। টানা 7 সপ্তাহ হাউসফুল এবং কলকাতায় 13 সপ্তাহ। আবার কোনো ছবি চলেছে 96 সপ্তাহ, কোনোটা 25, 30, এমনকি 50ও। তবে ফ্লপের রেকর্ডও কিছু কম ছিল না উত্তম, সৌমিত্র, সত্যজিৎ রায়, তপন সিনহাদের। এমনও হয়েছে যে মুক্তির 1 সপ্তাহের মধ্যেই হলের মালিক বাধ্য হয়েছেন সিনেমাটির নামিয়ে নিতে। পুরনো বাংলা সিনেমার হিট ফ্লপ, হল রান, দর্শকের উন্মাদনা আর হারানো দিনের গানে প্রিয়াঙ্কা ভট্টাচার্যের সঙ্গী হন আজ ঠিক রাত 11টায় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে।

সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।

আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, যুব সমাজের নিরলস প্রয়াসে 2047 সালের আগেই ভারত উন্নত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আশা প্রকাশ করেছেন। গুজরাটের বারোদায় গ্লোবাল স্পিরিচুয়াল প্যালেস রিট্রিট সেন্টারের উদ্বোধন করেছেন তিনি। ভারতীয় বিমান বাহিনীর জন্য 160 স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপন এবং আনুষঙ্গিক সরঞ্জাম কেনার জন্য প্রতিরক্ষা মন্ত্রক ভারত ডাইনামিক্স লিমিটেডের সঙ্গে 810 কোটি টাকারও বেশি মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছে। নির্বাচন কমিশন বলেছে, ভোটার তালিকার সংশোধন সহ তাদের সমস্ত সিদ্ধান্ত ঐকমত্যের ভিত্তিতে নেওয়া হয়েছে। মাই ভারত পোর্টালে নিবন্ধিত যুবক যুবতীর সংখ্যা 3 কোটি ছাড়িয়েছে। জাপানের আইচিতে এশিয়ান গেমসে ভারতের পুরুষ

0: ব্যাডমিন্টন দল ব্রোঞ্জ পদক পেয়েছে। আসছি বিস্তারিত খবরে। যুব সমাজের নিরলস প্রয়াসে 2047 সালের আগেই ভারত উন্নত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি আজ গুজরাটের ভাদোদরায় মহারাজা সয়াজিরাও বিশ্ববিদ্যালয়ের 75তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। রাষ্ট্রপতি বলেন, শিক্ষা যখন সমাজ ও দেশের কাজে লাগে তখনই তা প্রকৃত শিক্ষা এবং অর্থবহ হয়ে ওঠে। শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ যেভাবে বাড়ছে তারও ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি।
1: युवाओं को सशक्त संस्कारवान आत्मनिर्भर शांतिपूर्ण और जिम्मेदार बनाना हम सब की जिम्मेदारी। हमें ऐसे युवा तैयार करना है जो ज्ञान टेक्निक और कौशल से युक्त हो, साथ ही वे आत्मविश्वास आत्म अनुशासन सकारात्मक सोच संवेदनशीलता और नैतिक मूल्यों से भी परिपूर्ण।
0: রাষ্ট্রপতি আজ গুজরাটের বড়োদায় ব্রহ্মা কুমারীজের গ্লোবাল স্পিরিচুয়াল প্যালেস রিট্রিট সেন্টারের উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি বিশ্ব নবজাগরণের জন্য আধ্যাত্মিক সচেতনতা প্রকল্পের সূচনা করেন। একই সঙ্গে তিনি একটি প্রচার অভিযানেরও ভার্চুয়ালি সূচনা করেছেন। ভারতীয় বিমান বাহিনীর জন্য 160টি স্যাটেলাইট স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপেন এবং আনুষঙ্গিক সরঞ্জাম কেনার জন্য প্রতিরক্ষা মন্ত্রক ভারত ডাইনামিক্স লিমিটেডের সঙ্গে 810 কোটি টাকারও বেশি মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছে। আজ নতুন দিল্লিতে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এর উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই অস্ত্রগুলি সরবরাহ 2027-28 থেকে 2028-29 অর্থবর্ষের মধ্যে সম্পন্ন করার সময়সীমা নির্ধারিত হয়েছে। এগুলি আকাশ থেকে মাটিতে নিখুঁতভাবে আঘাত হানার উপযোগী গাইডেড গ্লাইড বোমা, যা যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করে দূর থেকে শত্রুপক্ষের বিমানবন্দর অকেজো করে দেওয়া যায়। জম্মু ও কাশ্মীর নিয়ে ইসলামিক সহযোগিতা সংগঠন ওয়াইসির সাম্প্রতিক যৌথ বিবৃতিতে ভারত সম্পর্কে করা মন্তব্যকে সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন বলে খারিজ করেছে নতুন দিল্লি। বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, ভারতের অভ্যন্তরীণ কোন বিষয়ে কথা বলার অধিকার ওয়াইসির নেই। জম্মু কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে। উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা প্রচার চালিয়ে এই সত্য বদলানো যাবে না বলেও মন্ত্রক জানিয়েছে। মন্ত্রক আরও জানিয়েছে, পাকিস্তানকে মিথ্যা প্রচারের সুযোগ না দিয়ে ওয়াইসির উচিত তাদের সঠিক পরামর্শ দেওয়া। বিদেশমন্ত্রী ডক্টর এইচ জয়শঙ্কর, সংযুক্ত আরব আমিরশাহীর বিদেশমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং ফ্রান্সের বিদেশমন্ত্রী জিন নোয়েল ব্যারোর সঙ্গে ত্রিদেশীয় এক বৈঠকে অংশ নেন। নিউ ইয়র্কে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি ইউএনজিএর 81তম বৈঠকে যোগদানের পাশাপাশি ভারত, সংযুক্ত আরব আমিরশাহী এবং ফ্রান্সের বিদেশমন্ত্রীরা এই বৈঠকে মিলিত হন। নির্বাচন কমিশন বলেছে, ভোটার তালিকা সংশোধন সহ তাদের সমস্ত সিদ্ধান্ত ঐকমত্যের ভিত্তিতে নেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, সারা দেশে সাম্প্রতিক সময়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর সহ প্রায় 40টি নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও অসংখ্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ নতুন দিল্লিতে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, যে কোনো প্রতিষ্ঠানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনার সময় মতপার্থক্য হওয়া সিদ্ধান্ত গ্রহণের একটি স্বাভাবিক প্রক্রিয়া। কমিশনের প্রত্যেক আধিকারিকের হাতে নির্বাচন ব্যবস্থার উন্নয়নে যে কোনো ধরনের প্রস্তাব দেওয়ার ক্ষমতা রয়েছে। নির্বাচন কমিশন তাদের সমস্ত সরকারি নির্দেশনামা, সিদ্ধান্ত এবং প্রশাসনিক যেসব নির্দেশ গ্রহণ করে থাকে তার প্রত্যেকটির আইনগত বৈধতা রয়েছে। বিজেপি সভাপতি নীতিন নবীন 36টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য ইনচার্জ এবং সহকারী ইনচার্জদের নিযুক্ত করেছেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে ছত্তিশগড় এবং হরিয়ানায় দলের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে হরিশ দ্বিবেদী বিহারের তদারকির দায়িত্বে থাকবেন। বিনোদ তাওড়েকে উত্তরপ্রদেশে দায়িত্ব দেওয়া হয়েছে। বিনয় সহস্রবুদ্ধে দায়িত্ব পেয়েছেন দিল্লির। এছাড়াও রাম মাধব তামিলনাড়ু এবং উত্তরাখণ্ড, তরুণ চৌ গুজরাট, সতীশ পুনিয়া জম্মু কাশ্মীর ও পাঞ্জাব এবং অনিল অ্যান্টনি গোয়া ও নাগাল্যান্ডে দায়িত্ব পেয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছে, আগামী 27 সেপ্টেম্বর রবিবার দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত আঞ্চলিক গ্রামীণ ব্যাংক খোলা থাকবে। 28 থেকে 30 সেপ্টেম্বর ব্যাংক কর্মী সংগঠন ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস তিন দিনের যে ধর্মঘটে ডাক দিয়েছে তারই প্রেক্ষিতে এই সিদ্ধান্ত। অর্থমন্ত্রক জানিয়েছে যে ভারতের রিজার্ভ ব্যাংক আরবিআই সংশ্লিষ্ট ব্যাংকগুলির শাখা অফিস এটিএম এবং কারেন্সি চেস্ট 27 সেপ্টেম্বর রবিবার দিন সম্পূর্ণ খোলা রাখবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে।

0: সকাল 11টা থেকে অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের খবর সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সহ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মাই ভারত পোর্টালে নিবন্ধিত যুবক যুবতীর সংখ্যা 3 কোটি ছাড়িয়েছে। যুব সম্প্রদায় শিক্ষা, স্বেচ্ছায় সেবা, নেতৃত্ব এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ক্রমবর্ধমান অংশগ্রহণেরই প্রতিফলন এই সাফল্য। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীন পরিচালিত এই জাতীয় মঞ্চটি যুব সমাজকে শিক্ষালাভ, নেতৃত্ব প্রদান এবং দেশসেবায় আত্মনিয়োগ করার সুযোগ দেয়। জনসেবা থেকে দেশসেবাই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় স্টার্ট আপ ইন্ডিয়া।
1: 2016 সালে শুরু হয় স্টার্ট আপ ইন্ডিয়া কর্মসূচি। লক্ষ্য ছিল দেশের উদ্যোগপতি সংস্কৃতিতে পরিবর্তন আনা। শুধু চাকরি খোঁজা নয়, বরং নতুন কর্মসংস্থান তৈরি, উদ্ভাবন এবং সমস্যা সমাধানের মাধ্যমে তরুণদের উদ্যোগপতি হিসেবে গড়ে তোলা। প্রায় 400টি স্বীকৃত স্টার্ট আপ দিয়ে শুরু হওয়া এই যাত্রা 2026 সালের মার্চে এসে নতুন মাইল ফলক ছুঁয়েছে। সরকারি তথ্য অনুযায়ী দেশে 2 লক্ষেরও বেশি স্বীকৃত স্টার্ট আপ তৈরি হয়েছে। দেশে ব্যবসার ক্ষেত্রে তরুণ প্রজন্মের এগিয়ে আসার পেছনে মোদী সরকারের এই স্টার্ট আপের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করেন প্রযুক্তিবিদ তথা আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহ।
2: একটা টাইমে বলা হতো যে 100টার উপর এই $1 বিলিয়ন কোম্পানি ভারতবর্ষে তৈরি হয়েছিল খুব কম সময়ে, যেটা নাকি স্টার্ট আপের পৃথিবীতে 3 নম্বর পজিশনে ছিল ভারত। এর জন্য তো নো ডাউট ক্রেডিট দিতে হয় বর্তমান যে সরকার, গত 12 বছর ধরে যারা চেষ্টা করছে মেক ইন ইন্ডিয়া এবং স্টার্ট আপের, তাদের এই ব্যাপারে ক্রেডিট দিতে হয়।
1: কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আসন্ন উৎসবের মরশুমের আগে পশ্চিমবঙ্গে পেঁয়াজের যোগান স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। মূল্যস্থিতিশীলতা তহবিলের মজুদ ভাণ্ডার থেকে পেঁয়াজ নিয়ে কান্দা এক্সপ্রেস আগামীকাল কলকাতা পৌঁছবে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, এই ট্রেনের মাধ্যমে দ্রুত বিপুল পরিমাণ পেঁয়াজ পৌঁছানোর ফলে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে যোগান আরও মজবুত হবে। মন্ত্রক জানিয়েছে, গত 1 সপ্তাহে দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার ও তামিলনাড়ু সহ দেশের 17টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে পেঁয়াজের খুচরো দাম নিয়ন্ত্রণে এসেছে। জাপানের আইচিতে এশিয়ান গেমসে ভারতের পুরুষ ব্যাডমিন্টন দল ব্রোঞ্জ পদক পেয়েছে। সেমিফাইনালে চীনের কাছে 3-1 ব্যবধানে পরাজিত হয় ভারতীয় দল। খেলা শুরুতে লক্ষ্য সেন 21-16, 21-18 সেটে চীনের শি ইউকির কাছে হেরে যান। তবে দ্বিতীয় ম্যাচে সাত্ত্বিক সাইরাজ, রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জুটিকে পরাস্ত করেন। সিঙ্গলসে আয়ুষ শেট্টি 21-19, 21-13 সেটে চীনের লি শিফিং এর কাছে পরাজিত হন। এরপর চতুর্থ ম্যাচে হরিহরন আম্পা করুণান এবং এম আর অর্জুন জুটি চীনের হে জিংটিং এবং লিউই জুটির কাছে হেরে যান। এশিয়ান গেমসে মহিলাদের 49 কেজি ভারোত তোলনে মীরাবাই চানু রৌপ্য পদক পেয়েছেন। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ভারোত তোলনে রৌপ্য পদক জয়ের জন্য তাকে অভিনন্দন জানান। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। যুব সমাজের নিরলস প্রয়াসে 2047 সালের আগেই ভারত উন্নত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আশা প্রকাশ করেছেন। নির্বাচন কমিশন বলেছে, ভোটার তালিকা সংশোধন সহ তাদের সমস্ত সিদ্ধান্ত ঐকমত্যের ভিত্তিতে নেওয়া হয়েছে। মাই ভারত পোর্টালে নিবন্ধিত যুবক যুবতীর সংখ্যা 3 কোটি ছাড়িয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্তই।
3: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আধুনিক বাংলা গান। আজকের প্রথম শিল্পী নচিকেতা চক্রবর্তী।

0: আধুনিক বাংলা গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী,
1: 17ই আগস্ট থেকে 16ই নভেম্বর অবধি পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। এরই মধ্যে 26শে অক্টোবর থেকে 1লা নভেম্বর অবধি থাকছে ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইক পালন। 2026 সালের থিম বা মূল ভাবনা সত্যানিষ্ঠা সে সমৃদ্ধি বা প্রবিটি ফর প্রসপ্যারিটি। এ ব্যাপারে মূল উদ্যোগ সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের। পরিষেবার উন্নতির লক্ষ্যে সরকারি কাজে স্বচ্ছতা আনার অভিমুখে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন 17ই আগস্ট থেকে 16ই নভেম্বর 2026। আজকের দিনে পরিষেবা নির্ভর করে ডিজিটাল সুযোগ সুবিধের উপর। নিয়মিতভাবে এই সব সুবিধের পূর্ণ প্রয়োগ নিশ্চিত করতে উদ্যোগে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন 17ই আগস্ট থেকে 16ই নভেম্বর প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। সত্যনিষ্ঠাতেই সমৃদ্ধি।
0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান এক যোগে প্রচারিত হচ্ছে। আকাশবাণী গীতাঞ্জলি, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, শান্তিনিকেতন, এফএম গোল্ড, মৈত্রী, বিবিধ ভারতী ও নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর আয়োজিত লাইভ ফোন ইন অনুষ্ঠান আশার কথা। স্টুডিওর ঘড়িতে এখন 8:35 সেকেন্ড।

আশার কথা। সার্বিক স্বাস্থ্য শিক্ষা চেতনা বিকাশের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়োজনে গ্রাম স্তর কর্মীদের জন্য আশার কথা।

0: অনেকদিন আগেই কবি প্রেমেন্দ্র মিত্র বলেছিলেন যে হৃদয়ে কি জং ধরে পুরনো খাপে। সত্যি যদি হৃদয়ে জং ধরে তাহলে তো তখন আর কিছু করার থাকে না। বা ধরুন ওই বুক পকেটের নিচে যে দু আঙুলের ফাঁক দিয়ে যদি যে স্পন্দনটা চলছে সেটা যদি থেমে যায় তাহলে সব মাটি। সেটাকে কিন্তু একটু যত্ন করে রাখতে হবে, অর্থাৎ আপনার হৃদয়। এই বিশ্বতে যত হৃদয় দেওয়া নেওয়া এবং হৃদয় ঘটিত যত সমস্যাতেই তো সমস্যা বলুন, তাই এই সমস্ত সমস্যা থেকে হৃদয়টিকে বাঁচিয়ে রাখতে পারলে তবেই আমাদের আনন্দ, আমরা সবাই মিলে খুব সুন্দর একটা পরিবার গড়তে পারবো, এগিয়ে যেতে পারবো। আশার কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। প্রত্যেক বুধবার 8টা থেকে 8:30 আমি থাকি আর আমার সঙ্গে থাকেন বিশেষজ্ঞরা, ঠিক যেমন আজকে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার গার্গী দত্ত ভট্টাচার্য, স্টেট প্রোগ্রাম ম্যানেজার নন কমিউনিবল ডিজিজ, এবং সায়ন্তনী রায়চৌধুরী, ট্রেনিং কোঅর্ডিনেটর। আপনাদের দুজনকেই আন্তরিক স্বাগত।
1: নমস্কার।
2: নমস্কার।
0: প্রথমে একটু আমি আসি গার্গী ম্যাডামের কাছে, যে এই যে প্রত্যেক বছর, তার আগে আরো একটা বিষয়, আজকের যে বিষয় অর্থাৎ ওয়ার্ল্ড হার্ট ডে, এই উপলক্ষে আমাদের সচেতনতার বার্তা। আমরা জানি যে প্রত্যেক বছর এই ওয়ার্ল্ড হার্ট ডে পালন করা হয় এবং 29শে সেপ্টেম্বর সেটা পালন করা হয়, আর এখনো পর্যন্ত এই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু প্রতি বছর হৃদরোগজনিত কারণে প্রচুর মানুষের মৃত্যু হচ্ছে। ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে এবছরের যে বিষয় ভাবনা এবং সচেতনতার দিকটার কথা যদি আপনি প্রথমেই একটু আমাদের জানান।
1: দেখুন, 29 সেপ্টেম্বর প্রত্যেক বছর আমরা ওয়ার্ল্ড হার্ট ডে হিসেবে সেলিব্রেট করি, পালন করি। তো আমরা বেসিক্যালি এই ডে সেলিব্রেশনগুলো করি যাতে আমরা মানুষ, সাধারণ মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করতে পারি। তো এই ওয়ার্ল্ড হার্ট ডের বছরে বছরে এক একটা থিম তৈরি করা হয়। এটা সাধারণত ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের তরফ থেকে হয়। তো এইবারে 2026-2026-এর জন্য ওটা হচ্ছে ডোন্ট মিস আ বিট। এবার ডোন্ট মিস আ বিট মানে এটাতে তিনটে লেয়ার আছে অ্যাকচুয়ালি। একটা তো একদম মানে লিটারাল সেন্সে যেটা মিন করছে, আমাদের হার্ট এর একটা রিদম আছে, হার্টবিটের একটা রিদম আছে। তো এই যে হার্টবিটগুলো হয় সেগুলো রেগুলারভাবে হয়। যদি একটা বিটও মিস হয়ে যায় তাহলে সেখান থেকে নানা রকমের রোগ হতে পারে, যেমনি আমরা অ্যারিদমিয়া বলি, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বলি। তো বেসিক্যালি এটা মিন করছে যে আমাদেরকে হার্টটাকে হেলদি রাখতে হবে যাতে আমরা কোনো বিট মিস না করি।
0: ঠিক, মানে প্রত্যেকটা হৃদস্পন্দন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ,
1: খুব গুরুত্বপূর্ণ। সেকেন্ড লেয়ার যেটা আছে সেটা হচ্ছে যে এই অপরচুনিটিটা নেওয়া উচিত আমাদের বোঝানোর জন্যে যে আমরা কোনোভাবেই কোনো সাইলেন্ট সিমটমকে মিস করব না, বা যেগুলো নর্মালি যে সিমটমসগুলো হয় হার্ট অ্যাটাকের, বা নট অনলি হার্ট অ্যাটাক, যে কোনো হার্ট রিলেটেড সমস্যাতে, তো সেই সিমটমগুলো যাতে আমরা মিস না করে ফেলি। কারণ মিস করে ফেললে আমাদের সামনে খুব অসুবিধা হতে পারে। তো সেইটা হচ্ছে সেকেন্ড লেয়ার। আর থার্ড লেয়ার হচ্ছে পলিসি মেকারদের, কিংবা যারা প্রোগ্রাম অ্যাডমিনিস্ট্রেটর, কিংবা যারা ম্যানেজমেন্ট লেভেলে আছে, তারা যেন কোনো অপরচুনিটি মিস না করে যেখানে আমরা কার্ডিওভ্যাসকুলার হেলথ নিয়ে কোনো ইন্টারভেনশন করতে পারি, এইরকম কোনো প্রোগ্রামের ইমপ্লিমেন্টেশন করতে পারি যাতে সাধারণ মানুষ কোনোভাবে মানে সাফার না করে।
0: বেশ, অর্থাৎ এই যে মানে ডোন্ট মিস দ্য বিট, অর্থাৎ কোনোভাবেই আপনি কোনো ছন্দকে মিস করতে পারবেন না। এবং এই ছন্দ কিন্তু শুধু যে আপনার যে হৃদস্পন্দন সেটা নয়, আপনার চারপাশে যে সচেতনতামূলক প্রচার হচ্ছে সেইটাতেও মাথায় রাখতে হবে যে আপনি কিছু যদি মিস করে যান তাহলে হয়তো আপনি আগামী দিনে অনেকটা বিপদের সম্মুখীন হয়ে গেলেন। এক্ষেত্রে এই একটা ছোটোখাটো মিস মানে শুধু

0: মিস নয়, অফার চলে যাওয়া নয়, আগামী দিনে হয়তো অনেক কোনো বড় সমস্যা, যেটা এটা যদি আমরা মিস না করে যাই তাহলে সেটাতে সেটা থেকে বেঁচে যেতে পারবো। আপনি একটা কথা বললেন যে এই যে একটা বিট যাতে মিস না করি, অর্থাৎ অনেক অনেক সময় আমরা বুঝতে পারি না কোনো একটা লক্ষণ, এবং বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো তাই আমরা দেখি। সেক্ষেত্রে আপনি যদি একটু লক্ষণগুলোর কথা বলেন যে কোন কোন লক্ষণ দেখলেই আমরা বুঝবো যে এটা আমার সাধারণত কোনো গ্যাসের ব্যথা নয়, গ্যাসের বড়ি খাওয়ার ব্যথা নয়, বা আমার খুব এরকম ওয়েদারের জন্য গরম হচ্ছে, একটা ঘাম হচ্ছে, কষ্ট হচ্ছে, এরকম নয়, এর পিছনে আরও কোনো বড় কারণ থাকতে পারে।
1: হ্যাঁ, অনেকগুলো সিমটম আছে যেগুলো হলে পরে আমাদেরকে খুব কনশিয়াস হয়ে যাওয়া উচিত, আর ইমিডিয়েটলি আমাদেরকে কোনো স্বাস্থ্য পরিষেবার মধ্যে নিজেকে আনা উচিত,
0: অর্থাৎ দেরি না করে একদম ডাক্তারের কাছে যাওয়া উচিত।
1: হ্যাঁ, তো সব থেকে আগে তো আমাদের একটা বুকের ওপরে বুকে ব্যথা করতে পারে, আর ফ্র্যাঙ্ক ব্যথাও যদি না করে একটা চেস্ট টাইটনেস যেটা বলে, মানে একটা চাপ ভাব বা যে কোনো রকমের আনইজি ফিলিং চেস্টে, কিংবা যদি চোয়ালের নিচে ব্যথা করে বা একটু আনইজি লাগে, গলার ওখানে নেক রিজনে যদি ব্যথা করে, পিঠে পিঠে ব্যথা, কিংবা পেটের ওপরের দিকটা যেটা আমরা এপিগ্যাস্ট্রিক পেন বলি ওই জায়গাতেও, বা রেট্রোস্টার্নাল পেন, ওটা আচ্ছা ঠিক আছে সাধারণ মানুষ এটাই বুঝবে যে পেটের ওপরের দিকটা যদি ব্যথা করে, কিংবা হাতে বা পায়ে যদি হঠাৎ কোনো উইকনেস ফিল করা হয়, ঝিনঝিন এরকম সেন্সেশন হয়, কিংবা খুব প্রফিউজ মানে হঠাৎ করে খুব ঘাম হচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, লাইট হেডেড লাগছে, মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাব, এই সমস্ত সিমটমসই কিন্তু এই ধরনের
0: রোগের কারণ হতে
1: পারে।
0: খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য দিলেন। আমরা তো অনেক সময় যে বুকে ব্যথার ক্ষেত্রে তবুও হয়তো অনেকটা সময় জেনেছি, কিন্তু এই যে চোয়ালে ব্যথা বা ঘাড়ে ব্যথা বললেন, এইটাকে তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভাবি এখন প্রত্যেককেই ব্যাগ ক্যারি করতে হয়, বিশেষ করে পিঠের ব্যথা হলে স্পন্ডিলাইটিসের ব্যথা, চোয়ালে ব্যথা হলে ভাবি ঠান্ডা লাগলো, দাঁত সংক্রান্ত কোনো ব্যথা হতে পারে। এইটা আজকে যারা শুনছেন, আমি বলবো আমাদের আজকে আসার কথার যে মূল বিষয়, অর্থাৎ ওয়ার্ল্ড হার্ট ডে নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান, সেখানে আপনারা যারা শুনছেন আমার মনে হয় একটা নতুন বিষয় জানতে পারলেন যে খুব সতর্ক থাকা দরকার। আপনার পিঠে ব্যথা মানেই যে শুধু ব্যথাটা পিঠে তা নয়, তার অন্য উৎস হতে পারে, এবং যে উৎসটা আপনার ওই হৃদয়ের কোনো সমস্যার কারণে হতে পারে, তো সেইখানে ভীষণভাবে সতর্ক থাকাটা দরকার। কী ধরনের এই লক্ষণগুলোর কথা তো বললেন, এবার রোগ বা সমস্যা কী কী দেখা দিচ্ছে, আর সেক্ষেত্রে আরেকটা বিষয় যেটা হয়তো আমার মনে হয়েছে যে কোভিডের পর থেকে আমরা অনেক বেশি দেখছি যে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ক্ষেত্রে আজকাল কিন্তু কোনো বয়স নেই, অনেক ছোট বয়স থেকেই মানুষ আক্রান্ত হচ্ছে, এবার সেক্ষেত্রে কেন এরকম হচ্ছে আর কি কি কারণে?
1: হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আগে একটা বয়সের পরেই বেশিরভাগ হার্টের প্রবলেমগুলো দেখা যেত, কিন্তু এখন অনেক অল্প বয়স থেকে এগুলো শুরু হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল, আমরা যেই ধরনের লাইফস্টাইল এখন লিড করি সেটাতে এই প্রোপেন্সিটি অফ হার্ট ডিজিজ অনেক বেশি বেড়ে যায়। যেটা আজকাল এই প্রথমে আমি ফুড হ্যাবিটস দিয়েই শুরু করি, আমরা জাঙ্ক ফুড খাই, কিংবা ঘরে তৈরি করা নর্মাল শাক সবজি মাছ এইসব অ্যাভয়েড করে, যেগুলো খুব টেস্টি প্যাকেজড ফুড আইটেমস আছে ওগুলো খাই, বাচ্চারা বেশি খায়, আর একটা মানে স্কুল কলেজের ছেলেমেয়েরা এগুলো ভীষণ বেশি খাওয়া শুরু করেছে আজকাল প্যাকেজ ফুড। তারপরে এক্সারসাইজ, যেটা আগে বাচ্চারা মাঠে খেলে বেড়াতো, এখন খেলে বেড়াবার মাঠও নেই আর খেলে বেড়াবার সময়ও নেই, সারাক্ষণ খালি স্কুল কলেজ এইসবই করছে, হোমওয়ার্ক, আর যতটুকু সময় পাওয়া যাচ্ছে ঘরে বসে বসে ফোন ঘাটছে বা ভিডিও গেমস খেলছে এইসব।
0: অর্থাৎ লাইফস্টাইলটা একটা বড় কারণ,
1: লাইফস্টাইল খুব বড় কারণ।
0: পরের কারণে আসবো, তার আগে একবার একটু টেলিফোনে দেখি, শ্রোতা বন্ধু আছেন, হ্যালো হ্যালো হ্যালো বলতে থাক।
1: তারপরে আমাদের আজকাল নানা রকমের, এটা বাচ্চাদের ক্ষেত্রে অতটা রিলেটেড না, আর একটু অ্যাডাল্টহুডে নানা রকমের মদ্যপান কিংবা ধূম্রপান, যে কোনো ধরনের এই টাইপের অ্যাডিকশন,
0: অর্থাৎ নেশা,
1: সেটার জন্য অসুবিধা হতে পারে। তো এইগুলোই বেসিক্যালি আমাদের লাইফস্টাইল প্রবলেম।

0: এগুলো কিন্তু আমরা যেমনি লাইফস্টাইল ইস্যুস বলি কিংবা মডিফাই করা যায় এই রিস্ক ফ্যাক্টরগুলো, এই জন্য এগুলোকে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর বলি। এর
1: হ্যালো
0: বাইরে
1: হ্যালো
2: হ্যাঁ হ্যালো
1: হ্যাঁ হ্যাঁ নমস্কার।
2: হ্যাঁ, আপনাদের তিনজন নমস্কার জানাই।
1: হ্যাঁ, আপনাকেও নমস্কার।
0: নমস্কার,
2: আমি সাগরজি রুদ্রনগর থেকে সজল কুমার ডিঙ্গাল বলছিলাম।
1: বলুন।
2: আচ্ছা আচ্ছা, বলছি আপনারা যে বলছেন যে উপসর্গগুলো বলছি, আচ্ছা মেনলি কি হার্টের রোগের ক্ষেত্রে কি ঠিক? আর এখানে
1: আপনার হ্যালো হ্যালো, আপনি রেডিও সেটটা কম করেছেন তো, আপনার কথাটা না আমরা ঠিক ঠিক শুনতে পাচ্ছি না। বেশ বেশ, আপনার কথাটা আমরা ঠিক। হুম, বলুন বলুন। হ্যালো,
2: আমি আমি বলছি যে এর হার্টের রোগের ক্ষেত্রে যে প্রেশার, প্রেশারটা তো এক নম্বরে কাল্পিক। আর কথাটা বলছি যে এই যে রক্ত জমাট বাঁধার জন্য তো হার্টের যে ওষুধ গুলো হচ্ছে, রক্ত জমাট বাঁধা বিশেষ করে এই করোনার থেকেই, তো করোনার পর থেকেই বেশি হার্টের রোগটা হচ্ছে। তার মানে কি রক্ত বাঁধার জমাট বাঁধা বেশি হচ্ছে?
1: আচ্ছা, আপনি শুনতে থাকুন। উনি জিজ্ঞেস করেছেন যে হার্টের রোগের ক্ষেত্রে প্রেশার একটা কারণ, সত্যি কি কারণ?
0: হ্যাঁ, খুব বড় কারণ, ওটাতেই আমি আসছিলাম। তো আমি কিছু আগে যেমনি আপনাকে বললাম, ওগুলো মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, আর কিছু আছে যেগুলো আমরা মডিফাই করতে পারি না, যেমনি বেশি বয়স কিংবা আমাদের জেন্ডার। দেখা গেছে যে ছেলেদের ক্ষেত্রে বেশি হয়, যদিও এখন মহিলাদের ক্ষেত্রেও হচ্ছে, পোস্ট মেনোপজাল মহিলাদের বেশি হচ্ছে। তারপরে যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, ঠিক আছে, কিসের ফ্যামিলি হিস্ট্রি? শুধুমাত্র হার্ট ডিজিজের ফ্যামিলি হিস্ট্রি নয়, ইভেন হাইপারটেনশন, মানে এই যে যেটা উনি বললেন হাই ব্লাড প্রেশার, এটার যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, ডায়াবেটিসের যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে। তারপরে কিছু কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর আরও রয়েছে। ফার্স্ট হচ্ছে যেটা উনি বললেন, হাই ব্লাড প্রেশার। তো উচ্চ রক্তচাপ থাকলে পরে ডেফিনেটলি ওটা হার্ট ডিজিজের অনেকটা রিস্ক বাড়িয়ে দেয়। একইভাবে ডায়াবেটিস যদি থাকে সেটার জন্যও হতে পারে, বা যদি বেশি মানে ওবেসিটি থাকে সেটাতেও হতে পারে। আর এছাড়া যেটা আজকের দিনে খুব প্রযোজ্য সেটা হচ্ছে স্ট্রেস। সব মানুষের জন্যই স্ট্রেস, সব কিছু ঠিক রেখেও যদি আমাদের স্ট্রেস খুব বেশি হয় তাহলে কিন্তু হার্টের প্রবলেম আছে। তো মানে হতে পারে খুব সহজে।
1: হ্যালো
2: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, আমি হুগলি জেলা রাজবাড়ি থেকে আকিশ বর কথা বলছি। আচ্ছা, হার্ট অ্যাটাক শীতকালে বেশি হয় না গ্রীষ্মকালে বেশি হয়?
1: বেশ, আপনার আর কোনো প্রশ্ন আছে? সেটা তো ম্যাডাম বলেই দিয়েছেন যে আমাদের হৃদয় বেশ শক্ত পোক্ত, বুঝতে পেরেছেন? হ্যাঁ, পরিসংখ্যান অন্তত তাই বলছে যে পুরুষরা, পুরুষদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক বেশি হয়, তাই তো?
0: হ্যাঁ, বেশি হয়, যদিও এখন মহিলাদেরও অনেক হচ্ছে, আর পোস্ট মেনোপজাল মহিলাদের বেশি হচ্ছে, কিন্তু একটু ডিফারেন্স দেখা গেছে।
1: আচ্ছা, একটা প্রশ্ন উনি করেছেন যে গরমকালে না শীতকালে, এরকম কোন ঋতুর সঙ্গে কোন সম্পর্ক আছে?
0: সায়েন্টিফিক কোন লিটারেচার সাপোর্ট করে না।
1: আসলে আমাদের ওই সাধারণের বোধহয় ধারণা হয় যে গরমকালে একটা এই যে প্যাচ প্যাচ একটা গুমোট আবহাওয়া, সেই থেকে হয়তো গরম হওয়া বা অন্যান্য অস্বস্তি গুলো বেশি থাকে, তার চেয়ে আবার
0: না, আমাদের নানা রকম পারসেপশন আছে, সায়েন্টিফিক লিটারেচার অত সেরকম কিছু
1: নেই। যে যে কারণগুলো বলছিলেন, অর্থাৎ এখনকার যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইল তো আছেই, সঙ্গে ওজন এবং বংশগত যে যে রোগের কথা আপনি বললেন, ডায়াবেটিক, তারপরে আমাদের হাই ব্লাড প্রেশার, এগুলো তো আছেই। এইগুলো থাকলে তার ক্ষেত্রে বা তাদের ক্ষেত্রে ঝুঁকিটা অনেক বেশি,
0: অনেক ঝুঁকি বেড়ে।
1: হ্যাঁ, ঠিক এইখানে আমি আমাদের মধ্যে সায়ন্তনী ম্যাডাম আছেন, তাকে একটু জিজ্ঞেস করব যে এই ক্ষেত্রে সরকারের কি কি পরিষেবা আছে, বা সরকার কিভাবে এই জায়গাটায় মানুষকে, মানুষের কাছে বোঝানোর চেষ্টা করছেন, প্রচার করছেন, বা মানুষ এই আওতায় আসতে পারে, এরকম কোনো দিক?
3: হ্যাঁ, সরকারের ক্ষেত্রে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, এই ডিপার্টমেন্টের তরফ থেকে আমাদের বিভিন্ন স্তরে এই এই যে একটা মানে এই পার্টিকুলার রোগটার জন্যে, এটাকে কমব্যাট করার জন্যে অনেকগুলো অনেকগুলো স্তরে আর কি আমাদের কার্যক্রম।

0: তিরিশোর্ধ সমস্ত লোকের ব্লাড প্রেশার আর ব্লাড সুগার রেগুলার বেসিসে চেক করা হয়।
1: আচ্ছা,
0: ঠিক আছে। এর পরে আমরা চলে
1: আসি, পরিষেবাটা কি একেবারে গ্রাম স্তরে পাওয়া যায়?
0: একদম গ্রাম স্তরে পাওয়া যায়।
1: আচ্ছা, সেক্ষেত্রে কি এই পরিষেবা কি নিকটবর্তী ব্লক স্তর মানে বা আমাদের যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেইখানে এই পরিষেবা দেওয়া হয়?
0: এই পরিষেবাটা আমাদের দেওয়া হয় নিকটবর্তী যত সুস্বাস্থ্য কেন্দ্র আছে সবকটা সুস্বাস্থ্য কেন্দ্রে।
1: অর্থাৎ সুস্বাস্থ্য আপনার নিকটবর্তী যে সুস্বাস্থ্য কেন্দ্র আছে জেলা হাসপাতালেও আপনাকে যেতে হবে না, সেখানেই
0: সেইখানেই
1: এই পরিষেবাটা
0: পেয়ে যাবেন।
1: শুধু তার জন্য আশা দিদিকে ঠিক তথ্যটা দিতে হবে, বাড়ির
0: তথ্যটা দিতে হবে, বাড়ির লোককে ঠিক তথ্যটা দিতে হবে। এবং আশা দিদিদেরও এই ব্যাপারে ট্রেন করা আছে, আশা দিদিদের কাছেও যে টুল কিটটা আছে, যে প্রশ্নপত্র যেটা আছে যেটার মাধ্যমে ওনারা ডিটেক্ট করেন, ওনারা নির্ধারণ করেন যে এ রিস্কে আছে কি এ রিস্কে নেই। ঠিক আছে, যেমন ইউজুয়ালি আশা দিদিদেরকে দেখলে পরে সাধারণ গ্রামীণ লোকজনদের মনে হয় মা বাচ্চা মহিলা সংক্রান্ত সবকিছু, এখানে পুরুষরাও আছেন, তারাও কিন্তু জিজ্ঞেস করতে পারেন আশা দিদিকে। এবং আশা দিদি যদি দেখেন যে তিরিশোর্ধ বয়স, স্থূলকায়, ফুড হ্যাবিট খুব একটা ঠিকঠাক নয়, আশা দিদি কিন্তু সঙ্গে সঙ্গে তাকে রেফার করে দেবে সিএইচও দিদির কাছে অথবা সিএইচও দাদার কাছে। ঠিক আছে,
1: বেশ,
0: সুস্বাস্থ্য কেন্দ্রতে যে আপনি যান, গিয়ে আপনি একটা চেক আপ করান, একটা স্ক্রিনিং করান। ঠিক আছে, এই গেল হচ্ছে আমার সুস্বাস্থ্য কেন্দ্র। এরপরে হচ্ছে আমার ব্লক লেভেলে, ঠিক আছে, প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার যেটা, সেইখানে কিন্তু আমাদের এনসিডি ক্লিনিক চলে, নন কমিউনিকেবল ডিজিজ, অসংক্রামক রোগের যে ক্লিনিক, সেইটা আমার সপ্তাহে দুদিন চলে। আর এছাড়া আমার ডিস্ট্রিক্ট হসপিটালে এবং আমার মেডিকেল কলেজগুলোতে এনসিডি ক্লিনিক সপ্তাহের প্রতিদিনই চলে। তো প্রত্যেকটা স্তরেই আমাদের আছে। এছাড়া আমাদের একটা টেলিকার্ডিও বলে একটা স্পেশাল প্রোগ্রাম আছে। টেলিকার্ডিও প্রোগ্রামটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের আটখানা হাব আছে, আটখানা এই গোটার পশ্চিমবঙ্গ রাজ্যতে আটটা মেডিকেল কলেজ রয়েছে। ঠিক আছে, এবং আটটা মেডিকেল কলেজ হচ্ছে হাব। তার থেকে ধরে নিন আপনি স্পোক বেরিয়েছে 98টা স্পোক রয়েছে, স্পোকগুলো হচ্ছে রুরাল অন্যান্য ছোট ছোট যে হসপিটালগুলো, যে কোনো রোগী যদি সেইখানে আসে, স্পোকে আসে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার যদি থ্রম্বোলাইসিস করার দরকার হয়, তক্ষুনি তার ইসিজি করা হয়। ইসিজি দেখে ওইখানেই যদি ডাক্তারবাবুরা বুঝতে পারেন যে আমরা একে থ্রম্বোলাইস করানো দরকার, তাকে থ্রম্বোলাইসিস করানো হয়। ঠিক আছে, এই থ্রম্বোলাইসিস করানোর জন্য একটা ইঞ্জেকশন দেওয়া হয় যেটা অত্যন্ত দামি ইঞ্জেকশন, 20,000 টাকার ওপরে এটার দাম পার ইঞ্জেকশন, এবং এটা সরকার থেকে ফ্রিতে দেওয়া হয়, অ্যাবসলুটলি ফ্রি অফ কস্ট। এটা একটা লাইফ সেভিং ড্রাগ, সেটা দেওয়া হচ্ছে। ফার্দার যদি কোনো কমপ্লিকেশন থাকে অথবা পার্টিকুলার এই পেশেন্টকে যদি ম্যানেজ করতে যদি কোনো মনে হয় ওখানকার ডাক্তারবাবুরা যে আমাদের একটু অ্যাডভাইস দরকার, দে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট দ্য হাব, তক্ষুনি। এবং হাবে কিন্তু 24/7 এদের কিন্তু রস্টার ডিউটি থাকে, হাবের ডাক্তারদের, মানে মেডিকেল কলেজের ডাক্তারদের,
1: মানে গেলাম ডাক্তার পাবো না এরকম কোনো
0: সম্ভাবনা হতে পারে না, এটা একটা অসম্ভব ব্যাপার।
1: অর্থাৎ সরকার কতটা এগিয়ে এসেছে এবং প্রত্যেকটি জনগণের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে বদ্ধপরিকর। হ্যাঁ, টেলিফোনে এই মুহূর্তে কে আছেন? হ্যালো, হ্যালো। হ্যাঁ বন্ধুরা আসছেন, একটা কথা বলি, আপনারা যারা টেলিফোনে আসবেন তারা প্রথমত রেডিও সেটের ভলিউমটা কম করে দেবেন যাতে আমরা আপনার কথাও শুনতে পাই, আপনিও আমাদের কথা শুনতে পান। যে কথা বলছিলাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তথ্য আপনারা পেলেন, যে আমাদের ট্রেনিং কোঅর্ডিনেটর সায়ন্তনী রায়চৌধুরী আজকে বিশেষজ্ঞ, তিনি বললেন যে দেখুন সরকার এত রকমভাবে মানুষের পাশে আছে, আমাদের উচিত যে আমরাও যাতে সহযোগিতার হাতটুকু প্রসারিত করি। যখন আশা দিদি বাড়িতে আসছেন, আপনি আমাদের আজকে বিশেষজ্ঞ চিকিৎসকের মুখ থেকে যে কথাগুলো শুনলেন, এরকম যদি হয়তো তখন হয়নি, দুদিন আগে হয়েছে, আপনার কোনো একটা পিঠের দিকে ব্যথা হয়েছে, চোয়ালের সমস্যা হয়েছে, আপনি আশা দিদিকে সেটা জানাতে ভুলবেন না কাজের মধ্যে। হ্যাঁ, হয়তো আপনার মেয়ের হয়েছে, আপনার হয়নি, কিন্তু এই জায়গাটাই, ছোট ছোট জায়গাগুলো যদি আমরা নিজেরা একটু সচেতন হই, তাহলে অনেকটা বিপর্যয়, পারিবারিক বিপর্যয় বলুন বা একটা হঠাৎ করে নেমে আসা একটা এরকম সমস্যা, সেটাকে এড়িয়ে যেতে পারি। এবারে আরও একবার চলে আসবো।

0: আমি চিকিৎসার দিকটা, যে মোটামুটি তো আমরা জানলাম যে কোন কোন আজকের যে লাইফস্টাইল, সেই সঙ্গে সঙ্গে জেনেটিক্যালি কিছু বিষয় বললেন, সেইগুলোর জন্য আমাদের হৃদয়ের বা হার্টের সমস্যা দেখা দিচ্ছে। স্ট্রোক, হার্ট অ্যাটাক এছাড়া আর কোন কোন জায়গাগুলোতে ফোকাস করা দরকার, বা তার চেয়েও আমরা তো অনেকটা শুনেছি যে এই এই বিষয়গুলো থেকে আমাদের হার্টের সমস্যা হতে পারে, সমস্যা সমাধানের কি রাস্তা আছে? মানে আমরা যদি বা যদি বলি যে সমস্যা নাই পড়তে হয়, এরকম কি কোনো আগে থেকেই হৃদয়কে যত্ন করার জায়গা আছে?
1: হ্যাঁ একদম। সব থেকে আগে তো আমি যেটা বললাম, ভালো লাইফস্টাইল, হ্যাঁ, তার মানে পুষ্টিকর খাবার খাওয়া উচিত, প্যাকেজড খাবার একদম অ্যাভয়েড করা উচিত, সপ্তাহে 150 মিনিট এক্সারসাইজ করা উচিত। 150 মিনিট এক্সারসাইজ মানে আধ ঘন্টা করে 5 দিন, ঠিক আছে? যে কোনো ফর্মের এক্সারসাইজ, এক একটা বয়সের জন্য এক এক ধরনের এক্সারসাইজ অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে? আর এছাড়া কোনো ধরনের নেশা করা উচিত না, যেমনি মদ্যপান, ধূমপান, এগুলো করা উচিত না। আর 30 বছর হয়ে গেলেই একটা স্ক্রিনিংয়ের মধ্যে নিজেকে নিয়ে আসা উচিত, যেটা সায়ন্তনী বলল যে আমাদের যতগুলো আয়ুষ্মান আরোগ্য মন্দির আছে এই সব জায়গায় স্ক্রিনিং এর ব্যবস্থা আছে। তো এই আশা দিদিরা যখন বাড়ি বাড়ি যায়, ওরা একটা সিব্যাক ফর্ম ফিল আপ করে। সিব্যাক মানে হচ্ছে কমিউনিটি বেসড অ্যাসেসমেন্ট চেকলিস্ট। এর মধ্যে এই ফর্মটা ফিল আপ করলে কি বোঝা যায়, যে কোন মানুষের ঝুঁকি বেশি আছে, ঠিক আছে? ওর মধ্যে কয়েকটা জিনিস থাকে, যেমনি বয়স থাকে, কি জেন্ডার বা মানে কি সেক্স, কিংবা এই ধূম্রপানের হিস্ট্রি আছে কিনা, মদ্যপানের হিস্ট্রি আছে কিনা,
0: বা পারিবারিক যেটা আপনি বলছিলেন বংশগত
1: ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, ডায়াবেটিস এরও, আবার হাই ব্লাড প্রেসার, হাইপারটেনশন এরও,
0: বা আগেও কারোর বাড়িতে হার্ট অ্যাটাক হয়েছে কিনা, হার্ট অ্যাটাক,
1: কিংবা এই আমাদের ওয়েস্ট মানে কোমরের মাপটা, তাতে একটা বোঝা যায়, যেমনি 90 সেন্টিমিটারের ওপরে ছেলেদের ক্ষেত্রে যদি হয় সেটা একটা মানে আমাদেরকে সচেতন হয়ে যেতে হবে, মহিলাদের ক্ষেত্রে 80 সেন্টিমিটার। তো এইরকম করে সিব্যাক ফর্মটা ফিল আপ করলে না মোটামুটি একটা স্কোর জেনারেট হয়, 4 বা 4-এর বেশি যদি স্কোর হয় তাহলে সে হাই রিস্ক হয়ে গেল, আর 4-এর থেকে নিচে হলে পরে সে লো রিস্ক। এবার রিস্ক হাই হোক বা লো হোক, সবাইকে 30 বছর হয়ে গেলেই তার স্ক্রিনিং এর দরকার, তাকে আয়ুষ্মান আরোগ্য মন্দিরে পাঠাতে হবে। কিন্তু যাদের 4-এর থেকে বেশি স্কোর তাদেরকে প্রায়োরিটি বেসিসে পাঠাতে হবে, ঠিক আছে? এবার ওইখানে স্ক্রিনিংটা করলেই বোঝা যায় যে কে
0: বিপদের সম্ভাবনা কার বেশি, হ্যাঁ, এবং জায়গায় দাঁড়িয়ে আছে।
1: এবং টেলিমেডিসিনের ফেসিলিটি আছে আজকাল আয়ুষ্মান আরোগ্য মন্দিরে, টেলিমেডিসিন ফেসিলিটি ইউজ করেই আমরা একটা ডাক্তারের পরামর্শ পেয়ে যাচ্ছি, আর এই ব্লাড প্রেশার, ডায়াবেটিস এইসবের ট্রিটমেন্ট শুরু হয়ে যাচ্ছে। এই সব জিনিসগুলো যদি আমরা কন্ট্রোলে রাখতে পারি, খুব সম্ভবত আমাদের হার্টের রোগ হবে না।
0: একটা কথা তো আপনি বললেন যে ধরুন এই বিপদ ঝুঁকি এই অনেকগুলো রিস্ক ফ্যাক্টর মাপের ওপর কাজ করে, এই মাপ বলতে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে, সময়। ধরুন কারুর কেউ হৃদরোগে আক্রান্ত হয়েছেন, তাকে কতক্ষণের মধ্যে যদি তার চিকিৎসা নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া জরুরি বা দরকার, তাহলে সেই রোগীটা বেঁচে ফিরতে পারে? কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে নিয়ে যাওয়ার পথে বা নিয়ে যাওয়ার পরও মানুষটিকে ফিরিয়ে আনতে পারছি না, এক্ষেত্রে কি সময় একটা খুব গুরুত্বপূর্ণ?
1: সময় খুবই ইম্পর্টেন্ট। আমি এটার জন্য একটু ছোট্ট করে ব্যাকগ্রাউন্ডটা বলে দিই। আমাদের 3 রকমের হার্ট অ্যাটাক হয়, মানে খুব মানে লেম্যান টার্মসে বলছি। একটা হচ্ছে স্টেমি, মানে ST এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফার্কশন, একটা হচ্ছে নন স্টেমি, একটা হচ্ছে আনস্টেবল অ্যানজাইনা, ঠিক আছে? এর মধ্যে স্টেমিটাই সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা সায়ন্তিনী অলরেডি বলছিলেন। স্টেমির ক্ষেত্রে আমাদের টেলিকার্ডিও ইনিশিয়েটিভ ম্যানেজমেন্ট আছে। তো আমাদের ও বলল হাব অ্যান্ড স্পোক মডেলে এই সিস্টেমটা চলে, 8টা হাব আছে। আর স্পোক মানে হচ্ছে যে অনেকগুলো ডিস্ট্রিক্ট লেভেল হসপিটালস আছে বা সাব ডিস্ট্রিক্ট লেভেল হসপিটাল আছে যেখানে ECG ফ্যাসিলিটি আছে। তো যার এই ধরনের কোনো সিমটম হচ্ছে, মানে 12 ঘন্টার মধ্যে আনতে পারলে ঠিক আছে, কিন্তু আমরা সবসময় বলি 2 ঘন্টার মধ্যে, যত তাড়াতাড়ি সম্ভব 2 ঘন্টার মধ্যে। কেন কি এগুলো তো বলছি তো 98 এরকম ফ্যাসিলিটি আছে, পুরো পশ্চিমবঙ্গে ছড়ানো আছে। তো যেখানে এরকম ECG ফ্যাসিলিটি আছে ওইখানে নিয়ে যেতে হবে, একটা ECG হবে, ECG-টাকে আপলোড করে দেওয়া হবে। আপলোড করলে হাবের ডাক্তার সেটা দেখতে পাবে, দেখে যদি তারা মনে করে যে থ্রম্বোলিসিস করার দরকার আছে, তাহলে পরে এই যে স্পোক হাসপাতাল আছে, এই স্পোক হাসপাতালগুলোতে কিন্তু

0: সিসিও আছে, আর যেগুলো হাব ওখানে ক্যাটল্যাব আছে, ঠিক আছে? তো এই যে স্পোক হসপিটালগুলোতে আছে ওখানেই থ্রম্বোলিসিস করে দেওয়া হবে, ওই টাইমের মধ্যে যদি করা হয় ওটাই গোল্ডেন আওয়ার, তাহলে পরে পেশেন্টকে কিন্তু বাঁচিয়ে দেওয়া যেতে পারে, ঠিক আছে? আর আমি আর একটা খালি বলতাম যে এই হাবগুলো কোথায় কোথায় আছে সেগুলো সবার জানা দরকার। সেটা হচ্ছে SSKM আছে, RG করে আছে, NRS, কলকাতা মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ, বর্ধমান, মেদিনীপুর আর বাঁকুড়া।
1: অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গের প্রায় এই যে যেগুলো কথাগুলো উনি বললেন যে যে গুরুত্বপূর্ণ জায়গা, সেই গুরুত্বপূর্ণ যে কোনো একটা জায়গার সাথে যদি যুক্ত হয়ে যেতে পারেন আপনার এই সমস্যার ক্ষেত্রে, তাহলে হয়তো আমাদের জীবনটাকে বাঁচানো অনেক সহজ হবে।
0: এইগুলোর সাথে যুক্ত হবার দরকারও নেই, যেখানে স্পোক আছে মানে ECG ফ্যাসিলিটি আছে সেটার সাথে যুক্ত হতে পারলেই যথেষ্ট।
1: ঠিক ঠিক ঠিক কথা একদম। আমরা আমাদের সময় তো প্রায় শেষ হয়ে এসেছে, একদম সায়ন্তনী ম্যাডামকে দিয়ে শেষ করব, কারণ হচ্ছে যে আশা দিদিদের ভূমিকাটা তো গুরুত্বপূর্ণ, এবং আপনি কি বলবেন পারিবারিক সচেতনতার দিকটা, যাতে আশা দিদিদের তথ্য যে প্রদান করা বা সেই জায়গাটায় যদি মানুষ একটু সচেতন হয়, একটুখানি বার্তা যদি দিয়ে দেন।
2: হ্যাঁ, এক্ষেত্রে আমি বলবো আশা দিদিদের, তারা যখন বাড়িতে আসছে মানে এটা একটা ব্লেসিং যে আশা দিদিদের এই সিস্টেমটা আছে, শুধু মা বাচ্চা মহিলা এদের ক্ষেত্রে নয়, এমনকি বাড়ির পুরুষ মানুষদের পর্যন্ত একটু সচেতন হতে বলবেন। কোনো রকম তাদের যে কোনো রকমের অসুবিধে তারা যেন আশা দিদিকে একটু মুখ ফুটে বলেন।
1: বাহ, ঠিক একদম, এই সচেতনতার বার্তাটুকু আজকে যারা শুনছেন তাদের কাছে যাওয়া জরুরি, যে যে কোনো কথা আপনি আশা দিদিকে নির্ভাবনায় বলুন, তাই তো আশার কথা। আর এই আশার কথা আমরা শুনতে চাই যে আশা দিদিদের সঙ্গে যত ভালো করে আপনারা যত বেশি করে কথা বলবেন তত কিন্তু আমরা সুস্থ সুন্দর থাকতে পারবো। দেখতে দেখতে দেখুন আমাদের সময় প্রায় শেষ। এতক্ষণ আপনারা শুনছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর আয়োজিত লাইভ ফোন ইন অনুষ্ঠান আশার কথা। অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছিল আকাশবাণী গীতাঞ্জলি মুর্শিদাবাদ, শিলিগুড়ি, শান্তিনিকেতন, FM গোল্ড, আকাশবাণী মৈত্রী, বিবিধ ভারতী ও নিউজ অন AIR অ্যাপে। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আমার সঙ্গে উপস্থিত ছিলেন দুই বিশেষজ্ঞ, স্টেট প্রোগ্রাম ম্যানেজার নন কমিউনিকেবল ডিজিজ ডাক্তার গার্গী দত্ত ভট্টাচার্য এবং ট্রেনিং কোঅর্ডিনেটর সায়ন্তনী রায়চৌধুরী। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ।
2: ধন্যবাদ,
3: ধন্যবাদ আপনাকেও।
1: আবারও কথা হবে আগামী সপ্তাহে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ তাহলে এই পর্যন্তই।
4: শুনলেন আশার কথা, অনুষ্ঠানটির প্রচারে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের IEC ডিভিশন। প্রতি সপ্তাহে শুনুন আশার কথা।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। আজকের প্রথম গানটি ডিঙা থেকে।

শুনছেন বাংলা ব্যান্ডের গান আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। এবারের গানটির শিল্পী অন্তরা চৌধুরী।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। আজকের শেষ গানটির শিল্পী রাজুর শীল।

0: বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী।
1: কাজের দ্রুত সমাপ্তি, নানা অভিযোগের দ্রুত নিষ্পত্তি, ডিজিটাল সুবিধার উপযুক্ত সদ্ব্যবহার নিশ্চিত করতে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন। প্রশাসনিক কাজে স্বচ্ছতা, পরিষেবা প্রদানে দ্রুততা আনতে সক্রিয় সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন। 17 আগস্ট থেকে 16 নভেম্বর পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন। সমৃদ্ধি আসবে সত্যনিষ্ঠায়।
0: আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন হিন্দি সংবাদ।

যার জীবনে হাসনু হানা নয়, ফুটেছিল প্রথম কদম ফুল। মন্ত্র পড়েছিলেন অ্যান্টনি ফিরিঙ্গি, যিনি রাজকুমারী হয়ে উড়ে এসেছিলেন তিন ভুবনের পারে। তবু হৃদয় হরণের সঙ্গে চলত তার হৃদয় দেয়া নেয়া। তিনি বাঙালির স্বপ্নের নন্দিনী তনুজা। জন্মসূত্রে মারাঠি হয়েও যিনি পর্দায় নিখুঁত বাঙালি কন্যে, সৌন্দর্য হোক বা উচ্চারণে। আজ তার জন্মদিনে কথায় গানে ফিরে দেখব সেই তনুজাকে, যার হাসি আজও অমলিন, বাংলা সিনেমার স্মৃতি কিংবা স্বপ্নে।

চলচ্চিত্রের পর্দায় আলুর স্বপ্ন বুনতে তাকে আলাদা করে খুব কষ্ট করতে হয়নি ছোটবেলা থেকে। কেননা মা শোভনা, সমর্থ এবং দিদি নূতন ততদিনে একেবারে খ্যাতনামা। তাই বেবি তনুজা থেকে তিনিও অচিরেই নায়িকার ভূমিকায় অবতীর্ণ হলেন। জুয়েল থিফ, বাহারে ফির ফি আয়েঙ্গি, অনুভব, হাতি মেরে সাথি, মেরে জীবন সাথি ইত্যাদি সিনেমায় তার দীর্ঘ অভিনয় জীবন জুড়ে আমরা তাকে পেয়েছি। তিনি অভিনয় করেছেন দেবানন্দ, রাজেশ খান্না, অমিতাভ বচ্চনের সঙ্গে। এ তো গেল হিন্দির কথা, বাংলাতেও পেয়েছিলেন তার সহ অভিনেতা হিসেবে, নায়ক হিসেবে উত্তম কুমারকে এবং সৌমিত্র চট্টোপাধ্যায়কে। আর তার লিপি এক একটা গান এত জনপ্রিয় হয়েছিল, তেমনই একটা গান শোনাবো আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

মেতালি করেছিলেন বাংলার সঙ্গে, তাই তো দেয়ানেয়া অ্যান্টনি ফিরিঙ্গি রাজকুমারী ছবিতে পেলেন উত্তম কুমারকে নায়ক হিসেবে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গেও তিনটে ছবি করেছিলেন, তিন ভুবনের পারে, প্রথম কদম ফুল এবং আগুন। ক্রমশ বাংলা ছবির জগতে তিনি জনপ্রিয় হয়ে উঠছিলেন। তবে শুধুই নায়িকা হিসেবে নন, চেয়েছিলেন একজন ভালো অভিনেত্রী হবেন, সেই স্বপ্ন তার পূরণ হয়েছে। বাংলা তাকে শেষবারের মতো পেয়েছে।

সোনার পাহাড় ছবিতে এবং অবশ্যই তার বিপরীতে তার প্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। আজ তার বিরশিতম জন্মদিনে তার সুস্থ জীবন কামনা করি এবং কথায় গানে অনুষ্ঠানে যেতে যেতে বলে যাই, এই মুহূর্তে তিনি দাঁড়িয়ে যে জীবনের সাঁকোয়ে সেখানে আজও কিংবদন্তি তার অমলিন হাসিটি, যার আজ এখনও এবং সারা জীবন কোথাও হারিয়ে যাওয়া মানা।

কথায় গানে অনুষ্ঠানটি এখানেই শেষ হল। সঙ্গে ছিলাম আমি প্রিয়াঙ্কা ভট্টাচার্য, আকাশবাণী মৈত্রী। একটু পরেই শুনবেন বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি রঞ্জনা চৌধুরী, সঙ্গে রয়েছেন অনিন্দিতা ভট্টাচার্য। আজকের শিরোনামে রয়েছে তথাকথিত ইসলামিক সহযোগিতা সংস্থা ওয়াইসির বিজ্ঞপ্তিতে জম্মু কাশ্মীরের উল্লেখ তথ্যগতভাবে ভুল বলে বর্ণনা করেছে ভারত।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘ সাধারণ সভার 81তম অধিবেশনের ফাঁকে সংযুক্ত আরব আমিরশাহী এবং ফ্রান্সের বিদেশমন্ত্রীদের সঙ্গে এক ত্রিপাক্ষিক বৈঠকে মিলিত হন।
0: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পক্ষে সওয়াল করে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ দেওয়ার ডাক দিয়েছেন।
1: বিমানবাহিনীর জন্য 160টি স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড অস্ত্র কিনতে প্রতিরক্ষা মন্ত্রক ও ভারত ডায়নামিক্স লিমিটেডের মধ্যে 810 কোটি টাকার চুক্তি।
0: নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার তালিকা সংশোধন সহ তাদের সমস্ত সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়েছে।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন বিকশিত ভারতের লক্ষ্যে পৌঁছতে সততা দায়িত্ববোধ সহ

0: গতভাবে ভুল বলে খারিজ করে দিয়েছে ভারত। জম্মু ও কাশ্মীর বিষয়ক যোগাযোগ গোষ্ঠীর যৌথ ঘোষণাপত্রে ভারত বিষয়ে অযাচিত এবং তথ্যগতভাবে ভুল উল্লেখকে নতুন দিল্লি দ্বর্থহীনভাবে খারিজ করে দিয়েছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক বলেছে, ভারতের একান্ত অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার কোনো অধিকার ওয়াইসির নেই। এতে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীর এবং লাদাখের সমগ্র কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচারের পুনরাবৃত্তি এই বাস্তবতাকে পরিবর্তন করতে পারবে না। মন্ত্রক বলেছে, এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত বয়ানকে বারবার সমর্থন করা ওয়াইসির বিশ্বাসযোগ্যতার উপর গুরুতর প্রশ্ন তোলে। এতে বলা হয়েছে, পাকিস্তানকে তার মন গড়া ও উদ্দেশ্য প্রণোদিত প্রচার চালানোর মঞ্চ দেওয়ার পরিবর্তে ওয়াইসির উচিত হবে পাকিস্তানকে আত্মবিশ্লেষণ করতে এবং তার নিয়ন্ত্রিত অঞ্চলগুলি থেকে উদ্ভূত সন্ত্রাসবাদের অব্যাহত হুমকি মোকাবিলা করার পরামর্শ দেওয়া, পাকিস্তানের সন্ত্রাসবাদকে সমর্থন ও পৃষ্ঠপোষকতা করার একটি সুপ্রতিষ্ঠিত রেকর্ড রয়েছে।
1: পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের অবস্থার ক্রমাগত অবনতি হচ্ছে। ওই অঞ্চলে প্রতিবাদীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। নিখোঁজের ঘটনা বাড়ছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, আন্দোলন দমনে পাক নিরাপত্তা বাহিনী অতিরিক্ত শক্তি প্রয়োগ করছে। সাম্প্রতিক প্রতিবেদনেও ওই অঞ্চলে দীর্ঘস্থায়ী গোলযোগের কথা উঠে এসেছে। চলতি সপ্তাহের গোড়ায় রাওয়ালকোটে দুই মোটরসাইকেল আরোহীকে লক্ষ্য করে হামলার অভিযোগ ওঠে। তাদের মধ্যে একজন নিহত এবং অন্যজন আহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের দেহ পরিবারের হাতে তুলে দিতে নিরাপত্তা বাহিনী অস্বীকার করেছে বলেও অভিযোগ। স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যোগাযোগ ব্যবস্থা ব্যাহত থাকায় ওই অঞ্চল থেকে স্বাধীনভাবে তথ্য সংগ্রহ ও যাচাই করা কঠিন হয়ে পড়েছে।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘ সাধারণ সভার 81তম অধিবেশনের ফাঁকে সংযুক্ত আরব আমিরশাহীর বিদেশমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং ফ্রান্সের বিদেশমন্ত্রী জাঁ নোয়েল বারোর সঙ্গে এক ত্রিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ গবেষণা, স্বাস্থ্যবিজ্ঞান, জ্বালানি এবং সংস্কৃতির মতো ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তিন বিদেশমন্ত্রী মহাকাশ, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সংস্কৃতি ঐতিহ্যের মতো পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে এ যাবৎ ত্রিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেন। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে তিন নেতাই পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন। ভারত, ফ্রান্স এবং সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে থাকা সুদৃঢ় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করতে এবং পারস্পরিক স্বার্থের ক্ষেত্রগুলিতে এই ত্রিপাক্ষিক সহযোগিতার পরিসর আরও বাড়িয়ে তোলার উপর তিন মন্ত্রী জোর দিয়েছেন।
1: নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘ সাধারণ সভায় ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সিদ্ধান্তের পক্ষে সওয়াল করেছেন। তেহরান পারমাণবিক সমঝোতায় না এলে আরও সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে তিনি ইরানকে সম্পূর্ণ অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার আহ্বান জানান।
2: Iran's terrorist attacks on commercial shipping in neighboring countries have shown the need to shift Middle East energy infrastructure away from the Iranian checkpoints. That's why my administration strongly supports the India-Middle East-Europe economic corridor and other places, a form of getting oil out, pipelines or anything else. And together we're on the verge of overcoming challenges that have plagued this region for a decade.
1: ভাষণে ট্রাম্প আরও ঘোষণা করেন, মার্কিন অভিযানে ভেনিজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো গ্রেপ্তার হয়েছেন এবং দুদেশের মধ্যে এক প্রধান তেল চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি গ্রিনল্যান্ড ও ডেনমার্কের সঙ্গে চুক্তির মাধ্যমে সুমেরু অঞ্চলে আমেরিকার স্থায়ী সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া মেক্সিকোর মাদক কার্টেলগুলোকে সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসেবে আখ্যা দেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তার উপর কোন আন্তর্জাতিক নিয়ন্ত্রণ আমেরিকা মানবে না জানিয়ে ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালত, আইসিসি, ইউনেস্কো এবং রাষ্ট্রসংঘ মানবাধিকার পরিষদের তীব্র সমালোচনা করেন।
0: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ নতুন দিল্লিতে অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন ও জ্বালানি মন্ত্রী এবং COP31 আলোচনার সভাপতি ক্রিস বোয়েনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী যাদব জানান, তারা ফিজিতে আসন্ন প্রি সিওপি এবং তুরস্কে COP31 প্রধান আলোচ্যসূচি নিয়ে আলোচনা করেছেন। তিনি গত এক দশকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের উচ্চাকাঙ্ক্ষী জলবায়ু কর্মপন্থার সাফল্যের কথাও তুলে ধরেন। শ্রী যাদব COP31 আলোচনার সভাপতি হিসেবে অস্ট্রেলিয়ার ভূমিকায় একটি সহযোগী অংশীদার হিসেবে থাকার ক্ষেত্রে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
1: রাশিয়া আজ ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ অন্যান্য অঞ্চলে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। এতে অন্তত 2 নিহত এবং 23 জন আহত হয়েছেন। রাষ্ট্রসংঘ সাধারণ সভায় অংশ নিতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

0: এখন মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন, ঠিক তখনই এই হামলা চালানো হল। দক্ষিণ পূর্ব শহর জাপোরিজিয়ার আধিকারিকরা জানিয়েছেন, একটি শপিং মলে রুশ হামলায় বড় ধরনের আগুন ধরে যায় এবং দুজন আহত হন। রাশিয়ার জ্বালানি ক্ষেত্র ও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ একাধিক তেল শোধনাগার সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইউক্রেন সম্প্রতি হামলা চালায়। তারই জবাবে রাশিয়া এই আক্রমণ চালিয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তাদের বাহিনী ইউক্রেনের সামরিক শিল্প, শক্তি পরিকাঠামো, লজিস্টিক কেন্দ্র এবং সামুদ্রিক জাহাজে সফল হামলা চালিয়েছে।
1: প্রতিরক্ষা মন্ত্রক বিমান বাহিনীর জন্য 80টি স্যাটেলাইট স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপন এবং আনুষঙ্গিক সরঞ্জাম কিনতে ভারত ডায়নামিক্স লিমিটেডের সঙ্গে 810 কোটি টাকারও বেশি মূল্যের চুক্তি স্বাক্ষর করেছে। আজ নতুন দিল্লিতে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এর উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। 2027-28 এবং 2028-29 সালের মধ্যে এই অস্ত্র সরবরাহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। SAT-SAW হল আকাশ থেকে মাটিতে নিক্ষেপযোগ্য একটি নিখুঁত লক্ষ্যভেদী গ্লাইড বম্ব। এটি জাগুয়ার, হক এবং সুখোই-30 MKIR এর মতো যুদ্ধবিমান থেকে ছোঁড়া যায় এবং শত্রুপক্ষের বিমান ঘাঁটি বহু দূর থেকেই ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। DRDO-র নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় 60% দেশীয় উপাদান দিয়ে তৈরি, যা প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতাকে আরও জোরদার করবে।
0: জাতীয় নিরাপত্তা স্বার্থে পূর্ব মেদিনীপুরের জুনপুটে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র গড়ে তোলার বিষয়ে রাজ্য সরকার কেন্দ্রকে আনুষ্ঠানিক অনুমোদন পত্র পাঠিয়েছে। আজ কলকাতার মিলনমেলা প্রাঙ্গণে আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা জানান। তিনি বলেন, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO-র প্রস্তাব মেনে এই কেন্দ্র স্থাপনে সবুজ সংকেত দেওয়া হয়েছে। প্রসঙ্গত 2024 সালে প্রতিরক্ষা মন্ত্রক এ বিষয়ে তৎকালীন রাজ্য সরকারকে চিঠি দিলেও এতদিন তার কোনো জবাব দেওয়া হয়নি। এর পাশাপাশি পূর্ব মেদিনীপুরের দাদনপাত্রবার ও দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে দুটি নতুন গভীর সমুদ্র বন্দর তৈরির পরিকল্পনার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে কলকাতা ও হলদিয়া বন্দরের পরিকাঠামোগত মানোন্নয়নে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
1: পুলিশের মতো এবার জীবনের ঝুঁকি নিয়ে অন্যের প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়া দমকলকর্মীদের রাজ্য সরকার এবার পদক দিয়ে সম্মানিত করবে। কলকাতার রেড রোডে আজ দমকলের 226টি আধুনিক গাড়ি ও সরঞ্জাম পরিষেবার অন্তর্ভুক্ত করার অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা ঘোষণা করেছেন। একই সঙ্গে দমকলে প্রায় 1,500 স্থায়ী কর্মী নিয়োগের সিদ্ধান্ত তিনি ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী জানান, খুব শীঘ্রই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে 1,000 জন ফায়ার অপারেটর, 325 জন ফায়ার ইঞ্জিন অপারেটর কাম ড্রাইভার এবং 75 জন সাব অফিসার মিলিয়ে মোট 1,400টি পদে নিয়োগ হবে। আগামী এক বছরের মধ্যে আরও 2,500টি স্থায়ী পদও তৈরি করা হবে। তার দাবি, আগের সরকারের আমলে দমকলে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলেও এই ধরনের শৃঙ্খলাবদ্ধ ও দক্ষতা নির্ভর বাহিনীতে স্থায়ী নিয়োগই প্রয়োজন।
2: আমি মাননীয় মুখ্য সচিবকে বলবো, স্বরাষ্ট্র সচিব মহোদয়াকে বলবো, আমরা যেমন কলকাতা পুলিশের আমাদের অফিসার এবং জওয়ানদেরকে জীবন রক্ষা মেডেল দিয়েছি, একইভাবে তারাপীঠে 30 জন পুণ্যার্থীকে, যারা মা তারাকে দর্শন করতে পুজো করতে এসেছিল, তাদের জীবন বাঁচানোর জন্য আমার গর্বেট ফায়ার ব্রিগেডের কর্মীদেরও জীবন রক্ষা মেডেল দেয়।
0: উৎসবের মরশুমের আগে কলকাতা ও সংলগ্ন এলাকায় পেঁয়াজের যোগান বাড়াতে উদ্যোগ নিয়েছে কেন্দ্র। পেঁয়াজ নিয়ে কান্দা এক্সপ্রেস আগামীকাল কলকাতায় পৌঁছবে। প্রাইস স্ট্যাবিলাইজেশন ফান্ড বা PSF এর মজুদ থেকে এই পেঁয়াজ আনা হচ্ছে। কেন্দ্রীয় ক্রেতা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, এই ট্রেনের মাধ্যমে একসঙ্গে বেশি পরিমাণ পেঁয়াজ দ্রুত বাজারে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এর ফলে পেঁয়াজের যোগান বাড়ার পাশাপাশি দামের ওপরও চাপ কমবে বলে আশা করা হচ্ছে। মন্ত্রক জানিয়েছে, নাফেড এবং ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন বা NCCF এর মোবাইল ভ্যানের মাধ্যমে ইতিমধ্যে পশ্চিমবঙ্গে প্রায় 1,400 মেট্রিক টন পেঁয়াজ কেজি প্রতি 35 টাকা দরে বিক্রি করা হয়েছে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে নতুন করে আসা পেঁয়াজ বিক্রির পরিকল্পনা করা হয়েছে। কলকাতায় কোলে মার্কেট, মেছুয়া মান্ডি, মানিকতলা মার্কেট, রামপুরিয়া মার্কেট ও শ্যামবাজার মার্কেট সহ 25টিরও বেশি জায়গায় বর্তমানে খুচরো পেঁয়াজ বিক্রি হচ্ছে। কেন্দ্র জানিয়েছে, PSF এর মজুদ থেকে রেল ও সড়কপথে পর্যায়ক্রমে পেঁয়াজ বাজারে ছাড়া হচ্ছে।
1: সশস্ত্র সংগ্রামের পথ ছেড়ে 2 দশকেরও বেশি সময় পর সমাজের মূল স্রোতে ফিরলেন 3 শীর্ষ মাওবাদী নেতা নেত্রী। বুধবার বিকেলে বাঁকুড়া জেলা পুলিশ কনফারেন্স হলে রাজ্য পুলিশের ADG পশ্চিমাঞ্চল আনন্দ কুমারের হাতে ইনসাস ও AK-47 এর মতো অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র তুলে দিয়ে

0: আত্মসমর্পণ করেন তারা। আত্মসমর্পণকারীরা হলেন জোনাল কমিটির দুই মহিলা কমান্ডার জবা মাহাতো ও নয়নতারা সাহু এবং রিজিওনাল কমিটির সদস্য রামপ্রসাদ মান্ডি। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে জঙ্গলমহলে একাধিক নাশকতায় যুক্ত এই নেতাদের বিরুদ্ধে প্রায় 80টি অপরাধমূলক মামলার তথ্য রয়েছে। মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন বিশ্ব পরিক্রমা।
1: নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকা সংশোধন সহ তাদের সমস্ত সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়েছে। কমিশন তথ্য দিয়ে জানিয়েছে যে সাম্প্রতিক মাসগুলিতে দেশজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী সহ প্রায় 40টি নতুন পদক্ষেপ এবং বেশ কিছু নির্বাচনী সংস্কার বাস্তবায়নের মতো একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে যে যে কোনো প্রতিষ্ঠানের আলোচনা পর্বে মতামত ও পর্যবেক্ষণের ভিন্নতা থাকাটা একটি স্বাভাবিক বিষয় এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এটি নীতি নির্ধারণী প্রক্রিয়ারই একটি অংশ। তারা জানায়, নির্বাচন ব্যবস্থার উন্নতির জন্য কমিশনকে পরামর্শ দিতে প্রত্যেক কর্মকর্তা সম্পূর্ণরূপে প্রস্তুত ও ক্ষমতাপ্রাপ্ত। কমিশন সম্প্রতি বিহার, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি, আসাম এবং পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলিতে বড় নির্বাচন এবং নির্বাচন সম্পর্কিত কাজ সাফল্যজনকভাবে সম্পন্ন করেছে। নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, তাদের জারিকরা সমস্ত সরকারি আদেশ, সিদ্ধান্ত এবং প্রশাসনিক নির্দেশিকা পূর্ণ আইনি স্বীকৃতিপ্রাপ্ত এবং নির্ধারিত সংবিধিবদ্ধ নিয়ম মেনেই তৈরি। কমিশন আরও উল্লেখ করেছে যে তাদের ইসিআই নেটের মতো ডিজিটাল প্ল্যাটফর্মগুলি কঠোর তথ্য সুরক্ষা প্রোটোকলের অধীনে পরিচালিত হয়, যাতে কোনো অননুমোদিত হস্তক্ষেপ বা কারচুপি না ঘটতে পারে। নির্বাচন কমিশন পূর্ণ সততার সঙ্গে তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানায়।
0: নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ বিরোধ ও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব হলেন রাজ্য রাজনীতির বিরোধীরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক ফেসবুক লাইভে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পাশাপাশি 2024 সালের লোকসভা নির্বাচন সহ 2026 সালে পশ্চিমবঙ্গ ও অন্যান্য রাজ্যে হওয়া বিধানসভা ভোট বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি তুলেছেন তিনি।
2: যে মানুষগুলো নম্বর গেছে সমস্ত পুরনো লিস্ট ফিরিয়ে দিতে হবে এবং যে যে রাজ্যে এসআইআর এর নামে দখল করে ইভিএম মেশিন ক্যাপচার করে হাইজ্যাক করে গণেশ কুমার স্টেটগুলোতে জিতেছে সেই স্টেটগুলোতে আবার নতুন করে পুরনো লিস্টে ভোটের ব্যবস্থা করতে হবে।
0: আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী মন্তব্য করেন, যেসব অভিযোগ উঠেছে তার প্রেক্ষিতে মুখ্য নির্বাচন কমিশনারের নিজে থেকে পদত্যাগ করা উচিত। সিপিআইএম পলিট ব্যুরো এক বিবৃতিতে জানানো হয়েছে, মুখ্য নির্বাচন কমিশনার পদে থাকার কোনো নৈতিক অধিকার জ্ঞানেশ কুমারের নেই। এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তা অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে দল। অন্যদিকে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী অভিযোগ করেন, জ্ঞানেশ কুমার পুরোপুরি অসাংবিধানিক কাজ করেছেন। ঘটনার তদন্ত চেয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
3: খুদ ইলেকশন কমিশন কি কমিশনার কে রে হ্যায় কি ইসকা কন্ট্রোল সেন্ট্রালাইজ, মতলব হামারি কোই ইসপে অধিকার নহীঁ থে। চুনাও আয়োগ কি জো কাম কাজ অর জো ডাটা মতলব জো ভোটার লিস্ট বনায়ে হ্যায় ও সারে গলত তরিকে সে বনায়ে গয়ে। তো ইসলিয়ে মাই ইয়ে কহনা চাহতা হুঁ, ইসপে সহি ঢঙ্গ সে ইসকো তাবদিশ হোনা চাহিয়ে।
0: প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও মুখ্য নির্বাচন কমিশনারের তীব্র সমালোচনা করে তার বিরুদ্ধে তুঘলকি আচরণের অভিযোগ তোলেন। একই সঙ্গে তিনি নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে বেআইনিভাবে গ্রেপ্তারের দায়ে রাজ্য সরকার ও বিজেপির ভূমিকার কড়া সমালোচনা করেন। তিনি জানান, কংগ্রেসের পক্ষ থেকে মিলন প্রধানের জামিনের দ্রুত শুনানির জন্য কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয়েছে।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গুজরাটের ভদোদরায় ব্রহ্মকুমারীদের গ্লোবাল স্পিরিচুয়াল প্যালেস রিট্রিট সেন্টারের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে তিনি স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং ফর ওয়ার্ল্ড রিনিউয়াল প্রকল্পের সূচনা করেন। পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমে ইউথ ফর বিকশিত ভারত অ্যাওয়েকেনিং ইনার স্ট্রেংথ ফর নেশন বিল্ডিং কর্মসূচিরও সূচনা করেন। এই উপলক্ষে রাষ্ট্রপতি বলেন, সততা, দায়িত্ববোধ, সহমর্মিতা, সহাবস্থান এবং দেশপ্রেমে অনুপ্রাণিত যুবশক্তির প্রয়োজন রয়েছে। তিনি বলেন, যোগ, ধ্যান, অহিংসা, সহমর্মিতা এবং বসুধৈব কুটুম্বকমের মতো আদর্শ ভারতী বিশ্বকে প্রদান করেছে।
4: युवाओं को सशक्त, संस्कारवान, आत्मनिर्भर, शांतिपूर्ण और जिम्मेदार बनाना हम सब की जिम्मेदारी। हमें ऐसे युवा तैयार करना है जो ज्ञान, टेक्निक और कौशल से युक्त, साथ ही आत्मविश्वास, आत्म अनुशासन, सकारात्मक सोच, संवेदनशीलता और नैतिक मूल्यों से भी परिपूर्ण।
1: এর আগে রাষ্ট্রপতি ভদোদরায় মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয়ের 75

0: তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন। তিনি 12,600 বেশি ছাত্রছাত্রীদের হাতে স্বর্ণপদক ও ডিগ্রি তুলে দেন। 160 জন ছাত্রছাত্রীকে 201টি স্বর্ণপদক প্রদান করা হয়। অনুষ্ঠানে রাজ্যপাল আচার্য দেবব্রত ডিগ্রি প্রাপ্ত সমস্ত ছাত্রছাত্রীকে অভিনন্দন জানান।
1: মাই ভারত প্ল্যাটফর্মে নথিভুক্ত যুবকের সংখ্যা 3 কোটি ছাড়িয়েছে। 2023 সালে চালু হওয়ার পর থেকে পঠন পাঠন, স্বেচ্ছাসেবার কাজ, নেতৃত্ব এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুব সমাজের অংশগ্রহণের জন্য এই প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আগামী মাসের 2 তারিখ থেকে সরকারি দপ্তরগুলিকে আরও পরিচ্ছন্ন, সুশৃঙ্খল এবং পরিবেশ বান্ধব করে তোলার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইন 6.0 বিশেষ অভিযান শুরু করতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছতা আন্দোলনকে আরও জোরদার করার লক্ষ্যে এই বিশেষ অভিযান চালানো হবে। এর মাধ্যমে সরকারি দপ্তরে পড়ে থাকা কাজ দ্রুত শেষ করা, অমীমাংসিত অভিযোগের নিষ্পত্তি এবং বিভিন্ন দপ্তরের কাজকর্ম আরও সহজ ও গতিশীল করার উপর জোর দেওয়া হবে।
1: মোরারজি দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইয়োগা 9ম রাষ্ট্রীয় পোষণ মাস উপলক্ষে খাদ্য তালিকায় বৈচিত্র্য, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত প্রোটিন গ্রহণের গুরুত্ব সম্পর্কে সচেতনতার প্রসারে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী এই কর্মসূচিতে পুষ্টি সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হবে। এর মধ্যে রয়েছে পুষ্টি বিষয়ক কুইজ, পোস্টার প্রতিযোগিতা, স্কুল পড়ুয়াদের জন্য পুষ্টি সচেতনতা কর্মসূচি, মায়েদের পুষ্টি ও প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা নিয়ে জনসচেতনতা কর্মসূচি।
0: আয়ুষমন্ত্রী প্রতাপ রাও যাদব বলেছেন, সুষম খাদ্য, নিয়ন্ত্রিত জীবনযাপন, পর্যাপ্ত ঘুম, যোগাভ্যাস এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে চলার মাধ্যমে জীবনশৈলী সংক্রান্ত নানা রোগ প্রতিরোধ করা সম্ভব। সুস্বাস্থ্য বজায় রাখতেও আয়ুর্বেদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজ নাগপুরে 1ম আয়ুর্বেদ দিবসের জাতীয় অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি একথা বলেন। এবারের আয়ুর্বেদ দিবসের মূল ভাবনা সুস্থতর আগামী দিনের জন্য আয়ুর্বেদ।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন। সেখানে সরকারের নানা উদ্যোগ কিভাবে ভারতের সংরক্ষণ প্রক্রিয়াকে জোরদার করেছে তা তুলে ধরা হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে ভারতে গন্ডার সংরক্ষণের গল্পটি এই প্রজাতির অভাবনীয় ঘুরে দাঁড়ানোর একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি জোর দিয়ে বলেন, এক শৃঙ্গ গন্ডারের সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়ায় ভারত এখন বিশ্বজুড়ে এই প্রজাতির অন্যতম প্রধান সংরক্ষক হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী আরও বলেছেন, এই প্রজাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে উপযুক্ত তৃণভূমি ও জলাভূমি সংরক্ষণ করাই এদের ভবিষ্যতের মূল চাবিকাঠি।
0: পশ্চিম, মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থানকারী অতি গভীর নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী এটি করিঙ্গপত্তনম থেকে 30 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, বিশাখাপত্তনম থেকে 90 কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে এবং গোপালপুর থেকে 160 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। আগামী 3-4 ঘণ্টার মধ্যেই এটি বিশাখাপত্তনম এবং গোপালপুরের মাঝে করিঙ্গপত্তনমের দক্ষিণ পশ্চিম অংশ দিয়ে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। ওই দিন সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। দেশ বিদেশের খবর নিয়ে শুনছেন বিশ্ব পরিক্রমা।
0: বাংলাদেশের বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক আধুনিকীকরণ ও শক্তিশালী করতে 20 কোটি মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি। পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এনহান্সমেন্ট প্রজেক্টের আওতায় ঢাকা সংলগ্ন শহরতলি এলাকাগুলিতে দ্রুত বর্ধনশীল শিল্প ও শহরাঞ্চলে বিদ্যুৎ পরিষেবা উন্নত করা হবে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে 13টি পল্লী বিদ্যুৎ সমিতি এই প্রকল্প বাস্তবায়ন করবে।
1: বাংলাদেশে হাম সংক্রমণের পরিস্থিতি আরও অবনতি হয়েছে। গত 24 ঘণ্টায় সন্দেহভাজন হামের উপসর্গ রয়েছে এমন আরও 11 জন শিশুর মৃত্যু হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, গত 15 মার্চ থেকে নিশ্চিত সন্দেহভাজন হামের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1076। গত 24 ঘণ্টায় নতুন করে 1157টি সন্দেহভাজন হামের ঘটনা খবর এসেছে। সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1,83,449 এবং নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 20,851।
0: বাংলাদেশের ঢাকার গুলশানে গত 11 সেপ্টেম্বর মিছিলের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সঙ্গে যুক্ত সংগঠনগুলির গ্রেপ্তার হওয়া তিন নেতাকর্মীকে জেল হেফাজতে পাঠিয়েছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। মামলার নথি অনুযায়ী 11 সেপ্টেম্বর গুলশান এলাকায় ওই মিছিল বের করা হয়েছিল বলে অভিযোগ। মিছিল চলাকালীন কয়েকটি ককটেল বা হাত বোমা বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। এখন খেলার খবর।
1: জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে মহিলাদের 49 কেজি ভারোত্তোলনে রূপো জেতায় মীরাবাই চানুকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মীরাবাইয়ের দৃঢ় সংকল্প এবং ধারাবাহিক সাফল্য দেশবাসীকে অনুপ্রাণিত করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মীরাবাই চানুর এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তার এই সাফল্য সারা দেশকে অনুপ্রাণিত করেছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনও তাকে অভিনন্দন জানান। সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, মীরাবাইয়ের দৃঢ় সংকল্প এবং ধারাবাহিক সাফল্য দেশবাসীকে অনুপ্রাণিত করে। এই জয় দেশের কাছে গর্বের মুহূর্ত। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডবিয়াও মীরাবাই চানুকে অভিনন্দন জানিয়েছেন। ভারতের মীরাবাই চানু এশিয়ান গেমসে ভারোত্তোলনে রৌপ্য পদক জয় করেছেন। তিনি 198 কেজি ওজন তুলে রূপো পেয়েছেন। তিনি 49 কেজি বিভাগে স্ন্যাচে 87 কেজি এবং ক্লিন ও জার্কে 111 কেজি ওজন তুলেছেন। 215 কেজি ওজন তুলে সোনা জিতেছেন উত্তর কোরিয়ার রি সাংগাম। ভারোত্তোলনে ভারত 28 বছর পর পদক পেল। শেষবার 1998 সালের গেমসে কর্ণাম মালেশ্বরি ব্রোঞ্জ জিতেছিলেন।
0: জাপানের আইচিতে এশিয়ান গেমসে ভারতের পুরুষ ব্যাডমিন্টন দল ব্রোঞ্জ পদক পেয়েছে। সেমিফাইনালে চীনের কাছে 3-1 ব্যবধানে পরাজিত হয় ভারতীয় দল। খেলার শুরুতে লক্ষ্য সেন 21-16, 21-18 সেটে চীনের শি ইউকির কাছে হেরে যান। তবে দ্বিতীয় ম্যাচে সাত্ত্বিক সাইরাজ, নানকি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি 21-11, 22-20 গেমে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জুটিকে পরাস্ত করেন। শুটিংয়ে পুরুষ ও মহিলাদের স্কিট টিম ব্রোঞ্জ পদক পেয়েছে। পুরুষ দলে ছিলেন আনন্দজিৎ সিং নারুকা, মাইরাজ আহমেদ খান ও ভাবতেক সিং গিল। প্রতিযোগিতায় মহিলা দলে ছিলেন রাইজা দিলো, পরিণাজ ঢালিওয়াল ও মহেশ্বরী চৌহান। ভারতের হয়ে সফট টেনিস প্রতিযোগিতায় প্রথম পদক পেলেন জয় মিনা। অন্যদিকে মহিলাদের 60 কেজি উষুর সান্ডা বিভাগে রশিবিনা দেবী ফাইনালে উঠেছেন। পুরুষদের রোয়িংয়ে কোয়াড্রুপলে ভারত ফাইনালে উঠেছে। অরবিন্দ সিং, নবদীপ সিং, কুলবিন্দার সিং ও জাকার খানের দল 6:18.62 সময় নিয়ে হিটে তৃতীয় স্থান অধিকার করে। মহিলাদের হকিতে ভারত আজ থাইল্যান্ডকে 20-1 হারিয়ে দিয়েছে। স্কোয়াশে পুরুষদের সিঙ্গলসে ভীর চোত্রানি শ্রীলঙ্কার শামিল ওয়াকিলকে 30-0 সেটে হারিয়ে রাউন্ড অফ 16 উঠেছেন। পুরুষদের লাইটওয়েট সিঙ্গলস কাল রোয়িংয়ে ভারতের অজয় ত্যাগী ফাইনালে উঠেছেন। টেবিল টেনিসে দুটি মিক্সড ডাবলস জুটি কোয়ার্টার ফাইনালে উঠেছে। রাউন্ড অফ 16 আজ মানুষা ও দিয়া চিতালের জুটি মালদ্বীপের মুসা আহমেদ ও আইসাত নাজিম জুটিকে 3-0 সেটে হারিয়ে দেন। অন্যদিকে হারমিত দেশাই ও যশস্বিনী ঘোরপাড়ে জুটি হংকংয়ের কোয়ান তু ইউ ও উইং লাং জুটিকে 3-1 সেটে হারিয়ে দেন। কবাডিতে ভারতের মহিলা দল আজ তাদের চতুর্থ ম্যাচে ইরানকে 37-23 হারিয়ে দিয়েছে। 1টি সোনা, 5টি রূপো ও 6টি ব্রোঞ্জ পদক সহ মোট 12টি পদক নিয়ে ভারত রয়েছে ত্রয়োদশ স্থানে।
1: এখন দৃষ্টিকোণ। চিত্র পরিচালক কল্পনা লাজমীর প্রয়াণ দিবসে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

0: ছবির জগতের সঙ্গে নানাভাবে তার যোগাযোগ বহুদিনের, কিন্তু যে ছবিটি একেবারে আলোড়ন তুলে তার নামটি মোটামুটি চিত্রামোদীদের মনে গেঁথে দিয়েছিল তা হল রুদালি, পরিচালক কল্পনা লাজমি।
1: लगन कर लिया, तब से यही स्वर्ग यही नर्ग। तू कट्ठे से आई है?
2: डोंगरी से, मरने वाले बुलाभे से, और उदाली हूं ना आज, यहाँ कल कहीं और।

0: মুখ শোভা নেই তেতা।
1: ব্যয়বহুল নয়, মূলত বাস্তবকে ছুঁয়ে থাকা তার ছবি এক স্বতন্ত্র নিদর্শন হয়ে রয়ে যাবে।

0: করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। তথাকথিত ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির বিজ্ঞপ্তিতে জম্মু ও কাশ্মীরের উল্লেখ তথ্যগতভাবে ভুল বলে বর্ণনা করেছে ভারত।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘ সাধারণ সভার 81তম অধিবেশনের ফাঁকে সংযুক্ত আরব আমিরশাহী এবং ফ্রান্সের বিদেশমন্ত্রীদের সঙ্গে এক ত্রিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন।
0: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পক্ষে সওয়াল করে তেহরানের উপর অর্থনৈতিক চাপ দেওয়ার ডাক দিয়েছেন।
1: বিমানবাহিনীর জন্য 160টি স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড অস্ত্র কিনতে প্রতিরক্ষা মন্ত্রক ও ভারত ডায়নামিক্স লিমিটেডের মধ্যে 810 কোটি টাকার চুক্তি।
0: নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার তালিকা সংশোধন সহ তাদের সমস্ত সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়েছে।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন বিকশিত ভারতের লক্ষ্যে পৌঁছতে সততা, দায়িত্ববোধ, সহানুভূতি, সহাবস্থান ও দেশপ্রেমে অনুপ্রাণিত যুবশক্তির প্রয়োজন।
0: পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থানরত অতি গভীর নিম্নচাপটি ধীরে ধীরে স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে। এর জেরে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা।
1: জাপানের নাগোয়ায় আজ এশিয়ান গেমসে ভারত একটি রূপো ও 4টি ব্রঞ্জ পদক পেয়েছে।
0: বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।
1: নমস্কার।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন সিনেমা জগৎ।
3: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে সিনেমা জগৎ। আজকের অতিথি বাসব মল্লিক। কাকে বলে সিনেমাটোগ্রাফি, এই নিয়ে তার সঙ্গে আলাপচারিতায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। আজ প্রথম পর্ব।
4: সিনেমা দেখি আমরা চোখ দিয়ে, কিন্তু সেই দেখার পেছনে যে দুটো চোখ রয়েছে তাকে তো আমরা অনেক সময় দেখতে পাই না। অথচ অভিনয় বা সংলাপের পাশাপাশি তার ক্যামেরার অবস্থান, আলোর ব্যবহার, লেন্স, ফ্রেম, এমনকি ক্যামেরার মুভমেন্ট দিয়ে তিনি সিনেমার এক একটি নীরব দৃশ্যকে বাংময় করে তোলেন। পর্দায় দৃশ্য ভাষা গড়ার অন্যতম কারিগর সিনেমাটোগ্রাফার বা চিত্রগ্রাহক। আজ আকাশবাণী মৈত্রীর সিনেমা জগৎ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন বিশিষ্ট চিত্রগ্রাহক বাসব মল্লিক, যিনি সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক হিসেবে কর্মরত। বাসববাবু, আকাশবাণী মৈত্রীর সিনেমা জগৎ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই।
5: নমস্কার।
4: প্রথমেই একদম শুরুতেই যে কথাটি জানতে চাই, যে সিনেমাটোগ্রাফি বিষয়টা কি?
5: সিনেমাটোগ্রাফার, এর একটা বিবর্তনের ইতিহাস আছে। তার কারণ হচ্ছে গিয়ে, রবার্ট ব্রেসোর ফর ইনস্ট্যান্স একটা বই আছে যেটা বলা হচ্ছে নোটস অন দ্য সিনেমাটোগ্রাফার। ওইখানে উনি যেটা সিনেমাটোগ্রাফার হিসেবে বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে আদি যুগ থেকে যারা এই প্র্যাকটিসটার সঙ্গে যুক্ত তারা কিন্তু শুরুর দিকে নিজেরাই নিজেদের ক্যামেরা তৈরি করার থেকে শুরু করে, সেই ফিল্ম স্টক তৈরি করবার থেকে শুরু করে, সেটাকে প্রজেক্ট করা অবধি পুরোটার সঙ্গেই তারা যুক্ত থাকতেন। তো সেই আঙ্গিকে ব্রেসো ওদেরকে সিনেমাটোগ্রাফার বলছেন, সেটা এক। পরবর্তীকালে যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি, যেটা তুমি জিজ্ঞেস করলে, মানে ইট ইজ আ সিমিলার টার্ম টু ডিরেক্টর অফ ফটোগ্রাফি। কিন্তু এই দুটো একই জিনিস হলেও এ দুটোর মধ্যে দর্শনগত পার্থক্য।

0: আছে। তার কারণ হচ্ছে সিনেমাটোগ্রাফার এই টার্মটা জেনারেলি একটা ইউরোপিয়ান প্রেক্ষিতে ব্যবহার করা হয়, ডিরেক্টর অফ ফটোগ্রাফিটা স্বাভাবিকভাবেই হলিউডেতে ব্যবহার করা হয় খুব বেশি। এই দুটোর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে সিনেমাটোগ্রাফার ক্যামেরার সামনে রং অথবা কস্টিউম অথবা টেক্সচার যে কোনো জিনিস যেটা ক্যামেরার সামনে তিনি সেটা নিয়ে কথা বলতে পারেন এবং সেটা নিয়ে তিনি ইন্টারভিউ করবেন, তার থেকেও বড় ব্যাপার হচ্ছে তিনি নিজের ক্যামেরা নিজে অপারেট করবেন। ডিরেক্টর অফ ফটোগ্রাফি হচ্ছে একজন মানুষ যিনি একটা টিমকে লিড করেন, তার মধ্যে গ্যাফার আছে যিনি আলোটা করেন অ্যাকচুয়ালি, গ্রিপ ডিপার্টমেন্ট বলে একটা আছে যারা বেসিক্যালি ক্যামেরা নানানভাবে খুব কমপ্লিকেটেড প্লেসমেন্ট যারা করে থাকেন, তারপর ক্যামেরা অপারেটর রয়েছেন যিনি ক্যামেরাটা অ্যাকচুয়ালি প্যান টিল্ট বলে যে বস্তুগুলো আমরা ইউজ করি সেই জিনিসগুলো যারা করেন। এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের কিন্তু লোক আলাদা। ডিরেক্টর অফ ফটোগ্রাফি হচ্ছেন তিনি যিনি এই পুরো টিমটাকে হেড করেন, সিনেমাটোগ্রাফার নিজেই এই পুরো জিনিসটা করেন। যেই জিনিসটার সঙ্গে আমরা হয়তো আরেকটু বেশি পরিচিত সেটা হচ্ছে ক্যামেরাম্যান।
1: একদম,
0: ক্যামেরাম্যান এখন আমরা বলি না, তার কারণ হচ্ছে ক্যামেরাম্যান ইজ নট এসেনশিয়ালি আ জেন্ডার নিউট্রাল ওয়ার্ড। অনেকেই আছেন যারা মহিলা তারা সিনেমাটোগ্রাফি করছেন, যাদেরকে ক্যামেরাম্যান বললে হয়তো ঠিক হবে না।
1: একদম, খুব সুন্দর করে পুরো বিষয়টা ব্রিফ করে দিলেন, বললে আমারও বোধ হয় খুব বেশি বলা হবে না। এবার একটু সিনেমার প্রসঙ্গে আসি। দেখুন, যারা সিনেমা দেখতে যাচ্ছেন তাদের মাথায় এই ভাবনা থাকে যে আমি কি গল্প দেখতে চলেছি এবং সেখানে কি গান থাকছে, কার পরিচালনা, কারা অভিনয় করছে। কিন্তু যিনি ক্যামেরার পেছনে থেকে পুরো বিষয়টাকে দৃশ্যায়িত করবেন, তার ভাবনাটা ঠিক কোনখান থেকে শুরু হয়?
0: যেরকম একজন পরিচালক, তিনি যখন একটা ছবি করছেন তার মানে এই নয় যে তার পরিচালকের যে ভাবনা চিন্তা সেটা ওই পয়েন্টের থেকে ওই জায়গার থেকে শুরু হচ্ছে, তা নয়। সিনেমাটোগ্রাফারের ক্ষেত্রেও এই যে তার আইডিয়া অফ লাইট, তার আইডিয়া অফ ফ্রেমিং, তার আইডিয়া অফ কম্পোজিশন, এই জিনিসগুলো কিন্তু একটা লাইফলং চর্চা। কোনো যদি একটা ছবি আসে সেইটা তাহলে গল্পের অনুপাতে, তার স্ক্রিপ্টের অনুপাতে, ওনার যে চিন্তা অফ কম্পোজিশন, অফ ফ্রেমিং, অফ লাইটিং, সেটাকে উনি সেই রকমভাবে ডিজাইন করা শুরু করেন।
1: এই প্রসঙ্গে জানতে ইচ্ছে করছে যে এই বছর আপনার একটা ছবি মুক্তি এখনো পায়নি, কিন্তু বাইরে সেই ছবির প্রদর্শন চলছে, বিসর্জন। তো এই ছবির গল্প যখন আপনার কাছে এলো এবং আপনি যখন জানলেন যে আপনি এই ছবিটা করছেন, তো তখন আপনার প্রথমে কি মাথায় এসেছিল যে কোন দিক দিয়ে আপনার জার্নিটা শুরু হবে এই ছবির ক্ষেত্রে?
0: প্রত্যেকটা ছবি একটা নতুন করে একটা চ্যালেঞ্জ হয়। বিসর্জনের ক্ষেত্রে চ্যালেঞ্জটা ছিল আমাদের, যেহেতু আমাদের কাছে খুব বেশি বাজেট ছিল না, কিন্তু এখানে আমাদের যেটা প্রাসঙ্গিক সেটা হচ্ছে জয়রাজ এবং জয়রাজের যে পুরো টিম, দে ওয়্যার ভেরি মোটিভেটেড, আই ওয়াজ ভেরি মোটিভেটেড। আমরা যেটা করলাম প্রথমেই সেটা হচ্ছে গিয়ে যে পুরো বেসিক স্তরে জিনিসটাকে নামিয়ে আনা, যে আচ্ছা সিনেমা করতে গেলে কী লাগে, ক্যামেরা লাগে, ঠিক আছে কিনে ফেলো। তা আমরা একটা ক্যামেরা এবং একটা লেন্স, যেটা ওই ক্যামেরাটার সাথে এসেছিল, আমরা কিন্তু কোনো অন্যরকম লেন্স ব্যবহার করিনি, আমরা শুধু এই ক্যামেরা এবং এই একটা লেন্স দিয়ে এই পুরো ছবিটা শ্যুট করি। তো আমরা এটা বর্ধমানেতে শ্যুট করি, প্রায় ছবিটা পুরোটাই ন্যাচারাল লাইটে শ্যুট করা, যদিও বা ইন্টিরিয়ারেতে আমরা আলো ব্যবহার করেছি, কিন্তু আমরা চেষ্টা করেছিলাম যত কম আলো ব্যবহার করে ওই ন্যাচারাল ফিলটাকে মেনটেন করে এই ছবিটা করার আর কি। স্বাভাবিকভাবেই তার নিজস্ব চ্যালেঞ্জেস থাকে, যেমন আলো সবসময় এক থাকে না, ন্যাচারাল আলো ব্যবহার করবার ক্ষেত্রে এটা একটা প্রবলেম। এই বদলটার সঙ্গে সামঞ্জস্য রেখে পুরো ছবিটাকে দাঁড় করানো সেটা একটা বিরাট চ্যালেঞ্জ।
1: আপনি নিজে নানান পরিচালকের সঙ্গে কাজ করেন, তো একজন সিনেমাটোগ্রাফারের পরিচালক বদলে যাওয়াতে কাজের ভাবনাগুলো কিভাবে বদলে যায়?
0: কিছু কিছু সিনেমাটোগ্রাফার, কিছু কিছু আলোকচিত্র শিল্পী, তাদের নিজস্ব একটা খুব প্রচণ্ড স্ট্রং একটা স্টাইল থাকে। যেমন আমার বলতে গেলেই প্রথমেই মনে পড়ছে ভিত্তোরিও স্তোরারো, ফর ইনস্ট্যান্স, ইটালিয়ান সিনেমাটোগ্রাফার, উনি বার্তোলুচির সাথে অনেক কাজ করেছেন, প্রায় বার্তোলুচিকে ঘিরেই ওনার পুরো কাজ। ওনার একটা প্রচণ্ড গূঢ় একটা দর্শন আছে অ্যাবাউট কালার, ইউজ অফ কালার। উনি সেটার থেকে যে খুব একটা কখনো ডিভিয়েট করেছেন তা নয়, ফলত উনি যে কোনো পরিচালকরা ওনাকে নিয়েছেন এই কারণেই যে ভিত্তোরিও ওই রকমভাবে সিনেমাটোগ্রাফিটা করেন, ফলত আমার এই ছবিতে ওকে লাগবে। অন দ্য আদার

0: অ্যান্ড এমনও সিনেমাটোগ্রাফার আছেন যাদের কোনো পার্টিকুলার সেই অর্থে কোনো স্টাইল নেই, যারা নানান সময়ে নানান পরিচালকের সঙ্গে নানানভাবে বদলে গেছেন, যেমন ফ্রেডরিক এলমস, উনি ডেভিড লিঞ্চের সঙ্গে একভাবে কাজ করছেন, উনি ক্যাসাভেটেসের সঙ্গে আরেকভাবে কাজ করছেন। সো এই দু ধরনের সিনেমাটোগ্রাফার আছে, কিন্তু ফলত কারুর কারুর ক্ষেত্রে এই জিনিসটা প্রচণ্ড স্ট্রং, তারা একভাবেই জিনিসটাকে এক্সপ্লোর করতে চায়, এক ওই একভাবে এক্সপ্লোর করতে করতে করতে করতে তারা একটা চূড়ান্ত একটা জায়গায় পৌঁছে যায়। অন্য অনেকেই মনে করেন যে কোনো সিনেমাটোগ্রাফারের নিজস্ব সেই অর্থে কোনো স্টাইল থাকা উচিত নয়, তার কারণ হচ্ছে গিয়ে সেই স্টাইলটা ডিপেন্ড করবে তুমি কার সাথে কাজ করছো এবং কি ধরনের ছবি নিয়ে তুমি কাজ করছো, ফলত সেটা সবসময় পরিবর্তনশীল। ফলত ওরকম একটা স্ট্রং আইডিয়া নিয়ে যে আমি যাই হোক না কেন গল্প আমি ঠিক এরকমভাবেই করব, এটা আমার পার্সোনাল মত যে ওটা না হলেই বোধ হয় ভালো, কিন্তু তার তার উল্টো দিকের এক্সাম্পলটাও এত স্ট্রং যে ওটা খুব মুশকিল সাইড স্টেপ করা ভিতরীয় স্তর আরোকে।
1: এবার একটু ক্যামেরার টেকনিক্যাল ব্যাপারগুলোতে আসি। যেমন আপনি যখন সিনেমাটোগ্রাফি করছেন সেখানে খুব জরুরি আলো, লেন্স, ফ্রেম, ক্যামেরার মুভমেন্ট, তো এই শব্দগুলোর সঙ্গে আমরা পরিচিত, কিন্তু এগুলো ঠিক কিভাবে কাজ করে, একজন চিত্রগ্রাহককে এগুলো কিভাবে একটা ছবিতে ব্যবহার করতে হয়, আমরা সাধারণ দর্শক এত কিছু বুঝি না। কিন্তু আজকে যখন আপনাকে আমাদের মধ্যে পেয়েছি, একটু বুঝতে চাই যে ব্যাপারগুলো কিভাবে একটা সিনেমাতে আপনি প্রয়োগ করেন।
0: এইগুলো আসলে শব্দবন্ধের মতন অনেকটা, এই মুভমেন্ট, আলো, ফ্রেমিং, এই সব কিছুই কিন্তু যেই জিনিসটা তৈরি করছে সেটা কিন্তু দ্য কনটেক্সট অফ দ্য অ্যাকশন। নোবডি এভার গোজ টু ওয়াচ এ ফিল্ম বিকজ দ্য সিনেমাটোগ্রাফি ইজ গুড। একটা ছবি একেবারেই কন্টেন্ট ওয়াইজ দাঁড়াচ্ছেই না, কিন্তু দেখতে বেশ দশাশ একটা বেশ ঝাঁদ্রেল ব্যাপার হয়েছে, সেটা কোনোদিন কোনোদিন সেই সিনেমা কখনো ওয়ার্ক করে না। আলটিমেটলি লোকেরা যে গল্পটা দেখে, যে চরিত্রগুলোকে দেখে, আমরা অ্যাক্টরদেরকে দেখি, তাদের এক্সপ্রেশন দেখি, ড্রামাটাকে আনফোল্ড হতে দেখি। সিনেমাটোগ্রাফারের প্রাইমারি কাজ হচ্ছে তার কনটেক্সট তৈরি করা, মানে যে ধরুন এরকম একটা সিচুয়েশন যেখানে কিছু একটা নিউক্লিয়ার সিক্রেট হয়তো ট্রান্সফার হচ্ছে, মানে এটা তো একটা সিন এবং দুটো চরিত্র আছে, তার মধ্যে কিছু ডায়লগস আছে, আপনি এটাকে কোথায় প্লেস করবেন? এটাকে কি আপনি এরকমভাবেও প্লেস করতে পারেন যে একটা মানে গনগনের রোদ একটা মাঠ, তার মধ্যেখানে দাঁড়িয়ে এই জিনিসটা হচ্ছে, অথবা বেশ আদৌ অন্ধকার একটা রেস্টুরেন্ট যেটা হয়তো কেউ জানে না, সেখানে বসে এই পুরো জিনিসটা। আলোর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যে আলো এবং কালার, এই দুটোর কম্বিনেশনটা একটা অদ্ভুত জিনিস, মানুষ এটার সঙ্গে রিয়্যাক্ট করে অদ্ভুতভাবে। যেমন যেখানে খুব বেশি আলো, স্বাভাবিকভাবেই আপনার গলার টোনটা সেখানে একটু বেশি জোরে হয়ে যায়, যেখানে আলোটা একটু কম সেখানে আপনি একটু ফিসফিস করতে শুরু করেন, মানে মনে হয় যেন জিনিসটা স্পেসটা খুব ইন্টিমেট, অত বেশি চেঁচানোর এখানে দরকার নেই। তো এইরকমভাবে আমরা আলোর সাথে আমরা রিয়্যাক্ট করি, ফলত আপনার আলোকচিত্র শিল্পী হিসেবে সিচুয়েশনটা বুঝে আপনি অ্যাক্টরকে কি ধরনের কনটেক্সট দেবেন যেখান থেকে তার এক্সপ্রেশনটা সব থেকে ভালোভাবে কমিউনিকেটেড হয় সেটা আপনার কাছে।
1: এবার একটু টেকনোলজির কথায় আসি। একদম শুরুর দিকে যখন নির্বাক ছবি তৈরি হয়েছে তখন তো একরকম ফিল্ম ছিল এবং তার ব্যবহার অন্যরকম ছিল, কিন্তু এখন পুরো ব্যাপারটা বদলে গেছে, টেকনোলজি নানাভাবে ডেভেলপ করেছে। তো এই যে দুরকম যে পরিবর্তন হয়েছে এর মাঝখানে দাঁড়িয়ে আপনি পুরো ব্যাপারটাকে কিভাবে ব্রিফ করবেন?
0: আমার মনে হয় এই রকমভাবে জিনিসটাকে না দেখলেই বোধ হয় ভালো, যে সিনেমা শুরুর দিকে আর্লি সিনেমা, তারপরে আস্তে আস্তে সাউন্ড এলো, হ্যাঁ সিনেমা সাবালক হলো, তারপরে সিনেমা আস্তে আস্তে তার বার্ধক্যের দিকে এগিয়ে যাচ্ছে, যেন একটা খুব লিনিয়ার টেলিওলজিক্যাল একটা মুভমেন্ট, জিনিসটা কিন্তু একেবারেই তা নয়। এর মধ্যেখানে মানে কেন একটা জিনিস একটা সময় একভাবে অ্যাকসেপ্টেড হয়েছে এবং কেন অন্য জিনিসটা অ্যাকসেপ্টেড হয়নি, সেই কারণগুলো কিন্তু খুব কমপ্লিকেটেড। যেমন সেলুলয়েডের ক্ষেত্রে আমি বলতে পারি, সেটা হচ্ছে কোনো ফরম্যাট, সেলুলয়েডের ফরম্যাট নেই যেটা ১৯২০ আগে অলরেডি তৈরি।

0: যায়নি। লোকেরা মোটামুটি সিনেমাস্কোপ নয় কিন্তু 70 মিলিমিটার ফিল্মেতে বক্সিং ম্যাচ 1912 সালেও শ্যুট করা আছে, এবং হেনও কোনো টেকনোলজি নেই সেলুলয়েডের ক্ষেত্রে, যেটা আসলে 1920-এর মধ্যে মোটামুটি একটা দাঁড়িয়ে যায়নি, সেটাকে ফাইন টিউন করাটা অন্য ব্যাপার, কিন্তু কনসেপচুয়ালি এটা প্রায় 1920-এর মধ্যে দাঁড়িয়ে গেছে আর কি। যারাই সেলুলয়েডের সাথে যুক্ত তাদেরকে ওই 10টা ক্যান টেনে প্রজেকশন, মানে স্পেশালি আমরা তো স্টুডেন্ট ছিলাম, আমরা ওই ক্যানগুলোকে নিয়ে আমাদের সে প্রজেকশন রুমে যেতে হতো, মানে তার বদলে জাস্ট পকেটে একটা হার্ড ড্রাইভ গুঁজে চলে যাচ্ছি, প্লাস স্টক নষ্ট হয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা হয়তো ওয়েলকাম করবো, কিন্তু আবার ডিজিটাল ইমেজ এর একটা নিজস্ব এক প্রবলেম আছে যেটা নিয়ে মানে যদি সময় থাকে আরেকটু বিশদে কথা বলা যাবে।
1: একেবারেই, সেটা নিয়ে তো কথা বলবই। এই যে প্রযুক্তির উন্নতি, তার ভালো মন্দ দুটো দিকই আছে, এবং এটা ফটোগ্রাফি বা সিনেমাটোগ্রাফিতে কতটা সাহায্য করেছে না কি করেনি সেই নিয়ে আমাদের অনেক কথা হবে, তবে আমাদের সময়ের যে বাধ্যবাধকতা তাকে তো মেনে নিতেই হবে। তাই সব কথা একদিনে শুনে ফেলবো না। আমাদের অতিথি হিসেবে এতক্ষণ আকাশবাণী মৈত্রীর সিনেমা জগৎ অনুষ্ঠানে ছিলেন বিশিষ্ট চিত্রগ্রাহক বাসব মল্লিক, তাকে নিয়ে আবারও ফিরব পরের পর্বে। আজ এ পর্যন্তই, নমস্কার।
0: নমস্কার।
2: সিনেমা জগৎ অনুষ্ঠানে বিশিষ্ট চিত্রগ্রাহক বাসব মল্লিকের সঙ্গে কথা বললেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। বিষয় ছিল কাকে বলে সিনেমাটোগ্রাফি। আজ শুনলেন প্রথম পর্ব। সম্পাদনা সায়ন মাঝি, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা নিয়ে নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তার উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আজ মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেন। জম্মু ও কাশ্মীর নিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির সাম্প্রতিক যৌথ বিবৃতিতে ভারত সম্পর্কে করা মন্তব্যকে সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন বলে খারিজ করেছে নতুন দিল্লি। ভারতীয় বিমানবাহিনীর জন্য 160 স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপন এবং আনুষঙ্গিক সরঞ্জাম কেনার জন্য প্রতিরক্ষা মন্ত্রক ভারত ডায়নামিক্স লিমিটেডের সঙ্গে 810 কোটি টাকারও বেশি মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছে। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে যে নথিপত্রে লিখিত নোট এবং অভ্যন্তরীণ যাচাই বাছাই কমিশনের একটি স্বাভাবিক ও ধারাবাহিক প্রক্রিয়া, যার মূল উদ্দেশ্য হল স্বচ্ছতা ও আইনি অনুশাসন বজায় রাখা। বঙ্গোপসাগরের ওপর অবস্থানরত অতিগভীর নিম্নচাপটি ধীরে ধীরে স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে। এর জেরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামীকালও ভারী বৃষ্টির পূর্বাভাস। জাপানের আইচিতে এশিয়ান গেমসে ভারতের পুরুষ ব্যাডমিন্টন দল ব্রোঞ্জ পদক পেয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা নিয়ে নিষেধাজ্ঞামূলক লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট এসআরআইএ নিয়ে ভারত তার উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেছে। আজ সন্ধ্যায় রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করে এই আইনের বিষয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরেন। বৈঠকে দুই নেতা ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক এবং উপসাগরীয় অঞ্চল ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে এই আইনে স্বাক্ষর করেন। এর ফলে রাশিয়া থেকে তেল ও গ্যাস ক্রয়কারী দেশগুলির ওপর 100% পর্যন্ত শুল্ক আরোপ করার ক্ষমতা দেয় তাঁকে। এর জবাবে নতুন দিল্লি স্পষ্ট জানিয়েছে, দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। উল্লেখ্য, রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গত রবিবার নিউ ইয়র্ক পৌঁছন। বৈঠকের পর মার্কিন বিদেশমন্ত্রী

0: মার্কো রুবিও জানান, ভারত ও আমেরিকা কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ আঞ্চলিক অগ্রাধিকার ও আসন্ন বহুপাক্ষিক উদ্যোগ নিয়ে যৌথভাবে কাজ করছে। ওমানের পূর্ব উপকূলে বাণিজ্যিক জাহাজ এমভি কেপ দাওয়ের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশমন্ত্রক জানিয়েছে, ওই জাহাজে থাকা 20 জন ভারতীয় নাবিকের মধ্যে 19 জনকে উদ্ধার করা সম্ভব হলেও এক ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন। নিহতের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে মন্ত্রক। বিদেশমন্ত্রক আরও জানিয়েছে যে ওমানের ভারতীয় দূতাবাস বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সংযুক্ত আরব আমিরশাহীর বিদেশমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং ফরাসি বিদেশমন্ত্রী জিন নোয়েল ব্যারট এর সঙ্গে ত্রিদেশীয় এক বৈঠকে অংশ নেন। নিউ ইয়র্কে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি ইউএনজি এর 81তম বৈঠকে যোগদানের পাশাপাশি ভারত, সংযুক্ত আরব আমিরশাহী এবং ফ্রান্সের বিদেশমন্ত্রীরা এই বৈঠকে মিলিত হয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ, স্বাস্থ্যবিজ্ঞান, শক্তি এবং সংস্কৃতি বিষয়ে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। জম্মু ও কাশ্মীর নিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির সাম্প্রতিক যৌথ বিবৃতিতে ভারত সম্পর্কে করা মন্তব্যকে সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন বলে খারিজ করেছে নতুন দিল্লি। বিদেশমন্ত্রক স্পষ্ট জানিয়েছে, ভারতের অভ্যন্তরীণ কোনো বিষয়ে কথা বলার অধিকার ওআইসির নেই। জম্মু কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে। উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা প্রচার চালিয়ে এই সত্য বদলানো যাবে না বলেও মন্ত্রক জানিয়েছে। মন্ত্রক আরও জানিয়েছে, পাকিস্তানকে মিথ্যা প্রচারের সুযোগ না দিয়ে ওআইসির উচিত তাদের সঠিক পরামর্শ দেওয়া। ভারতীয় বিমানবাহিনীর জন্য 107টি স্যাটেলাইট, স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপন এবং আনুষঙ্গিক সরঞ্জাম কেনার জন্য প্রতিরক্ষা মন্ত্রক ভারত ডায়নামিক্স লিমিটেড বিডিএল এর সঙ্গে 810 কোটি টাকারও বেশি মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছে। আজ নতুন দিল্লিতে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংয়ের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই অস্ত্রগুলির সরবরাহ 2027-28 থেকে 2028-29 অর্থবর্ষের মধ্যে সম্পন্ন করার সময়সীমা নির্ধারিত হয়েছে। এগুলি আকাশ থেকে মাটিতে নিখুঁতভাবে আঘাত হানার উপযোগী গাইডেড গ্লাইড বোমা, যা যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করে দূর থেকেই শত্রুপক্ষের বিমানবন্দর অকেজো করে দিতে পারে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গুজরাতের বরোদায় ব্রহ্মাকুমারিজের গ্লোবাল স্পিরিচুয়াল প্যালেস রিট্রিট সেন্টারের উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি বিশ্ব নবজাগরণের জন্য আধ্যাত্মিক সচেতনতা প্রকল্পের সূচনা করেন। একই সঙ্গে তিনি একটি প্রচার অভিযানেরও ভার্চুয়ালি সূচনা করেন। এর আগে রাষ্ট্রপতি আজ গুজরাটের ভদোদরায় মহারাজা সয়াজিরাও বিশ্ববিদ্যালয়ের 75তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেন। রাষ্ট্রপতি বলেন, শিক্ষা যখন সমাজ ও দেশের কাজে লাগে তখন তা প্রকৃত শিক্ষা ও অর্থবহ হয়ে ওঠে।
1: युवाओं को सशक्त, संस्कारवान, आत्मनिर्भर, शांतिपूर्ण और जिम्मेदार बनाना हम सब की जिम्मेदारी। हमें ऐसे युवा तैयार करना है जो ज्ञान, टेक्निक और कौशल से युक्त हो, साथ ही वे आत्मविश्वास, आत्म अनुशासन, सकारात्मक सोच, संवेदनशीलता और नैतिक मूल्यों से भी परिपूर्ण।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে যে নথিপত্রে লিখিত নোট এবং অভ্যন্তরীণ যাচাই বাছাই কমিশনের একটি স্বাভাবিক ও ধারাবাহিক প্রক্রিয়া, যার মূল উদ্দেশ্য হল স্বচ্ছতা ও আইনি অনুশাসন বজায় রাখা। সেগুলি কোনো ধরনের গড়বড় বা ব্যর্থতার লক্ষণ নয়। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, 2023 সালে নির্বাচন কমিশনের কাজকর্ম পরিচালনা আইন অনুযায়ী সমস্ত আদেশ ও সিদ্ধান্তের পূর্ণ আইনি বৈধতা রয়েছে। কমিশন আরও উল্লেখ করেছে, কেবল 3 জন কমিশনারই নন, নির্বাচন ব্যবস্থার উন্নতির জন্য কমিশনের যে কোনো কর্মকর্তা পরামর্শ দিতে পারেন। কমিশন জানিয়েছে, গত 1 বছরে তারা প্রায় 40টি নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। বিজেপি সভাপতি নীতিন নবীন 36টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য ইনচার্জ এবং সহকারী ইনচার্জদের নিযুক্ত করেছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে ছত্তিশগড় ও হরিয়ানায় দলের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে হরিশ দ্বিবেদী বিহারের তদারকির দায়িত্বে থাকবেন। বিনোদ তাওরেকে উত্তরপ্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছে। আসন্ন উৎসবের মরশুমের আগে পশ্চিমবঙ্গে পেঁয়াজের যোগান স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। মূল্য স্থিতিশীলতা তহবিলের মজুত ভান্ডার থেকে পেঁয়াজ নিয়ে কান্দা এক্সপ্রেস আগামীকাল কলকাতা পৌঁছবে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবন্টন মন্ত্রক জানিয়েছে, এই ট্রেনের মাধ্যমে দ্রুত বিপুল পরিমাণে পেঁয়াজ পৌঁছানোর ফলে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে যোগান আরও মজবুত হবে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি এম এস তিরুপতি ইনফ্রা প্রজেক্ট প্রাইভেট লিমিটেড।

0: সম্পর্কিত অর্থ পাচার মামলায় আজ দিল্লি, মোহালি, চণ্ডীগড়, পঞ্চকুলা এবং লুধিয়ানার 26টি স্থানে তল্লাশি চালায় ওই সংস্থার প্রমোটার, ডিরেক্টর এবং সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির অফিস এবং বাড়িতে চলে তল্লাশি। ইডি জানিয়েছে, 290 কোটি টাকার ব্যাংক জালিয়াতির ঘটনার সঙ্গে ওই সংস্থার যোগ রয়েছে। পশ্চিমবঙ্গে বিভিন্ন দপ্তরের প্রায় দেড় লক্ষের বেশি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক বসে। আগামী 6 মাসের মধ্যে 1,51,000 পদে নিয়োগ হবে বলে সিদ্ধান্ত হয়েছে। রাজ্য পুলিশে 12,000 শূন্যপদ পূরণ করা হবে। অন্যদিকে কলকাতা পুলিশে 4,000 কর্মী নিয়োগ করা হবে বলে নবান্ন সূত্রের খবর। পশ্চিম, মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থানরত অতি গভীর নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। আজ মধ্যরাতেই এটির বিশাখাপত্তনম এবং গোপালপুরের মাঝে কলিঙ্গপত্তনমের দক্ষিণ পশ্চিম অংশ দিয়ে স্থলভাগে প্রবেশের পূর্বাভাস রয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামীকালও ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন,
1: আমাদের রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 2-3 দিনের মধ্যে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের যেটা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার জেলাতে, কালিম্পং জেলাতে এক দু জায়গা করে ভারী বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে। আর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। আর কলকাতা শহরে আগামী 24 ঘন্টায় বেশ কয়েক পশলার হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
0: জাপানের আইচিতে এশিয়ান গেমসে ভারতের পুরুষ ব্যাডমিন্টন দল ব্রোঞ্জ পদক পেয়েছে। সেমিফাইনালে চীনের কাছে 3-1 ব্যবধানে পরাজিত হয় ভারতীয় দল। সিঙ্গলসে আয়ুষ শেট্টি চীনের লি শিফেং এর কাছে হেরে যান। এদিকে এশিয়ান গেমসের মহিলাদের 49 কেজি ভারোত্তোলনে মীরাবাই চানু রৌপ্য পদক পেয়েছেন।
2: That smile on her face knows that the trophy cabinet is complete for Mirabai Chanu. The one medal that was missing in her trophy cabinet was that medal at the Asian Games. She clinches that now, a silver medal.
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারোত্তোলনে রৌপ্য পদক জয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা নিয়ে নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তার উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেছে। জম্মু ও কাশ্মীর নিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির সাম্প্রতিক যৌথ বিবৃতিতে ভারত সম্পর্কে করা মন্তব্যকে সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন বলে খারিজ করেছে নতুন দিল্লি। বঙ্গোপসাগরের ওপর অবস্থানরত অতি গভীর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামীকালও ভারী বৃষ্টির পূর্বাভাস। খবর পড়া আজকের মতো শেষ হল।
3: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন জানিয়ে দেব মৈত্রী প্রচার তরঙ্গে আগামীকাল অর্থাৎ 24 সেপ্টেম্বর 2026-এর সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:56। সকাল 6:05 সুচিন্তন, শুনবেন ধূর্যটি প্রসাদ মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। সকাল 6:10 প্রথম আলোয় সুবদ্ধ সঙ্গীত, খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়, রাগ ভাটিয়ার এবং বৈরাগী। 6:30 এই মহাজীবন, শুনবেন প্রীতিলতা ওয়াদ্দিদারের জীবন কথা। রবীন্দ্রসঙ্গীত সকাল 6:40 শিল্পী প্রমিতা মল্লিক। 6:55 কৃষক বন্ধুদের জন্য শিঙি ও মাগুর মাছের প্রজনন, বলবেন কল্লোল কোদালি। সকাল 7:05 লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, গন্তব্য দার্জিলিংয়ের মিরিক ও পালমাজোয়া, উপস্থাপনায় স্পন্দন দাস। সকালের আড্ডা শুনবেন সকাল 7:35, উপস্থাপনায় স্পন্দন দাস। সকাল 8:30 ঘুরে দাঁড়ানোর গল্প, শুনবেন প্রীতম কুণ্ডুর সাক্ষাৎকার, নিয়েছেন দেবর্ষী ঘোষ, শুনবেন দ্বিতীয় পর্ব। 8:45 যুব মনে গানে গানে, সম্পাদনা সুরজিৎ কর্মকার, শুনবেন 240তম পর্ব। ভারতীয় সময় সকাল 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের আসরে দেশি টোড়িটাকে খেয়াল পরিবেশন করবেন অরিন্দম চক্রবর্তী। তবলায় তাকে সহযোগিতায় থাকবেন গৌতম চক্রবর্তী এবং হারমোনিয়ামে রথী।

রবীন্দ্রনাথ চক্রবর্তী। সকাল 9:30 মনের মতো গান উপস্থাপনায় হৈমন্তী রায়, 10:30 রামধনু অনুষ্ঠানে প্রথমে শ্যামাসঙ্গীত শিল্পী মোনালিসা সরকার এবং তারপর সুখবিলাস বর্মার পরিবেশনায় শুনবেন লোকগীতি। সকাল 11:00 মহানায়কের গল্প পরিবেশনায় হৈমন্তী রায়, 11:15 রজনীকান্তের গান শিল্পী গৌরব চৌধুরী, 11:30 রম্যগীতি, বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা উপস্থাপনায় ঐন্দ্রেলা কুনার, 12:30 রবীন্দ্রসঙ্গীত, দুপুর 1:00 শুনবেন নাটক দুই বলে চার রচনা মানব চক্রবর্তী, বেতার নাট্যরূপ সত্য বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা পরিমল হেমব্রম, 1:40 বাংলা ব্যান্ডের গান, ভারতীয় সময় দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30, 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, বিষয় সাহিত্য বাসর, উপস্থাপনায় চিত্রা মুখোপাধ্যায়, বিকেল 4:35 ছায়াছবির গান, 4:50 ক্যাম্পাস আড্ডা, স্কটিশ চার্চ কলেজ থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সৌরিক ঘোষ, শুনবেন অন্তিম পর্ব, 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় সুদীপ্ত মিত্র, বিকেল 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়, সন্ধ্যে 6:20 ক্ষেতখামারের কথা, বেগুনের রোগ পোকার সুসংহত নিয়ন্ত্রণ নিয়ে ডক্টর অভিজিৎ ঘোষালের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী, সন্ধ্যে 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় এন্ডোস্কোপিক সার্জারি সম্পর্কে কথিকা, বলবেন ডাক্তার অমিত ঘোষ, সন্ধ্যে 7:00 যুববাণী থেকে গানের সুরে উপস্থাপনায় সুপ্রীতি আদক, 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার, 9:15 বিশ্ব পরিক্রমা, রাত 9:45 ছায়াছবির গান, রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে কৌসি কানাডার রাগে শরদ পরিবেশন করবেন প্রসেনজিৎ সেনগুপ্ত, তাকে তবলায় সহযোগিতা করবেন সমীর নন্দী, রাত 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার, ভারতীয় সময় রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রী এখন শাস্ত্রীয় সঙ্গীতের আসরে খাম্বাজ ও ভৈরবী রাগে ঠুমরি পরিবেশন করবেন অর্ধেন্দু শেখর বন্দ্যোপাধ্যায়, তাকে তবলায় সহযোগিতা করবেন পার্থ মল্লিক এবং হারমোনিয়ামে প্রদীপ পালিত।

শাস্ত্রীয় সঙ্গীতের আসরে খাম্বাজ ও ভৈরবী রাগে ঠুমরি পরিবেশন করলেন অর্ধেন্দু শেখর বন্দ্যোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন পার্থ মল্লিক এবং হারমোনিয়ামে প্রদীপ পালিত। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন উপমহাদেশ।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর। উপস্থাপনায় আমি অনিন্দিতা ভট্টাচার্য, সঙ্গে রয়েছেন রঞ্জনা চৌধুরী। আজকে শিরোনামে রয়েছে তথাকথিত ইসলামিক সহযোগিতা সংস্থা ওয়াইআইসির বিজ্ঞপ্তিতে জম্মু ও কাশ্মীরের উল্লেখ তথ্যগতভাবে ভুল বলে বর্ণনা করেছে ভারত।
1: রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভাষণে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দক্ষিণী বিশ্বের উন্নয়নশীল দেশগুলির স্বার্থে নিরাপত্তা পরিষদে সংস্কারের পক্ষে সওয়াল করলেন।
0: বিমানবাহিনীর জন্য 160টি স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড অস্ত্র কিনতে প্রতিরক্ষা মন্ত্রক ও ভারত ডায়নামিক্স লিমিটেডের মধ্যে 810 কোটি টাকার চুক্তি।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, বিকশিত ভারতের লক্ষ্যে পৌঁছতে সততা, দায়িত্ববোধ, সহানুভূতি, সহাবস্থান ও দেশপ্রেমে অনুপ্রাণিত যুব শক্তির প্রয়োজন।
0: বাংলাদেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকীকরণে 20 কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। আসছি বিস্তারিত খবরে। তথাকথিত ইসলামিক সহযোগিতা সংস্থা ওয়াইআইসির বিজ্ঞপ্তিতে জম্মু ও কাশ্মীরের উল্লেখ তথ্যগতভাবে ভুল বলে খারিজ করে দিয়েছে ভারত। জম্মু ও কাশ্মীর বিষয়ক যোগাযোগ গোষ্ঠীর যৌথ ঘোষণাপত্রে ভারত এ বিষয়ে অযাচিত এবং তথ্যগতভাবে ভুল উল্লেখকে নতুন দিল্লি দ্ব্যর্থহীনভাবে খারিজ করে দিয়েছে। এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রক বলেছে, ভারতের একান্ত অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার কোন অধিকার ওয়াইআইসি নেই। এতে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীর এবং লাদাখের সমগ্র কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচারণার পুনরাবৃত্তি এই বাস্তবতাকে পরিবর্তন করতে পারবে না।
1: রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি সংস্কারের দাবি তুলে L69 গোষ্ঠীর পরামর্শদাতা মন্ত্রী পর্যায়ের বৈঠকে সহসভাপতিত্ব করলেন ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং সেন্ট লুসিয়ার বিদেশমন্ত্রী আলভা ব্যাপটিস্ট। ডক্টর জয়শঙ্কর বলেছেন, বর্তমানে বিশ্বজুড়ে যে অভূতপূর্ব পরিবর্তন ঘটছে তার প্রভাব সবচেয়ে বেশি পড়ছে গ্লোবাল সাউথ বা দক্ষিণী বিশ্বের উন্নয়নশীল দেশগুলির ওপর। অথচ এই পরিস্থিতিতে রাষ্ট্রসংঘ সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে পারছে। তিনি স্পষ্ট জানান, আন্তর্জাতিক শান্তিরক্ষা এবং বিশ্বব্যাপী সংঘাত মোকাবিলায় নিরাপত্তা পরিষদ যেভাবে ব্যর্থ হচ্ছে তাতেই বোঝা যায় এর সংস্কার কতটা জরুরি। বিদেশমন্ত্রী আরও বলেন, সংস্কারের কাজে অহেতুক দেরি করার অর্থ হল বহু পুরনো ঐতিহাসিক অন্যায়কেই

0: জিইয়ে রাখা। বৈঠকে L69 এবং C10 গোষ্ঠী একজোট হয়ে নিরাপত্তা পরিষদের সংস্কারের লড়াই আরও জোরদার করার অঙ্গীকার গ্রহণ করে। উল্লেখ্য, L69 হল উন্নয়নশীল দেশগুলির একটি আন্তর্জাতিক জোট যা দ্রুত নিরাপত্তা পরিষদের সংস্কার চায়। অন্যদিকে C10 বা কমিটি অফ টেন হল আফ্রিকীয় ইউনিয়নের 10টি দেশের জোট যা আফ্রিকা মহাদেশের পক্ষ থেকে এই সংস্কারের দাবি তুলে ধরছে।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘ সাধারণ সভার 81তম অধিবেশনের ফাঁকে সংযুক্ত আরব আমিরশাহীর বিদেশমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং ফ্রান্সের বিদেশমন্ত্রী জ্যাঁ নোয়েল বোয়ারোর সঙ্গে এক ত্রিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ গবেষণা, স্বাস্থ্যবিজ্ঞান, জ্বালানি এবং সংস্কৃতির মতো ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তিন বিদেশমন্ত্রী মহাকাশ, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সংস্কৃতি ও ঐতিহ্য মতো পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে এযাবৎ ত্রিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেন। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে তিন নেতাই পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। ভারত, ফ্রান্স এবং সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে থাকা সুদৃঢ় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করতে এবং পারস্পরিক স্বার্থের ক্ষেত্রগুলিতে এই ত্রিপাক্ষিক সহযোগিতার পরিসর আরও বাড়িয়ে তোলার উপর তিন মন্ত্রী জোর দিয়েছেন।
0: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ নতুন দিল্লিতে অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন ও জ্বালানি মন্ত্রী এবং COP31 আলোচনার সভাপতি ক্রিস বোয়েনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী যাদব জানান যে তাঁরা ফিজিতে আসন্ন প্রি কপ এবং তুরস্কে COP31 এর প্রধান আলোচ্য সূচি নিয়ে আলোচনা করেছেন। তিনি গত এক দশকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের উচ্চাকাঙ্ক্ষী জলবায়ু কর্মপন্থার সাফল্যের কথাও তুলে ধরেন।
1: প্রতিরক্ষা মন্ত্রক বিমান বাহিনীর জন্য 80টি স্যাটেলাইট স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপন এবং আনুষঙ্গিক সরঞ্জাম কিনতে ভারত ডায়নামিক্স লিমিটেডের সঙ্গে 810 কোটি টাকারও বেশি মূল্যের চুক্তি স্বাক্ষর করেছে। আজ নতুন দিল্লিতে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এর উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। 2027-28 এবং 2028-29 সালের মধ্যে এই অস্ত্র সরবরাহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। SATS-AW হল আকাশ থেকে মাটিতে নিক্ষেপযোগ্য একটি নিখুঁত লক্ষ্যভেদী গ্লাইড বম্ব। এটি জাগুয়ার, হক এবং সুখোই-30 MKI এর মতো যুদ্ধ বিমান থেকে ছোড়া যায় এবং শত্রুপক্ষের বিমান ঘাঁটি বহু দূর থেকেই ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে।
0: নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকা সংশোধন সহ তাদের সমস্ত সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়েছে। কমিশন তথ্য দিয়ে জানিয়েছে যে সাম্প্রতিক মাসগুলিতে দেশজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী সহ প্রায় 40টি নতুন পদক্ষেপ এবং বেশ কিছু নির্বাচনী সংস্কার বাস্তবায়নের মতো একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে, যে কোনো প্রতিষ্ঠানের আলোচনা পর্বে মতামত ও পর্যবেক্ষণের ভিন্নতা থাকা একটা স্বাভাবিক বিষয় এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এটি নীতি নির্ধারণী প্রক্রিয়ারই একটি অংশ। তারা জানায়, নির্বাচন ব্যবস্থার উন্নতির জন্য কমিশনকে পরামর্শ দিতে প্রত্যেক আধিকারিক সম্পূর্ণরূপে প্রস্তুত ও ক্ষমতাপ্রাপ্ত। কমিশন সম্প্রতি বিহার, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি, আসাম এবং পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলিতে বড় নির্বাচন এবং নির্বাচন সম্পর্কিত কাজ সাফল্য জনকভাবে সম্পন্ন করেছে। নির্বাচন কমিশন স্পষ্ট করেছে যে তাদের আধিকারিকরা সমস্ত সরকারি আদেশ, সিদ্ধান্ত এবং প্রশাসনিক নির্দেশিকা পূর্ণ আইনি স্বীকৃতিপ্রাপ্ত এবং নির্ধারিত বিধিবদ্ধ নিয়ম মেনেই তৈরি করেছেন।
1: নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ বিরোধ ও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী SIR প্রক্রিয়াকে কেন্দ্র করে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের বিরুদ্ধে সরব হলেন রাজ্য রাজনীতির বিরোধীরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক ফেসবুক লাইভে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পাশাপাশি 2024 সালে লোকসভা নির্বাচন সহ 2026 সালে পশ্চিমবঙ্গ ও অন্যান্য রাজ্যে হওয়া বিধানসভা ভোট বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি তুলেছেন তিনি।
2: যে মানুষগুলো নম্বর গেছে সমস্ত পুরনো লিস্ট ফিরিয়ে দিতে হবে এবং যে যে রাজ্যে SIR এর নামে দখল করে EVM মেশিন ক্যাপচার করে হাইজ্যাক করে গণেশ কুমার স্টেটগুলোতে জিতেছে সেই স্টেটগুলোতে আবার নতুন করে পুরনো লিস্টে ভোটের ব্যবস্থা করতে হবে।
1: ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি মন্তব্য করেন, যেসব অভিযোগ উঠেছে তার প্রেক্ষিতে মুখ্য নির্বাচন কমিশনারের নিজে থেকেই পদত্যাগ করা উচিত। CPIM পলিট ব্যুরোর এক বিবৃতিতে জানানো হয়েছে, মুখ্য নির্বাচন কমিশনার পদে থাকার কোন নৈতিক অধিকার গণেশ কুমারের নেই। SIR প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তা অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে দল। অন্যদিকে CPIM কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী অভিযোগ করেন, গণেশ কুমার পুরোপুরি অসাংবিধানিক কাজ করেছেন। ঘটনার তদন্ত চেয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
3: খোদ ইলেকশন কমিশন কি কমিশনার।

0: है कि इसका कंट्रोल सेंट्रलाइज, मतलब हमारी कोई इस पे अधिकार नहीं थे। चुनाव आयोग की जो कामकाज और जो डाटा, मतलब जो वोटर लिस्ट बनाए हैं, वो सारे गलत तरीके से बनाए गए। तो इसलिए मैं ये कहना चाहते हैं, इस पे सही ढंग से इसको तब्दीश होना चाहिए।
1: প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও মুখ্য নির্বাচন কমিশনারের তীব্র সমালোচনা করে তার বিরুদ্ধে তুগলকী আচরণের অভিযোগ তোলেন। একই সাথে তিনি নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে বেআইনিভাবে গ্রেপ্তারের দায়ে রাজ্য সরকার ও বিজেপির ভূমিকার কড়া সমালোচনা করেন। তিনি জানান, কংগ্রেসের পক্ষ থেকে মিলন প্রধানের জামিনের দ্রুত শুনানির জন্য কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয়েছে।

0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গুজরাটের ভাদোদারায় ব্রহ্মকুমারীদের গ্লোবাল স্পিরিচুয়াল প্যালেস রিট্রিট সেন্টারের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে তিনি স্পিরিচুয়াল অ্যাকনিং ফর ওয়ার্ল্ড রিনিউয়াল প্রকল্পের সূচনা করেন। পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমে ইউথ ফর বিকশিত ভারত অ্যাকনিং ইনার স্ট্রেংথ ফর নেশন বিল্ডিং কর্মসূচিরও সূচনা করেন। এই উপলক্ষে রাষ্ট্রপতি বলেন, সততা, দায়িত্ববোধ, সহমর্মিতা, সহাবস্থান এবং দেশপ্রেমে অনুপ্রাণিত যুবশক্তির প্রয়োজন রয়েছে। তিনি বলেন, যোগ, ধ্যান, অহিংসা, সহমর্মিতা এবং বসুধৈব কুটুম্বকমের মতো আদর্শ ভারতই বিশ্বকে প্রদান করেছে।
1: যুবাওকে সশক্ত, সংস্কারবান, আত্মনির্ভর, শান্তিপূর্ণ ও জিম্মেদার বানানা হাম সব কি জিম্মেদার। আমি এসে যুবা তৈয়ার করনা হে যো জ্ঞান, টেকনিক ও কৌশল সে যুগ, সাথে ওই আত্মবিশ্বাস, আত্ম অনুশাসন, সকারাত্মক সোচ, সংবেদনশীলতা ও নৈতিক মূল্য সে ভি পরিপূর্ণ।
2: মাই ভারত প্ল্যাটফর্মে নথিভুক্ত যুবকের সংখ্যা 3 কোটি ছাড়িয়েছে। 2023 সালে চালু হওয়ার পর থেকে পঠন পাঠন, স্বেচ্ছাসেবার কাজ, নেতৃত্ব এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুব সমাজের অংশগ্রহণের জন্য এই প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। মাই ভারতের মাধ্যমে অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা, স্বেচ্ছাসেবা, কুইজ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। চলতি বছরের আগস্ট পর্যন্ত প্রায় 25,000 অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা কর্মসূচিতে 1,22,000-এরও বেশি যুবক নাম নথিভুক্ত করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আগামী মাসের 2 তারিখ থেকে সরকারি দপ্তরগুলিকে আরও পরিচ্ছন্ন, সুশৃঙ্খল এবং পরিবেশ বান্ধব করে তোলার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইন 6.0 বিশেষ অভিযান শুরু করতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছতা আন্দোলনকে আরও জোরদার করার লক্ষ্যে এই বিশেষ অভিযান চালানো হবে। এর মাধ্যমে সরকারি দপ্তরে পড়ে থাকা কাজ দ্রুত শেষ করা, অমীমাংসিত অভিযোগের নিষ্পত্তি এবং বিভিন্ন দপ্তরের কাজকর্ম আরও সহজ ও গতিশীল করার উপরও জোর দেওয়া হবে। আয়ুষমন্ত্রী প্রতাপ রাও যাদব বলেছেন, সুষম খাদ্য, নিয়ন্ত্রিত জীবনযাপন, পর্যাপ্ত ঘুম, যোগাভ্যাস এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে চলার মাধ্যমে জীবনশৈলী সংক্রান্ত নানা রোগ প্রতিরোধ করা সম্ভব। সুস্বাস্থ্য বজায় রাখতেও আয়ুর্বেদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজ নাগপুরে 11 আয়ুর্বেদ দিবসের জাতীয় অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি একথা বলেন। এবারের আয়ুর্বেদ দিবসের মূল ভাবনা, সুস্থতর আগামী দিনের জন্য আয়ুর্বেদ।
0: পশ্চিম, মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থানকারী অতিগভীর নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী এটি কলিঙ্গাপাতনাম থেকে 30 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, বিশাখাপাতনাম থেকে 90 কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে এবং গোপালপুর থেকে 160 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। আগামী 3-4 ঘণ্টার মধ্যে এটি বিশাখাপাতনাম এবং গোপালপুরের মাঝে কলিঙ্গাপাতনামের দক্ষিণ পশ্চিম অংশ দিয়ে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। ওইদিন সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে।
0: বাংলাদেশের বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক আধুনিকীকরণ ও শক্তিশালী করতে $20 কোটি ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি। পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এনহ্যান্সমেন্ট প্রজেক্টের আওতায় ঢাকা সংলগ্ন শহরতলি এলাকাগুলিতে দ্রুত বর্ধনশীল শিল্প শহরাঞ্চলে বিদ্যুৎ পরিষেবা উন্নত করা হবে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে 13টি পল্লী বিদ্যুৎ সমিতি এই প্রকল্প বাস্তবায়ন করবে।
2: বাংলাদেশে হাম সংক্রমণের পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত 24 ঘণ্টায় সন্দেহভাজন হামের উপসর্গ রয়েছে এমন আরও 11 জন শিশুর মৃত্যু হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, গত 15 মার্চ থেকে নিশ্চিত ও সন্দেহভাজন হামের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1076। গত 24 ঘণ্টায় নতুন করে 1157টি সন্দেহভাজন হামের ঘটনার খবর এসেছে।
0: ভারতের মীরাবাই চানু এশিয়ান গেমসে ভারোত্তোলনে রৌপ্য পদক জয় করেছেন। তিনি 198 কেজি

0: ওজন তুলে রূপও পেয়েছেন তিনি। 49 কেজি বিভাগে স্ন্যাচে 87 কেজি এবং ক্লিন ওজার্কে 111 কেজি ওজন তুলেছেন। 215 কেজি ওজন তুলে সোনা জিতেছেন উত্তর কোরিয়ার রি সং গাম। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মীরাবাই চানুকে অভিনন্দন জানিয়েছেন।
1: জাপানের আয়োজিত এশিয়ান গেমসে ভারতের পুরুষ ব্যাডমিন্টন দল ব্রোঞ্জ পদক পেয়েছে। সেমিফাইনালে চীনের কাছে 3-1 ব্যবধানে পরাজিত হয় ভারতীয় দল। খেলা শুরুতে লক্ষ্য সেন 21-16, 21-18 সেটে চীনের শি ইউকির কাছে হেরে যান। শুটিংয়ে পুরুষ ও মহিলাদের স্কি টিম ব্রোঞ্জ পদক পেয়েছে। পুরুষ দলে ছিলেন আনন্দজিৎ সিং নারুকা, মাইরাজ আহমেদ খান ও ভবতেক সিং গিল। মহিলা দলে ছিলেন রাইজা ধিলো, পরিণাস ঢালিওয়াল ও মহেশ্বরী চৌহান। ভারতের হয়ে সফট টেনিস প্রতিযোগিতায় প্রথম পদক পেলেন জয় মিনা। তিনি আজ সেমিফাইনালে জাপানের তাকুয়া কুরুসাকার কাছে 4-2 সেটে হেরে ব্রোঞ্জ পদক পান। একটি সোনা, 5টি রূপ ও 6টি ব্রোঞ্জ পদক সহ মোট 12টি পদক নিয়ে ভারত রয়েছে ত্রয়োদশ স্থানে।
0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। তথাকথিত ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির বিজ্ঞপ্তিতে জম্মু ও কাশ্মীরের উল্লেখ তথ্যগতভাবে ভুল বলে বর্ণনা করেছে ভারত।
1: রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভাষণে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দক্ষিণী বিশ্বের উন্নয়নশীল দেশগুলির স্বার্থে নিরাপত্তা পরিষদে সংস্কারের পক্ষে সওয়াল করলেন।
0: বিমানবাহিনীর জন্য 107টি স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড অস্ত্র কিনতে প্রতিরক্ষা মন্ত্রক ও ভারত ডায়নামিক্স লিমিটেডের মধ্যে 810 কোটি টাকার চুক্তি।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, বিকশিত ভারতের লক্ষ্যে পৌঁছতে সততা, দায়িত্ববোধ, সহানুভূতি, সহাবস্থান ও দেশপ্রেমে অনুপ্রাণিত যুবশক্তির প্রয়োজন।
0: আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন হারানো দিনের গান। সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা ভট্টাচার্য।

একটা সময় ছিল, সিনেমা দেখতে যাওয়া যখন ছিল একেবারে সাজু সাজু উত্তেজনার, হাতে টিকিট, হলের সামনে লম্বা লাইন, আর বুকিং কাউন্টারে দারুণ উত্তেজনা। তারপর তো ছবি শুরু, আর ছবি যত এগোত তত তার সঙ্গে হাসি, কান্না, হাততালি, শীষ, আর তারপর সপ্তাহের পর সপ্তাহ জুড়ে শুধুই হাউসফুল বোর্ড ঝোলানো। তবে সব ছবি কি এতখানি উন্মাদনা তৈরি করতে পারত? তা কখনোই নয়। এমনও অনেক ছবি তৈরি হয়েছে যেসব ছবি এক সপ্তাহ যেতে না যেতেই হল থেকে সরিয়ে নিতে হল মালিক বাধ্য হয়েছেন। আজ আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গানে তাই আমি আপনাদের সকলকে সঙ্গে নিয়ে শুনব সেই সব হিট আর ফ্লপ ছবির কথা। আর তার সঙ্গে তো থাকবেই পুরনো দিনের একের পর এক মন কেমন করা গান, যে গানের সঙ্গে জড়িয়ে রয়েছে আপনাদের কত না মধুর স্মৃতি আর অজস্র ভালোবাসা।

প্রত্যেক দিন রাত ১১টায় হারানো দিনের মনের মতো গান শোনাবার আছিলায় আমরা হাজির হই নানান বিষয় নিয়ে। ঠিক তেমন করেই আজও একখানে বিষয় ঠিক করেছি, স্বর্ণযুগের কিছু সফল ছবি আর কিছু অসফল ছবির গল্প বলবো। আর তার সঙ্গে তো থাকবেই মনের মতো মন ভালো করা, মন কেমন করা, একের পর এক গান। তাই বিষয় যখন এরকম একটা ঠিক করেছি, তখন ভেবেছি যদি একটু শুরুর দিক থেকে শুরু করা যায়, মানে সেই সময়টা যখন চলচ্চিত্রের পর্দায় নড়াচড়া থাকতো কিন্তু শব্দ থাকতো না। তো সেই সময়ে যখন বললাম তখন ১৯২৯ সালের কথাই বলি, যে সময়ে প্রিয়নাথ গঙ্গোপাধ্যায় যিনি পরিচালক, তিনি তৈরি করছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অসাধারণ উপন্যাস কপালকুণ্ডলা থেকে সিনেমা। আর তিনি নায়ক নায়িকা হিসেবে বেছে নিচ্ছেন দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়কে, যিনি সে সময় দারুণ সফল ছিলেন, এবং উমা শশীকে। ভাষাহীন চলমান ছবি যে এতখানি সরব হতে পারে সেদিন সে কথা প্রমাণ করেছিল কলকাতার ক্রাউন সিনেমা হলে দর্শকের ভিড়। ভাবতে পারছেন সেই দিন, মানে এতগুলো বছর আগে, প্রায় ১০০ বছর আগে, ২৯ সপ্তাহ চলেছিল ছবিটা, এবং বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম প্রথম রজত জয়ন্তী অর্থাৎ ২৫ সপ্তাহ পার করা ব্লকবাস্টার সিনেমা হিসেবে এক অভাবনীয় রেকর্ড করেছিল। তবে এখানেই শেষ নয়, যখন চলচ্চিত্রে ভাষা এলো সেই সময় প্রেমাঙ্কুর আতর্থী ওই একই ছবি ১৯৩৩ আবার রিলিজ করলেন, এবং সেই সময়ও এই ছবি দারুণ দর্শকের মন জয় করেছিল, টানা ২৫ সপ্তাহ চলেছিল। জানেন, খুব ইচ্ছে ছিল সেই ছবি থেকে একখানা গান আপনাদের শোনাব, কিন্তু ওই যে কথায় বলে না, যা চাই শব্দ আর পাই না। তাই কপালকুণ্ডলা নানা সময় অভিনীত হয়েছে মঞ্চে এবং চলচ্চিত্রে। তাই এখন আপনাদের ১৯৮১ সালের কপালকুণ্ডলা ছবির একটি গান শোনাই আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

কপালকুণ্ডলার সাফল্য নিয়ে তো আর সময় বসে থাকলো না, বসে থাকলো না দশকও। সে এগিয়ে চলল ধীরে ধীরে চল্লিশ পেরিয়ে পঞ্চাশের দিকে। আর পঞ্চাশের দশককে যারা সাফল্যে ভরিয়ে তুলেছিলেন তাঁদের নাম তো বলতেই হবে। ভানু বন্দ্যোপাধ্যায় ছিলেন জহর রায়, ছবি বিশ্বাস, পাহাড়ি সান্যাল, তুলসী চক্রবর্তীর মতো দাপুটে অভিনেতা। তবে পঞ্চাশের দশক কি বা পঞ্চাশের দশকের বাংলা সিনেমাকে নতুন প্রাণের সঞ্চারে একেবারে জাগিয়ে তুলেছিলেন দুজন। একদলে ছিলেন, একদিকের সিনেমায় ছিলেন সত্যজিৎ রায় এবং অন্যদিকে ছিলেন উত্তম সুচিত্রা জুটি। তবে উত্তম কুমার ততদিনে ফ্লপ মাস্টার জেনারেল হিসেবে বারোখানা ছবি করে ফেলেছেন এবং বেশিরভাগ ছবি হলে এক সপ্তাহ কি বড় জোর দু সপ্তাহ টিকেছে, যার মধ্যে কামনা মর্যাদার কথা বলতেই হয়। তবে ওই যে কথাই আছে না, চিরদিন কাহারু সমান নাহি যায়, উত্তম কুমারের ক্ষেত্রেও সেটি ঘটেছিল। কপাল বদলেছিল, হ্যাঁ, আর সেই সময় রামপ্রীতি এবং রমলার লাজুক প্রেম বেশ জমে উঠেছিল পর্দায়। আর ওই রামপ্রীতি আর রমলাকে মানুষ নিশ্চয়ই ভালোবেসেছিলেন, তবে তার থেকেও বেশি ভালোবেসেছিলেন সে সময় রজনীবাবু আর তার স্ত্রীকে এবং পর্দা জুড়ে তাদের ধুন্ধুমার প্রেম। কি আর বলে দিতে হবে কি? জানি বলে দিতে হবে না, আপনার মুখে হাসিই বলে দিচ্ছে সে কথা। আর পাশে থাকলে আপনি নিশ্চয়ই ডায়লগুলো বলে দিতে পারতেন। ১৯৫৩ বিশে ফেব্রুয়ারি মুক্তি পেল উত্তম সুচিত্রা জুটির ৭৫। ২৪০ দিন টানা চলেছিল উত্তরা পূর্বী উজ্জ্বলা এবং প্যারাডাইস সিনেমা হলে এবং একক প্রেক্ষাগৃহে ৬৩ সপ্তাহ ধরে মেশবাড়ির নিখাদ হাসির গল্প দেখতে দর্শকরা এতটাই ভিড় জমিয়েছিলেন যে তৎকালীন সময়ে ব্ল্যাকি টিকিট বিক্রির নতুন রেকর্ড তৈরি হয়ে গিয়েছিল, ভাবতে পারছেন? তবে এখানে জানিয়ে রাখি শ্রোতা বন্ধু, মানে আমি নতুন করে জানাচ্ছি এমনটা

নয় আপনারা জানেন তাও আরেকবার বলছি, 1953 সালে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র এবং 50-এর দশকের অন্যতম হিট ছবি হিসেবে জায়গা করে নিয়েছিল সাড়ে চুয়াত্তর। অর্থাৎ বাংলা চলচ্চিত্র ধীরে ধীরে যৌবনে একেবারে জয়গান গাইছিল, আর এমন যৌবনের জয়গান যদি দশক গাইতে পারে তাহলে গানে গানে তো তাকে উদযাপন করতেই হয়, কি বলেন?

0: চাহনি ফেলে যায়, তারি জালে জড়াইছি আমি উদাসী গো,
1: আমার যৌবন চম্পা চামেলি বনে অকারণ।
2: বাংলা ছবির বক্স অফিস শুধু যে নায়ক নায়িকার হাতে ছিল না, কমেডিও যে ছবি টানতে পারত তার প্রমাণ তো দিয়ে দিল 74.5, এবং গল্পও যে ছবির চালক হতে পারত তারও সাক্ষী থাকল এই দশক। কারণ 1955 সালে সত্যজিৎ রায়ের হাত ধরে পথের পাঁচালী ছবির জনপ্রিয়তা যেভাবে দাবানলের মতো ছড়িয়ে পড়তে শুরু করল যাকে বলে ভাবা যায় না। প্রথমের দিকে অতটা সাড়া ছিল না, তবে আন্তর্জাতিক স্বীকৃতি এবং তারপর মাউথ পাবলিসিটির জোরে কলকাতার বসুশ্রী সিনেমা হলে এই ছবিটা টানা 7 সপ্তাহেরও বেশি প্রত্যেকটা দিন হাউসফুল থেকেছে। অর্থাৎ বুঝতে পারছেন যে তৎকালীন সমান্তরাল সিনেমার জন্য এ কত বড় রেকর্ড। এই একই দশকে উত্তম সুচিত্রা জুটির আরও দুটো সিনেমা দারুণ সাড়া ফেলেছিল, দুটো না মানে তিনটে। অগ্নি পরীক্ষা ছিল, তারপর চন্দ্রনাথ এবং হারানো সুর। চন্দ্রনাথ ছবির কথায় আসি, এই সিনেমা রিলিজ করে মেট্রো সিনেমা হলে, যেখানে চন্দ্রনাথের আগে পর্যন্ত বাংলা সিনেমার কোনো প্রবেশই ছিল না, শুধুমাত্র হি ইংলিশ সিনেমা সেখানে রিলিজ করত। কিন্তু চন্দ্রনাথ যখন সেখানে মুক্তি পেল, মেট্রো হলে বাঙালি

বনবাসী রাজা বনের পশুকে আশ্রয় দিলেন আপন কুটিরে। হরিণ শিশুরে রাজা করেন পালন, কোথা গেল পূজা।

একদিন বনের পশু চলে গেল বনে, দিন গেল, সন্ধ্যা হলো, আর ফিরল না। তখন

আজ স্বর্ণযুগের বাংলা সিনেমার সাফল্য আর ব্যর্থতার হিসেব নিকেশ তো করতে বসেছি, কিন্তু হিসেবে আমি বড্ড কাঁচা। তাই যদি কোনো কিছু মিস করি বা ভুল করি, বন্ধু তোমারই জন্য তো জানাতে কিন্তু ভুলবেন না। আপাতত সেদিক থেকে ফিরে আসি উত্তম সুচিত্রা জুটির সেই রোমান্টিক ড্রামা ঘরানার ছবিতে, যে ছবি বাংলা সিনেমা হলের ইতিহাসে অন্যতম দীর্ঘ সময় ধরে চলা সিনেমার তালিকায় পাকাপাকি জায়গা করে নিয়েছিল। বলছি হারানো সুর ছবির কথা। কলকাতার প্রধান প্রধান প্রেক্ষাগৃহে একটানা ছ মাসের বেশি হাউসফুল চলেছিল। উত্তম কুমারের নিজস্ব প্রযোজনা সংস্থা আলো ছায়া প্রোডাকশনসের তৈরি এই ছবি শুধু যে ব্যবসায়িক সাফল্যই পেয়েছিল তাই নয়, রাষ্ট্রপতি পদকও লাভ করেছিল। যে ছবির গানে গানে আজও মনের কথা আমাদের মনে মনে ভেসে যায়, তাই সেই ছবির গান এখন আপনাদের শোনায়।

উত্তম কুমারের জয়ের হাসি আরও চওড়া হচ্ছিল যখন তেমন সময় অর্থাৎ ১৯৫৬ সালে যে ছবি প্রত্যাশিত ব্যবসা করল না সেটি ছিল সত্যজিৎ রায়ের অপরাজিত। পথের পাঁচালীর প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া, কিন্তু অপরাজিত সেই একই মাত্রায় বাণিজ্যিক সাফল্য পেল না। অর্থাৎ একই পরিচালক, একই উপর গল্পের ধারাবাহিকতা, কিন্তু দর্শকের প্রতিক্রিয়া হল ভিন্ন। তবে দর্শকের লাগাতার উচ্ছ্বাস যাদের জন্য ছিল, সেই আইকনিক জুটি উত্তম সুচিত্রাকে তারা আবার পেলেন সপ্তপদীতে। সে সময়ের পত্রিকা থেকে জানা যায় ১৯৬১তে সপ্তপদী মুক্তির আগে নাকি অগ্রিম টিকিটের জন্য এত লম্বা লাইন পড়েছিল যে পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছিল। ছবিটি ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্রধান হলগুলোতে টানা ১৫ সপ্তাহ সহ সব হল মিলিয়ে ৪৫ সপ্তাহ চলেছিল। পেয়েছিল ১৯৬১-এর সর্বোচ্চ আয়কারী বাংলা ছবির মর্যাদাও। সেই জনপ্রিয়তার স্মৃতি কি আজ বেঁচে নেই? কে বলেছে? ওই তো আপনি গুনগুন করছেন সেই মোটরবাইকের দৃশ্য আর এই গানের সঙ্গে

বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগ হিসেবে পরিচিত যে যে দশক, সেখানে যেমন অনেক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে, ঠিক তেমন করেই অনেক সিনেমা ঐতিহাসিক সাফল্যও পেয়েছে। হলের বাইরে থেকেছে লম্বা লাইন, ঝুলেছে হাউসফুল বোর্ড, এবং কোনো কোনো ছবি কয়েক মাস থেকে এক দু বছর পর্যন্তও চলেছে। তাই আজ হারানো দিনের গানের আসরে হিট ফ্লপের রেকর্ড তো খুঁজতে বসেছি, কিন্তু ঘড়ির কাঁটা বলছে কখন অর্ধেক সময় পেরিয়ে গেছি, আগামীকালের প্রোমো যে বলতে হবে। কুমোরটুলির ব্যস্ত গলিতে ছুটছে মন, শেষ তুলির টানে মৃন্ময় থেকে চিন্ময় হয়ে উঠছেন মা দুর্গা। সোলার সাজ পড়তে আরও অপরূপা তিনি। দূর স্টেশন থেকে টাকডুম টাকডুম করে ভেসে আসছে ঢাকের আওয়াজ, আর এদিকে যে পাড়ার দর্জির দোকানে রং বেরঙের কাপড়ে পুজোর ব্যস্ততা, নতুন জামার মাপ নিতে হুড়োহুড়ি, রেস্তোরাঁয় এবার পুজোয় স্পেশাল মেনুতে চোখ রাখতে যাব, অমনি বসের তলব, উফ কোথায় পুজো, এখন তো কাজে যেতে হবে, ওই আর কি চোখ বুঝে গিয়েছিল। তবু মন তো পড়ে রইল সেই গলিতে, কানে রইল দূরের ঢাকের আওয়াজ, চারপাশে উঠছে চেনা পুজো পুজো রব, আর সেই রবেই মুখর আকাশবাণী মৈত্রী। শেষ মুহূর্তের প্রস্তুতি আর নানা স্বাদের গান নিয়ে সাক্ষ্যদীপা সরকারের সঙ্গে আগামীকালের হারানো দিনের গানের আসর। টিউন করুন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে ঠিক রাত 11টায়। বাংলা সিনেমায় উত্তম কুমারের জনপ্রিয়তার কথা তো বলেইছি আজকের হারানো দিনের গানের আসরে, তবে উত্তম কুমারের পাশাপাশি যার কথা অবশ্যই বলতে হবে, তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়। সত্যজিৎ রায়ের হাত ধরে অপুর সংসার ছবিতে তিনি এলেন এবং সে ছবিও বেশ ভালো ব্যবসা করল। টানা 8 সপ্তাহ ধরে দর্শককে ভালোবাসায় আর চোখের জলে ভিজিয়েছিল। তারপর 1961-তে ঝিন্দের বন্দি, সৌমিত্র চট্টোপাধ্যায় এবং উত্তম কুমারের দ্বৈরথ দেখতে সিনেমা হলের বাইরে ছিল লম্বা লাইন। ছবিটি চলেছিল 25 সপ্তাহেরও বেশি এবং সেই যুগের অন্যতম সেরা বাণিজ্য সফল ছবির স্বীকৃতি পেয়েছিল। তারপর এলো উত্তম সুচিত্রা জুটি পেরিয়ে উত্তম তনুজা জুটির 3টি ছবি। প্রথমটি দেয়ানিয়া, রোমান্টিক মিউজিক্যাল ড্রামা ঘরানার এই

রঘুবীর গানগুলো মানুষ এত ভালোবেসে ফেলেছিলেন যে গান শুনবেন বলেই বারবার সিনেমা দেখতে যেতেন। নিবাট এই ছবিটির গান আমাদেরও কি মন বারবার টেনে নিয়ে যায় না, বারবার কি কান পেতে আর তাকিয়ে থাকতে ইচ্ছে করে না সেই দৃশ্যের দিকে আর সেই সুরের মাঝখানে?

দেয়ানিয়ার বিপুল সাফল্যের পর এলো অ্যান্টনি ফিরিঙ্গি, যাকেই কিনা ধরা হয় বাংলা ছবির জগতের অন্যতম সেরা ব্লকবাস্টার ছবি হিসেবে। পর্তুগিজ বংশোদ্ভূত কবিয়াল হেন্সম্যান অ্যান্টনির জীবন নিয়ে এই সিনেমা টানা 28 সপ্তাহ চলেছিল। ছবির গান এবং উত্তম কুমারের অনবদ্য অভিনয় দেখতে দূর দূরান্ত থেকে মানুষ বাসে লড়িতে করে শহরের সিনেমা হলে আসতেন। আসলে সে সময় তো মানুষের কাছে রেডিও বই অন্য কোনো বিনোদন মাধ্যম ছিল না, তাই ওই আয়তাকার পর্দার মধ্যেই সে সময়কার সাধারণ মানুষ তাদের সুখ দুঃখ হাসি কান্না সবটা খুঁজে পেতে। তবে শুধু কি সে সময়? আজকের এই প্রযুক্তির এত উন্নতি, এত ব্যস্ততার মধ্যেও কি আমাদের মন ফিরে যেতে চায় না সেই সাদা কালোর প্রেমের মাঝখানে? হারিয়ে যেতে চায় না সেই চেনা সুরের ভিড়ে? চাইতো। তাই তো আবারও মান্না দে এবং সন্ধ্যা মুখোপাধ্যায়।

0: তের রাজা দিল বর, ভূতের রাজা দিল বর, জবর জবর তিন বর,
1: এক দুই তিন,
0: জবর জবর তিন বর,
1: এক দুই তিন,
0: যা যাই পড়তে খাইতে পাহাড়ি,
1: এক নম্বর এক নম্বর,
0: যেখানে খুশি যাইতে পাহাড়ি,
1: দুই নম্বর দুই নম্বর।

0: কেবল পেটে বড় ভুখ, না খেলে নাই কোনো সুখ।
1: আইরে তবে খাওয়া যাক, মন্ডা মিঠাই চাওয়া যাক,
2: কোরমা কালিয়ে পোলাও জলদি লাও, জলদি লাও
1: কোরমা কালিয়ে পোলাও, জলদি লাও জলদি লাও।
3: ভূতের রাজ্যে বর দিলেই বোধহয় এমন সিনেমা তৈরি হতে পারে যা আজকের তারিখেও সমান জনপ্রিয়। বলছি গোপী গায়েন বাঘা বাইন ছবির কথা। সে সময় কলকাতার হলগুলোতে টানা

0: আট মাস সহ সামগ্রিকভাবে 51 সপ্তাহ চলেছিল এই ছবিটি। বক্স অফিসের নিরিখে গোপি গায়েন বাঘাবাইন সত্যজিৎ রায়ের সবচেয়ে সফল ছবি। এরপর হীরক রাজার দেশেও সমান জনপ্রিয় হয়ে না হলেও বেশ ভালো মানুষের ভালোবাসা পেয়েছিল। তবে গোপি গায়েন বাঘাবাইনের জনপ্রিয়তা সিনেমার পর্দা ছাড়িয়ে পৌঁছে গিয়েছিল মিষ্টির দোকানেও। রাতারাতি রাজভোগের দাম এবং চাহিদা দুই বেড়েছিল। তবে সত্যজিৎ রায়ের হিট ছবির কথার পাশাপাশি বলতেই হবে অভিযান ছবির কথা। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি একের পর এক ছবি করেছেন, তবে এই ছবিটি বক্স অফিসে তেমন সাড়া জাগাতে পারেনি। তবে ওই দশকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের যে ছবি দর্শকের মনে একেবারে আগুন ধরিয়ে দিয়েছিল, এবার সেই ছবির কথাই বলবো, তবে গান শুনতে শুনতে।
1: আগুন, আয় তোরা দেখে জানা, জ্বলছে জ্বলছে দেখ সব।

0: দাও দাও দাও জলে দুরন্ত বন্নি, ঘটকের জ্বালায় যে জ্বলছেন তন্নি। দাও দাও দাও জলে দুরন্ত বন্নি, ঘটকের জ্বালায় যে জ্বলছেন তন্নি। জল দে
1: জল দে
0: ওরে জল দে
1: জল দে,
0: দমকল দমকল যতই চাও না, দু চোখের জল কল যত খুলে দাও না। আরে দমকল দমকল যতই চাও না, দু চোখের জল কল যত খুলে দাও না। ও গরু পশি রম্ভা উর্বশী, গর যা খুশি কিছুতে নেবে না। না না না না জোলে।

1973 সালে মুক্তি পাওয়া সৌমিত্র অপর্ণা সেন সহ একাধিক তারকা খচিত বসন্ত বিলাপ এতটাই ভালোবাসা পেয়েছিল, বিশেষ করে তরুণ তরুণীদের কাছে, যে এই সিনেমা উত্তরা পূরবী এবং উজ্জ্বলা সহ একাধিক সিনেমা হলে কয়েক মাস টানা হাউসফুল বোর্ড ঝুলছিল। সৌমিত্র, রবি ঘোষ, অনুপ কুমার এবং চিন্ময় রায়ের কমিক টাইমিং দেখতে সেকালে মানুষ ভিড় জমাতেন। তবে যে সময়ের কথা বলছি, সেই সময় 100 দিন কোনো বাংলা সিনেমা চলা মানে ছিল বিরাট ব্যাপার, আর সেই তালিকায় একচ্ছত্র আধিপত্য অবশ্যই উত্তম কুমারের ছিল। তবে উত্তম সুচিত্রা জুটি যখন একেবারে সাফল্যের তুঙ্গে, সে সময়েও তাদের সাঁঝের প্রদীপ সিনেমাটা চলেনি, বিপাশাও মুখ থুবড়ে পড়েছিল। তবে ভালো ব্যবসা করেছিল, মানে ভীষণ ভালো ব্যবসা করেছিল ছদ্মবেশী, মৌচাক, নিশিপত্ত। আর তারপর অমানুষ, 96 সপ্তাহ অর্থাৎ 672টা দিন উত্তম কুমারের বর্ণাঢ্য কেরিয়ারের দীর্ঘতম সময় ধরে চলা এই সিনেমা গোল্ডেন জুবিলি হিট করেছিল। বাংলা সিনেমার সর্বকালের অন্যতম বড় ব্লকবাস্টার ছবির কথা যখন বললাম, তার গান তো শোনাতেই হবে।

আশাই বুক বেঁধেই তো চলচ্চিত্রের কলা কুশলী ছবি বানান, তাই বলে কি সব ছবি দর্শকের আনুকূল্য পায়? পায় না তো। আজ সময়ের গণ্ডিতে আমরা এতটাই বেশি আবদ্ধ, মানে প্রত্যেকটা দিন, তাই অনেক কথাই বলা গেল না, অনেক ছবির কথা বলা হলো না। হিট এবং ফ্লপের হিসেবের মাঝখানে একেবারে তালগুল পাকিয়ে গেল, অনেক প্রিয় গান শোনানো হলো না। তবু যেতে যেতে, মানে যেটুকু সময় আছে, তরুণ মজুমদারের ছবির কথা না বলে গেলে একেবারেই অসম্পূর্ণ থাকবে আজকের এই হারানো দিনের গানের সফর। তরুণ মজুমদারের ফ্লপ ছবির পাশাপাশি যে ছবিগুলো একেবারে দুর্দান্ত ব্যবসা করেছিল, তার মধ্যে প্রথমেই বলতে হবে শ্রীমান পৃথ্বীরাজ ছবির কথা। টানা 50 সপ্তাহ চলেছিল এবং তারপর এক ঝাঁক নতুন মুখ নিয়ে যখন তিনি আনলেন দাদার কীর্তি, সেই ছবির গল্প এবং তার গান মানুষ এত ভালোবাসা দিয়েছিল যে বলার অপেক্ষা রাখে না। ঠিক করেছি সেই ছবির গান দিয়েই আজকের আসর শেষ করব। তবে ওই যে আজকের প্রত্যেক দিন একটা করে বিষয় রাখতে হয় আপনাদের ভালোবাসার গানগুলো শোনাবার জন্য, তেমন করেই আজ এই হিট ফ্লপ সাফল্য আর ব্যর্থতার খতিয়ান নিয়ে বসেছিলাম। জানি সেদিনের সেই সময়

সময় আজ আর নেই, সেই সিনেমা হলও প্রায় বেশিরভাগ নেই, নেই সেদিনের সেই টিকিট, টিকিটের জন্য মানুষের উন্মাদনা, লম্বা লাইন, হাততালি, সিটি কিছু নেই, কিন্তু কিন্তু রয়েছে অনেকটা স্মৃতি, আপনাদের ভালোবাসার, মন কেমনের অনেক অনেক মধুর স্মৃতি রয়েছে। সেই সেটুকু রোমন্থন করবার জন্য তো এই হারানো দিনের গান, যার জন্য প্রত্যেক দিন আপনারা অপেক্ষা করে থাকেন। তাই যেতে যেতে হেমন্ত মুখোপাধ্যায়ের ঐশ্বরিক কণ্ঠে দাদার কীর্তি থেকে সেই গানটি রেখে যাই আজকের হারানো দিনের গানের অন্তিম লগ্নে।

হারানো দিনের গান এখানেই শেষ হলো। সঙ্গে ছিলাম প্রিয়াঙ্কা ভট্টাচার্য। সেই সঙ্গেই শেষ হলো আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59 হয়ে 20 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:30 হয়ে 29 সেকেন্ড।

এখন থেকে রাত দুটো অবধি শুনবেন বাংলা আধুনিক গান, দুটো থেকে তিনটে পর্যন্ত বাংলা ছায়াছবির গান, এবং রাত তিনটে থেকে ভোর চারটে পর্যন্ত শুনবেন নানা ধরনের গানের সম্ভার নিয়ে নানা রঙের গান শুনবেন শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায়।

এখন শুরু হচ্ছে বাংলা আধুনিক গান। এই অনুষ্ঠানে এখন প্রথম কয়েকটি গান শুনে নিন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবা এখন শুনছেন বাংলা আধুনিক গান, এখন শুনছেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে পরপর কয়েকটি গান।

শুনছেন বাংলা আধুনিক গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআই অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 12:21 হয়ে 32 সেকেন্ড। বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান, এবারে মান্না দের কণ্ঠে।

সে কি ভোলা যায়। বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে শুনছেন এখন মান্না দের কণ্ঠে গান।

বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে শুনছিলেন এতক্ষণ মান্নাতের কণ্ঠে গান। অনুষ্ঠানটি শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওগুলিতে এখন সময় রাত 12:44।

0: 39 সেকেন্ড। এবারে সবিতা চৌধুরীর কণ্ঠে পরপর কয়েকটি গান শুনে নিই।
1: ঢেউ উঠছে, কারাট উঠছে। 1946 সালের 29শে জুলাই ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অত্যুজ্জ্বল দিন। নৌবিদ্রোহের সমর্থনে সারা ভারতব্যাপী যে ধর্মঘট ব্রিটিশ সাম্রাজ্যবাদের সভাধারে শেষ পেরেক ঢুকেছিল, এই গানটি রচিত হয়েছিল সেই ঐতিহাসিক দিনে।

সবিতা চৌধুরীর কণ্ঠে এতক্ষণ গান শুনছিলেন বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে। শুনছেন অনুষ্ঠানটি ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআই অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 1:03 হয়েছে 40 সেকেন্ড। বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে এবারে কয়েকটি গান শুনে নিন মৃণাল বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

মৃণাল বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এতক্ষণ গানটি শুনছিলেন। আপনারা শুনছেন বাংলা আধুনিক গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআই অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 1:22 হয়ে 28 সেকেন্ড। বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে এবারে গীতা দত্তের কণ্ঠে কয়েকটি গান শুনে নিই।

বাংলা আধুনিককালের অনুষ্ঠানে গীতা দত্তের কণ্ঠে এতক্ষণ গানগুলি শুনছিলেন। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 1:43:20। শুনছেন বাংলা আধুনিক গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআই অ্যাপে। এবারে পরপর কয়েকটি গান শুনে নিন শ্যামল মিত্রের কণ্ঠে।

শ্যামল মিত্রের কণ্ঠে গান দিয়ে শেষ হলো আজকের মতো বাংলা আধুনিক গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 2:01 হয়ে 39 সেকেন্ড। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। এই অনুষ্ঠানে প্রথমে শুনে নিন মর্জিনা আবদুল্লাহ ছায়াছবি থেকে কয়েকটি গান। প্রথমে সবিতা চৌধুরী এবং অনুপ ঘোষালের দ্বৈত কণ্ঠে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন মর্জিনা আবদুল্লাহ ছায়াছবির গান। এবারে কয়েকটি গান শুনে নিন মৌচাক ছায়াছবি থেকে। গানগুলি গিয়েছেন আশা ভোসলে এবং মান্নাতে। ছায়াছবি মৌচাক।

কাল হলে কথা ওঠে মর্ত লোকে, যদি জগাই মাধাই ঠিক বলিনি, যদি জগাই মাধাই।

সমান সমান অনেক সাথেও মানতে পারি লক্ষ্য ব্লেড কামালে যে উঠবে না তো গোপার দাড়ি বুঝলে নারী ওই লক্ষ্য ব্লেড কামালে যে উঠবে না তো গোপার দাড়ি।

শুনছেন বাংলা ছায়াছবির গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 2:27:32। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে মৌচাক ছায়াছবি থেকে গান শোনার পর এবারে শুনে নিন স্বয়ং সিদ্ধার ছায়াছবির গান। গানগুলি গেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়, আশা ভোসলে এবং মান্না দীর কণ্ঠে।

गति तल धल पल जज पल कन लेके गति तल धल पल जज पल खाता तार।

সিদ্ধার্থ ছায়াছবির গান শুনলেন। এবারে হোটেল স্নো ফক্স ছায়াছবির গান শুনে নিন। গানগুলি গেয়েছেন শিল্পী মান্না দে।

Hey, yum, hey, yum, hey, yum.

হোটেল স্নো ফক্স ছায়াছবির গান শোনার পর বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের আজকের শেষ গান শুনে নিন ভাগ্যচক্র ছায়াছবি থেকে। সতীনাথ মুখোপাধ্যায় এবং উৎপলা সেনের দ্বৈত কণ্ঠে এই গান।

এর সঙ্গে শেষ হলো আজকের মতো বাংলা ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআই অ্যাপে। এখন শুরু হচ্ছে নানা রঙের গান। এই অনুষ্ঠানে আজকের প্রথম গান শুনে নিন বীরেন দাস বাউলের কণ্ঠে। নানা রঙের গানের অনুষ্ঠানে প্রথমে শুনে নিন লোকগীতি বীরেন দাস বাউলের কণ্ঠে।

নানা রঙের গানের অনুষ্ঠানে শুনছেন এখন লোকগীতি। বীরেন দাস বাউলের কণ্ঠে গান শোনার পর এবারে শর্মিষ্ঠা ভট্টাচার্যের কণ্ঠে।

নানা রঙের গানের অনুষ্ঠানে শুনছিলেন এতক্ষণ নজরুল গীতি। শুনবেন এবার নজরুল গীতি, এতক্ষণ শুনছিলেন লোকগীতি, এবারে নজরুল গীতি প্রথমে অজয় চক্রবর্তীর কণ্ঠে।

নানা রঙের গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন নজরুল গীতি, প্রথমে পায়েল করের কণ্ঠে, তারপরের গানটি রামানুজ দাশগুপ্তের কণ্ঠে। এবারে শুনে নিন ভক্তিমূলক গান, প্রথমে সুস্মিতা গোস্বামীর কণ্ঠে।

সুস্মিতা গোস্বামীর কণ্ঠে ভক্তিগীতি গান শুনলেন। এবারে সুদীপ্ত বণিকের কণ্ঠে

সুদীপ্তা বণিকের কণ্ঠে ভক্তিমূলক গান দিয়ে শেষ হলো আজকের মতো নানা রঙের গান। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় ভোর 4:13। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন,
1: সাত সুরে সারা দিন। হ্যাঁ, শুনছো 107 FM রেইনবো, কিন্তু এবারের সুরটা একটু অন্যরকম, কারণ ঘড়ির কাঁটা বলছে টিকটিক করতে করতে সময় কিন্তু চারটে বেজে গেছে, আর চারটে মানেই কিন্তু প্রভাতী, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের। ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবে জৌনপুরীর আগে খেয়াল, শিল্পী মিতা সাহা।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে শুন প্রভাতি ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনছেন। প্রভাতি ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ জৌনপুরীর আগে খেয়াল শুনছিলেন, শিল্পী ছিলেন মিতা সাহা। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতি ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এবারে আহের ভৈরব রাগে বেহালা শুনবেন শিল্পী সোমনাথ চক্রবর্তী।

0: 107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ প্রথমে জৌনপুরীর আগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন মিতা সাহা। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে 107 FM রেইনবো প্রচার তরঙ্গে এতক্ষণ আহির ভৈরব রাগে বাঁশি বেহালা শুনলেন, শিল্পী ছিলেন সোমনাথ চক্রবর্তী। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এখানেই শেষ হল।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে জানাচ্ছে সময়। 5:01 হয়ে 20 সেকেন্ড, আর ভোর 5টা মানে সময় এখন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের সুরে মেতে ওঠার, রবীন্দ্রসঙ্গীতের সময়। এবারে এখন থেকে 1 ঘন্টা রবীন্দ্রসঙ্গীতের সুরে সুরে আমরা মেতে উঠব আজকের এই সকাল।

শরৎকাল আসিয়াছে। এই শরৎকালের মধ্যে আমি একটি নিবিড় গভীরতা, একটি নির্মল নিরতিশয় আনন্দ অনুভব করি। এই আনন্দ প্রথম

বর্ষা অপগামী প্রভাতের প্রকৃতি কি অনুপম প্রসন্ন মূর্তি ধারণ করে। রৌদ্র দেখিলে মনে হয় যেন প্রকৃতি কি এক নূতন উত্তাপের দ্বারা সোনা গলাইয়া বাষ্প করিয়া এত সূক্ষ্ম করিয়া দিয়েছেন যে সোনা আর নাই। তাহার লাবণ্যের দ্বারা চারিদিক আচ্ছন্ন হইয়া বায়ু হিল্লোলের মধ্যে এক চিরপরিচিত স্পর্শ প্রবাহিত হইতে থাকে। কাজকর্ম ভুলিয়া যাইতে হয়, বেলা চলিয়া যাইতেছে না, মন্ত্রমুগ্ধ আলস্যে অভিভূত হইয়া পড়িয়াছে, তা কিছুই বোঝা যায় না। শরতের প্রভাতে যেন আমার বহুকালের স্মৃতি একত্রে মিশিয়া রূপান্তরিত হইয়া কিরকম একটা হইয়া যায় সে কথা সকল সময় ঠিক বোঝা যায় না। মনে হয় ও একটা কবিতার অলঙ্কার মাত্র। ঠিক এরকমভাবেই তিনি বর্ণনা করেছেন তার শরৎকালের এই আশাকে। আমাদের মধ্যেও এই যে গ্রীষ্ম, তারপরে গ্রীষ্মের দাবদাহ পেরিয়ে বর্ষার এই জল যখন আমাদের গায়ে এসে পড়ে, যখন এই প্রকৃতির মধ্যে এসে পড়ে, তখন প্রকৃতির ওই রুক্ষ ভাব আস্তে আস্তে অন্যরকম হয়ে যায়। আবার এই বর্ষা পেরিয়ে যখন শরতের সময় আসে, এই যে শরতের এক নিবিড় গভীরতা, সেটা আমাদের মনের মাঝে একটা অদ্ভুত আনন্দ দেয়। তার কারণ শরৎ মানেই আমাদের কাছে একটা আনন্দের জায়গা। ওই যে কথায় বলে মা উমা আসছে, ঘরের মেয়ে তার ঘরে ফিরে আসে, আর তার গান সেখানেই কত রাতি পোহায়, আর সেখানেই শুরু হয় এই শরতে প্রথম ফুলের কিছু কথা, প্রথম ফুলের কিছু পাওয়া। আর এই সময় এই শরতেই কবিতার মধ্যে গানের মধ্যে কত কিছু থাকে যেগুলো আমাদের জীবনে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, তার লেখার মধ্যে, তার লেখনির মধ্যে আমরা সেগুলো পেয়ে থাকি। তাই মনে হয় এই যে কবিতার অলঙ্কার মাত্র, হৃদয়ের ভাবটা যেখানে ঠিক ভাষায় প্রকাশ করা যায় না, বড্ড কঠিন কাজ। সে কারণেই বোধহয় বাঁশির শব্দে পূর্ণিমার জ্যোৎস্নায় কবিরা বলেন হৃদয়ের মধ্যে থেকে একটা স্মৃতি জেগে ওঠে। আর সেই যে প্রকৃতির সাথে মিশে যাওয়া, সেখানেই বোধহয় শরতের এই যে কথা, প্রথম ফুলের কিছু কথা, সেটাই আমাদের মনকে নাড়া দেয়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, আর রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, আর সেখানে সঙ্গে রবীন্দ্র কথা। আসলে রবীন্দ্রনাথ এই যে শরতের সময় শরৎ বিবাহে যেন তার মনটাকে হারিয়ে ফেলেছেন, কোথাও যেন তিনি যেটা চাইছেন এই যে একটা দ্বিধা বিন্যাস, এই যে অদ্ভুত অদ্ভুত গানের এক অদ্ভুত মহিমা, এই শরতের ভোরের গান, আবার কখনো বা শিউলির গান, আবার কখনো বা শরতের রূপের গান, মানে সব কিছু মিলেই এই যে শরতের কাছ থেকেই যে শরতের রূপ নিয়ে তিনি তার রচনাকে, তার সৃষ্টিকে একটু অলঙ্কৃত করেছেন তার নিখুঁত ভালোবাসা দিয়ে, আর সেটাই বোধহয় আমাদের কাছে এক অন্য মাত্রা নিয়ে আসে। তাই বর্ষার ঘনঘটা কেটে গিয়ে যখন নীল আকাশে সাদা মেঘের ভেলায় উড়ে বেড়ায় বকপাতি, তখন তার মনও কিন্তু মুক্তির আনন্দে নেচে ওঠে, আর সেটাই বোধহয় আমরা দেখতে পাই তার লেখায়।

আনন্দ আনে তা নয়, প্রিয় প্রিয়ার কথা, মনের গহীন কথা, সব কিছুই তার ভাবনাতে ভেসে ওঠে। আর সেই কারণেই বোধ হয় ওই যে এই সময় আমরা কত কিছু দেখতে পাই আমাদের জীবনের পথে, আমাদের নতুন পথে, নতুন শরৎ তপনে আমরা অনেক কিছুই দেখি শরতের এই রাত পোহালোর পরে।

মনে রায়নায় যখন নয়ন ভুলানো শরৎকে দেখে কবি বারবার বিমোহিত হন, তখন নীল আকাশে সাদা মেঘের ভেলায় চড়ে শরৎ